0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্ক বার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 42 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সুভাষিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।
1: অহিংসা সাহসিকতা চূড়ান্ত। অহিংস হতে হলে পৃথিবীতে দিনহীন যারা, তারা যে জিনিস থেকে বঞ্চিত তা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের যেন কখনো না হয়। ব্যক্তিগত জীবনে অহিংসা নীতি প্রয়োগ না করে বৃহত্তর ক্ষেত্রে তা প্রয়োগ করতে যাওয়া ভুল। আগে নিজের ঘরে অহিংসা নীতি প্রয়োগ করে পরে তা অপরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। চরিত্রধন না থাকলে সত্যাগ্রহ অসম্ভব। সত্যাগ্রহী হতে হলে সরল প্রকৃতির, ভদ্র ও সংযমী হতে হবে। কারো প্রতি সে শত্রু ভাবাপন্ন হবে না, সুবিবেচিত এক আদর্শ তার সামনে থাকবে। সে যেন অব্যবস্থিত চিত্ত না হয়, আর এর পেছনে যেন কোনো অসদাভিপ্রায় বা বিদ্বেষ না থাকে। সত্যাগ্রহ করতে গিয়ে আমি প্রথম দিকে দেখেছি যে সত্যের অনুসন্ধান করলে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো হিংসা থাকে না, উপরন্তু ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে তার ভুলটাকে দূর করে দেওয়া যায়। কারণ একজনের কাছে যা সত্য অপরজনের কাছে তা অসত্য হতে পারে। ধৈর্য ধারণ করতে গেলেই দুঃখ সহ্য করতে হয়। সত্যকে রক্ষা করার জন্য বিরুদ্ধপক্ষকে কষ্ট না দিয়ে নিজেকেই কষ্ট করতে হয়, এই মতবাদের অর্থই তাই। একই সঙ্গে সত্য ও অহিংসার আশ্রয় নিলে পৃথিবীকে বশে আনা যায়। রাজনৈতিক অর্থাৎ জাতীয় জীবনে সত্য ও নম্রতার শিক্ষাই সত্যাগ্রহের সারমর্ম। অহিংসার প্রকৃতি এমনই যে সে শক্তি চায় না বা তার লক্ষ্যও নয়, কিন্তু অহিংসার ক্ষমতা আরও বেশি। অহিংসা শাসনযন্ত্র হাতে না নিয়েই তাকে দমন ও পরিচালনা করবার ক্ষমতা রাখে। এখানেই এর সৌন্দর্য। অন্যায়কারীকে হতবুদ্ধি করবার ইচ্ছা সত্যাগ্রহীর থাকে না। সত্যাগ্রহ অন্যায়কারীর মনে ভয়ের উদ্রেক করে না, কিন্তু তার মনে আলোড়ন জাগায়। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মনোভাবের পরিবর্তন করা, তাকে দমন করা নয়। সব বিষয়েই

0: সত্যাগ্রহীর কৃত্রিমতা বর্জন করা উচিত। অন্তরে যেমন সাড়া সে পায়, সেই অনুযায়ী সমস্ত রকম কৃত্রিমতা ত্যাগ করে সে কাজ করে যায়। দুষ্কৃতি এবং দুষ্কৃতকারীর মধ্যে যে পার্থক্য, তা যেন সত্যাগ্রহী কখনো না বিস্মৃত হয়। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কোনো অসদ্ভাব বা বিদ্বেষ তার থাকা উচিত নয়। সত্যাগ্রহী সবসময় সত্যের মাধ্যমে অসত্যকে, প্রেমের মাধ্যমে ক্রোধকে, সুকৃতির মাধ্যমে দুষ্কৃতিকে ও অহিংসার মাধ্যমে হিংসাকে জয় করতে চেষ্টা করবে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী ভাস্কর ভট্টাচার্য।

0: প্রথমে ভাস্কর ভট্টাচার্য, পরে শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা, বলবেন ডক্টর অনিমেষ শিকদার। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, জাতীয় পুষ্টি নির্মূলকরণ কর্মসূচি, বলবেন ডক্টর মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অমৃতা হালদার রায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। 8:00 জানাও জানা শুনবেন কথিকা, প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল। 8:05 নিরাময় কুষ্ঠ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা, এই বিষয়ে অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা, শুনবেন সত্য ও অহিংসার আলোক বর্তিকা গান্ধীজি, লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। 9:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের বেলা লাইভ ফোনের অনুষ্ঠান, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় সৌরিক ঘোষ ও দেবজিৎ অধিকারী। বেলা 12:00 উৎপল উপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুলগীতি। 12:15 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 12:33 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী শিক্ষা, নারী প্রগতি ও নারী ক্ষমতায়ন বিষয়ে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেইন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সলমা সরেন। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল। আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে সম্পাদক পারমিতা সাহার সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি গান পরিবেশনায় নীলমণি হেমব্রম সহ শিল্পীবৃন্দ। এরপর কথিকা, স্বচ্ছ মিশন, বলবেন নবকুমার মান্ডি। সবশেষে আরও একখানি কথিকা, এক জেলা এক পণ্য, বলবেন পরিমল হেমব্রম। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। মাঠে ময়দানে শুনবেন দাফা প্রতিযোগিতার অনুষ্ঠানটি, স্টুডিওর বাইরে থেকে এটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন গুড়াপ আর্ক ইনস্টিটিউশন হুগলির শিক্ষিকা জয়শ্রী ঢোলে, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় মালতি মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন কথিকা, স্বচ্ছ ভারত মিশন, এ বিষয়ে বলবেন বিনয় কুমার মান্ডি। এরপর লোকগীতি, পরিবেশনায় সনাতন মান্ডি, সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে বেগুন গাছে কলম পদ্ধতি এই বিষয়ে সায়ন সাহুর সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাসরায়। এরপর এক পৃথিবী এক স্বাস্থ্য এ বিষয়ে ডাক্তার রিপন বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। সন্ধ্যে 7:30 সমীক্ষা বলবেন চণ্ডী চরণ ঘোষ। রাত 8:00 নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। 9:30 সঞ্জয় চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 9:50 নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়। 10:10 ছায়াছবির গান, 10:30 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:50 কীর্তন পরিবেশনায় মানসী ঘোষ দস্তিদার। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চৌধুরীর কণ্ঠে। 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতে শিল্পী মানসী ঘোষ দস্তিদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুল গীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 8:50 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় বিনীতা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানে প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। ফ্লাই দুবাইয়ের সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। এশিয়ান গেমসে ভারত 10টি সোনাসহ মোট 66টি পদক জিতে তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দীর ভারত জনমুখী, সক্রিয় এবং সুশাসনের নীতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেন দেশ দ্রুত সংস্কার এক্সপ্রেসে ছুটে চলেছে এবং যে প্রতিষ্ঠানগুলি পরীক্ষা পরিচালনা করে তাদেরও দেশের প্রয়োজনে সংস্কারমূলক কাজ করতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল UPSC শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেই সব তরুণদের সরকারি চাকরিতে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন যারা সরকারি পদের প্রতি নয় বরং জনসেবার প্রতি আকৃষ্ট।
3: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
2: জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ দেশ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এই উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজধানীতে অবস্থিত তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মান উন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ সভাগুলির মাধ্যমেই পিপলস প্ল্যান ক্যাম্পেইন পিপিসি 2026-27 বা সবকি যোজনা সবকি বিকাশ এর সূচনা হবে। এই অভিযানের আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক ও তথ্য প্রমাণ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে 2027-28 অর্থবর্ষের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্মজয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2007 সালের 15ই জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হিংসা বিদ্বেষ হানাহানি রক্তপাত বন্ধ করার বার্তা দিতে ও সচেতন করতে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে

0: বর্তমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেওয়া তাঁর বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জাতির জনক এর 157তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়া জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সহানুভূতি ও অন্তর্ভুক্তির মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ জাতি তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরে পূর্বতন মোগলসরাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, নকশালমুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। যে সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনও ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বাণিজ্য শিল্পমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। গোয়েল ব্রিটেনের ব্যবসা, বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান বিষয়ক সেক্রেটারি অব স্টেট জোনাথন রেনল্ডসের সঙ্গে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে এই চুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করেন। চুক্তিটি 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী সেনেটর ডন ফ্যারেলের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি এবং উভয়পক্ষ ভারত অস্ট্রেলিয়া সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। ভারত ও বুলগেরিয়া গতকাল দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। এর মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের সফর ও যোগাযোগ, প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিভিন্ন কার্যক্রম এবং বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত বুলগেরিয়া বিদেশমন্ত্রক পর্যায়ের পরামর্শ সভার সপ্তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব CB জর্জ এবং বুলগেরিয়ার উপবিদেশমন্ত্রী ক্রিস্টো পোলেনদাকভ। মন্ত্রক জানিয়েছে, ভারত ও বুলগেরিয়ার মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কানাডা ও ভারত আগামী 5 বছরে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3,000 কোটি থেকে বাড়িয়ে $7,000 কোটি লক্ষ্য নির্ধারণ করেছে। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনেন্দ্র সিধু গতকাল একথা জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ-1073 সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তর করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে ক্যাপ্টেন মাছারের সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে রাষ্ট্রদূত তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এশিয়ান গেমসে গতকাল 2টি রূপো ও 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক পেয়েছে ভারত। কেরালামের প্রিন্স কুরিসিনকাল নোবেল ও মানু ফ্রান্সিস পুরুষদের স্কিপ সেলিং ইভেন্টে রূপো পেয়েছেন। এশিয়ান গেমসে সেলিংয়ে এটাই প্রথম পদক। কুস্তিতে 97 কেজি গ্রেকো রোমান বিভাগে নিতেশ শিওয়াচ ফাইনালে জাপানের ইউরি নাকাজুতোর কাছে 0-4 হেরে রূপো পেয়েছেন। এখনও পর্যন্ত ভারত 10টি সোনা, 23টি রূপো এবং 33টি ব্রোঞ্জ সহ মোট 66টি পদক জিতে পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞচিত্তে তাকে স্মরণ করছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:25।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা। এ বিষয়ে বলছেন ডক্টর অনিমেষ শিকদার, যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার পশ্চিমবঙ্গ সরকার।
2: আমাদের যে গৃহপালিত প্রাণী তাদের সারা বছরই কোনো না কোনো রোগের সম্মুখীন আমাদের হতে হয় এবং তার রোগের প্রতিকারের জন্য আমাদেরকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে যেতে হয় কিংবা ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হয়, এবং এই সমস্ত রোগের প্রাদুর্ভাব আমরা অনেকটাই কমিয়ে দিতে পারব যদি আমরা নিয়মিতভাবে সরকারি নির্দেশ অনুযায়ী যে সমস্ত রোগের টিকাকরণের সূচি আছে, যে সূচি আমাদের প্রাণী চিকিৎসা কেন্দ্রে রাখা থাকে, সেই সূচি অনুযায়ী যদি আমরা প্রাণী চিকিৎসা কেন্দ্রে গিয়ে আমরা আমাদের প্রাণীদের চিকিৎসা এবং টিকাকরণ যদি ঠিকমতো করিয়ে নিতে পারি। কয়েকটি জিনিসকে মাথায় রাখতে হবে যে গ্রামে যখন টিকাকরণ শুরু হবে তখন সমস্ত প্রাণীকে টিকাকরণের আওতায় আনা হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এতে করে কি হবে, টিকাবিহীন যে প্রাণীটি তার সংক্রমণের সম্ভাবনা কিন্তু না হলে থেকে যাবে। যদি কোনো প্রাণী যদি আমরা বাদ দিয়ে দিই টিকাকরণের অনুষ্ঠান থেকে, টিকাকরণের সূচি থেকে, তাহলে কিন্তু সেই টিকাকরণ না করা প্রাণীটি কিন্তু তার সংক্রমণের সম্ভাবনা থাকছে। সাম্প্রতিককালে প্রাণীটির অন্য কোনো টিকা দেওয়া হয়েছে কিনা এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যদি খুব সম্প্রতি তার অন্য কোনো রোগের টিকা দেওয়া থাকে তাহলে পরবর্তী অন্য রোগের টিকার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান কিন্তু এখানে অবশ্যই মেনে চলতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা আমরা খুরিয়া বা এঁসো রোগ বলি, সেই ভ্যাকসিন যদি আমরা করতে চাই, তার যদি টিকা করতে চাই, তাহলে সেই প্রাণীটির অন্য কোনো রোগের টিকার থেকে এই রোগের টিকার মাঝখানে কিন্তু 15-21 দিনের একটি অন্তর কিন্তু রাখতে হবে। আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে টিকা যখন পরিবহন করা হচ্ছে, এটা সাধারণভাবে আমি গ্রামবাসী অথবা প্রাণীপালকদের জ্ঞাতার্থে আমি জানাতে চাইছি যে টিকা পরিবহন এবং সংরক্ষণ 4-10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে করতে হবে, এবং টিকার যে ভায়াল সেই ভায়াল কিন্তু সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ এই কোল্ড চেইন যেমন অবশ্যই মেনটেন করতে হবে এবং টিকার সময় যে ভায়াল থেকে টিকাটি নেওয়া হচ্ছে সেটি সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে, এবং টিকার যে লেভেল, অর্থাৎ যে ভায়ালের উপরে যে লেভেল লাগানো থাকে সেই লেভেলের উপরে কিছু নির্দেশাবলী থাকে, সেই নির্দেশাবলী অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহার না হওয়া অবশিষ্ট টিকা অবশ্যই নষ্ট করে ফেলতে হবে। প্রাণীপালকদের উদ্দেশ্যে তাদের জ্ঞাতার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাতে চাইছি, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বেলগাছিয়া স্থিত যে

0: ল্যাবরেটরি রয়েছে, যেটি এই রাজ্যের একমাত্র সরকারি ল্যাবরেটরি, যেখানে 13টি ভ্যাকসিন এবং 3টি অ্যান্টিজেন তৈরি হয়। বিভিন্ন রোগের ভ্যাকসিন অর্থাৎ টিকা কিন্তু এখানে তৈরি হয়। সেই টিকাগুলি কি? সেটি হচ্ছে অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন এখানে তৈরি হয়, ব্ল্যাক কোয়ার্টার অর্থাৎ বিকিউ, যেটা বজবজে রোগের টিকা এখানে তৈরি হয়, হেমোরেজিক সেপ্টিসিমিয়া অর্থাৎ এইচএস বা গলাফোলা রোগের টিকা এখানে তৈরি হয়, এখানে ফাউল কলেরা তার টিকা তৈরি হয়, ডার্ক কলেরা তার টিকা তৈরি হয়, রানীক্ষেত ডিজিজ বা নিউক্যাসেল ডিজিজ সেই রোগের টিকা এখানে তৈরি হয় যেটি পাখিদের হয়, ডার্ক প্লেগের যে ভ্যাকসিন বা টিকা সেটি তৈরি হয়, ফাউল পক্স তার ভ্যাকসিন এখানে তৈরি হয় বা টিকা তৈরি হয়, ছাগলের গোট পক্স যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন এখানে তৈরি হয়, এবং শুকরের যে সোয়াইন ফিভার, শুকরের ভ্যাকসিন সোয়াইন ফিভার ভ্যাকসিন কিন্তু এখানে তৈরি হয়। তাই আমি আপনাদের জ্ঞাতার্থে এইটা যেমন জানালাম, তেমনি আপনাদের অনুরোধ করব যে আপনার গবাদি প্রাণীর কোনো রকমের কোনো অসুস্থতা হলে আপনি সরাসরি সঙ্গে সঙ্গে যেমন সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন, এবং টিকার বিষয়ে বিশদে সেইখানে আপনি তথ্য পাবেন, এবং আপনার প্রাণীটি টিকা কখন করতে হবে বা আপনার প্রাণীর আগে কখন টিকা হয়েছে সেই তথ্য যেমন আপনি ডাক্তারবাবুকে দেবেন, এবং পরবর্তী টিকাকরণের জন্য আপনার কি করণীয় সেটি কিন্তু আপনার প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেবেন। অর্থাৎ টিকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই টিকাকরণের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধকে অত্যন্ত সফলভাবে আমরা রোগ প্রতিরোধের দিকে এগিয়ে যেতে পারব।
1: এতক্ষণ শুনলেন গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা, এ বিষয়ে বললেন যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার পশ্চিমবঙ্গ সরকারের ডক্টর অনিমেষ শিকদার।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

নমস্কার, আমি ডাক্তার রুনা বল, প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, NRS মেডিকেল কলেজ, কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে 9 মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের 2টো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সে ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন,

0: বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি উপলক্ষে কথিকা। বলছেন জনস্বাস্থ্য বিষয়ের বিশিষ্ট চিকিৎসক মধুমিতা দুবে।
3: আমরা জানি 2027 সালের মধ্যে ভারতবর্ষ এগিয়ে চলেছে কুষ্ঠমুক্ত ভারত এই লক্ষ্যে। এটা আমাদের 1983 সাল থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। এর ফলে আমরা কি চেষ্টা করি যে তাড়াতাড়ি যাতে কুষ্ঠরোগীদের বার করা যায় সমাজের কাদের এই অসুখটা হয়েছে, এবং একটা অত্যন্ত প্রয়োজনীয় মাল্টি ড্রাগ থেরাপি, অনেকগুলো কিছু ওষুধ তাদেরকে এমনভাবে প্যাকেজ করা হয়েছে যাতে তারা এই ওষুধগুলো পুরোপুরি খেলে, একদম বিনা পয়সায় এই ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো খেলে তারা পুরো সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। রোগটা গিয়ে যে আমরা যেই রকম ভয়ানক ছবি কুষ্ঠের দেখে থাকি, অঙ্গহানি হয়েছে, অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলো আর হয় না। কিন্তু এ ব্যাপারে তো সচেতনতা দরকার, বিশেষ করে সমাজের সচেতনতা অত্যন্ত দরকার। তাহলে তার জন্য কি কি নতুন কাজ করা হচ্ছে? এক হচ্ছে যে আগে যেরকম কুষ্ঠাশ্রম বা কুষ্ঠ হাসপাতাল এরকম ছিল, এরকম আর দরকার পড়ছে না। কুষ্ঠ তো আর 5টা অসুখের মতনই যেগুলো একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, কিন্তু জানলে পরে সেগুলো একদমই বন্ধ করা যায়। সেই জন্য এটা এখন জেনারেল হেলথ কেয়ার যেখানে থেকে দেয়া হয়, আপনারা জানেন ন্যাশনাল হেলথ মিশন চালু আছে, সেখান থেকেই দেয়া হয়। আর মাঝে মাঝে আমরা গিয়ে এই কেসগুলো বার করতে চেষ্টা করি যাতে তাড়াতাড়ি কেসগুলো ধরা পড়ে। ধরা পড়লে একদম তার ডায়াগনোসিস করা, যা যা চিকিৎসা দরকার সমস্ত কিছু বিনা পয়সায় তাকে দেয়া হয়। এবং এই যে আমরা যেগুলো দেখি, একটু আগেই বলেছি যে নার্ভের ক্ষতি হয়ে যায়, বিকৃতি হয়, অঙ্গহানি হয়, এগুলোর জন্যও কিন্তু যা সার্জারি দরকার বা যা চিকিৎসা দরকার সেগুলোও বিনামূল্যে ব্যবস্থা করা হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এ ব্যাপারে স্টিগমা। এটা একটা সামাজিক ব্যাধি এবং মানুষ এখনো বোঝেন না যে আর 5টা অসুখের মতনই এটা যদি পুরোপুরি ওষুধ খেয়ে নির্মূল হয়ে যেতে পারে তাহলে কেন আমরা এটাকে লুকিয়ে রেখে বাড়তে দেব। সেই জন্যে আমি বারে বারেই যেটা আগেও বলেছি যে আশাদের বলা হয়েছে তারা ঘুরে ঘুরে এই কেস ডিটেকশন করবেন। তাছাড়া গ্রাম এবং শহরে যে সমস্ত লুক্কায়িত অসুখের পেশেন্টরা রয়েছেন তাদেরকে প্ররোচনা দিতে হবে যে তারা বেরিয়ে আসুন, তারা চিকিৎসা করুন, এতে কোনো ভয় নেই, বরং লুকিয়ে রাখলে অসুখটি বাড়ে। আর আগেও বলেছি যে এখন খুব সহজ উপায় আছে, আগে যেটা ভয় হতো ওর থেকে আমার হয়ে যাবে, এখন তার একই বাড়িতে থাকা লোকেদেরকে আমরা যেটা বলি প্রোফাইল্যাক্সিস, অর্থাৎ এক পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, যদি সে তার কন্ট্যাক্টে থেকেও থাকে একটি মাত্র ডোজ রিফাম্পিসিন খেয়ে তার এটা অ্যাভয়েড করা সম্ভব। সবচেয়ে বড় কথা এখন একটা প্রোগ্রামই নেওয়া হয়েছে, স্পর্শ লেপ্রেসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, SLAC বলা হয়, সেটার মাধ্যমে সকলের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দেওয়া দরকার যে লেপ্রেসি বা কুষ্ঠ কোনো এমন অসুখ নয় যার চিকিৎসা হয় না, এমন অসুখ নয় যেটা হলেই অঙ্গ বিকৃতি হবে বা অঙ্গহানি হবে, এমন অসুখ নয় যার ফলে একঘরে হয়ে থাকতে হবে। তবে সমস্যা আমাদের আছে, কিছু কিছু জায়গায় এখনও অসুখটা ছড়িয়ে চলেছে, বিশেষ করে যারা দূর জায়গায় থাকেন বা কিছু কিছু ট্রাইবাল গ্রুপের মধ্যে এখনও চলছে ছড়ানো। সমস্যাটা ওইটাই যে তারা জানেন না, তারা এগিয়ে আসেন না বা পরিষেবাও পৌঁছয় না হয়তো, তার ফলে এইটা বাড়তেই থাকে এবং পরিযায়ী শ্রমিকও এর মধ্যে পড়েন। সামাজিক স্টিগমা সাংঘাতিক অভিশাপ, সমাজকেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সঠিক তথ্য, ভ্রান্তি দূরীকরণ করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করানো, পুরো চিকিৎসা করানো, এইগুলো করলেই সেই বিভীষিকাময় ডিসেবিলিটি বা ডিফর্মিটির ছবিগুলো অদূর ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে না। ভারত কুষ্ঠমুক্ত হবেই হবে।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি বিষয়ে কথিকা বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক মধু।

0: তুমি তা দুবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

ক্যালেন্ডার কিন্তু বলছে আশ্বিনের প্রায় অর্ধেকটা আমরা পেরিয়ে এলাম, মানে আশ্বিনের মাঝামাঝি বলা যায় প্রায়। আর আশ্বিনের মাঝামাঝি এলেই তো পুজোর বাজনা বেজে ওঠে, মা আসতে তো আর বেশি দিন নেই। উজ্জ্বল বেশ কয়েকটা উৎসব মুখর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সবার মনের অন্ধকার কেটে গিয়ে ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক সকলে। আসন্ন উৎসবের দিনগুলো সবার ভালো কাটুক, শরীরে মনে সবাই খুব ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকে। আর শুরুতেই আজকের দিনের কথা। আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম।

আজীবন সত্য ও অহিংসার পূজারী। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ। 1869 সালের আজকের দিনে সমুদ্র তীরবর্তী এক ছোট্ট শহর পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। 17 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গান্ধীজি বিলেতে যান ব্যারিস্টারি পড়ার জন্য। 1891 সালে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন। রাজকোটে শুরু করেন তার আইন ব্যবসা। একটি মামলা পরিচালনা করবার জন্য এ সময়ে তাকে এক বছরের মেয়াদে দক্ষিণ আফ্রিকা যেতে হয়। কিন্তু এক বছর নয়, সেখানে তিনি থেকে যান 20 বছরেরও বেশি। জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেন দক্ষিণ আফ্রিকায়। নাটলি এবং ডারবানে প্রবাসী ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের অপরিসীম অত্যাচারের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে আন্দোলন গড়ে তোলেন তিনি। এই সত্যাগ্রহ আন্দোলন তাকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলে। এই সংগ্রামে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকায় 8 মাস কারাদণ্ডও ভোগ করেন তিনি।

0: সত্যাগ্রহের বিজয় তিলক কপালে এঁকে ভারতে ফিরলেন গান্ধীজি 1915 সালে। তখন থেকে তার জীবনের একমাত্র লক্ষ্য হল ব্রিটিশের অধীনতা থেকে জন্মভূমিকে মুক্ত করা। দেশবাসীকে ডাক দিয়ে তিনি বললেন, যদি আমার আহ্বানে তোমরা সাড়া দাও, আমি প্রতিজ্ঞা করছি এক বছরের মধ্যেই তোমরা স্বরাজ লাভ করতে পারবে। এই ডাকে উত্তাল হয়ে উঠল আসমুদ্র হিমাচল। কোটিবাস পরিহিত কৃষতনু মানুষটির ডাকে সকলে এসে সমবেত হল এক ঐতিহাসিক অহিংস সংগ্রামের পতাকাতলে। স্কুল কলেজ থেকে এলো ছাত্রদল, আদালত বর্জন করে আইনজীবীরা, বিলাতি বস্ত্রের স্থান নিল খদ্দর, চরকার গানে ভরে উঠল দেশ। একে একে দেশ জুড়ে সংগঠিত হল সত্যাগ্রহ আন্দোলন, অসহযোগ, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো প্রভৃতি গণ আন্দোলন। গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে শপথ বাক্যের সার্থক রূপায়ণে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল 1947 সালের 15 আগস্ট।
1: দিল্লির লালকেল্লায় মধ্যরাত্রে উঠল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, কিন্তু দ্বিখণ্ডিত হল ভারতবর্ষ। বেদনায় স্তব্ধ হয়ে গেলেন গান্ধীজি। তাঁর ঈপ্সিত স্বাধীনতা এলো বটে, কিন্তু চরম মূল্যের বিনিময়ে। এই শোকই তাঁকে অশান্তিতে দগ্ধ করেছিল। স্বাধীনতা লাভের মাত্র 5 মাস পরেই তাঁর মৃত্যু হয়। প্রার্থনা সভায় যাবার সময় আততায়ীর গুলিতে নিভে যায় এই মহামানবের জীবনদীপ। আজ সেই মহামানব মহাত্মা গান্ধীর জন্মদিন। তাঁকে আমাদের আনত প্রণাম।

0: আজ স্বচ্ছ ভারত দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস এবং স্বচ্ছ ভারত অভিযানের সূচনার দিন হিসেবে আজকের তারিখটিকে উদযাপন করা হয় স্বচ্ছ ভারত দিবস রূপে। এই উপলক্ষে আয়োজিত হয় স্বচ্ছতা হি সেবা অভিযান। এবছরের থিম স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত বিকশিত ভারত। আজ আমাদের সাফাই কর্মী বন্ধু তথা সাফাই মিত্রদের প্রাপ্য সম্মান জানানোর দিন। আমাদের চারপাশের পরিবেশ এবং একই সঙ্গে আমাদের অন্তর পরিচ্ছন্ন ও নিষ্কলুষ রাখার শপথ নেওয়ার দিনও আজই।
1: প্রসঙ্গত উল্লেখ করতেই হয় স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশনের কথা। হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক সূচিত একটি দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলন। 2014 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের ঘোষণা করেন এবং ওই বছরই 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এই দিন নতুন দিল্লির রাজঘাট সমাধিস্থলে আয়োজিত একটি জনসভায় তাঁর ভাষণে তিনি দেশের জনগণকে এই প্রকল্পে সামিল হওয়ার জন্য আবেদন করেন। আমরা জানি ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরেই স্থান পায়। দেশব্যাপী সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যকে সামনে রেখেই স্বচ্ছ ভারত অভিযানের পথ চলা শুরু। এই অভিযানের স্লোগান হল পরিচ্ছন্নতার দিকে এক ধাপ।

আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে তার আদর্শ, তার জীবন দর্শনকে আরও একবার নতুন করে উপলব্ধি করি আমরা। অহিংসা শব্দটি ভীষণভাবে জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে। আসলে মহাত্মা গান্ধীর কাছে অহিংসা কেবল কোনো রাজনৈতিক কৌশল ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সর্বশ্রেষ্ঠ আত্মশক্তি। পৃথিবীব্যাপী অসহিষ্ণুতা, উত্তেজনা এবং সহিষ্ণুতা বন্ধে জাতির জনক মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2007 সালের 15ই জুন জাতিসংঘের সাধারণ সভায় আজকের দিনটি অর্থাৎ 2 অক্টোবর তারিখটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে আজকের দিনটি প্রতি বছর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আজকের দিনে এই মুহূর্তে স্মরণ করব আরও এক মহামানবকে। জয় জওয়ান জয় কিষাণ, এই ধ্বনির যিনি উদ্গাতা তিনি সকলের প্রিয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ছোটখাটো চেহারার এই মানুষটি ছিলেন কোমলে কঠোরে গড়া। সৎ, সহজ, সরল এই মানুষটির জন্ম কাশী থেকে কিছু দূরে মোগলসরাইতে 1904 সালে। বাবা শারদাপ্রসাদ এবং মা রামদুলারী দেবী অত্যন্ত সৎ প্রকৃতির। পারিবারিক এই সততার প্রভাব লালবাহাদুরের জীবনে ছোটবেলা থেকেই পড়ে। কাশীর হরিশ্চন্দ্র হাইস্কুল এবং কাশী বিদ্যাপীঠে পড়াশোনা শেষ করে শাস্ত্রী উপাধি লাভ করেন লালবাহাদুর। ছাত্রজীবন থেকেই তিলক এবং গান্ধীজির ভক্ত লালবাহাদুর পরবর্তীকালে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ফলশ্রুতি 7 বার গ্রেপ্তার এবং 9 বছর কারাবাস ভোগ। 1947-এ দেশ স্বাধীন হলে শাস্ত্রীজি প্রথমে উত্তরপ্রদেশের মন্ত্রী হন এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী হন। পণ্ডিত নেহরুর তিরোধানের পর যখন আসমুদ্র হিমাচলে একটাই প্রশ্ন আলোড়িত হয়েছিল, হু ইজ আফটার নেহরু, তখন তৎকালীন নেতৃবৃন্দের সামান্য সময়ও লাগেনি শাস্ত্রীজিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে। আজ লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন, তাকে জানাই আমাদের শ্রদ্ধা।

একই সঙ্গে শ্রদ্ধা জানাই দেশমাতৃকার বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। তাদের সবার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখন দেশবন্দনা সুতপা বসুর কণ্ঠে।

0: শুনলেন সুতপা বসুর কণ্ঠে দেশবন্দনা।
1: প্রাত্যহিকীতে এখন সময় বিজ্ঞাপন বিরতির।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: জানিয়ে দিই একটি ঘোষণা, 7ই অক্টোবর বুধবার রাত

0: 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আকাশবাণী সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে শুনবেন চিত্রশিল্পী পরিতোষ সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনেত্রা ঘটক।
1: আরও একটি ঘোষণা রয়েছে। আগামী রবিবার অর্থাৎ 4 অক্টোবর থেকে প্রাত্যহিকীতে শুরু হচ্ছে বিশেষ সাপ্তাহিক বিভাগ শতবর্ষের স্মৃতির ঝাপে। কি থাকছে সেখানে? শুনতে হলে কান রাখতেই হবে প্রাত্যহিকীতে। ঘোষণাটি শেষ হল। চিঠির ঝাঁপি তো খুলবই, তবে তার আগে আরও একবার জেনে নেওয়ার পালা অক্টোবর মাসে প্রথম পক্ষে চিঠি লেখার বিষয় সম্পর্কে।
0: একদম, অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী। প্রকৃতিও সেজে ওঠে কাশ শিউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনাই সেজে ওঠে আমাদের অন্তর্মহল? সেই সজ্জার রূপরঙ কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirchhapi.air@gmail.com, chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ।
1: চিঠির ঝাঁপি খুলেই আজ প্রথমে যার চিঠি হাতে তুলে নিলাম তিনি ইন্দ্রতনু মুখোপাধ্যায়। লিখেছেন যতীন দাসনগর বেলঘরিয়া কলকাতা 700056 থেকে। নীল আকাশে পেঁজা তুলো মেঘ প্রাত্যহিকী। বর্ষারানীর কালো মেঘের সৈন্যরা যখন বার্ধক্যের ভারে শক্তি হারিয়ে হাজারো মন খারাপ নিয়ে প্রত্যাবর্তন করে মর্তলোকের ঋতুবৈচিত্র্যের সমর প্রাঙ্গণ থেকে, তখনই বিজয় তিলক পরে প্রকৃতি সেজে ওঠে শরতের রঙে। মন্দমধুর হাওয়ায় দুলে সবুজ প্রান্তরের কিনারে থাকা কাশফুলেরা ছড়িয়ে দেয় আগমনী বার্তা। প্রত্যুষে গাছ থেকে ঝরে পড়া শিউলি ফুলেরা বাতাসকে সাজিয়ে তোলে পুজো পুজো গন্ধের অলঙ্কারে। হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলাম পাশের বাড়ির কাকিমা হাসি মুখে দাঁড়িয়ে। কোনো বাক্য ব্যয়ের আগেই কাকিমা মিষ্টির হাঁড়ি থেকে একটা রসগোল্লা পুরে দিলেন আমার মুখগহ্বরে। পুরো রসগোল্লাটা দন্ত অস্ত্রের সাহায্যে মুখগহ্বর থেকে পাকস্থলীতে স্থানান্তরিত করে জিজ্ঞেস করলাম, কোনো সুখবর কাকিমা? জানলাম সুকুমারদা বিদেশ থেকে সপরিবারে সপ্তমীর দিন কলকাতায় ফিরছেন প্রায় 3 বছর পর। ইতিমধ্যেই আনন্দে আত্মহারা কাকিমা ছুটলেন খাবারের লিস্ট বানাতে। পুজোকে ঘিরেই দূরে থাকা প্রিয়জনকে কাছে ফিরে পাওয়ার আনন্দের রঙিন সাজে সেজে ওঠে মানব মন। যে কটা দিন তাদের ফিরে পাওয়া, সেটুকু ঘিরেই কাল্পনিক সৌন্দর্যে সজ্জিত হয় অন্তর্মহল। পুরো শহর যেখানে বাঁশের কারুকার্য আর আলোর ঔজ্জ্বল্যে সেজে উঠছে, সেখানেই কুমোরটুলির কুমোরপাড়ায় প্রতিদিন শোনা যাচ্ছে সাজো সাজো রব। প্রতিমা শিল্পীদের কঠোর পরিশ্রমে সেজে উঠছে প্রতিমা, চোখ ধাঁধানো রঙে কিংবা ডাকের সাজে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা দর্জি কাকুর দোকান থেকে অবিরাম ভেসে আসছে সেলাই যন্ত্রের ছন্দবদ্ধ সুর।

দ্রুততা ও দক্ষতার সঙ্গে গড়ে উঠছে আমাদের পরনের পূজোর নতুন জামা। সমাজের প্রান্তিক মানুষেরা স্বপ্ন দেখছে পূজোর প্রস্তুতিকে ঘিরে যেটুকু আয় সবটাই রূপান্তরিত হচ্ছে প্রান্তিক পরিবারের ক্ষণস্থায়ী সুখে। হয়তো অবশেষে তাঁদের সন্তান ছেঁড়া জামা পরিত্যাগ করে সেজে উঠবে নতুন জামায়। কিছু আনন্দ, কিছু অভিলাষ আর অনেকটা পূজোর গন্ধ যখন বাতাসে ভেসে বেড়ায়, তখনই কবিগুরু বলেন, আনন্দ দ্বারা ধারা বহিছে ভুবনে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘরিয়া, কলকাতা 700-05-6 থেকে।

চারিদিকে জয়শঙ্খ আর ঢাকুরকুর বাজনা বেজে উঠেছে। কাঁচা সোনারঙা শরৎ শিশু শিউলির সুবাস মেখেছে। আকাশটা একেবারে নীলিমায় নীল। নরম রোদ্দুরের অনাবিল হাসি, শুভ্রচন্দনের আলপনা মেঘে মেঘে, আকাশে বাতাসে আগমনের মিষ্টি সুর। তাই তো আজ হৃদয় ঘরে অনন্য অনুভূতির পরশ। সে চুপি চুপি জানান দেয়, মা আসছেন। হ্যাঁ, তার প্রিয় বন্ধু প্রাত্যহিকীকে তার মনের কথা জানিয়ে এভাবেই চিঠিটি শুরু করেছেন পোয়া গড় হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে শিপ্রা সাঁত। লিখছেন, মামাবাড়ির দুর্গাপূজা, আহা ভারী মজা। জীবনের পঞ্চাশটি শরৎ কেটে গেল, তবু মামাবাড়ির আনন্দের স্নিগ্ধ অনুভূতি একটুও কমেনি, বরং আরও গভীর অনুভূতির অতলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। তখন আমি ছয় কি সাত। সেবারে মামার ঝুলি থেকে বেরিয়ে এলো একটি লাল টুকটুকে পুতুল পুতুল জামা। অনেক মানুষ প্রতি বছর আমন্ত্রিত হয়ে আসেন প্রসাদ সেবন করতে। অষ্টমীর দিন মুঙ্গলি তার ঠাকুমার হাত ধরে পূজা দেখতে এসেছে। তার পূজার স্বাদ ছিল শতছিন্ন মলিন। হঠাৎ ঠাকুমার কাছে কেঁদে বায়না ধরেছে, তারও আমার মতো একটা লাল জামা চাই। ঠাকুমার ঘোলাটে চোখে অবিশ্রান্ত জলধারা। তিনি তড়িৎগতিতে মুঙ্গলিকে নিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি অবাক বিস্ময়ে অপলক তাকিয়ে রইলাম ওদের চলার পথে। কেন জানি না সেদিন মুঙ্গলির কান্না ভেজা মুখটা সারাক্ষণ আমাকে মনমরা করে রেখেছিল। মুঙ্গলিরা শতচ্ছিন্ন পোশাকে পুজোর আনন্দ কুড়োই। ছোটবেলায় একটি পোশাকে আকাশসম আনন্দ কুড়োতাম, আর এখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কত বাহারি পোশাকের আড়ম্বর, তবু সে আনন্দ পাই কই? এখনো সে একই ঠাকুর দালান, একই মায়ের মূর্তি, অঞ্জলি, প্রসাদ, আনন্দ সব কিছু খুঁজে পায়। শুধুমাত্র খুঁজে পায় না, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সেই মুঙ্গলিকে আজও অষ্টমীর দিন নতুন কাপড় পরলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। প্রার্থনা করি মুঙ্গলিদের মুখেও ফুটুক খুশির হাসি। শুভেচ্ছাসহ শিপ্রা সাঁত, পোয়া গড় হরিপুর, পশ্চিম মেদিনীপুর।

পুলক কুমার ত্রিপাঠী লিখেছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, পুজো আসে শুধু কি আলোর মালা, নতুন পোশাক আর

0: উৎসবের কলরোল নিয়ে, নাকি তার আগমনী সুরে নিভৃত হৃদয়ে জেগে ওঠে প্রাণের কোনো অনির্বচনীয় স্পন্দন? শরতের আকাশ নীলের গভীরতায় নিজেকে মেলে ধরে, কাশবন সাদা ঢেউ তুলে জানিয়ে দেয় অদৃশ্য আগমনের পথ। শিশির ভেজা শিউলি ঝরে পড়ে নিঃশব্দে, তার সেই নীরব পতনেও যেন শুনতে পাই আত্মনিবেদনের মন্ত্র। প্রকৃতি যখন এমন করে সেজে ওঠে, আমরাও সাজি নতুন পোশাকে, আলোর মালায়, উৎসবের ব্যস্ততায়। কিন্তু আমাদের মনের মন্দির, সেখানে কি প্রদীপের প্রজ্জ্বলিত শিখায় অন্তরালয় আলোকিত হয়ে নবসাজে সেজে উঠেছে? সারা বছর সেই অন্তরে কত অন্ধকার জমে থাকে, অহংকার, অভিমান, ঈর্ষা, অপ্রাপ্তি। দেবীর কাছে তো কত কিছুই চাই, অথচ নিজেকে সমর্পণের মুহূর্তে কত কৃপণ হয়ে যাই। হয়তো পূজোর আসল আহ্বান এখানেই, বাহিরের প্রতিমা থেকে একদিন অন্তরের প্রতিমার কাছে ফিরে আসা, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা, অহংকারকে বিসর্জন দেওয়া, ক্ষমার কাছে মাথা নত করা। তখনই অন্তরে সত্যিকারের পূজার আসন প্রস্তুত হয়। মা দুর্গা শুধু অসুর বিনাশিনী নন, তিনি আমাদের অন্তরের অশুভ প্রবৃত্তির বিরুদ্ধে জাগরণের শক্তি। তাঁর ত্রিনয়নের আলোয় আমরা যেন চিনতে শিখি, অন্যের মধ্যে যে মানুষ, নিজের মধ্যেও সেই একই চৈতন্য। তাই এবার মণ্ডপের পাশাপাশি অন্তরটুকুও সাজাই, কামনা কমুক, করুণা বাড়ুক, গ্রহণের হাতের পাশে দানের হাত উঠুক, নিজের আনন্দের পাশে অন্যের অশ্রুকেও অনুভব করি। কাশ ঝরবে, শিউলি ফুরবে, উৎসব থেমে যাবে, কিন্তু অন্তরে যদি সত্যের প্রদীপ জ্বলে, তার আলোয়ে আলোকিত হবে জীবনের প্রতিটি ঋতু। পুজোতে তাই দেবীর আগমনের সঙ্গে নিজের অন্তরকেও নবসাজে সজ্জিত করতে চাই। এই আত্মসমর্পণেই পুজোর পূর্ণতা, এই জাগরণেই মানুষের সত্যিকারের সাজ। পুলক কুমার ত্রিপাঠী লিখলেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এবারে চলে যাব বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে বন্ধু দীনবন্ধু পালের চিঠিতে। প্রিয় প্রাত্যহিকী, ভোরের আলো ফুটতেই আমাদের গ্রামের মেঠো পথের ধারে কাশবনে রোদের খেলা শুরু হয়ে যায়। শিউলির গন্ধে মেখে যাওয়া আশ্বিনের এই শান্ত বাতাসের মধ্যেই আমি পাই আমাদের গাঁয়ের প্রাক পুজোর বার্তা। চারপাশের মানুষ যখন পুজোর সাজে নিজেকে রাঙাতে নতুন পোশাকের তোড়জোড় করছে, আমি তখন মগ্ন আমার গাঁয়ের কাদামাটিকে অপূর্ব রূপ দেওয়ার মহাযজ্ঞে। চাকার ওপর ভিজে মাটির তাল বসিয়ে হাত দুটিকে সোঁদা গন্ধে ডুবিয়ে দেওয়া, এই তো আমার পুজোর সাজ। আমার আভিজাত্য ঝলমলে আলোর রোশনাইতে নেই, তা লেগে থাকে আমার আঙুলের ছোঁয়ায়। কারণ সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের যে চিত্রিত কলসিটি গঙ্গার ঘাটে যায়, কিংবা দেবীর সামনে যে পুণ্য ঘট প্রতিষ্ঠিত হয়, আমার হাত দিয়েই রূপ পায় বাঙালির শত বছরের সে আদি ঐতিহ্য। অতীতের দিনগুলোর কথা মনে হলে এক অনাবিল গর্বে বুকটা ভরে ওঠে। এই গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে বাবা আর আমি মাটির ঢিবি থেকে মাটির তাল তুলে আনতাম। চাকার একটানা ঘূর্ণির সঙ্গে সঙ্গে বাবা বলতেন, যে পাত্রে মা উমার জল ভরবে তার সৌন্দর্য হবে খাঁটি, এতে কোনো কৃত্রিমতার ঠাঁই নেই, থাকে কেবল নিষ্ঠা। বাবার পাশে বসেই আমি শিখেছিলাম কলাবু স্নানের সেই বিশেষ কলসি আর মাঙ্গলিক ঘটকে কিভাবে নিখুঁত আভিজাত্য দিতে হয়। গত মে মাসে বাবার প্রয়াণের পর সে বিশাল ঐতিহ্য আর শিল্পের ভার পুরোপুরি আমার কাঁধে। আজ প্রাক পুজোর এই ব্যস্ত

0: তাই গ্রামের শান্ত পরিবেশে বসে বাবার রেখে যাওয়া প্রতিটি শিক্ষা আর কারুকাজকে আমি আমার প্রতিটি পাত্রে নতুন করে জাগিয়ে তুলছি। চাকা ঘুরে আর আমার আঙুলের খাঁজে খাঁজে জীবন্ত হয়ে ওঠে ঐতিহ্যবাহী ঘট আর স্নানের কলসি। বাবার শেখানো সেই শিল্প ভাবনাকে অক্ষুণ্ণ রাখায় আজ আমার সবচেয়ে বড় সাধনা। সপ্তমীর ভোরে যখন কাশবনের ফাঁক দিয়ে ওঠা সোনাঝরা রোদে সেই মাটির কলসিতে জল ভরে কলাবু স্নান করানো হবে, কিংবা ঢাকের তালে মণ্ডপে পুণ্যঘরটি শোভা পাবে, তখন সবাই দেখবে বঙ্গ সংস্কৃতির অমলিন শ্রেষ্ঠ রূপটি। আর আমি দেখব আমার গড়া সেই প্রতিটি মৃৎপাত্রের ভেতর কিভাবে সগৌরবে বেঁচে আছেন আমার বাবা, আমাদের এই গ্রাম আর আমাদের চিরন্তন ঐতিহ্য। ধন্যবাদ আন্তে। দীনবন্ধু পাল, বিশপুর, উত্তর চব্বিশ পরগনা।
1: দীপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন ক্যানাল সাউথ রোড, চিংড়িঘাটা, কলকাতা 700105 থেকে। নমস্কার দাদা ভাইরা, চলার পথে এই অধমের দুটো কথা মন দিয়ে শুনবেন। সামনেই তো পুজো, উৎসব মুখর নীলকান্ত নীলাকাশে পেঁজা মেঘের পানশি, বর্ষার সরসতায় সঞ্জীবিত গাছের পাতায় পাতায় সবুজের হিন্দোলা, পুজোর আনন্দে চতুর্দিকে ব্যস্ততা, হুল্লোড়, বিজ্ঞাপনের আতিশয্য, চাকচিক্য। কিন্তু বলুন তো দাদা ভাই, এত আড়ম্বরে সত্যি কি আমরা মায়ের পুজো প্রকৃত করতে পাচ্ছি? বোধ হয় না। আসলে পুজো তো আদতে অন্তরের অন্দরমহল সেজে ওঠারই নামান্তর। বাইরে হাজারটা প্রদীপের রোশনাই থাকুক না থাকুক, মনের অন্দর যদি অহংকার সংকীর্ণতার অন্ধকারে ডুবে থাকে, তবে কি দেবীর আলো সেখানে পৌঁছায়? আমাদের প্রত্যেকের ঘরে, পাড়ায়, অলিতে গলিতে মা নানান রূপে বিরাজমানা, অথচ আমরা অবোধ বুঝি না। ভোগবিলাসের নাগরদোলায় চড়ে আমরা মা বোনেদের অসম্মান করি। সমাজের কোনায় পড়ে থাকা দরিদ্র অসহায় জীর্ণ মুখের দিকে ফিরেও তাকাই না। অথচ সব শাস্ত্রের স্বার্থ একটি, নির্মল ভালোবাসা, নিঃস্বার্থ সেবা। তাই বলি, আসুন বাহ্যিক সজ্জার মোহচ্ছন্নতা কাটিয়ে হিংসা লোভ ভেদাভেদের যত ঝুল ঝেড়ে মনের মন্দিরটুকু পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলি। ভক্তি ও ভালোবাসার সুগন্ধি ধূপকাঠি জেলে প্রত্যেক মাকে, মানবতাকে সযত্নে পুজো করি। ধর্মবর্ণের সকল প্রাচীর ভেঙে মিলনের আলপনায়, মায়া মমতা সম্প্রীতির আলোয় অন্তরের তীর্থক্ষেত্রটাকে সাজিয়ে তুলি, তবেই সার্থক পুজোর সার্থক সাজ। বড্ড জ্ঞান দিয়ে ফেললাম, আমি মুক্কুসুক্কু মানুষ, সামনে হৃদয়পুরে নেমে যাব। ধূপকাঠি লাগলে হাঁক দেবেন, ঠকবেন না। হঠাৎ অ্যালার্মের শব্দে স্বপ্নটা ভেঙে গেল। ভোরের প্রথম আলোয় কোথায় মিলিয়ে গেলেন জীবনপুল্যকালের সেই ফেরিওয়ালা। কি ভালোই না হতো স্বপ্নের ফেরিওয়ালার স্বপ্নের ধূপকাঠিতা পেলে, যার সুবাসে কি অপরূপ শিউলি ঝরা প্রশান্তি। এ যে শুধু ধূপকাঠি নয়, মানবতার বিবেকের জীবনকাঠি, সততার উত্তরীয়, সহমর্মিতার অলঙ্কারে ভালোবাসার চন্দন ফোঁটায় অন্তরকে সাজিয়ে তোলাই এবারের পুজোয় আমার শ্রেষ্ঠ সাজ, বলা ভালো শ্রেষ্ঠ পুজোর সাজ। আন্তরিক শুভেচ্ছান্তে দীপন বন্দ্যোপাধ্যায়, ক্যানাল সাউথ রোড, চিংড়িঘাটা, কলকাতা 700105 থেকে।
0: এবারে সময় হয়েছে আকাশ বাতাসের খবর জানিয়ে দেওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে, বিকেলের দিকে ঘন মেঘ সহ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 66%। বৃষ্টিপাতের পরিমাণ 2.0 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ কোনো সতর্কবার্তা নেই।
1: তাহলে

0: আবহাওয়ার খবর জেনে নিলেন, আর আজকের মতো প্রাত্যহিকীর সময়ও ফুরলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমরেশ মুখোপাধ্যায়,
1: আমি অমৃতা হালদার রায়।
0: সবাই খুব ভালো থাকুন, আজ সারাটা দিন সবার খুব ভালো কাটুক।

0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ এখন দ্রুত সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানে প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। ফ্লাই দুবাইয়ের সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে বিদেশ মন্ত্রক। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা ICC-র। আজ শুরু হচ্ছে সুপার সিরিজের বাছাই পর্ব। এশিয়ান গেমসে ভারত 10টি সোনাসহ মোট 66টি পদক জিতে তালিকায় অষ্টম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দীর ভারত জনমুখী, সক্রিয় এবং সুশাসনের নীতিতে এগিয়ে চলেছে। দেশ দ্রুত সংস্কার এক্সপ্রেসে ছুটে চলেছে এবং যে প্রতিষ্ঠানগুলি পরীক্ষা পরিচালনা করে তাদেরও দেশের প্রয়োজনে সংস্কারমূলক কাজ করতে হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল ইউপিএসসির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেই সব তরুণদের সরকারি চাকরিতে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন যারা সরকারি পদের প্রতি নয় বরং জনসেবার প্রতি আকৃষ্ট।
2: हमें अपने सिलेक्शन पैरामीटर्स और रिक्रूटमेंट प्रोसेस को भविष्य की जरूरतों के अनुरूप बनाना होगा। हमें ऐसे युवाओं को पब्लिक सर्विस में लाना होगा जो पब्लिक ऑफिस से नहीं पब्लिक सर्विस से आकर्षित हो। इसलिए जरूरी है कि रिक्रूटमेंट की परीक्षा सिर्फ यह न परखे कैंडिडेट कितना जानता है बल्कि वो यह भी देखे युवा सिविल सर्विसेज में आना क्यों चाहता है।
1: প্রধানমন্ত্রী বলেন পরীক্ষাকে শুধু একটি ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয় কারণ এটি যুবকদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে আজ সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা নিবেদন করছে।

এই উপলক্ষে দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজধানীতে অবস্থিত তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। রাজঘাটে আজ গান্ধী জয়ন্তী এবং বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি ট্রাফিক পুলিশ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে যে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজঘাট, রিংরোড এবং সংলগ্ন রাস্তাগুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্মজয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2007 সালের 15ই জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2 অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তপাত বন্ধ করার বার্তা দিতে ও সচেতন করতে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে এই বিশেষ গ্রাম সভাগুলির মাধ্যমেই পিপলস প্ল্যান ক্যাম্পেইন পিপিসি 2026-27 বা সবকি যোজনা সবকা বিকাশের সূচনা হবে।

অভিযানের আওতায় গ্রাম পঞ্চায়েতগুলি অংশগ্রহণমূলক এবং তথ্য প্রমাণ ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে 2027-28 অর্থবর্ষের জন্য তাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বর্তমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেওয়া তাঁর বার্তায় রাষ্ট্রপতি মুর্মু জাতির পিতার 157তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ বিশ্ববাসীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার জাতীয় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সহানুভূতি ও অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুগলসারাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন। উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে শ্রী গোয়েল খাদ্য নিরাপত্তাকে আলোচনার কেন্দ্রে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের G20 সভাপতিত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা ভারতের নীতির অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে খাদ্যকে কখনো ব্যবহার করা উচিত নয় বলেও তিনি জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে দক্ষিণী বিশ্বের দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আজকের সারের ঘাটতি আগামী দিনের খাদ্য সংকটে পরিণত হতে পারে। শ্রী গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। গোয়েল ব্রিটেনের ব্যবসা, উদ্ভাবন, বিজ্ঞান, বাণিজ্য বিষয়ক সেক্রেটারি অফ স্টেট জোনাথন রেনল্ডসের সঙ্গে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে এই চুক্তি ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করেন। চুক্তিটি 15 জুলাই 2026 থেকে কার্যকর হয়েছে। শ্রী গোয়েল অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী সেনেটর ডন ফ্যারেলের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং উভয় পক্ষ ভারত অস্ট্রেলিয়া সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিয়ে বৈঠক করেছেন। ব্রিটেনের ক্ষেত্রে ইতোমধ্যে কার্যকর এই চুক্তির পূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো, দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ-1073 সাহসী পাইলট ও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তরিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এর আগে রাষ্ট্রদূত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ের অবস্থিত কনসুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বিদেশ মন্ত্রক আবারও ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, PIB ইম্ফলের ADG ডক্টর এনগাম পামে, DDK আইজলের অধিকর্তা সংবাদ নাম্পিবু মরিনমাই এবং CBC আইজলের MTS H লিয়ানভেলার মর্মান্তিক প্রয়াণে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী বৈষ্ণব তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। প্রতিরক্ষা মন্ত্রক নাম্পিবু মরিনমাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনি সিনিয়র IAS অফিসার ডক্টর এঙ্গাম পামে, ADG PIB ইম্ফল এবং অপর একজন সরকারি আধিকারিকের সঙ্গে সফরকালে গতকাল আইজলের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ক্রিকেটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন
দুবারের চ্যাম্পিয়ন ভারত 7ই অক্টোবর কেপটাউনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2027-এর আইসিসি পুরুষদের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। গ্রুপ এতে আগামী বছর 10ই অক্টোবর ভারত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের স্টেডিয়াম

নামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। উদ্বোধনী দুটি ম্যাচের পর ভারত 14ই অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হতে সেঞ্চুরিয়ানে যাবে। এদিকে উইন্ডোকে প্রাক টুর্নামেন্ট সুপার সিরিজ বাছাই পর্বের মাধ্যমে আজ এই টুর্নামেন্টটির আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে। 14 দলের এই প্রতিযোগিতায় মোট 57টি ম্যাচ 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 66টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 10টি সোনা, 23টি রূপ এবং 33টি ব্রোঞ্জ পদক। পুরুষ হকি দল রুদ্ধশ্বাস সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ক্রিকেট দল শ্রীলঙ্কাকে 124 রানে পরাজিত করে স্বর্ণপদকের লড়াইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন দ্রুত সংস্কারের পথে এগোচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বর্তমানের প্রয়োজন অনুসারে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করা উচিত। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে দেশ আজ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলিপুরদুয়ারের বক্সায় আজ বাঘছাড়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাকে স্মরণ করা হচ্ছে। SRFTI-তে অশান্তির ঘটনায় সিট গতকাল প্রথম রিপোর্ট জমা দিয়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল তিনি মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে যোগ দিয়ে বলেন, যারা বিজেপি সরকারকে ভোট দেননি তারাও সরকারি সুবিধা পাবেন। রেজিনগরের মানুষই বিভাজনের বদলে উন্নয়ন চাইছে বলে তিনি উল্লেখ করেন।
1: রেজিনগরকে বলে গেলাম আমাদের ঋণে আবদ্ধ করুন, এই সুযোগ হিন্দু মুসলিম করবেন না, 70-30 গল্প শোনাবেন না, সব রাষ্ট্রবাদী মানুষ সরকারের পক্ষে ভোট করুন, দল বেঁধে ভোট করুন। কথা দিয়ে গেলাম, রেজিনগরও মডেল বিধানসভা হবে।
0: আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হবে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। এদিকে বক্সায় বাঘ ছাড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ রাজা ভাতখাওয়ার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। জোর কদমে চলছে প্রস্তুতি। এই পুলিশ ফাঁড়ির চারদিকে জঙ্গল থাকায় 4 দিন লাগানো হয়েছে ফেন্সিং তার। আপাতত বনদপ্তরের অস্থায়ী ফাঁড়িতে 13-14 পুলিশ কর্মী থাকবেন। এতদিন প্রত্যন্ত পাহাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ জানাতে 25-30 কিলোমিটার পাড়ি দিয়ে কালচিনি থানায় যেতে হতো। নতুন ফাঁড়ি চালু হলে তাদের অনেকটাই সুবিধা হবে। উল্লেখ্য, বাঘছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার 4 দিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। আগামীকাল পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোনো পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে জঙ্গল সাফারি। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক DEO এবং নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিক ERO-দের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে নির্বাচনী সাক্ষরতা ক্লাবগুলিকেও যুক্ত করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্ম 6 জমা দেওয়ার সময় আর অ্যানেক্সে 4 ঘোষণা জমা দিতে হবে না। পরিবর্তে রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960-এর নির্ধারিত ফর্মই ব্যবহার করা হবে। এছাড়া রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে

ভিডিও বৈঠক করে প্রতিটি ডিও এবং ইআরও দপ্তরের বিশেষ শিবির ও হেল্প ডেস্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত হওয়া থেকে বাদ না পড়ে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশ

0: শাসক নিরঞ্জন কুমার, পোলিং স্টেশন থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরাও। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দায়ের করা মামলার শুনানি চলতি মাসে 7-8 তারিখে হবে বলে নির্দিষ্ট করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। গতকাল দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে মামলার শুনানির দিন স্থির হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে 3 দিনব্যাপী সেবা সেতু অভিযান কর্মসূচি পালন করছে কলকাতা পুরসভা। এই কর্মসূচিতে কলকাতা পুরসভার 16টি বড় এলাকাতে স্বাস্থ্যসহ 46টি প্রকল্পে শহরবাসীর জন্য পুর পরিষেবা সংক্রান্ত বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নকশালমুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। যে সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়ল, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে।

দেশে স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি বিশ্বজুড়ে গণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। গান্ধীজির অহিংস নির্ভীক আন্দোলন, দেশপ্রেম, মানবতা দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড় আন্দোলন সহ একাধিক আন্দোলন সংগঠিত করেন ও নেতৃত্ব দেন গান্ধীজি। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ ব্যারাকপুর গান্ধীঘাটে রাজ্য সরকারের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বিরাজমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাকে স্মরণ করা হচ্ছে। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন এক দৃঢ়চেতা ও মহান ব্যক্তিত্বের মানুষ। গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হচ্ছে। গান্ধীজির অহিংস নীতির স্মরণে গান্ধী জন্ম জয়ন্তীতে দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। ইউনেস্কোর নামে পুজোর পাশ বিক্রির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দল নীল সেনের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উঠে এসছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, তার সংস্থা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ইন্দল নীল সেনের বাড়ি ও দপ্তরে তল্লাশি অভিযানের পর বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হবে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট SRFTI-তে অশান্তির ঘটনায় সিট গতকাল প্রথম রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে 250 জনকে চিহ্নিত এবং 23 জনকে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করা হয়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দল গত রাতে কলকাতায় এসে পৌঁছেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে

0: আগামীকাল সন্ধে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরও একবার। উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বিভাজন বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলিপুরদুয়ারের বক্সায় আজ বাঘ ছাড়া হবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর 9:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: এতক্ষণ শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: জানা অজানা,
4: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন প্রজাপতির উড়ান, আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
5: শিল্প বিপ্লবের আগে পিপার্ট মঠে দেহ ছিল হালকা রঙের। ইংল্যান্ডের লাইকেন ঢাকা পাথর ও গাছের সাথে এমন সুন্দরভাবে মিশে থাকত যে শিকারী পতঙ্গ পাখিদের হাত থেকে সুরক্ষিত থেকে প্রজনন ও বংশবিস্তার করতে পারত। 19শ শতকের শিল্প বিপ্লবের সাথে সাথে ইংল্যান্ডে ব্যাপকভাবে কয়লা পোড়ানো শুরু হয়। বায়ুমণ্ডলে দূষণের পরিমাণ ভয়ঙ্কর হয় এবং পাথর ও গাছে লাইকেনগুলি কয়লার সুটে ঢেকে যায়। হালকা রঙের পিপার্ট মঠকে এই কালো দূষিত পটভূমিতে শিকারীরা সহজে নিজেদের খাদ্য করে নেয়। শহরাঞ্চলে উচ্চ শিল্প দূষণের জন্য মঠের অভিযোজন ঘটে ও এই মঠের পাখনায় কালো ও বাদামি রঙের গাঢ় মেলানিন প্রকট হয়ে ওঠে। অন্যদিকে গ্রামীণ বা কম দূষণ অঞ্চলে পিপার্ট মঠের প্রজাতিগুলির মধ্যে সাদা, হলুদ ও কমলা রঙের প্রভাব দেখা যায়। এই ঘটনা শিল্প মেলানিজম নামে পরিচিত। উত্তর আমেরিকার গ্রেট লেকস অঞ্চলে যে সুন্দর বার্নার ব্লু প্রজাপতি পাওয়া যেত, তা এখন সংখ্যায় এতটাই কমে গেছে যে সংরক্ষণের আওতায় চলে এসেছে। প্রজাপতিরা বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। প্রজাপতিরা মূলত পলিনেটর, শুধু মধু খেয়ে পরাগ সংযোগেই সাহায্য করে না, এরা বাস্তুতন্ত্রের চমৎকার সূচক হিসাবে কাজ করে। এই পরাগায়ন প্রক্রিয়া বিভিন্ন ধরনের উদ্ভিদের বৃদ্ধিকে সাহায্য রাখতে সাহায্য করে। পরিবেশগত পরিবর্তনের প্রতি তাদের সূক্ষ্ম সংবেদনশীলতা মূল্যবান তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা প্রাকৃতিক নির্বাচন, বিবর্তনের প্রক্রিয়া, পরিবেশের মধ্যে আঞ্চলিক পার্থক্যগুলির জটিল সম্পর্ক জানতে পারেন। ভারতে 1500 বেশি প্রজাতির প্রজাপতি আছে। হিমালয় থেকে পশ্চিমঘাট পর্যন্ত ভারতের বৈচিত্র্যময় জলবায়ু, উদ্ভিদের ও জলাশয় সমাহার, বৃষ্টির তারতম্য প্রজাপতির বিভিন্ন গবেষণার সুযোগ করে দিয়েছে। 1972 সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সাথে সাথে প্রজাপতির বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণের আওতায় আনা হয়। আন্তর্জাতিক আইন প্রণয়ন ও উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে। বিরল ও বিপন্ন প্রজাপতির জন্য বিগ বাটারফ্লাই কাউন্টিং এর মতো নাগরিক বিজ্ঞান মঞ্চগুলি এগিয়ে এসেছে। ভারতের বেঙ্গালুরুতে বান্নেরঘাট জীববৈচিত্র্য পার্ক, গোয়ার সংরক্ষণাগার গড়ে উঠেছে। কলকাতার বনবিদ্যান ইকো পার্কের বাটারফ্লাই গার্ডেন, বেঙ্গালুরুর লালবাগ বোটানিক্যাল গার্ডেন, রাজীব গান্ধী গার্ডেন, পুনে চেন্নাইয়ের বাটারফ্লাই পার্ক, কর্ণাটকের কুক্কুরে সুব্রহ্মণ্য বাটারফ্লাই পার্ক উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে উঠেছে প্রজাপতি পর্যবেক্ষণের জন্য। ইউরোপীয় প্রজাপতি স্কিম বা ইবিএমএস এর মতো উদ্যোগগুলি গোটা ইউরোপ জুড়ে প্রজাপতির পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে। দীর্ঘ সময় ধরে মনার্ক জাতীয় প্রজাপতি বহু দেশ জুড়ে মাইগ্রেট করে। এই পরিযায়ী পদগুলি সুরক্ষিত করতে আন্তর্জাতিক উদ্যোগ ও সহযোগিতা খুবই অপরিহার্য। মেক্সিকোর মনার্ক প্রজাপতি বায়োস্ফিয়ার রিজার্ভ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট, এটি একটি ক্রস বর্ডার সংরক্ষণ প্রচেষ্টার প্রধান উদাহরণ। এই সমস্ত উদ্দেশ্যগুলি প্রজাপতির প্রজনন, তাদের সুরক্ষা ও পরিবেশগত পরিবর্তনের প্রতি তাদের প্রতিক্রিয়া বুঝতে শিক্ষা দেয়। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।

0: তুমি হাওয়ায় নেচে নেচে যাও আর তোমার মতো মোরে আনন্দ দাও। লেপিডোপটারোলজি, যা হলো প্রজাপতি ও মথের অধ্যয়ন, এই বিষয়টি এখন খুব জনপ্রিয়। ডক্টর ফ্রেড উরাকহার্ট একজন বিখ্যাত প্রজাপতি সংরক্ষণবিদ, এই কানাডিয়ান জুওলজিস্ট তার স্ত্রী নোরার সঙ্গে 40 বছরেরও বেশি সময় ধরে মোনার্ক প্রজাপতির উপর গবেষণা করেছেন। মোনার্ক প্রজাপতি কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত অসাধারণ যাত্রা নিয়ে তাদের গবেষণা খুবই চমৎকার। তিনি প্রজাপতিদের পর্যবেক্ষণ করবার জন্য ট্যাগ করার পদ্ধতি তৈরি করেন, যা কেন্দ্রীয় মেক্সিকোর পর্বতমালায় তাদের শীতকালীন বাসস্থান আবিষ্কারের পথ খুলে দেয়। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন ডক্টর লিঙ্কন ফ্রয়ার, ইনি একজন আমেরিকান পতঙ্গবিদ। মোনার্ক প্রজাপতির বসবাস এবং এই সহাবস্থানে মিল্কুইটের উদ্ভিদের পরিবেশগত গুরুত্ব নিয়ে 10 দশক ব্যাপী গবেষণা করেছেন। রিচার্ড ফক্স বাটারফ্লাই কনজারভেশন নামক একটি যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটির সাথে কাজ করে প্রজাপতির ভবিষ্যৎ প্রজন্মের উপস্থিত নিশ্চিত করার গবেষণা করে চলেছেন।
1: প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব শুনলেন, জানাওয়া জানায় বললেন অধ্যাপিকা সুপ্রীতি পাল।
2: এখন নিরাময় অনুষ্ঠান।
3: নমস্কার, নিরাময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ 2রা অক্টোবর। 1869 সালের আজকের দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে তিনি ছিলেন একজন। তাকে গান্ধীজি, বাপুজি বা ভারতের জাতির জনক নামেও ডাকা হয়। আমাদের দেশে মহাত্মা গান্ধী বহু বাধা অগ্রাহ্য করে তাঁর আশ্রমে কুষ্ঠরোগীদের রেখেছিলেন, সেবা করেছিলেন। 2007 সাল থেকে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে আসছে। এত বছর পরও এখনও মানুষের কুষ্ঠ সংক্রান্ত অজ্ঞানতার অসুখ ঘুচল না। অনেকেই বলেন লড়তে হচ্ছে দুটি ব্যাধির সঙ্গে, কুষ্ঠ এবং সেই সংক্রান্ত কুসংস্কার। নিরাময় অনুষ্ঠানে আজ আমরা কথা বলব কুষ্ঠ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে। আমরা কথা বলেছি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যান্টি লেপ্রোসি অ্যাসোসিয়েশনের স্টেট কনসালট্যান্ট ডাক্তার অভিজিৎ নন্দীর সঙ্গে। অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুস্মিতা ঘোষ। ডাক্তার নন্দী, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। চিকিৎসায় সম্পূর্ণ সেরে যায় কুষ্ঠরোগ, সহকর্মী বা সহধর্মিনী হতেও কোনো বাধা নেই। দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত কুষ্ঠরোগে বিকলাঙ্গ হয়ে পড়লেও সেই মানুষের জন্য আছে বিশেষ জীবিকা কর্মসূচি বা আবাসন প্রকল্প। অথচ এখনো কেন কুষ্ঠরোগ সম্পর্কে মানুষের মনে বৈষম্য রয়ে গেছে, আপনার কি মনে হয়?
4: কুষ্ঠরোগ শুধু একটি শারীরিক রোগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক কলঙ্ক ও কুসংস্কার। আজও অনেকের মনে ভুল ধারণা আছে যে কুষ্ঠরোগীকে ছুঁলেই কুষ্ঠ ছড়িয়ে যায়। এই ভয় শুধু রোগীকেই নয়, তার পরিবারকেও সামাজিকভাবে বিচ্ছিন্ন করে। কিন্তু বাস্তবতা হল কুষ্ঠরোগের চিকিৎসা অত্যন্ত কার্যকর। রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গেই ওষুধ শুরু করা হয় এবং চিকিৎসা শুরু হওয়ার পর রোগীর কাছ থেকে আর অন্যের মধ্যে কুষ্ঠ ছড়ানোর আশঙ্কা থাকে না বললেই চলে। তাই কুষ্ঠরোগীকে ভয় বা দূরে সরিয়ে নয়, বরং সময় মতো চিকিৎসা ও সহমর্মিতার মাধ্যমে পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
3: কুষ্ঠরোগের লক্ষণগুলো কি কি, কি দেখে মানুষ বুঝতে পারবে যে তিনি এরকম একটি রোগে আক্রান্ত হচ্ছেন?
4: হ্যাঁ, কুষ্ঠরোগ নির্ণয় করবেন অবশ্যই চিকিৎসক, কিন্তু শরীরে কিছু কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন 1 নম্বর হচ্ছে শরীরের চামড়ায় যে কোনো অংশে ফ্যাকাশে বা লালচে দাগ দেখা দিলে। 2, দীর্ঘদিন ধরে চোখ লাল থাকা, চোখের পাতা পুরোপুরি বন্ধ না হওয়া অথবা দৃষ্টিশক্তি প্রায় পুরোপুরি কমে যাওয়া। আর 3, হাত বা পায়ে ঝিনঝিন করা, হাত বা পায়ের তালু অসাড় হয়ে যাওয়া, হাত বা পায়ের তালুতে বারবার ঘা হওয়া, হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, জামার বোতাম লাগাতে অসুবিধা হওয়া বা পায়ের চটি বারবার খুলে যাওয়া। আর এর বাইরে যদি কোনো অঙ্গবিকৃতি চোখে পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে মনে রাখবেন যে এই লক্ষণগুলির কোনো একটি থাকলেই যে কুষ্ঠরোগ হয়েছে তা নয়, কিন্তু কুষ্ঠরোগ যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এবং সঠিক

0: চিকিৎসা কিন্তু স্থায়ী প্রতিবন্ধকতা বা অঙ্গ বিকৃতি আটকে দিতে পারে। তাই সন্দেহ হলেই দেরি না করে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের কাছে যান।
1: কুষ্ঠরোগের চিকিৎসা কি আছে সেটা সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন।
0: 1945 সাল থেকেই কুষ্ঠরোগের নির্দিষ্ট ওষুধ আছে। পরবর্তীকালে সেই ওষুধেরও অনেক উন্নতি হয়েছে। রোগের তীব্রতার ভিত্তিতে এই ওষুধ 6 মাস বা 1 বছর খেতে হয় এবং এই ওষুধের সম্পূর্ণ ডোজ দেশের প্রতিটি কুষ্ঠরোগী সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে বিনামূল্যে পান। আজকের দিনে তাড়াতাড়ি এবং সঠিক চিকিৎসা শুরু করলে একদিকে যেমন রোগ সম্পূর্ণ সেরে যেতে পারে, অন্যদিকে শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতার হাত থেকে রোগী বাঁচতে পারেন এবং তার আশেপাশে থাকা মানুষদের মধ্যেও কুষ্ঠরোগ আর ছড়াতে পারে না।
1: জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি এখন কোন পর্যায়ে? আপনাদের আগামী লক্ষ্যই বা কি?
0: কুষ্ঠরোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের পথে আমাদের দেশ অনেকটাই এগিয়েছে। 2005 সাল থেকেই ভারতে প্রতি 10,000 জনসংখ্যায় নতুন কুষ্ঠরোগীর সংখ্যা 1-এর নিচে রয়েছে। তাই কুষ্ঠরোগ এখন একটি নিয়ন্ত্রিত জনস্বাস্থ্য সমস্যা বলা হয়। তবে সারা দেশের পরিস্থিতি তো একরকম নয়। বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি একটি রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও পুরসভাতেও কুষ্ঠরোগের প্রকোপে যথেষ্ট পার্থক্য দেখা যায়। তাই বেশি সংক্রমণের এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হল দ্রুত রোগ শনাক্ত করা এবং দ্রুত চিকিৎসা শুরু করা, যাতে সংক্রমণের শৃঙ্খল ভেঙে 2027 সালের মধ্যেই দেশে কুষ্ঠরোগের সংক্রমণ বন্ধ করার লক্ষ্যে এগোনো যায়।
1: আমরা কথা বলছিলাম ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যান্টি লেপ্রোসি অ্যাসোসিয়েশনের স্টেট কনসালট্যান্ট ডাক্তার অভিজিৎ নন্দীর সঙ্গে। শরীরে যে কোনো দাগই কি কুষ্ঠ? ওই অংশে অসারতা আছে কিনা অনেকে নিজে নিজে পরীক্ষা করেন আর দেখেন যে সেটা চর্মরোগ না কুষ্ঠ। চর্মরোগ ও কুষ্ঠকে পার্থক্য করব কিভাবে এই সম্পর্কে জানতে আমরা কথা বলেছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তীর সঙ্গে। ডাক্তার চক্রবর্তীর কাছে আমাদের প্রশ্ন ছিল, রিকনস্ট্রাকটিভ সার্জারি করে কুষ্ঠ রোগীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা কতটা সম্ভব হচ্ছে?
2: তো কথাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ, তার মানে একটা কিছু কনস্ট্রাকশন ছিল, সেটা ব্যাহত হয়েছে এবং সেটাকে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। প্রাকৃতিক নিয়মে আমাদেরকে কিন্তু শরীরের যে অ্যানাটমি আছে সেখানে তো তার একটা গঠন রয়েই গেছে, হাত পা আঙুল, সেখানে নানা ধরনের বোনস অস্থি আছে, সেখানে নার্ভ সাপ্লাই আছে, মাসেল আছে, ছোটো বোন ছোটো মাসেল, টেন্ডন বড়ো বোনে গিয়ে বড় বড় মাসেলগুলো লাগছে এবং তার একটা নির্দিষ্ট নার্ভ আছে যারা সহায়তা করছে। আমার বলছিলাম যে আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, পেরোনিয়াল নার্ভ, এই নার্ভগুলি যারা বিভিন্ন জায়গায় আমাদের হাতে পায়ে সহায়তা করে, তো সেই নার্ভগুলি অনেক সময় লেপ্রোসিতে ক্ষতিগ্রস্ত হয়। তখন মাসেলগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিভিন্ন হাড়গুলো বা মাসেলগুলোর পাওয়ার কমে যাচ্ছে বা প্যারালাইজড হয়ে যাচ্ছে, তখন সে কাজ করতে পারছে না। এবার ধরুন একজন লেখক, তিনি লিখে তার জীবিকা নির্বাহ করেন বা তার পেশা নয়, তিনি লেখেন, সেটা তার একটা প্যাশন, তো যদি তার হাতের আঙুলে ক্ষতিগ্রস্ত হয় কুষ্ঠের জন্য, তো তিনি করতে পারবেন না। একজন কাপড় বুনেন, তো তার হাতের আঙুল বা হাত পেশিগুলি যদি কাজ না করে তাহলে উনি কাপড় বুনতে পারবেন না, তিনি তাঁতি বা তিনি তাঁতের কাজ করেন, তিনিও পারবেন না। একজন কৃষক, তিনি ধান কাটেন কাস্তে দিয়ে, তো হাতের আঙুল যদি ক্ষতিগ্রস্ত হয়, রিস্ট যদি ড্রপ হয়ে যায়, তো তিনি করতে পারবেন না। তাহলে হাত বা পা, এই যে জায়গাগুলির একটা অ্যানাটমি প্রাকৃতিকভাবে যে কনস্ট্রাকশন রয়েছে সেটা যখন ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, তখন সার্জারির মাধ্যমে সেই হয়তো টেন্ডনটাকে একটা জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় লাগিয়ে দেওয়া হলো, মাসেলটাকে স্প্লিট করা হলো, একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া রিকনস্ট্রাকটিভ সার্জারিতে করা হয়। যারা প্লাস্টিক সার্জন্স তারা করেন, আমাদের সরকারি দপ্তরেও রয়েছে, যেমন আমাদের কলকাতা মেডিকেল কলেজ, আর জি কর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গলে ঝাড়গ্রামে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল বাঁকুড়ায় আছে, নয়াগ্রাম হচ্ছে আমাদের ঝাড়গ্রামে। তো সরকারি এই সমস্ত দপ্তরে প্লাস্টিক সার্জনরা, তারা বিশেষজ্ঞরা গিয়ে এই অপারেশনগুলি করেন। অপারেশন করার পরে তাদের বিভিন্ন ধরনের ডিভাইস দেওয়া হয় যাতে করে যে জিনিসটার উপর অপারেশন হলো সেটার উপরে ফিজিওথেরাপি করে সেটাকে মেনটেন করা যায় এবং আরও ইম্প্রুভ করা যায়। অপারেশন করার সাথে সাথেই তো হবে না, একটা অভ্যাস করতে হবে, ফিজিওথেরাপি ব্যায়াম করতে হবে।

0: ফেলে আস্তে আস্তে আস্তে একটা ভালো প্রপোর্শন অফ তার যে গাঠনিক স্ট্রাকচার সেটাও ফিরে আসতে পারে, পারে ফেরে। এবং কাজের জায়গাও যে তার সফট স্কিল নয়, এটা বলবো যে বিভিন্ন কর্মদক্ষতা, যেটা আমি আগে উদাহরণ দিচ্ছিলাম যে কাপড় বোনা, লেখক একজন, কৃষক একজন, কেউ হাল ধরে, তার যে কাজগুলি হাত পায়ের মাধ্যমে যে কাজগুলি হয় সেগুলোকে কিন্তু এই রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে করা হয়, এবং তারপরে ফিজিওথেরাপি দিয়ে বিভিন্ন অ্যাসিস্টিভ ডিভাইস দিয়ে সেগুলোকে ঠিকঠাক করা হয়। পুরো প্রসেসটাই সার্জারি এবং পোস্ট সার্জারি রিহ্যাবিলিটেশন, এই দুটো জিনিস আমি একসাথেই বললাম।
1: স্বচ্ছতাই সেবা। স্বচ্ছতা থাকলে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারব, আমরা সুন্দর সুস্থ জীবন গড়তে পারব। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা নিরোগ থাকতে পারব। এগোবে সমাজ, এগোবে দেশ, সুন্দর সুস্থ এক সমাজের, দেশের লক্ষ্যে। এই বিষয়েও জানালেন ডাক্তার চক্রবর্তী।
0: প্রথম কথা হচ্ছে যে যদি অপরিচ্ছন্ন থাকা হয়, আমরা মানে পরিচ্ছন্নতাটাকে একটা ঐশ্বরিক জায়গায় মানুষ নিয়ে গেছে। দেখেন যে আমরা যখন পুজো করি সবচেয়েতে পরিচ্ছন্ন একটা পরিবেশের কথা আমরা ভাবি, তার মানে সবচেয়েতে পরিচ্ছন্নতাটা একটা ঐশ্বরিক বিষয়ের সঙ্গে সংযুক্ত, আবার এটা কুষ্ঠ রোগের সঙ্গে সংযুক্ত। শুধু কুষ্ঠ নয়, অনেক সংক্রামক রোগের সাথেই সম্পর্কযুক্ত। কারণ যদি অপরিচ্ছন্ন থাকে, আমরা হাত যদি ঠিকঠাকভাবে না ধুই, সেখান থেকে কিন্তু অ্যামিবা, জিয়ারডিয়া, বিভিন্ন ধরনের ইনফেকশনগুলো আসে। আবার আমাদের যদি গৃহের পরিচ্ছন্নতা না থাকে, তাহলেও কিন্তু অন্যান্য গৃহ ঠিকঠাকভাবে ক্রস ভেন্টিলেশন না থাকে, তাহলে অন্য যে সংক্রামক রোগগুলো হয়, টিউবারকুলোসিস বা এমনিতে অপরিচ্ছন্ন জায়গায় জল জমলে সেখানে দেখবেন ডেঙ্গি, ম্যালেরিয়া, এই সমস্ত জিনিসগুলো বেশি করে হচ্ছে। যখনই বিভিন্ন রোগগুলো হচ্ছে, তাহলে সেই রোগগুলো কিন্তু শরীরের উপর একটা প্রভাব ফেলছে এবং শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাকে ব্যাহত করে। তখন আমরা বিভিন্ন ওষুধপত্র খাই, রেস্ট নিই, আমাদের নিউট্রিশনও অনেকটা বিঘ্নিত হয়, তাহলে পুষ্টি কমে যায়। তাহলে ক্রমশই পুষ্টি কমতে কমতে কমতে একটা অপুষ্টির সাথে ভীষণভাবে এই কুষ্ঠর কিন্তু যোগাযোগ আছে। আমরা ভীষণভাবে অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন কোনো কমিউনিটিতে আমরা গেছি, তখন একটি ব্যক্তি লেপ্রসি হয়েছে, তার নিজের পরিবারের বা পাশাপাশি যে বাড়িগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে বেশ হৃষ্টপুষ্ট যে বাচ্চাগুলি, তাদের দেখা যাচ্ছে আমরা স্ক্রিনিং করলে কুষ্ঠ পাচ্ছি না, কিন্তু যে বাচ্চাগুলি পাতলা, তাদের ওজন খুব কম, অপুষ্ট, তাদের মধ্যে গায়ে দাগ দেখতে পাচ্ছি না এবং লেপ্রসি তাদের ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে। তার মানে হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে তাদের বারবার নিউমোনিয়া হয়েছে, তাদের বারবার ডায়রিয়া হয়েছে, তাদের ছোটোবেলা খাদ্যাভ্যাস ভালো নয়, তাদের মা বাবা যেভাবে বাচ্চাকে যে পরিচ্ছন্নতার সঙ্গে দেখাশোনা করছেন সেগুলো খুব একটা আপ টু দি মার্ক নয়, সেরকমভাবে ভালো নয়। তো তার মানে সরাসরি কোনো সম্পর্ক নেই যে হাইজিন পুর বলে অপরিচ্ছন্ন বলেই সঙ্গে সঙ্গে কুষ্ঠ হয়ে যাচ্ছে। যে কোনো সংক্রামক রোগ হতে পারে, কুষ্ঠও সেখানে ব্যতিক্রম নয়, কিন্তু তাহলে সম্পর্কটা মাঝখানে অপুষ্টির ব্যাপারটা আমার নিজস্ব মত হচ্ছে রয়েছে যে অপরিচ্ছন্নতা, সংক্রামক রোগ, সেখান থেকে বিভিন্ন ওষুধ, পথ্যের অভাব বা ভুল পথ্য, তার থেকে অপুষ্টি, অপুষ্টি থেকে আমাদের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা কম, এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম হলে যে কোনো সংক্রামক রোগ আপনাকে চেপে ধরবে এবং তারা মাথা ছাড়া দিবে। যে জীবাণুগুলি, সে যখন দেখবে যে আপনার শরীরের অনাক্রমতা বা ইমিউনিটি পুয়ার, তখন সেই জীবাণুগুলি শরীরের মধ্যে ঢুকে জয়লাভ করবে। শরীরে তো প্রতিনিয়ত যুদ্ধ চলছে, আমাদের ইমিউনিটির সাথে, বডির ডিফেন্সের সাথে, জীবাণুদের সাথে যুদ্ধ চলছে। যখন আমরা জীবাণুগুলিকে হারিয়ে দিই তো আমাদের রোগ হয় না, যখন জীবাণুরা জিতে যায় তখন সেই জীবাণু সংক্রান্ত যে রোগ, সেই রোগে আমরা আক্রান্ত হই। লেপ্রোসিও তার ব্যতিক্রম না।
1: শুনছিলেন নিরাময়। কুষ্ঠ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে আমরা কথা বলেছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তী এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যান্টি লেপ্রোসি অ্যাসোসিয়েশনের স্টেট কনসালট্যান্ট ডাক্তার অভিজিৎ নন্দীর সঙ্গে। চামড়ায় ফ্যাকাশে, লালচে, তামাটে রঙের ছোট বা বড় অসার দাগ কিংবা চামড়া পুরু হয়ে যাওয়া, বা ধরুন তেল তেলে বা খসখসে ভাব, হাতে পায়ে ঝিনঝিন অসার ভাব, ঠান্ডা বা গরম জিনিস টের না পাওয়া ইত্যাদি ঘটনাগুলি যদি ঘটে, তাহলে আপনি অবশ্যই দ্রুত স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করুন অথবা নিকটবর্তী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। সচেতন থাকুন, সুস্থ থাকুন। কুষ্ঠমুক্ত এক পৃথিবী গড়ে তুলতে চাই আমরা। নিরাময় আজ।

0: এ পর্যন্তই অনুষ্ঠানটির সংকলন ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুস্মিতা ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান গান্ধী চর্চা।

0: আজ গান্ধী চর্চায় শুনবেন সত্য ও অহিংসার আলোকবর্তিকা গান্ধীজি, এই শিরোনামে একটি কথিকা। লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়।
1: অটোগ্রাফ সংগ্রহকারীর মতো একটা নোটবুক এগিয়ে দেওয়া এক সাংবাদিককে একদিন মুহূর্তের মধ্যে সইয়ের সঙ্গে চারটি শব্দ লিখে দিয়েছিলেন ব্যস্ত সমস্ত মহাত্মা গান্ধী, আমার জীবনই আমার বাণী। সন্দেহ নেই, অনন্য নৈতিক জীবনযাপন ও চূড়ান্ত আশাবাদের প্রতিভু, ভারতের স্বাধীনতা সংগ্রামের অহিংস ধারার ধারক ও মহান কাণ্ডারী তিনিই একমাত্র হতে পারেন এহেন উচ্চারণের অধিকারী। গান্ধীবাদকে তিনি কিভাবে সংজ্ঞায়িত করবেন জিজ্ঞাসা করা হলে তাঁর স্পষ্ট উত্তর ছিল, গান্ধীবাদ বলে কিছুই নেই, আমার নামে কোনো সম্প্রদায় আমি রেখে যেতে চাই না, কোনো নতুন নীতি নিয়ম বা তত্ত্বের উদ্ভাবন করেছি বলেও আমি দাবি করি না। আমাদের প্রাত্যহিক জীবন ও সমস্যাসমূহের ক্ষেত্রে শাশ্বত সত্যগুলিকেই কেবল আমি নিজের মতো করে প্রয়োগ করার চেষ্টা করেছি মাত্র, বিশ্বকে আমার নতুন কিছু শিক্ষা দেওয়ার নেই। সত্য ও অহিংসা তো পর্বতের মতোই প্রাচীন। তবু ভারতবাসী শুধু নয়, বিশ্বের সকলেই ব্যক্তিগত ও সার্বজনীন জীবনে সত্যাশ্রয়, হিংসাকে হাতিয়ার করে কারো শারীরিক ও মানসিক ক্ষতি না করা, দমনপীড়নের আচরণ ও অন্যায় বিধিবিধানের শান্তিপূর্ণ প্রতিবাদ ও অসহযোগিতা দেখলে তাকে গান্ধীবাদ বলেই চিহ্নিত করে। অর্থাৎ সত্য, অহিংসা ও সত্যাগ্রহ, প্রধানত এই তিনটি গুণই অভিজ্ঞান হয়ে গিয়েছে গান্ধীবাদের। ক্রমে এদেরই অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে স্বদেশীর নামে স্থানীয় পণ্যের ব্যবহারে স্বনির্ভরতা অর্জনের ভাবনা। প্রত্যেক ব্যক্তি মানুষের কল্যাণ ও জীবনস্তরের উন্নয়নে সর্বদয় সকলের, বিশেষ করে সম্পন্নদের অর্জিত অর্থকে ব্যক্তিগত নয় সমাজের ভেবে অছিবাদের প্রতিপালন, গ্রামীণ সমাজে গণতন্ত্র ও স্বায়ত্ত শাসনের মাধ্যমে বিকেন্দ্রীকরণ ইত্যাদি আরও অনেক কিছু। ভাষায় প্রকাশ যত সহজ এসবের আত্মপলব্ধি ও আত্মিকরণ ততই কঠিন, প্রয়োজন হয় নিবিড় জীবন সাধনার। গান্ধীজি নিজেও জানতেন, বলেছেন যারা তাঁর অনুগামী তাঁদের অনেকেরই জীবন রচনায় হিসবের ছোঁয়া নেই। একথা আমার অজ্ঞাত নয় যে যারা সত্যাগ্রহী বলিয়া পরিচিত তাহাদের অনেকেই সত্যাগ্রহের গুণাবলীর সহিত সম্পর্ক রাখেন না। অনেকেই ইহাও মনে করেন যে সত্যাগ্রহ কেবলই দুর্বলের অস্ত্র। যৌবনে মোহনদাস আইন পড়তে যান লন্ডনের ইনার টেম্পলে, 22 বছর বয়সে আইনি পেশায় আসেন। 2 বছর পর এক ভারতীয় ব্যবসায়ীর একটি মামলার তদবির তদারকির দায়িত্ব নিয়ে পাড়ি দেন দক্ষিণ আফ্রিকায়। কয়েক মাসের মধ্যে সে কাজ শেষ হলে দেশে ফিরবেন, তা আটকে গেল 121 বছর। ফিরলেন মস্ত বড় আইনজ্ঞ পরিচিতি নিয়ে নয়, বিদায় বেলায় চূড়ান্ত বর্ণবিদ্বেষের শিকার দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের পরম শ্রদ্ধায় দেওয়া মহাত্মা অর্থাৎ মহান আত্মার অভিধায় ভূষিত হয়ে। বস্তুত এই 2 দশকের দক্ষিণ আফ্রিকা প্রবাসকালকে বাদ দিলে আর যাবতীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্য আধারিত অহিংস সংগ্রামের একমাত্র প্রেরণা পুরুষ বলে শুধু ভারতে নয় বিশ্বজুড়ে পূজিত যে মহাত্মা গান্ধী, তাকে আমরা পেতাম কিনা সন্দেহ আছে। ভারতীয়দের সমূলে উপড়ে ফেলার উদ্দেশ্যে নাতাল, ট্রান্সভাল ইত্যাদি প্রদেশে নানা দমনপীড়নমূলক ব্যবস্থা ও পরিকল্পিত কালা কানুনের প্রতিরোধে গান্ধীজি 1906 সালে তার অহিংস অমুখ অস্ত্রের উদ্ভাবন ও প্রথম প্রয়োগ করেন। সূচনায় নাম ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স, পরে ভারতীয় ভাষায় উপযুক্ত প্রতিশব্দের সন্ধানে প্রতিযোগিতা আহ্বান করে পাওয়া সদাগ্রহ শব্দটি তাঁর মনে ধরে। তবে তিনি

0: খড়ের দকে খণ্ডোত্ত করে তার সঙ্গে একটা জফলা যোগ দিয়ে সত্যাগ্রহ শব্দটি তৈরি করে সন্তোষ লাভ করেন। তাঁর দৃষ্টিতে এর আগে প্যাসিভ রেজিস্ট্যান্সের নামে যেসব বিদ্রোহ হয়েছে তাতে প্রেমভাবের কোনো স্থান ছিল না, কিন্তু তাঁর সত্যাগ্রহে বৈরীভাবেরও স্থান নেই। বৈরীভাব পোষণ করাটা অধর্ম। সত্যাগ্রহে সর্বোত্তম সুযোগেও অস্ত্রবল প্রয়োগ একেবারেই পরিত্যাজ্য। ট্রান্সভালে ডাকা ভারতীয়দের বিপুল সমাবেশে গান্ধীজি বলেছেন, সত্যাগ্রহীর মনে নিজ দুঃখ সহ্য করে দুঃখ বহন করেই বিরোধীকে জয় করার ভাব থাকা চাই। দৃঢ় কণ্ঠে নিজের দায়িত্বও ব্যক্ত করেন, কোনো সময় একা হয়ে গেলেও মরব তবু প্রতিজ্ঞা পালন করব। এইভাবে আট বছর ধরে সত্যাগ্রহ সংগ্রাম অন্তে দক্ষিণ আফ্রিকাবাসী ভারতীয়রা কিছুটা শান্তি পেলে 1914 সালের 14 জুলাই হরিশ বিষাদ অন্তরে গান্ধীজির স্বদেশ রওনা। পরে তাঁর মনে হয়েছে, এই মহাযুদ্ধে বহু সংখ্যক ভারতবাসী পরম নিষ্ঠাভরে যে অকথ্য দুঃখ স্বেচ্ছায় বরণ করেছিলেন তা যদি না করতেন তাহলে ভারতীয়রা আজ দক্ষিণ আফ্রিকা থেকে বিতাড়িত হতেন। কেবল তাই নয়, দক্ষিণ আফ্রিকায় ভারতীয়রা যে জয়লাভ করেছিলেন তা ব্রিটিশ ভারতের অন্যান্য স্থানের প্রবাসী ভারতীয়দের বাঁচানোর ঢাল হয়ে উঠেছিল। স্বদেশে যখন পা রাখলেন তখন তো জীবনের 45টা বছর পার। প্রবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠার নায়কের সামনে তখন নিজ দেশ থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতার উৎপাটনের পুরো ময়দানটাকেই তেমন সূত্রবদ্ধ ঠেকল না। গোপালকৃষ্ণ গোখেলের পরামর্শে যোগ দিলেন কংগ্রেসে। বেরিয়ে পড়লেন জননীর দীর্ঘ বন্ধনমোচনে দেশ জুড়ে সমর্পিত প্রাণ, মানুষের ইতস্তত জমাট বাঁধা অস্তিত্বকে কাঙ্ক্ষিত সেই সুতোর বাঁধনে বেঁধে ফেলার বাসনায়। রাজনীতিতে তাঁর পরীক্ষিত সত্যাগ্রহ অসহযোগিতার হাতিয়ার তো ছিলই, সঙ্গে যুক্ত করলেন সামাজিক ক্ষেত্রে অস্পৃশ্যতা দূরীকরণ, কুষ্ঠরোগের প্রতিকার, তথাকথিত অন্তজেদের উত্থান, স্বদেশীর আত্মীকরণ, নৈতিকতার উন্মেষ ইত্যাদি নানান অত্যাবশ্যকীয় কর্তব্যকর্মের সাড়া যেমন পেলেন বিপুল, তেমনি অনুভব করলেন মতপথের যথেষ্ট ভিন্নতাও। আন্দোলনের পর্যায়ক্রমিক তালিকায় হেড়া থেকে ডান্ডি কত যে ছোট বড় জায়গার নাম ইতিহাস হয়ে গেছে তার ইয়ত্তা নেই। দ্বিতীয় মহাযুদ্ধ শেষে 1942 সালে দেন সর্ববৃহৎ ভারত ছাড়ো সত্যাগ্রহ আন্দোলনের ডাক। সংকল্প, হয় করব নয় মরব। এই আন্দোলনকে শেষ পর্যন্ত অহিংসা শৃঙ্খলায় বেঁধে রাখতে পারেননি তিনি। তবে সারা ভারতকে স্বাধীনতার অহিংস সাধনায় একমুখী করতে গান্ধীজিই ছিলেন একমে বাদ্বিতীয়ম। তাঁর সত্য ও অহিংসার পথ আজকের পৃথিবীতেও আমাদের আলো দেখাক, এই আমাদের কামনা।
1: শুনলেন সত্য ও অহিংসার আলোকবর্তিকা গান্ধীজি, শিরোনামে কথিকা। লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। গান্ধীচর্চা অনুষ্ঠানটি আজ এই পর্যন্ত।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: এতক্ষণ শুনলেন জৌনপুরী রাগে সেতার বাদন। শিল্পী কাজল চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এ পর্যন্তই।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। এই পর্বে আজ প্রথমেই শুনুন যৌতুক ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন গানে গানের প্রথম পর্ব। যৌতুক ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনুন আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। ছবির নাম দাদামণি।

0: এবারে শিল্পী অভিজিৎ এবং আরতি মুখোপাধ্যায়।
1: মনটা যদি পাই গো আজি
2: বই গেছে।

শোনো আমি কিন্তু ভালো আছি। হ্যাঁ দেখো দেখো আমি বলছিলাম যে তুমি তুমি কি শোনো তো ওগো ওগো ওগো শোনো না, আরে শোনো না গো।

দাদামণি ছবির এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি, অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাকে স্মরণ করা হচ্ছে। বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা প্রক্রিয়াগুলিকে সহজ ও দ্রুত করার লক্ষ্যে একগুচ্ছ

সংস্কার কর্মসূচি নিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আলিপুরদুয়ারের বক্সায় আজ বাঘ ছাড়া হবে। ভারতের কূটনৈতিক অবস্থানকে নিরপেক্ষ আখ্যা দিয়ে ইউক্রেন সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার প্রশংসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে, খেলা আগামীকাল। আসছি বিস্তারিত খবরে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশ আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে।

0: দেশজুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী দিল্লিতে তাঁর সমাধিস্থল রাজঘাটে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে বিরাজমান যুদ্ধ ও সংঘাতের আবহে মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাত্মা গান্ধীর সমগ্র জীবন সত্য, অহিংসা, সহানুভূতি ও সেবার এক আলোকবর্তিকা। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, যা আগে মুঘলসরাই নামে পরিচিত ছিল, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর শ্রী শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ঘাটে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। ভারতীয় বিমানবন্দরগুলিতে কর্মরত কর্মীদের জন্য বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা প্রক্রিয়াগুলিকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে অসামরিক বিমান চলাচল মন্ত্রক একগুচ্ছ সংস্কার কর্মসূচি শুরু করেছে। নতুন দিল্লিতে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রম সহজতর করার লক্ষ্য নিয়ে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি BCAS এর সংস্কার সম্পর্কে বিমান চলাচল সচিব সমীর কুমার সিনহা জানান, এই ব্যাপক পরিবর্তনের উদ্দেশ্য হল কাজের পদ্ধতিকে ডিজিটাইজ করা, প্রক্রিয়াগুলিকে সহজ করা এবং সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে দায়বদ্ধতা ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI জানিয়েছে, সিকিমে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য সাদাম, মারতাম ও রাঙ্কা এই তিনটি স্থানের নাম প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এগুলির অবস্থা যাচাইয়ের কাজ চলছে। AAI এর একটি বহুবিভাগীয় প্রকৌশলী দল কারিগরি, পরিচালনগত, বিমান চলাচল সংক্রান্ত এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে প্রস্তাবিত স্থান তিনটির উপযোগিতা যাচাই করছে। তেলেঙ্গানার মেদচাল মালকাজগিরি জেলার বাচুপাল্লিতে একটি নির্মাণস্থলে প্রায় 1 বছর ধরে 12 সদস্যের এক পরিবারকে জোরপূর্বক শ্রমিক হিসেবে আটকে রাখার অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন NHRC স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশন জানিয়েছে, উদ্ধারের সময় দেখা যায় তাদের অত্যন্ত সামান্য পারিশ্রমিক দেওয়া হচ্ছিল এবং সপ্তাহে 7 দিনই কাজ করানো হচ্ছিল। তেলেঙ্গানার মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক, মেদচাল মালকাজগিরি জেলার জেলাশাসক এবং সাইবারাবাদের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়ে 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে কমিশন। এই প্রতিবেদনে উদ্ধার হওয়া 12 জন ভুক্তভোগীর বর্তমান অবস্থা এবং তাদের নিরাপত্তা, আশ্রয়, খাদ্য ও চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হবে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গেছে। এদিকে বক্সায় বাঘ ছাড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ রাজাভাতখাওয়ায় পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবে। জোর কদমে চলছে এর প্রস্তুতি। এই পুলিশ ফাঁড়ির চারদিকে জঙ্গল থাকায় চারদিকে লাগানো হয়েছে ফেন্সিং তার। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার 4 দিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরবচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক DEO এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক ERO-দের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা গতকাল তমলুকের নিমতৌরিতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। ভোটগ্রহণ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 323। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X হ্যান্ডেল AIR News কলকাতাতে। ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু ভালো ধারণা রয়েছে যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ভালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময় নরেন্দ্র মোদী নিয়মিতভাবে যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। পুতিন ভারতের কূটনৈতিক অবস্থানকে নিরপেক্ষ হিসেবে বর্ণনা করার পাশাপাশি সংঘাত অবসানের ক্ষেত্রে ভারতের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগেও জোর দিয়ে বলেছেন, ভারত দৃঢ়ভাবে শান্তির পক্ষে। আলোচনা ও কূটনীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ধারাবাহিক প্রচেষ্টা এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির জন্য পুতিন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্লাই দুবাইয়ের উড়ানের ক্যাপ্টেন ভারতীয় নাগরিক স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের কো পাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে। ককপিটের ভেতরে স্মিথ মাচ্ছারের ওপর হামলার বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ওই ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের পর এই পদক্ষেপ। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের তাবুকে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধু বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে। মহাকাশযান, বিরল খনিজ এবং শক্তিক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে গভীর সহযোগিতা করতে আগ্রহী বলে তিনি জানান। মিলাওকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে শ্রী সিধু বলেন, ভারতে ক্রমবর্ধমান শক্তির চাহিদা এবং বহুমুখী সরবরাহ শৃঙ্খল উভয় দেশের সামনে বিরাট সুযোগ সৃষ্টি করেছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-13 দলটিকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি উৎক্ষেপণ করা হয়। এই দলটিতে রয়েছেন নাসার 2 জন, একজন রুশ এবং একজন কানাডিয়ান মহাকাশচারী। রোমাঞ্চকর এক ফাইনালে আজ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 5-3 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা রিকার তীরন্দাজ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা এবং কুঙ্কুম মোহদ 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়নদের পরাজিত করেন। প্রথম 2টি সেট ড্র হওয়ার পর তৃতীয় সেটে কোরিয়ার 52 পয়েন্টের বিরুদ্ধে 55 পয়েন্ট তুলে ভারত এগিয়ে যায়। চতুর্থ সেটে কীর্তি শর্মার দক্ষতায় ভারতের মোট পয়েন্ট দাঁড়ায় 54। এর আগে সেমিফাইনালে চীনকে 5-1 ব্যবধানে হারিয়ে ভারত প্রথমবারের মতো এশিয়ান গেমসের মহিলা রিকার্ভ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল। এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলীয় ইভেন্টে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। দমদম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ টিম বাসে ফুটবলারদের হোটেলে নিয়ে যাওয়া হয়। এই প্রথমবার ভারতের মাটিতে খেলবে ব্রাজিলের জাতীয় দল। কোচ কার্লো আনসেলোত্তির আজ সাংবাদিক বৈঠক করার কথা, সঙ্গে থাকবেন ব্রাজিলের এক ফুটবলার। এরপর বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে ব্রাজিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যা 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। ভারতের কূটনৈতিক অবস্থানকে নিরপেক্ষ আখ্যা দিয়ে ইউক্রেন সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার প্রশংসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস করেছে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম, গড় সেনাপত্তার 18 ভুজা দুর্গাপূজা। লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি। গড় সেনাপত্তা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অধীন প্রত্যন্ত এলাকার এই গ্রামটি যে কারণে পরিচিতি লাভ করেছে তা হল এখানে 18 ভুজা দেবী দুর্গার পূজা হয়। 500 বছরেরও বেশি পুরনো দেব পরিবারের এই দুর্গাপুজো অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ। মহিষাসুর নিধনে দেবী দুর্গা কোনো এক সময় 18 হাত ধারণ করেছিলেন, সেই রূপটিকেই মূর্তির মধ্যে তুলে ধরা হয়েছে। দেবী এখানে উগ্রচণ্ডা। এই পূজাকে কেন্দ্র করে গ্রামের দেব পরিবারের ঐতিহ্য যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর স্মৃতি। দেব পরিবারের আদি নিবাস ছিল গড় সেনাপত্তা গ্রামের কিছু দূরে আর্রাগড়ে। শালবনির কাছে শ্যামচাঁদপুর জঙ্গলে জয়চণ্ডী পাহাড়ে ছিল এই আর্রাগড়। সেখানে ছিল চণ্ডী মন্দির। সেখানকার ব্রাহ্মণ ভূম পরগনার রাজা ছিলেন বাঁকুড়া রায়, সেটা বাংলা 995 সন। তিনি এই দুর্গাপুজোও চালু করেন। তার রাজসভায় সভাকবি ছিলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। দেব পরিবারের কর্তারা ছিলেন ধর্মপ্রাণ। তখনকারের বর্ধমানের রাজা তাদের রায় থেকে দেব উপাধিতে ভূষিত করেন। কথিত আছে, এখানেই এক বটগাছের তলায় বসে মুকুন্দরাম তার চণ্ডী মঙ্গল কাব্য রচনা করেন। নানান কারণে স্থান পরিবর্তন হলেও বাঁকুড়া রায় প্রবর্তিত অষ্টাদশ পূজা দুর্গাপুজো কিন্তু বন্ধ হয়নি। মহাষষ্ঠীর দিন গোধূলি বেলায় পরিবারের সকলে কাঁসর, ঘণ্টা, অন্যান্য বাদ্যবাদনা বাজিয়ে শঙ্খ ও উলুধ্বনি দিতে দিতে নিজেদের সেনাপোতা পুকুরে মায়ের ঘর ডুবি আনেন। পরদিন সকালে অদূরেই বয়ে যাওয়া কুবাই নদীতে নবপত্রিকার স্নান করানো হয়, আর সেখান থেকে আনা হয় সামনের নাট মন্দিরে। তাকে পুনরায় স্নান করিয়ে গর্ভগৃহের বায়ু কোণে স্থাপন করা হয়। পরিবারের প্রবীণ কর্তার অনুমতিক্রমে বংশ পরম্পরায় নিযুক্ত দুই পুরোহিত পূজোর কাজ শুরু করেন। গোপন জায়গা থেকে নিয়ে আসা হয় পুঁথি। দেবনাগরী হরফে লেখা সেই পুঁথি থেকে মন্ত্র পাঠ করা হয়। এই পুঁথির কথা বাড়ির দু একজন ছাড়া কেউ জানেন না। পুজো শেষে আবার এই পুঁথি গোপন স্থানেই রেখে দেওয়া হয়। সপ্তমী থেকে নবমী এই তিন দিনই ছাগ বলি হয়। নবমীর দিন ছাগ বলির পর রক্ত মাখা খড়্গ নিয়ে দুই পুরোহিত বাড়ির কর্তাদের নিয়ে গর্ভগৃহে চলে যান। গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়, চলে কৌলিক পূজা। বাইরের লোক তো দূরস্থ, বাড়ির লোকজনও জানেন না দরজা বন্ধ করে কি পুজো হয়। এটাই নাকি এই পুজোর রীতি। আরও একটি রীতি হলো, পুজোর চার দিন এখানে যাত্রাপালার অভিনয় হবেই হবে। এই অষ্টাদশ দুর্গাপুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো, দেবী দুর্গার সঙ্গে একই কাঠামোয় লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকেন না। কাঠামোর পাশে পাশে এই সব দেবদেবীর শুধুমাত্র পটচিত্র আঁকা থাকে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর জৌলুস অনেকটাই কমেছে, কিন্তু যাবতীয় নিয়ম নীতি রীতি মেনে নিষ্ঠা সহকারে এই পুজো আজও অব্যাহত। মহালয়ার দিন থেকে এখানে নহবত ও সানাইয়ের সুর বেজে ওঠে, চলে একটানা দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে পর্যন্ত। সানাই বাদকদের জন্য তাই একটি উঁচু মাচা বেঁধে দেওয়া হয়। কর্মসূত্রে পরিবারের লোকজন দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। পুজোর সময় সবাই এসে মিলিত হন। দেব পরিবারের লোকজন এবং আশেপাশের গ্রামের মানুষজন সকলের আগমনে ঐতিহ্যবাহী এই পুজো জমজমাট ও সার্থক হয়ে ওঠে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই একথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে আজ প্রথমেই শুনুন আর্তনাদ ছবির গান, শিল্পী অনুরাধা পারোয়াল।

শুনছেন গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে এবারে শুনুন কণ্ঠ ছবির গান, শিল্পী সাধনা বাজপেয়ী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

শ্যামল মিত্র এবং ইলা বসুর দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানটি দিয়ে শুরু করলাম আজকের গানের ভেলা, এবং সেই সঙ্গে আমরা ফিরে গেলাম 1960 সালে। সেই সঙ্গে মনে পড়ে গেল একটি নাম, ভি বালসাড়া। ভি বালসাড়ার তখন কলেজ জীবন। ভারতীয় সঙ্গীতের যে তত্ত্ব বা তার উৎপত্তির যে দিক, সেইগুলো তিনি তখন শেখার দিকে নজর দিয়েছেন। সঙ্গীতের যে ব্যুৎপত্তি বা তার স্বরলিপি, সেই জিনিসটা কি, এটা তখন শিখতে শুরু করেছেন এবং গুরুও পেয়েছেন একজন উপযুক্ত, শ্রী ফ্রামরোজ শরাফ, তার কাছে তিনি শিখছেন। তিনি আবার পার্সি গুরু, এবং এই একই সময় তিনি ওস্তাদ বাচ্চু মিয়ার কাছে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছেন, যার ফলে এই যে কলেজ জীবনে এই যে পর্বটা, এই সময়টাই তার সঙ্গীত, তার যে প্রকৃত অনুরাগ সেই সময়টায়। ওস্তাদ বাচ্চু মিয়ার কাছে যখন তখন চলে যেতেন ভি বালসাড়া, স্কুল থেকে পালিয়েও তার কাছে চলে যেতেন, কিন্তু গানকে এই জীবনে যে ধ্যান জ্ঞান করবেন সেই গুরুত্বটা কিন্তু তখনও, সেই ততটা গুরুত্ব কিন্তু সঙ্গীত তার জীবনে পায়নি। শুধু কিছুটা যেন সময় কাটানো, এটা একটা অজুহাত নিজের মনে নিজে তৈরি করে নিয়েছিলেন যে সঙ্গীত তার সময় কাটানোর একটা অজুহাত ছিল। ভাবুন সেখান থেকে কেমন করে ধ্যান জ্ঞান হয়ে উঠল একজন মানুষের জীবনে সঙ্গীত, ভি বালসাড়ার জীবনের সঙ্গীত। শুনব তার কিছু কিছু, এবং সেই সঙ্গে গানও কিছু শুনব। আসলে

ভি বালসারার তার গান আধুনিক গানের ক্ষেত্রে, বাংলা গানের ক্ষেত্রে খুব বেশি সংখ্যায় তো নেই, যা আছে তাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে শুনে নেওয়া। কিন্তু সংখ্যায় যদি ততটা নাও হয়, তার গুণগত মান কিন্তু অনেক উপরে। এবারের গানের শিল্পী বাসবী নন্দী। এ গান পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সুর করেছেন ভি বালসারা।

যে কলেজ জীবনের কথা বলছি, সে বাদশারাজ জীবনের সেই কলেজ জীবনের মেয়াদ মাত্র 1.5 বছর। কলেজ সোশ্যাল ফাংশনে বিভিন্ন রকম অর্কেস্ট্রা ফর্ম করার দিকে তার যতটা ঝোঁক ছিল, পড়াশোনায় কিন্তু ততটা উৎসাহ ছিল না। আর এই সময়টাতেই তিনি গানের সব রকম বিষয়ের দিকে যেন একটু ঝুঁকে পড়লেন। বিভিন্ন রকমের তিনি যন্ত্র, কি বলবো, যে এগুলো যে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যায় সঙ্গীতের ক্ষেত্রে, অনেক নতুন নতুন জিনিস তিনি তার ভাবনা থেকে বার করলেন। যেমন গ্লাস, শিশি, মানে কাচের বোতল আমরা যাকে বলি, যে কোনো রকম ধাতব পদার্থ, পাথর, ঘণ্টা, এই সমস্ত কিছু থেকে তিনি যে সাংগীতিক ধ্বনি তৈরি করা যায় সেই দিকটাতে খুব আলাদা করে নজর দিলেন। খুঁজে খুঁজে নানান রকমের শব্দের যে খালি শিশি জোগাড় করে তা দিয়ে তিনি বটল ফোন তৈরি করলেন। এভাবেই গ্লাস ফোন, স্টিলোফোন, বেলোফোন, আরও কত কী যে তিনি সেই সময়টায় উদ্ভব করলেন। সাইকেলের 12টা বেল জোগাড় করলেন এবং জোগাড় করে কী করলেন, একটা সাইকেলের বিভিন্ন জায়গায় রেখে তারপর স্টেজে সাইকেল চালিয়ে ওই যে ঘণ্টাগুলো তিনি লাগিয়েছেন, বেলগুলো লাগিয়েছেন, সেখান থেকে বিভিন্ন

রকমের তিনি শব্দ তৈরি করতেন, আশ্চর্য, দারুণ রকমের আশ্চর্য ব্যাপার ছিল। এবং আরও ইন্সপায়ার্ড হয়ে গিয়ে সবাই ভালো বলছেন, সেই ভালো বলার জন্য এই যে সাইকেল চালাতে চালাতে বিভিন্ন ঘন্টায় বিভিন্ন বেলে আওয়াজ করে তিনি বিভিন্ন রকমের শব্দ তুলছেন, শব্দ বার করছেন, এতে সবাইকে উৎসাহ দিচ্ছে। আর সেই উৎসাহে উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে তিনি তার সঙ্গে কিছু অ্যাক্রোবেটিক্সও করছেন। মাটিতে একটা শিশি রেখে তার উপর একটা কাঠের পাটা রেখে তার উপর আবার একটা শিশি, আবার তার উপর আবার একটা পাটা, তার উপর দাঁড়িয়ে ব্যালেন্স রেখে তিনি বেহালা বাজাচ্ছেন। একবার জাস্ট দৃশ্যটা ভাবুন, মাটিতে একটা শিশি রাখা আছে, তার উপরে রাখা আছে একটা কাঠের পাটা, তার উপর আবার একটা শিশি, তার উপর আবার একটা কাঠের পাটা, তার উপর দাঁড়িয়ে ব্যালেন্স রেখে বেহালা বাজানো, কি কঠিন, কি দুঃসাধ্য কাজ বলুন। এমনই দুঃসাধ্য কাজ, এমনই ভাবনায় দুর্গম জায়গায় তিনি চলে যেতে পারতেন, পৌঁছে যেতে ইচ্ছে করতো তার, সেখান থেকেই তার সঙ্গীত সৃষ্টি। 1973 সালের একটি গান এবারে আপনাদের কাছে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা। পরপর দুটি গান আমরা শুনতে পারি এই পর্বে। দ্বিতীয় গান তাহলে থাক গীতা দত্তর কণ্ঠে, এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আসুন পরপর দুটি গান, প্রথমে সুদাম বন্দ্যোপাধ্যায়, পরে গীতা দত্ত।

টাইপরাইটারে তাল রাখা এটাও বিবাল স্যারের একটা দারুণ মজার খেলা ছিল তার কাছে। কেউ হয়তো কোনো একটি বিখ্যাত গানের সুর বাজাচ্ছেন, আর বিবাল স্যারা তার সঙ্গে লয় রেখে, সমান লয় রেখে পুরো গান টাইপ করতেন। কীরকম আরেকবার বলি, যে কেউ একজন খুব জনপ্রিয় বিখ্যাত একটু গান তার সুর বাজাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বিবাল স্যারা সেই গানের যে লয়, সেই লয়ের সঙ্গে তাল রেখে পুরো গানটা তিনি টাইপরাইটারে তাল টাইপ করছেন। এতে একটা কাস্টিনাট বা উডবক্সের শব্দের মতন তৈরি হতো। তারপর সেই টাইপ করা গানটা দর্শককে দেখাতেন এবং দর্শক তো দারুণ আনন্দ পেত। এই যে সাংগীতিক শব্দ, তার প্রতি তার একটা সারা জীবনের একটা খুব আকর্ষণ ছিল। এই আকর্ষণকে তিনি আবার বলছেন আমার একটা খুব মোহ জন্মেছিল। সেই সময় তিনি নিজেই তার কলেজের মাইনে দিতেন, তাকেই সেটা দিতে হতো বলে এই সব খরচ সামলাতে তিনি একটা জাজ ব্যান্ড তৈরি করেছিলেন। এবং এই ব্যান্ড পার্সিদের মধ্যে কারুর যখন বিয়ের অনুষ্ঠান হতো সেই বিয়ে বাড়িতে যেত ব্যান্ড বাজাতে। তাছাড়াও তিনি এর পাশাপাশি গান শেখানোর কাজও শুরু করেছিলেন, শুধুমাত্র ওই উপার্জনের তাগিদ থেকে তার দিন চলতে হবে, তার কলেজের ফিজ তাকে দিতে হবে। না, বাকি কথা আবার না হয় একটু পরে আসি, গানটা শুনিনি। অপরেশ লাহিড়ী, এবারের গানের শিল্পী শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা।

বিমল সারা, তার সুর করা গান আজ আমরা শুনছি। এর আগেও একটি পর্বে আমরা শুনেছি। কলেজ জীবনের দ্বিতীয়ার্ধের কথা একটু বলি আপনাদের। দ্বিতীয়ার্ধে ভাগ্যক্রমে বলবো না দুর্ভাগ্যক্রমে বলবো জানি না, কিন্তু ঘটনাচক্রে তিনি কলেজ জীবনের পরীক্ষায় অনুত্তীর্ণ হলেন, যার ফলে গোটা পরিবার একেবারে খুব আতঙ্কিত হয়ে গেল যে পড়াশুনো না করলে কী করে হবে। কিন্তু বিবাল ছাড়া ওই ঘটনার পরে এক মানে মনে মনে স্থির করে নিলেন যে না, পড়াশুনো আর নয়, এবার আমি পূর্ণ মাত্রায় গানেই নিজেকে নিযুক্ত করব। বাড়ির সবাই এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন, কেউ রাজি নন, সবাই চাইছেন তিনি পড়াশুনো করেন। কিন্তু এই গানের ব্যাপারে, এই ভীষণ বিরোধিতার মধ্যেও গানের ব্যাপারে পরিবারের দুজন তার পক্ষে ছিলেন, তার গানের পক্ষে ছিলেন, একজন তার মা আর একজন তার দিদিমা। ছোটবেলা থেকে বিবাল ছাড়া নিজের বাড়ির থেকেও তার দিদিমার বাড়িতে থাকাটাই বেশি পছন্দ করতেন। ছোটবেলাতেই তার মামা তার মধ্যে একটা কিছু লক্ষ্য করেছিলেন, একটা সাংগীতিক প্রতিভা। সেজন্য একেবারে ছোট বয়সেই একটি খেলনার ড্রামবাদ্য তিনি বিবাল সারাকে দিয়েছিলেন। আর দিদিমা বিবাল সারাকে রোজ বারান্দায় বসে বিভিন্ন গান শোনাতেন, গুজরাটি গান শোনাতেন। এবং সেই সব গুজরাটি গান হয়তো তখন তিনি তার মানে বুঝছেন না শব্দের, কিন্তু গানগুলো তার একেবারে ঠোঁটস্থ ছিল, সুর তার একেবারে কণ্ঠস্থ

ছিল এবং সেই সব মিলিয়ে মিশিয়েই তার মামা বাড়ির তরফে দিদিমা এবং মামা সবার মনে হয়েছিল যে এ ছেলে গানে কিছু একটা করলে করতেও পারে। এবং দিদিমার খুব গর্ব ছিল তার নাতিকে নিয়ে। একবার এক গানের মজলিসে একজন বড় ওস্তাদ গান গাইতে এসেছেন, তিনি গান গেয়ে যাওয়ার পর ভাবুন তার ওই ছোট্ট নাতিকে তিনি মঞ্চে তুলে দিলেন এবং গান গাওয়ালেন নাতিকে দিয়ে। তার এতটা গর্ব ছিল যে হ্যাঁ, ওই ওস্তাদজির পরেও এই তার নাতিকে বাচ্চাটিকে দিয়ে গান গাওয়ানো যায়। গান গাওয়ানো হলো এবং তারপর তো দেখা গেল কত বড় বড় ওস্তাদ তার কাছে নত হলেন, তাকে স্বীকৃতি দিলেন, তাকে শ্রদ্ধা জানালেন যে মহান একজন সুরস্রষ্টা সুর নির্মাতা হিসেবে। আমরা আবারও একটু দুটি গান শুনে নেওয়ার চেষ্টা করি। একটি 1958 সালের রেকর্ড থেকে পবিত্র মিত্রর কথায় গায়ত্রী বসুর কণ্ঠে, আর তার ঠিক পরেই আরও একটি গান ভেবেছি, সেটি অজয় ভট্টাচার্যর কথা, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আসুন শুনি।

2210-7325-2210-7325 এই নম্বরে আমাদের কোনো বন্ধু আছেন, একবার তার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো।

0: নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো, আমি বলরাজ থেকে কোরালী কর্মকার বলছি।
0: বলুন দাদা।
1: দিদি দিদি, গান খুব ভালো হচ্ছে। আমি আমার নার্ভের গুলগুল প্যারালাইসিস, আমি গানগুলো শুনি সকাল থেকেই, গানগুলো রেডিও নিয়ে বসে থাকি।
0: আচ্ছা,
1: ব্যালোর থেকে উপার্জন করেছি, এমনি চলাফেরা করি আস্তে আস্তে। দিদি ভালো থাকবেন।
0: কোথায় বাড়ি আপনার?
1: গানগুলো শুনছি।
0: বেশ, সুস্থ থাকুন, ভালো থাকুন, গান শুনুন। নমস্কার, সুপ্রভাত।
2: এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই।
0: কেমন একটা হলো না, এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। হ্যালো
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, বলুন
1: দিদি। যখন শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করবেন বলে সংকল্প করেছিলেন না, তখন উদ্ধব খুব কান্নাকাটি করছিল। তো বলল, দেখ আমি এই পৃথিবী যখন ছেড়ে যাব, কলি প্রবেশ করবে, আমি দ্বারকাকে ভাসাবো, কিন্তু তোর জন্যে আমি একটা বিশাল জায়গা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে বৃন্দাবন। তো আমাদের বৃন্দাবন হচ্ছে এই আকাশবাণী দিদি, এই এত মিডিয়া, এত কিছু কিছু ভালো লাগে না এইসব। এই আকাশবাণীর এই গান, এই ভি বালসারের যে আপনি একের পর এক বলছেন কিভাবে মানে সাধনা করছেন, মানে শিশির দাঁড়িয়ে, মানে সত্যি এই তথ্যগুলো

0: জানতামই না, এত ভালো লাগছে দিদি। আর আপনাকে অনেক অনেক নমস্কার, এর আগে শর্মিষ্ঠাদের সাথে কথা বলেছিলাম, দিদির সাথে সেভাবে কথা বলা হয়নি। দিদিকে বলবেন ওই উত্তরাজে নাটকটা না একবার যেন আর একবার শোনান উনি।
1: আপনি সবিনয় নিবেদনে চিঠি লিখুন। অনেক ধন্যবাদ। আরও একজন বন্ধুর সঙ্গে কথা বলে নিতে চাইব। 2210-7325-2210-7325 এ নম্বরে আছেন একজন বন্ধু, দেখে নি। নমস্কার।
2: নমস্কার।
1: কার সঙ্গে কথা বলছি?
2: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: আমাদের মহাবিদ্যালয়ে যখন 50 বছর পূর্তি হয়েছিল, সে সময় ভিবাল সারা আমাদের কলেজে এসেছিলেন এবং ওনার তৈরি ইউনিভার্স মেলোডিকা এই সমস্ত যন্ত্র থেকে বেশ কিছু রেট্রো গান, পুরোনো দিনের গানের সুর উনি বাজিয়েছিলেন এবং ওই অনুষ্ঠানটি খুবই সমাদর লাভ করেছিল। কর্তৃপক্ষ খুব ভালো ভালো বলেছিলেন, আমাদেরও খুব ভালো লেগেছিল। বিশেষ করে উনি মেলোডিকাতে একবার বিদায় দে মা ঘুরে আসি, ইউনিভার্সে তান বলে মেরা তান বলে এই সমস্ত গান খুব সুন্দর ভাবে বাজিয়েছিলেন। আজকে আপনার অনুষ্ঠানটিও আমার খুব ভালো লাগছে, আজকে ছুটি আছে বলে আমি প্রথম থেকে মন দিয়ে অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি।
1: নমস্কার। সাবিনা ইয়াসমিনের গাওয়া গান রতন সাহার কথা।

আবার একটু সেই কলেজ জীবনের কথায় ফিরি। কলেজ জীবনের কথাতেই ছিলাম, মাঝখান থেকে একটু দিদিমার বাড়ি দিদিমার কথা আমরা বলে নিলাম। 1937 সাল কলেজ জীবন তিনি একেবারে শেষ করে দিলেন স্বেচ্ছায়। না, আর কলেজে যাব না, দেড় বছর।

এর মতন কলেজে কাটিয়েছেন। তারপরে যখন তিনি ছেড়ে এলেন, এসে না নানান দিকে তিনি হাত বাড়ালেন যে কোথায় কি হতে পারে। কিরকম সেটা হচ্ছে যে কিছুদিনের জন্য তিনি বম্বে হাইকোর্টে সহকারী ক্লার্ক কাম টাইপিস্টের কাজ করলেন। কিছুদিন তিনি মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করলেন। আবার কিছুদিন একটি সংস্থায়

একটা জায়গায় তিনি আবার কিছুদিনের জন্য যুক্ত হলেন। সেখানে একজন মহিলা সমাজ সেবিকা, তার কাছেও বেশ কিছুদিন কাজ করলেন, কাজ শিখলেন নানান রকম। এবং এই সমাজ সেবিকার কাছে তিনি যেটা সব থেকে বেশি করে শিখলেন সেটা হচ্ছে মাল্টিটাস্কিং, একই সঙ্গে অনেকগুলো কাজ করা। কীরকম মাল্টিটাস্কিং? একজন মানুষ ধরুন কিছু একটা লিখছেন হাতে, এবার হাতে লিখছেন মানে তো শুধু হাতই নয়, সেখানে চোখ, ব্রেন সব কিছুর একটা কোঅর্ডিনেশন রয়েছে। লিখছেন, লিখতে লিখতে পাশে টেলিফোন বাজছে, তিনি টেলিফোনটাও ধরলেন, টেলিফোনে কথার উত্তর দিচ্ছেন। সেই উত্তর দিতে দিতে তার বস এসে তাকে একটা কোনো ইনস্ট্রাকশন দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা কিন্তু ভাবুন একটা জিনিস, তিনি লিখছিলেন, লিখতে লিখতে তার ফোন এলো, তিনি ফোনটা রিসিভ করছেন, এবার লেখা কিন্তু তার থেমে যায়নি, তিনি লিখছেন এবং তিনি ফোনও রিসিভ করছেন, তার সঙ্গে কথা বলছেন। এরই মধ্যে তার যে ইমিডিয়েট বস, তিনি তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, তিনি সেই ইনস্ট্রাকশনটাও কিন্তু ফলো করে নিলেন। আবার এই এই যে এই সবার কথা শুনছেন, সব কিছু করছেন, করে কিন্তু সামঞ্জস্য রেখে তিনি উত্তরও দিচ্ছেন। এই কাজটা বিবাল সারাজি ওই সমাজ সেবিকার কাছে শিখলেন, যে একই সঙ্গে অনেকগুলো কাজ করা। এই এক বছর যে সময়, সেই সময়টা তিনি বাড়ি থেকে একরকম পালিয়ে গিয়েছিলেন বলা যায়, পুনাতে পালিয়ে গিয়েছিলেন কাজের খোঁজে। সারাদিন কাজের চেষ্টায় ঘোরার পর রাতে বিবাল সারা থাকতেন রেলের প্ল্যাটফর্মে, সেখানেই ঘুমোতেন। কোনো কোনো দিন পুলিশ এসে বালসারাজিকে প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিত একরকম, তখন তিনি কার্কি স্টেশনে দাঁড়ানো বা শেডে রাখা কোনো ট্রেনের কাঠের বেঞ্চ থাকতো, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়তেন এবং সেখানে একেবারে শয়ে শয়ে মশা তাকে ছেঁকে ধরত। এরকমই এক সময় একদিন সকালে তিনি ঠিক করলেন যে মিলিটারি ক্যাম্পে যাবেন, পুনা যাবেন না। এই মিলিটারি ক্যাম্প তখন কার্কির কাছেই একটা জায়গায় তাঁবু গেড়েছে। সেখানে গিয়ে তিনি একটা কাজ পেয়ে গেলেন ঠিকই, কী কাজ পেলেন? ক্যাম্পের, মিলিটারি ক্যাম্পে যে ঘোড়া ছিল সেই ঘোড়াদের স্নান করানোর কাজ। ভাবুন কত রকম কাজ তিনি করলেন, এই এত সব কাজ করার ফলে হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না সেই কাজের মেয়াদটা, কিন্তু নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, তো নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করছেন এবং একটা একটা করে জীবনের যে বিভিন্ন না পারার দিকগুলো, ভীতিগুলো, সংকোচগুলো, সেগুলো অনেকটা করেই কেটে যাচ্ছে তার মধ্য থেকে। এই যে ঘোড়াদের স্নান করানোর কাজ তিনি করছেন, করতে করতে তিনি আরও নানান জায়গায় বিভিন্ন রকম কাজের চেষ্টা করতে থাকছিলেন। অবশেষে তিনি দেখলেন কোথাও খুব সুবিধে হলো না, তিনি বাড়ি ফিরে এলেন। যুবক বয়সে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে বা বিশেষ রকমভাবে উদ্যোগী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা কিছু করে ফেলবো বলে যেমন চলে যায় এবং তারপর আবার সেই বাড়িতেই ফিরে আসে, তো বিবাল সারাজিও সেই যুবকদের মতনই আবারও বাড়িতে ফিরে এলেন, আবারও সেই পুরনো কাজ, পুরনো কাজ অর্থাৎ ওই যে জাজ ব্যান্ড তিনি তৈরি করেছিলেন পার্সি বিয়ে বাড়িতে, জাজ ব্যান্ড বাজানোর কাজ করতে লাগলেন। আরও নানান এমন আকর্ষণীয় গল্পে ভরা বিবাল সারের জীবন শুনব, তার আগে এখন গান শুনব। এটি আমাদের রৌম্যগীতির গান, শ্যামল গুপ্তর কথায় বিবাল সারের সুরে, শিল্পী শ্যামল মিত্র।

0: রানু মুখোপাধ্যায় গেয়েছিলেন এই গানটি। এটি 1969 সালের রেকর্ড। সময় খুব সামান্য, যদি টেলিফোনে কান পাতি তাহলে আর বিশেষ কিছু বলা হয় না, আর কিছু বলতে গেলে টেলিফোনে কান পাতা যায় না, এক মহাদ্বন্দ্ব। দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব। দ্বন্দ্বে আমি টেলিফোনকেই একটু এগিয়ে দিলাম, দেখা যাক যে আছেন কি বলতে চাইছেন। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন দাদা।
1: জানার পরিধি তো আর সীমিত নয় আমাদের, যেগুলো জানতাম না আপনাদের থেকে আরো জানি, তো আরো মাথা ঝুঁকে যায় শ্রদ্ধায়। এবং এই যে রানুর গান, হ্যাঁ হেমন্ত স্যারের মেয়ে রানুর গান, এই বুসিবল বলুন, এটাও তার মাথার থেকে বেরিয়েছে যে এইরকম গান করা যায়, আমরা বাংলাতেও পপ করব। তার আগে বাংলায় পপ তেমন হয়েছিল বলে তো আমরা বিশেষ জানি না, বাংলাতে বিশেষ করে। তো এই বিস্ময়কর মানুষটিকে কি বলবো, যত জানি যত দেখি তাকে নিয়ে কোনো কোথাও কোনো লেখা পড়া পেলে সেটা পড়তে শুরু করি মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইরকম ব্যাপার। হ্যাঁ আর কথা আটকে যাচ্ছে, কি বলবো, আপনি চালিয়ে যান, অসাধারণ এক ব্যক্তিত্ব। হ্যাঁ
0: বেশ, অনেক ধন্যবাদ। কথা বলতে থাকলে তো বলতেই থাকবো, সত্যি এমন এক আকর্ষণীয়, এমন এক রঙিন চরিত্রের মানুষ, তাকে নিয়ে কথা শেষ হবার নয়। টেলিফোনে আমাদের একজন বন্ধু আছেন, তার সঙ্গে সরাসরি কথা। নমস্কার সুপ্রভাত।
2: নমস্কার সুপ্রভাত, সুচিত্রা দেবী।
0: হ্যাঁ কার সঙ্গে কথা বলছি?
2: আমি নিরঞ্জন সাউ বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বলুন দাদা।
2: বিষয়টা আজকে হচ্ছে খুবই সুন্দর বিষয়, ভি বালসাডার। এই ভি বালসাডারের পুরো নামটা কিন্তু আপনি এখনো বলেননি, কারণ কি বলছি, ভি বালসাডার একজন অবাঙালি শিল্পী, সত্যি একজন শ্রদ্ধেয় শিল্পী। তার নামটা উচ্চারণ করতে গেলে জি বাড়িয়ে যায়, দাঁত ভেঙে যায়। তা হোক, তবুও নমস্য দেখছে। আমি এইটুকু বলতে চাইছি যে ভি বালসাড়ার একজন অবাঙালি হয়ে সত্যি আমাদের বাংলার সুরের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। ঠিক এমনি অনেক অবাঙালি শিল্পী, অবাঙালি সুরকার, বা আমাদের আরো একজন আছেন নজরুলের নাম করতে হয়, যিনি একজন ইসলাম ধর্মী হয়ে যে সমস্ত আমাদের মানে কীর্তনাঙ্গিকে যে সমস্ত লিখেছে, এই সত্যিকারের মানে অবাঙালি হয়েও বা বাংলা ছাড়া সনাতন ধর্মীর বাইরেও যে সমস্ত ধর্মের মানুষ আছে, সত্যি বাংলাকে এই জন্যে মানুষ খুব বেশি কি বলবো মানে সম্মান দেয়, এবং সত্যি আমরা তাদের কাছে গর্বিত আমরা বাঙালি বলে। এইটুকুই বললাম, সঙ্গে থাকি, সঙ্গে আছি, এবং নামটুকু বলবেন, এটুকুই বলার ছিল, বললাম, ধন্যবাদ।

வீவால் சரம் புருணம் விஸ்தாப் அட்டேஷிர் பால்சாரா வி வால்சாரா. হাতে তার সময় নেই, কাজে খুব বেশি কথা আর হতে পারবে না। একটি গান আপনাদের জন্য রেখেছি, এটি দিয়ে আজ শেষ করব। শ্যামল গুপ্তর কথা, শিল্পীর সুর, বিবালচারের নিজের সুর, আমাদের রম্যগীতির গান গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং দেবজিৎ অধিকারী।

0: মগজ মিটার গড়ি সময় ঠিক এখন 11টা বেজে এক, আর তোমাদের সঙ্গে সরাসরি মগজ মিটারে রয়েছি আমি শৌরিক, আর আমার সঙ্গে রয়েছে
1: দেবজিৎ। আর আজকে কিন্তু মানে আজকে মগজ মিটারের আড্ডা, মানে শুধুমাত্র যে আমরা গল্প করব গান শুনবো তেমনটাই নয়, আর আমাদের সঙ্গে থাকছে প্রচুর প্রচুর প্রশ্ন যেগুলো উত্তর তোমাদেরকে দিতে হবে,
0: জানে বন্ধুরা। মানে
1: তার জন্য ফোন লাইন খোলা আছে 0332107325, আবার বলে দিই 0332107325, এই নাম্বারে কল করে তোমাদের উত্তর জানাও। আর যদি আমাদেরকে ফোনে না পাও তাহলে কি করবে, তাহলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতা YUVAVANIKOLKATA, সেখানে গিয়ে আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট করে তোমাদের উত্তর জানাতে পারো।
0: এইটুকুই কাজ তোমাদের আজকে, কিন্তু এই কাজটা খুব ইম্পর্টেন্ট আজকে শোটা তোমাদের। মানে আজকে আমরা মানে সত্যি খুব বেশি কথা বলবো না, সরাসরি প্রশ্ন করব, ঝটপট উত্তর দেবে, এবং
1: ঠিক ঠিক
0: জানো ভীষণ সহজ সহজ প্রশ্ন থাকবে, তাই ঝটপট তৈরি হয়ে যা, হাতে ফোনটা নিয়ে নাও, কি করছো?
1: হ্যাঁ হাতে ফোনটা নিয়ে নাও, তার মানে এটা নয় যে গুগল করবে,
0: গুগল করবে। এই যে এই এবার না, অনেকে আবার আছে অনেকে স্মার্ট খেলে যেরকম আমার মতো, মানে ধরো উত্তরটা দিয়ে দিল একজন, ওটা দেখে সব উত্তর দেবে,
1: রাইট রাইট রাইট,
0: এরকম আমি করে থাকি। যাকে ঠিক আছে, তো আর এবার ঝটপট চলে যাই নাকি সরাসরি প্রশ্নে?
1: ওকে চলো যাওয়া যাক।
0: প্রথম রাউন্ড আমি কে রাউন্ড, জানো তোমরা, এখানে আমরা চারটে বা পাঁচটা ক্লু দেবো, তোমাদেরকে সেই ক্লুটা আইডেন্টিফাই করতে হবে, এবং লাস্টে বলতে হবে যে কে, আমি কে, আমি শৌরিক, ও দেবজিৎ। কিন্তু উত্তরটা মানে ক্লু শুনে বুঝতে হবে যে
1: আমি
0: কে রাউন্ডের ফার্স্ট ক্লু ভালো করে শুনবে, আমি একজন চিত্রশিল্পী। ফার্স্ট ক্লু, আমি একজন চিত্রশিল্পী, বলে দাও উত্তর কি হতে পারে, কি মনে হচ্ছে তোমার? ঝটপট উত্তর দাও, ফোন নাম্বার খোলা রয়েছে 0332107325, আমি বলেছি 0332107325, এই ফোন নাম্বারে না পেলে তো ডেফিনেটলি আমাদের যে পোস্টারটা রয়েছে পোস্টারে ঝটপট কমেন্ট করে দাও, এবং দেবজিৎ ফোন খুলে বসে রয়েছে, উত্তরের অপেক্ষায় রয়েছে,
1: উত্তরের অপেক্ষায় রয়েছি। বাট হ্যাঁ, আমি এটাও মানছি সঙ্গে সঙ্গে যে আমরা যে ক্লুটা দিয়েছি সেটা ভীষণ মানে হালকা পাতলা একটা ক্লু, এটা দিয়ে খুব চট করে হয়তো উত্তরটা ভাবা যাবে না,
0: কিন্তু আমার মনে হয় যে বন্ধুরা পারবে।
1: হ্যাঁ এটা আমারও মনে হয় যে অলরেডি। আচ্ছা ওকে, অনেকগুলো কমেন্ট আসতে শুরু করেছে,
0: আচ্ছা শুনি।
1: রাজেশ সবিতা বলছে লাইভ কি হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে,
0: লাইভই আছে
1: এক্স্যাক্টলি, আমরা অন এয়ার লাইভ রয়েছে আপাতত জন্য। শর্মিষ্ঠা মোদক বলছে অবশ্যই সঙ্গে থাকো, হ্যাঁ প্লিজ সঙ্গে থাকো, আর উত্তরটাও জানাও, কারণ আমরা কিন্তু উত্তরের অপেক্ষা করছি। সো ফার্স্ট কলটা কি আমরা নেব শৌরি?
0: ডেফিনেটলি নেব, ঝটপট নিয়ে নাও।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: না কোন রকম ভাবে একটু সমস্যা হচ্ছে।
1: ওকে, তো ফার্স্ট ক্লুটা আরেকবার মনে করিয়ে রাখি, সেটা হচ্ছে আমি একজন চিত্রশিল্পী। তাহলে কি শৌরিক, আমার মনে হয় আমরা কি সেকেন্ড ক্লু দিকে একটু
0: বন্ধু ফোন লাইনে রয়েছে,
1: আমার মনে চলো দেখি দেখি দেখি দেখি। হ্যাঁ
0: না ঠিক আছে, কোনো সমস্যা নেই, বন্ধু হয়তো ফোন লাইনে আসতে পারছে না। তুমি
1: আমরা কোন উত্তর পাইনি, কারণ এখন অব্দি সবাই
0: চলে যাই সেকেন্ড ক্লু
1: ট্রাই করছে।
0: প্রথম ক্লু ছিল আমি একজন চিত্রশিল্পী,
1: সেকেন্ড ক্লুটা হচ্ছে আমি ভারতের সংবিধানের মূল বইটি বিভিন্ন ছবি এবং নকশা দিয়ে সাজিয়েছিলাম। মাইন্ড ইট, ভারতের সংবিধানের মূল বইটি বিভিন্ন নকশা এবং ছবি দিয়ে সাজিয়েছিলাম, আমি কে,
0: আমি কে।
1: এইবারে উত্তরটা মনে হয় একটু সহজ হতে পারে, আর ফোন লাইনে বন্ধু। হ্যালো হ্যালো
2: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নিরঞ্জন সাউ।
0: হ্যাঁ উত্তরটা, হ্যালো হ্যালো
1: শোনা যাচ্ছে, উত্তরটা বলুন।
0: না কোন কারণে হয়তো ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে।
1: ওকে আমরা আরেকবার ক্লুটা মনে করি রাখি, ভারতের সংবিধানের মূল বইটি বিভিন্ন রকম ছবি এবং নকশা দিয়ে আমি সাজিয়েছিলাম, তো আমি কে? কি মনে হচ্ছে উত্তরটা কি হতে পারে? আমরা কিন্তু ফেসবুকও খোলা রেখেছি, আমরা ফোন লাইনও খোলা রেখেছি, সো উত্তরটা আমরা হ্যাঁ দেখে নেব। ওকে শুনি,
0: হ্যালো
3: নমস্কার, কুচবিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য, উত্তরটা গেস করছি নন্দলাল বসু।
1: ওকে
0: ভারতের জাতীয় পুরস্কার যেমন ভারতরত্ন পদ্মশ্রী নকশা আমি তৈরি করেছি, ভারতের জাতীয় পুরস্কার যেমন ভারতরত্ন ও পদ্মশ্রী নকশা আমি তৈরি করেছি।

0: ভারতের জাতীয় পুরস্কার। হ্যাঁ, তো এবারে ক্লুটা একটু ইজি আমার মনে হয়, এবারে উত্তরটা কিন্তু পেরে যাওয়া উচিত। আর ফোন লাইনে কি বন্ধু? হ্যাঁ ফোন লাইনে বন্ধু, দেখে নি বন্ধু কি উত্তর দিচ্ছে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ
2: হ্যালো,
1: আমি ভাই দারু ভাই, তোমাকেই ভালোবেসেছি আর উত্তর উত্তর জানি না।
0: এই রে তোমাকেই বলতে, কাকে ধরবো? আচ্ছা সৌরি, আচ্ছা সৌরিককে ভালোবাসে, ওকে আমি ধরে নিচ্ছি সৌরিক।
2: আচ্ছা ঠিক আছে, লাভ ইউ লাভ ইউ টু, ওকে তোমাকে খুব ভালোবাসি আমি। নন্দলাল বসু, দীপায়ন বলছে নন্দলাল বসু, শিল্পী ভান্ডারী বলছে নন্দলাল বসু, সৌভিক সরকার, দীপাঞ্জলি, আরাত্রিকা, প্রশান্ত, শম্পা, নিবেদিতা, অমিতাভ,
0: সবাই কি বলছে? নন্দলাল বসু,
2: সবাই বলছে নন্দলাল বসু।
0: আচ্ছা বেশ, আর যারা এখন অবধি উত্তর দিতে পারেনি তাদের জন্য, মানে এখন অবধি ঠিক কি ভুল সেই উত্তর, মানে সেই জায়গাতে আমরা যাচ্ছি না, উত্তর তোমরা দাও কিন্তু ঠিক কি ভুল সেই উত্তর আমরা দেবো না, বাট আমরা নেক্সট ক্লুটাতে যাব। একদম লাস্ট ক্লু ফর দ্য কোয়েশ্চেন, আমি কে? আমি শান্তিনিকেতনের কলাভবনে অধ্যক্ষ পদে দীর্ঘকাল কাজ করেছি। এইবারে কিন্তু আর কোনো ভনিতার জায়গা নেই, আর কোনো কুয়াশা নেই, এবারে কিন্তু উত্তর একদম পরিষ্কার এবং ফোন লাইনে বন্ধু। আচ্ছা বেশ, আচ্ছা বন্ধুরা যারা ফোন করছে তাদেরকে জানিয়ে রাখি 0332107325 এই নাম্বারে তোমরা কল তো করবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন তোমরা ফোন করছো তখন কিন্তু নিজের রেডিও সেটটা থেকে একটু দূরে গিয়ে আমাদেরকে কল করতে হবে, না যাতে আমরা ভালো করে ওই আর কি কথাটা বলতে পারি তোমার সঙ্গে।
2: ফোন করলে আমাদের নিজেদের কলে শুনতে পারি, খারাপ লাগে
0: ঠিকই। এবং ফোন লাইনে বন্ধু, হ্যালো
3: নমস্কার,
2: নমস্কার,
3: আমি নিরঞ্জন সাউ বলছি।
0: হ্যাঁ
2: আচ্ছা,
3: নিঃসন্দেহে নন্দলাল বসু,
2: নিঃসন্দেহে নন্দলাল বসু, খুব সুন্দর বলছেন।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন,
2: ওকে সন্দেহে নন্দলাল বসু, এই নিঃসন্দেহে উত্তরটা ঠিক হলো।
0: হ্যাঁ সেটাই সেটাই সৌরিক বলার পালা, কারণ আমাদের লাস্ট ক্লু ছিল আমি শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যক্ষ পদে দীর্ঘকাল কাজ করেছি।
2: আমি একজন চিত্রশিল্পী, আমি ভারতের সংবিধানের মূল বইটি বিভিন্ন ছবি ও নকশাটি সাজিয়েছিলাম,
0: একদম
2: ভারতের জাতীয় পুরস্কার যেমন ভারত রত্ন পদ্মশ্রী নকশা আমি তৈরি করেছি,
0: একদম
2: আমি শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যক্ষ পদেও দীর্ঘকাল কাজ করেছি, এন্ড দ্য আনসার ইজ
0: নন্দলাল বসু। একদম, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন, এবং এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো, কারণ আমাদের কিন্তু প্রশ্নে, মানে প্রশ্নপত্রের তালিকাটা কিন্তু বিশাল বড়, প্রশ্নের তালিকাটা কিন্তু বিশাল বড়। তো এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ড আমরা কমপ্লিট করলাম, এরপরেও
2: সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে একটুখানি একটু ব্রেইনস্টর্মিং এর জন্য গান যদি হয় তাহলে খুব একটা মন্দ হয়
0: না, একেবারেই নয়। নন্দলাল বসু এরকম একটা সুন্দর উত্তর, এত বন্ধুরা এত মানে এনথু নিয়ে দিয়েছে, এনথুসিয়াস্টিক্যালি দিয়েছে উত্তরটা, এরপর একটা গান তো সবাইকে শোনাতেই হয়।
2: শিল্পী আচার্য নন্দলাল বসু, এবং যেহেতু তিনি একজন বড় পেইন্টার ছিলেন, আঁকা নিয়ে একটু কথা হোক
0: হোক
2: হোক, পাপনের কণ্ঠে চেয়ার ড্রয়িং খাতা তোমার জন্য ডেফিনেটলি রইল। পিচ্ছি গানের পর আড্ডায় রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে দেবজিৎ, আর এখনো অনেকগুলো প্রশ্ন বাকি রয়েছে, তাই বি প্রিপেয়ার, যখন তখন ফোন করতে পারি, ফোন করতে ধরতে পারি, আর তোমাকে কিন্তু নামও নিতে পারি, ঠিক উত্তর দিও।

0: মগজ মিটার মগজ মিটারের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে দেবজিৎ। আর অলরেডি আমার একটা রাউন্ড কিন্তু কমপ্লিট করে নিয়েছি,
1: একেবারেই তাই। আর আগের রাউন্ডে তোমরা ভীষণ ভাবে মানে ভীষণ সুন্দর উত্তর দিয়েছো, এবং পরের রাউন্ডের জন্য কিন্তু আমরা একেবারে তৈরি, কারণ আমাদের প্রশ্নপত্রও তৈরি।
0: তো পরের প্রশ্নটাতে যাই, ভীষণ কঠিন প্রশ্ন থাকবে।
1: না না সৌরিক, অকারণেই ভয় দেখাচ্ছে, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই খুব একটা। তোমরা শুধু ফোনটা হাতে নিয়ে বসো আর আমাদেরকে কল করে জানাও তোমাদের উত্তর 03322107325 নাম্বারে। তো পরের প্রশ্নটাতে যাই সৌরিক,
0: একদম পরের রাউন্ড হচ্ছে কি সহজ প্রশ্নের সহজ উত্তর। এন্ড দ্য ফার্স্ট কোয়েশ্চন ইজ,
1: ক্রিকেটের মেকা বলা হয় কোন স্টেডিয়ামকে? খুব সহজ উত্তর কিন্তু এটা, মানে যারা এতটুকু স্পোর্টস নিয়ে নলেজ রাখে তাদের জন্য কিন্তু এটা ভীষণ সহজ।
0: ক্রিকেটের মেকা বলা হয় কোন স্টেডিয়ামকে,
1: এবং আমরা ওয়েট করছি কলের জন্য। আর সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুকটাও খোলা রয়েছে কিন্তু।
0: হ্যাঁ, বন্ধু কি ফোন লাইনে আছে?
1: না, আপাতত বন্ধু ফোন লাইনে নেই, এবং আমি চাইবো চটপট করে বন্ধুরা ফোন লাইনে চলে আসুক, কারণ প্রশ্নটা ভীষণ সোজা, ক্রিকেটের মেকা বলা হয় কোন স্টেডিয়ামকে। তো অলরেডি ফোন লাইনে বন্ধু,
0: শুনি।
1: হ্যালো,
0: আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ,
2: আমার নাম অমিত মুখার্জি, আমি কলকাতা সার্ভে পার্ক থেকে বলছি।
1: আচ্ছা বেশ, আপনার উত্তরটা সঠিক তো, মানে আমি কনফার্ম ধরবো তো?
2: হ্যাঁ হ্যাঁ কনফার্ম কনফার্ম।
1: ওকে ঠিক আছে, সঙ্গে থাকুন শুনতে থাকি। অলরেডি একটা উত্তর আমরা পেয়েছি, ক্রিকেটের মেকা বলা হয় কোন স্টেডিয়ামকে। একজন উত্তর দিয়েছেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে।
0: ইয়েস,
1: আর অলরেডি আমরা ফোন মানে ফোনেও ফোন লাইনে যেমন আমরা উত্তর নিচ্ছি, আমরা কিন্তু অলরেডি ফেসবুক লাইভেও চলে এসেছি।
0: ইয়েস
1: একদম। আর প্রশ্নটা মনে আছে আশা করি, যে ক্রিকেটের মেকা বলা হয় কোন স্টেডিয়ামকে।
0: শুনি বন্ধু কি বলছে।
1: বেশ, হ্যালো
3: হ্যালো
0: হ্যালো,
3: হ্যাঁ আমি হাওড়া জেলা উলেবিড়িয়া থেকে রাজশ্রী সাদরা বলছি।
1: আচ্ছা
0: হ্যাঁ বলুন
1: বলুন উত্তরটা।
3: উত্তরটা হচ্ছে লন্ডনে অবস্থিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
1: ওকে, সঙ্গে থাকুন, শুনলাম উত্তরটা
0: একদম একদম।
1: আমরা কিন্তু আর কয়েকটা উত্তর তো নেব নিশ্চয়ই,
0: আর কয়েকটা উত্তর নেব, এবং তার সঙ্গে এত প্রশ্ন করছি এত কিছু করছি, ছোট বিজ্ঞাপন বিরতি দেখলাম মনে খুব একটা মন্দ হয়। ফাইনাল ছোট বিজ্ঞাপন বিরতি পর তোমাদের সঙ্গে আড্ডা রয়েছে, আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে দেবজিৎ।
4: সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
5: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
4: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
5: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
4: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, এবং যে
1: প্রশ্ন,
0: এই যে বন্ধু ফিরে আসার নাম করে ধোকা দিল আমাদের, এই কষ্টটা কোথায়?
1: কষ্ট পেও না সৌরিক, কষ্ট পেও না, কারণ
0: বলতে হবে কি নাম স্টেডিয়ামটা।

0: বন্ধুরা কিন্তু উত্তর দিচ্ছে।
1: হ্যাঁ, অনেকগুলো উত্তর পেয়েছি আমরা এখানে লাইভে, আমরা উত্তর পেয়েছি। মুনিয়া খাতুন বলছে যে এত সুন্দর উত্তর দিচ্ছে, উত্তরটা মানে ফোনটাই পড়ে গেল,
0: ফোনটা পড়ে গেছে। ওকে ফাইন, না উত্তরটা তোমরা দিতে থাকো। মানে আচ্ছা, তিনি কি লর্ডস স্টেডিয়ামের কথা বলেছেন? লর্ডস স্টেডিয়ামের কথাই বলেছেন।
1: আচ্ছা, আমরা বেশি সময় নষ্ট করব না একটা প্রশ্নে। আমার মনে হয় যে সবাই বলছে লর্ডস, এবং আমি জাস্ট একবার আমি শুধু ফেসবুকে পেজটা একবার চেক করে নিই, এন্ড আমার মনে হয় যে সবাই বলছে লর্ডস। ইয়েস, সবাই বলছে লর্ডস, লর্ডস স্টেডিয়াম।
0: আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে লাভ নেই বন্ধুদের,
1: না
0: সঠিক উত্তরটা বলেই দিই। হ্যাঁ একদমই, সঠিক উত্তরটা হচ্ছে লর্ডস,
1: লর্ডস স্টেডিয়াম। ইয়েস, জোরালো তোমাদের জন্য
0: কঙ্গো, কংগ্রাচুলেশনস যারা যারা সঠিক উত্তর দিয়েছো। আর এরপরে পরের প্রশ্নে যাওয়ার পালা,
1: চলো যাও,
0: প্লিজ গো অ্যাহেড পরের প্রশ্নের জন্য।
1: পরের প্রশ্নটা হচ্ছে যে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়।
0: প্রশ্নটা কিন্তু একটু ভাবার,
1: একটু ভাবার বিষয়,
0: তো দেখি কে কে উত্তর দেয়। আর অলরেডি ফোন লাইনে বন্ধু, হ্যালো হ্যালো,
1: শুনি, এই যে তোমরাই বারবার ভুলটা করো, আমি কি বলছি যে রেডিওটা খোলা থাক, ডেফিনেটলি খোলা থাক, রেডিওতে তোমার শোনো প্রশ্নটা, কিন্তু যখন তুমি ফোনটা করতে আসছো একটু সরে এসে ফোনটা করো, তাহলে কি বলো তো, তোমার গলা তুমি নিজে শুনতে পাবে, আমার মানে তোমার গলা আমরাও শুনতে পাবো, এবং তোমার গলা সব থেকে বড় কথা গোটা বাংলা শুনতে পাবে। তো সেটার জন্য একটুখানি কষ্ট করতেই হবে, জাস্ট রেডিও থেকে সরে গিয়ে ফোনটা করো, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রশ্ন করে দিচ্ছি অলরেডি যে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়, এবং তার সঙ্গে আমাদের কাছে প্রচুর প্রচুর উত্তর আসছে ফেসবুক লাইভে। আমার এই মুহূর্তে রয়েছে আমি শুনি, আমার সঙ্গে দেবজিৎ, আর আমরা দেখতে পাচ্ছি যে শ্রেয়া বলছে যে ফিনল্যান্ড, শুভশ্রী বলছে ফিনল্যান্ড, মুনিয়া খাতুন বলছে ফিনল্যান্ড, রঞ্জিত বলছে ফিনল্যান্ড। ওকে,
0: আমাদের ফিনল্যান্ডের দিকে দাঁড়িপাল্লাটা একটু বেশি ভারী।
1: ব্যাপারটা হচ্ছে কি, এই যে তোমরা ফিনল্যান্ড বলছো, এটা কি তোমরা জেনে বলছো, নাকি ওই যে উত্তর দিয়ে দিয়েছে মানে এইটাই হবে? আমরা করে থাকি, ঠিক আছে, কোনো ইয়ে নেই, অফেন্স নেই,
0: না না সেটাও যেমন করতে পারো। তবে একটা জিনিস জাস্ট বলে রাখি, মানে মগজ মিটারের মতন একটা এমন অনুষ্ঠানে কিন্তু গুগলটা করো না প্লিজ, মানে ডোন্ট, মানে সার্চ
1: প্লিজ
0: অনলাইনে সার্চ করো না, তোমরা তোমাদের যতটুকুনি জানা তার মধ্যেই উত্তরটা দেওয়ার চেষ্টা করো, এবং সেটার মধ্যে একটা মজা
1: আছে।
0: চলো দেখি বন্ধু ফোন লাইনে,
1: শুনি বন্ধু কি বলছে। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো,
2: আমি বাপুজি হুগলি থেকে শুভশ্রী কানসা বলছি।
1: বলো বলো
0: বলো,
2: ফিনল্যান্ড,
1: ফিনল্যান্ড, তুমি শিওর?
2: হ্যাঁ শিওর।
1: তুমি কারো উত্তর মানে শুনে বলছো না তো, বা কোথাও দেখে বলছো না তো?
0: পরীক্ষার হলে কিছু কিছু ইনভিজিলেটর থাকে, যারা যারা অকারণেই ওই পরীক্ষার্থীদেরকে ভয় পাইয়ে দেয়।
1: আরে না না না,
0: সৌরিক অ্যাকচুয়ালি সেরকমই সাউন্ড করলো।
1: আরে না না না, আমি জাস্ট জিজ্ঞেস,
0: বন্ধু উত্তর দিচ্ছে, সৌরিক কনফার্ম করছে যে সে শুনে দিচ্ছে কিনা কারো।
1: আচ্ছা আচ্ছা, আমরা এখানে প্রচুর প্রচুর উত্তর পাচ্ছি, অমিতাভ, রঞ্জিত, দেবাঞ্জলি, ভিকি, শিল্প ভান্ডারী, সৌভিক সরকার, সুমিতা রয়, সবাই বলছে ফিনল্যান্ড, এন্ড দ্য রাইট আনসার ইজ
0: ফিনল্যান্ড।
1: জোরে হাততালি হোক তোমাদের জন্য,
0: ভেরি গুড ভেরি গুড ভেরি গুড,
1: ইয়েস।
0: আর এবারে মানে এই সঠিক উত্তরটার সঙ্গেই যেটা একটা দাবি তৈরি হয় যে পরের প্রশ্নটাতে যাওয়ার,
1: পরের প্রশ্নটা না খুব, এটা খুব পছন্দের, মানে আমাদের দুজনেরই খুব পছন্দের একটা,
0: খুব মজাদার একটা প্রশ্ন।
1: হ্যাঁ সেটা হচ্ছে, কোন দেশের আইন অনুযায়ী শূন্যের নিচে তাপমাত্রা গেলে সেখানে আইসক্রিম খাওয়া বেআইনি? আইবা করছি,
0: কি অদ্ভুত,
1: কোন দেশের আইন অনুযায়ী শূন্যের নিচে তাপমাত্রা গেলে বা নামলে সেখানে আইসক্রিম খাওয়া একেবারে নিষিদ্ধ? তোমাদের বলতে হবে যে কোন দেশ।
0: ভাবতে পারছো, শূন্যের নিচে তাপমাত্রা গেলে পরে আইসক্রিম খাওয়া নিষিদ্ধ, মানে বেআইনি। হ্যাঁ, সংবিধানে বলা আছে আইসক্রিম খাওয়া যাবে না,
1: ঠিক আছে।
0: আর অলরেডি ফোন লাইনে বন্ধু,
1: হ্যাঁ শুনি,
0: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, কে বলছেন? আচ্ছা আচ্ছা, আমরা আমরা অলরেডি পরের প্রশ্নে চলে গেছি,
0: মানে আমরা প্রশ্নটাতে চলে গেছি, বাট বন্ধুকে ধন্যবাদ আমাদের উত্তর জানানোর জন্য। এইভাবেই সঙ্গে থাকো, 0332107325 নম্বরে কিন্তু আমরা তোমাদের উত্তরগুলো নিচ্ছি
1: একদম।
0: আর লাস্ট প্রশ্ন যেটা শৌরিক করেছে সেটা ভারী ইন্টারেস্টিং, কোন দেশেতে শূন্যের নিচে তাপমাত্রা গেলে পরে আইসক্রিম খাওয়া একেবারে নিষিদ্ধ?
1: একদম ঝটপট উত্তরটা দাও, এবং আমার মনে হচ্ছে একটু ভাবার উত্তর সময় দিই নাকি, গানটা হলে না মানুষ মানে বন্ধুদের বুদ্ধিটা খুলবে।
0: ওকে ওকে
1: একদম, তাহলে ফিরে আসছে এটা কানের পর পলাশনের কণ্ঠে, তোমার ঘরে বসত করে
0: কয়েজন আমন।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর, এবং এই গানটা শুনলে কার মন না একটু ভালো হয় কি বলো নাকি? এবং প্রশ্ন করে গেছিলাম যে কোন দেশের আইন অনুযায়ী জিরো বা শূন্যের নিচে তাপমাত্রা নামবে সেখানে আইসিং খাবে আইনি, এবং উত্তরটা কি?
1: উত্তরটা সৌরিকে বলু, কারণ অনেকগুলো উত্তর আমি অলরেডি দিয়ে ফেলেছি আর আমি দেখছি এই প্রশ্নটার জন্য। আচ্ছা লাস্ট কল,
0: লাস্ট কলটা একবার নিয়ে
1: একদম। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: বহরমপুর কাশিম বাজার পালপাতিয়ে মোহন দাস বলছি।
1: আচ্ছা বলুন উত্তরটা বলুন।
2: আজকে গান্ধী জয়ন্তী, ওনাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।
1: আচ্ছা বেশ, কিন্তু এটা আমাদের প্রশ্নের উত্তর ছিল না, আজকে গান্ধী জয়ন্তী সেটা আমরাও জানি। থ্যাঙ্কস ফর দ্য ফ্যাক্ট,
0: এবং তার জন্য আমরা উত্তরটা দাইছিলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমরা এখানে অনেকগুলো উত্তর পেয়েছি এবং লাইভে আমরা উত্তর পাচ্ছি যে অনেকেই বলছে সন্দেশ, সুমিতা রয় বলছে সন্দেশ, সৌভিক চক্রবর্তী আরেকবার প্রশ্নটা করো, প্রশ্নটা অনেকবার করেছি আমি,
1: কেন সন্দেশ?
0: হ্যাঁ কেন সন্দেশ? মুনিয়া খাতুন বলছে ইটালি।
1: ইটালি?
0: হ্যাঁ। পারমিতা বলছে সন্দেশ। আচ্ছা সন্দেশ সঠিক উত্তর হচ্ছে, আমি কি আবার ফেসবুকটা আবার চেক করে নেব?
1: হ্যাঁ চলো চলো চলো চেক করে নেওয়া উচিত আমাদের, আমরা দেখে নিই যে কেউ যদি উত্তর আমাদেরকে দিয়ে থাকে। সৌরিক অলরেডি ফেসবুক চেক করছে, আর আর একটা কল কি সৌরিক নেব?
0: নিয়ে নিয়ে ঝট করে
1: নিয়ে নি,
0: চলো কলটা নিয়ে নি একটা। হ্যাঁ
1: হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি নিরঞ্জন সাহু বলছি, এই পূজোর পরেই যাব ফিনল্যান্ডে সাঁতার কাটতে।
1: ফিনল্যান্ড? আচ্ছা না, ফিনল্যান্ডের উত্তরটা না আসলে অনেকক্ষণ আগে,
0: আমরা ফিনল্যান্ড ছেড়ে বেরিয়ে এসেছি।
1: হ্যাঁ অনেকক্ষণ আগে বেরিয়ে চলে এসেছি, আর আমার মনে হয় সৌরিক আমরা সঠিক উত্তরটা এবারে দিয়েই
0: লাস্ট। এবার আমি একটা উত্তর বলি, একজনের নাম নিয়ে, আমি কেশব বলছে যে কোনো দেশই নেই। সঠিক উত্তর হচ্ছে, তোমরা মানে শুনলে অবাক হবে, উত্তরটা সঠিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
1: অর্থাৎ আমেরিকা,
0: নিউ জার্সিতে এই আইনটা রয়েছে। শুনে তো অবাক হবে যে এই নিউ জার্সির এই মানে ক্যালডেল শহর।

0: উনিশ শতক থেকে এই অদ্ভুত আইনটি চলে আসছে, যেখানে অতিরিক্ত ঠান্ডায় সর্দি কাশি বা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং এখনো প্রচলিত, এখনো এটা আর কি চলে আসছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এই ক্যালডওয়েল লটা এখনো চলছে।
1: তাহলে জেনে নিলে একটা ফান ফ্যাক্ট, মানে এটা কিন্তু আমিও জানতাম না, সৌরিক কোথা থেকে এই প্রশ্নটা জোগাড় করেছে সেটাও আমি জানি না, কিন্তু প্রশ্নটা ভারী ইন্টারেস্টিং, যে কোনো একটা দেশ এমন আছে যেখানে নাকি আইসক্রিম খাওয়া যায় না শুনে নিচে তাপমাত্রা পড়লে। বাট এরই সঙ্গে আমরা কিন্তু পরের প্রশ্নটাতে চলে যাব।
0: ইয়েস ইয়েস ইয়েস,
1: পরের প্রশ্নটা আবার একটুখানি ভারতবর্ষে ফিরে আসি, ফিনল্যান্ড ঘুরলাম, আমেরিকা ঘুরলাম, এবারে একটু ভারতীয় একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রতিভাশালী একজন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা একমাত্র ইংরেজি উপন্যাস সেটার নাম কি? এটা কিন্তু একটা মানে খুব ওই ফান ফ্যাক্ট আগেন, মানে এটা কিন্তু ঠিক জি কে বলে শুধুমাত্র সরিয়ে রাখতে পারবো না, এটা একটা অদ্ভুত সুন্দর ফ্যাক্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একমাত্র ইংরেজি উপন্যাসের নাম কি?
0: আচ্ছা, অনেকে বলছে ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছি না কেন, যুববাণী কলকাতা তুমি টাইপ করো YUVAVANI KOLKATA, একটা সুন্দর দেখবে একটা পোস্টার রয়েছে, একটা লোগো রয়েছে, যুববাণীর রেডিওর ইয়ে রয়েছে, লোগো রয়েছে, যুববাণী কলকাতা, এন্ড দেন সেখানে তুমি পেয়ে যাবে ফার্স্টে যেটা আসছে সেটাই ক্লিক করবে,
1: একদম
0: ওই একটাই আছে,
1: একদম। এবং সেখানে আমাদের পোস্টারটা দেখতে পেয়ে যাবে এবং লাইভটাও দেখতে পেয়ে যাবে। তো যেখানে খুশি একটা কমেন্ট করে তোমাদের উত্তর জানাও, অলরেডি কি উত্তর আসছে সঠিক?
0: হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে উত্তর পেয়েছি, অবশ্যই বলছে রাজমোহনস ওয়াইফ।
1: ওকে, আচ্ছা আমরা ফোন লাইনের বন্ধুদের উত্তর একটু নিই,
0: একটু নিই, একটু নিই, শুনুন।
1: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি অর্কদেব মাইতি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি।
1: রাজমোহন ওয়াইফ, আমরা মানে দু তিনটে উত্তর পেয়েছি।
0: ভিকি সেন বলছে হ্যারি,
1: সিরিয়াসলি
0: প্লিজ, আমি আমি আর এন্টারটেইন করতে পারছি না,
1: হ্যারি পটার, এটা এই ফোন কলটা যেহেতু আমরা নিতে পারলাম না, তাই আমরা একবার ট্রাই করবো আর একটা কল নেওয়ার। লাস্ট কল ফর দ্য কোয়েশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একমাত্র ইংরেজি উপন্যাসের নাম কি? জাস্ট আ ফান ফ্যাক্ট, ভদ্রলোক মাত্র 15টা উপন্যাস লিখেছেন, মানে এই যে যার কথা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 15টি উপন্যাস লিখেছেন, তার মধ্যে 14টি বাংলা এবং একটি মাত্র ইংলিশে। সেই ইংলিশ উপন্যাসটির নাম কি আমরা জেনে নেবো ফোন লাইনে বন্ধু,
0: শুনি।
1: হ্যালো
3: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: হ্যাঁ, আমি বাঁকুড়ার মিলনপল্লী থেকে বলছি, বিপ্লব মিশ্র।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
3: সঠিক উত্তর হচ্ছে রাজমোহন ওয়াইফ, রাজমোহনের স্ত্রী।
0: অনেক ধন্যবাদ, শুনতে থাকো,
1: থাকুন,
0: একদম
1: খুব গুছিয়ে উত্তর দিই,
0: একদম একদম সঠিক উত্তরটা দেবো, সঠিক উত্তর দেবো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিতে যাই,
1: বিজ্ঞাপনের পর সঠিক উত্তর।
4: ইসে নজর আন্দাজ না করে,
5: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
4: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
5: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
4: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
5: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটিমাত্র ইংলিশ উপন্যাসের নাম কি, ইংরেজি উপন্যাসের নাম কি, এবং তার জন্য আমরা কিন্তু বেশ কয়েকটা উত্তর পেয়েছি,
0: রাজমোহন্স ওয়াইফ।
1: সঠিক উত্তরটার জন্য আর বেশি দেরি করাবো না, যারা যারা সঠিক উত্তর দিয়েছো রাজমোহন্স ওয়াইফ, তাদের জন্য জোরে একটা হাততালি, বিকজ এটাই ছিল সঠিক উত্তর।
0: সেকেন্ড লাস্ট প্রশ্ন, লাস্ট বলছি না, সেকেন্ড লাস্ট।
1: ওকে,
0: 1930 সালে

0: টাইম ম্যাগাজিনের ম্যান অফ দ্য ইয়ার হিসেবে কোন ভারতীয় একমাত্র স্থান পেয়েছিলেন? সালটা ভালো করে শোনো। 1930 সালে টাইম ম্যাগাজিনের ম্যান অফ দ্য ইয়ার হিসেবে কোন ভারতীয় একমাত্র স্থান পেয়েছিলেন?
1: আমরা এখন টাইম ম্যাগাজিনে ভারতীয়দের স্থান নিয়ে অনেক আলোচনা করি বটে, ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা প্রচুর নিউজ দেখতে পাই, বাট এর থেকে বহু বহু বহু বছর আগে কিন্তু একজন ভারতীয়, তিনি কিন্তু টাইম ম্যাগাজিনে ম্যান অফ দ্য ইয়ার ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড, মানে গোটা বিশ্বের মধ্যে ম্যান অফ দ্য ইয়ার এই স্থানটা কিন্তু অর্জন করেছিল। এবং ফোন লাইনে কি বন্ধু রয়েছে,
0: ওনলি ইন্ডিয়ান সেই সময় ভাবা যায় ম্যান অফ দ্য ইয়ার হয়েছিলেন।
1: এবং মানে জাস্ট মানে একদম ওয়াইল্ড ক্লু, সেটা হচ্ছে এই মানুষটা কিন্তু বিশ্ব রাজনীতিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ
0: হয়ে গেল। এটা ওয়াইল্ড ক্লু নয়, এটা হচ্ছে অনলি ক্লু।
1: না না না, একদমই অনলি ক্লু নয়, বিশ্ব রাজনীতিতে আরো অনেক ইম্পর্টেন্ট মানুষ রয়েছে, কিন্তু ভারতীয় বিশ্ব রাজনীতিতে ইম্পর্টেন্ট,
0: আর জন
1: ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং না ঠিক আছে, আর যাবো না,
0: ঠিক প্রশ্ন হয়ে গেল।
1: শৌরিক বলছে আর না যেতে, তখন আর যাবো না। তবে 03322107325 নাম্বারে কিন্তু আমাদের মানে ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আর আমরা কিন্তু উত্তর নিচ্ছি। তো দেখি বন্ধু কি উত্তর দিচ্ছে। হ্যালো
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, মগজ মিটার অনুষ্ঠান। আমরা উত্তরটা চাইছি যে 1930 সালে টাইম ম্যাগাজিনে কোন ভারতীয় ম্যান অফ দ্য ইয়ার।
0: এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইভে ফেসবুক লাইভে এই মুহূর্তে অনেকগুলো উত্তর আসছে। মুনিয়া খাতুন বলছে মহাত্মা গান্ধী, শুভশ্রী বলছে মহাত্মা গান্ধী, রঞ্জিত বলছে মহাত্মা গান্ধী। আচ্ছা
1: ওকে,
0: দেখা যাক দেখা যাক। আরাত্রিকা বলছে মহাত্মা গান্ধী মনে হয়। এই যে অনেক সুন্দর উত্তর দিয়েছেন, মহাত্মা গান্ধী ডট ডট ডট ডট মনে হয়।
1: না, এই ডট ডট ডট ডট মনে হয়টাকে কিন্তু আমরা কনসিডার করব না একদম।
0: অমিতাভ বলছে আজকে যার জন্মদিন মহাত্মা গান্ধী, শিল্পী ফান্ডের বলছে মহাত্মা গান্ধী, কৃষ্ণেন্দু বলছে মহাত্মা গান্ধী, দেবাঞ্জলি বলছে গান্ধীজি।
1: ওকে, আর বেশিক্ষণ কি ওয়েট করানো উচিত
0: আমাদের?
1: না, কি দরকার, এত উত্তর পেয়ে যাওয়ার পরে আর প্রশ্ন নিয়ে বেকার নানাঘাটা করে লাভ নেই। আগের যে বন্ধু ফোন করেছিল সেটা অনুরোধও রেখেছিল যে গান্ধীকে নিয়ে কিছুটা বলতে হবে, তাই সঠিক উত্তরটা ডেফিনেটলি মহাত্মা গান্ধী। এবং যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য জোরে একটা হাততালি আমরা দিলাম।
0: গৌরব দেবনাথ, উমা দাস সবাই বলেছে মহাত্মা গান্ধী, রাইট হ্যান্ড ইজ মহাত্মা গান্ধী
1: একেবারে।
0: আচ্ছা, এবারে মহাত্মা গান্ধীর উত্তর হলেই তাকে নিয়ে একটা প্রশ্ন থাকুক।
1: এটা আমরা আমরা আমরা বেশ আমরা এই আমাদের লিস্ট থেকে আমরা কোন প্রশ্নটা বেছে নিচ্ছি, আমরা বেছে নিচ্ছি মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বা জাতির জনক বলে কে প্রথম সম্বোধন করেছিলেন। মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি, এটা সবাই আমরা জানি, কিন্তু প্রথম এই শব্দটা এই মানুষটার জন্য কে ব্যবহার করেছিল? আর ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আর ফোন লাইনে বন্ধু দেখে কে উত্তর দিচ্ছে। না, এই আমি বন্ধুদেরকে একটা কথা সবসময়
0: আমি কিন্তু কেঁদে দেবো এবার, ঠিক আছে? আমি
1: কাঁদে সরি সরি সরি, প্লিজ দুঃখ পেও না, কারণ আমরা মগজ মিটারে আড্ডায় বসেছি আর এখানে এত মজা গান গল্প এবং প্রশ্ন থাকে, সেখানে কান্নাকাটির কোনো জায়গা নেই। বাট একটা জিনিস সত্যি একটু দুঃখ হয় আর কি, হালকা ফুলকা একটু দুঃখ হয় যখন তোমরা ওই রেডিও সেটটার কাছাকাছি এসে আমাদেরকে ফোন করো। না, এটা করো না, দূরে চলে যাও, রেডিও সেটটা থেকে দূরে যাও, তাহলে আমাদের কাছাকাছি আসতে পারবে।
0: একদম, খুব সুন্দর বলে। মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বা জাতির জনক বলে প্রথমকে সম্বোধন করেছিলেন। And the answer is কে বলছে
1: ফোন লাইনে বন্ধু
0: শুনি।
1: হ্যালো
3: হ্যালো,
0: আচ্ছা আচ্ছা, এই উত্তরটা
1: এই প্রশ্নের উত্তরটা কি জানেন আপনি?
0: রাষ্ট্রপিতা বা জাতির জনক বলে প্রথম কে সম্বোধন করেছিলেন?
1: আজকে তার জন্মদিন, তাই জন্য আমরা রিকোয়েস্ট আসছিল যে তাকে নিয়ে কিছু বলবার জন্য, তো আমরা তার জন্য মানে মহাত্মা গান্ধীর জন্য কিন্তু আমরা প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম।
0: এখানে অনেকগুলো উত্তর পাচ্ছি আমরা। অতনু বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, শুভশ্রী বলছে নেতাজি সুভাষ চন্দ্র বসু, সুরজিৎ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, রঞ্জিত বলছে সুভাষ বোস, কৃষ্ণেন্দু বলছে নেতাজি সুভাষ,
1: রবীন্দ্রনাথ সুভাষ বোস, রবীন্দ্রনাথ সুভাষ বোস, রবীন্দ্রনাথ সুভাষ বোস, এই ব্যাপারটা ভালো চলছে কিন্তু। আমরা এক মানে একদম কন্টিনিউয়াসলি
0: আমি দেখলাম, প্রথমে বলল রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে সবাই যখন দেখছে নেতাজি সুভাষ চন্দ্র বসু, আই লাইক ইট।
1: আচ্ছা, ফোন লাইনে বন্ধু দেখেন কি উত্তর দিচ্ছে।
4: হ্যালো,
1: হ্যাঁ
4: আমি পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি, এটা হচ্ছে

0: নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম মহাত্মা গান্ধীকে বলেছিলেন জাতির পিতা।
1: বেশ বেশ,
2: সঙ্গে থাকুন।
1: ওকে ওকে,
2: আমরা কি আর একটা কলের জন্য অপেক্ষা করব?
1: একটা করি, এবং এখানে অনেকগুলো বলছে, দেবাঞ্জলি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, গৌরব বলছে সুভাষচন্দ্র বসু, উমা বলছে সুভাষচন্দ্র বসু, শিল্পী ভান্ডারী বলছে সুভাষচন্দ্র বসু, এন্ড কেশব বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, এন্ড আমার ফোন কলটা নেই। বন্ধু বলে কি আছে?
2: হ্যালো
3: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ,
3: আমি নিরঞ্জন সাহু বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। মহাত্মা গান্ধীজি তো হলো, কিন্তু আজকের একজন ভারতবর্ষের মহান বিপ্লবী নায়ক, প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন, তার জীবন আলেখ্যে কিছু প্রশ্ন করুন।
1: ধন্যবাদ। এই উত্তরটা আপনি কি জানেন?
2: গায়ত্রী
1: বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সুমিতা রায় বলছে সুভাষচন্দ্র বসু, এন্ড রাইট আনসার ইজ
2: সুভাষচন্দ্র বসু। সো যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য হাততালি, এবং মানে বন্ধুরা রিকোয়েস্ট করেছিল গান্ধীজির কথা বলবার জন্য, তাকে নিয়ে প্রশ্ন করবার জন্য, তো সেই অনুরোধ কিন্তু আমরা রেখেছি, এবং সময় কিন্তু এগোতে শুরু করেছে, আর আমরা এর পরের রাউন্ডে যাব।
1: এই পরের রাউন্ডে অবশ্যই যাব, আমাদেরও খুব ফেভারিট।
2: বাট তার আগে একটা কি গান আমাদের শোনা উচিত? শরিক
1: একটা গান শুনবে বলছো?
2: হ্যাঁ, যদি শোনাও আর কি,
1: অনুরোধ করেছো
2: না? আমি অনুরোধ করার কি, মানে বন্ধুদেরও তো শুনতে ইচ্ছে করতে পারে। এতক্ষণ আমরা প্রশ্ন উত্তর অনেকক্ষণ চলেছে, তো এবার একটা গান।
1: বেশ বেশ, গান যদি শুনতেই হয় তাহলে আমরা কেন অরিজিৎ সিং কে শুনবো না?
2: একদমই তাই। আর গানের পরেই ফেরত আসছি তোমাদের সঙ্গে, আজকে মগজ মিটারের আড্ডায় রয়েছি আমি অরিজিৎ।
1: গানের পরে ফিরে আসছি গানের রাউন্ড নিয়েই।
2: হ্যাঁ, গানের পরে অডিও রাউন্ড নিয়ে ফিরছি, সো সঙ্গে থাকো।
1: ইয়েস।

0: যে গানের রাউন্ডই রাখবো, তো দেখি গানের রাউন্ডে প্রথম যে অডিওটা আমরা মানে যার বেসিসে আমরা কোয়েশ্চনটা করব সেই অডিওটা আগে শুনে ফেলি,
1: শুনি ঝটপট শুনে নি,
0: তারপরে কোয়েশ্চনটাতে আসছি।
1: একদম ভালো করে শুনবে, কিন্তু ভালো করে অডিওটা শুনবে এবং শুনেই কিন্তু প্রশ্নটা আমি করব।
0: রাইট,

0: এই যে গানটা আমরা একটা ছোট্ট অডিও ক্লিপ শুনিয়েছি, তো এই গানটার জন্য প্রশ্নটা কি শরীর?
1: প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন। এই গানটা আমাদের সকলের পরিচিত একটা গান এবং
0: প্রিয় গান,
1: খুব প্রিয় গান এবং খুব প্রিয় দুটো জুটির গান, ঠিক আছে? বলতে হবে এটা কোন সিনেমার গান, দ্যাটস ইট।
0: আর সব থেকে বড় কথা হচ্ছে এই আবহে, মানে যে আবহটা চারিদিকে চলছে, মানে সিনেমা টিনেমা নিয়ে যে আবহটা চলছে চারিদিকে, সেই আবহে কিন্তু এই উত্তরটা দেওয়াটা খুব সহজ,
1: খুব সহজ, খুব সহজ বলে ভালো।
0: আচ্ছা ফোন লাইনে বন্ধু
1: শুনি, হ্যাঁ বন্ধু কি বলছো?
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
2: জুবিন গার্গের গান।
0: আমরা সেটা চাই, কিন্তু প্রশ্নটা একটুখানি শুনে নিয়ে উত্তরটা করলে ভালো।
1: শুভশ্রী বলছে চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে
0: শুভশ্রী বলছে চ্যালেঞ্জ, ওকে।
1: অনেকেই বলছে অনুষ্ঠান দারুণ হচ্ছে, উমা দাস বলছে খুব ভালো, সুমিতা রয় বলছে দারুণ লাগছে, গৌরব বলছে খুব ভালো লাগছে। এবং মজার বিষয় এই যে চ্যালেঞ্জ, শুভশ্রী কিন্তু প্রথম উত্তরটা দিয়েছে, ঠিক কিনা?
0: ওকে, শুভশ্রী প্রথম উত্তরটা দিয়েছে, আর আমরা কিন্তু অলরেডি প্রশ্নটা করে ফেলেছি এবং সেই প্রশ্নটার উত্তরটাও খুব সহজ। সেটা হচ্ছে যে ওই যে অডিওটা আমরা শুনিয়েছিলাম, দূরে দূরে মেঘ যাচ্ছে উড়ে, একটা অপূর্ব সুন্দর গান,
1: খুব সুন্দর,
0: সেই গানটা কোন সিনেমার? আর ফোন লাইনে কি বন্ধু? হ্যাঁ অলরেডি ফোন লাইনে বন্ধু, চলো। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
2: আমি বর্জা খেয়া থেকে প্রশান্ত ধর বলছি।
0: আচ্ছা হ্যাঁ উত্তরটা বলুন। শৌরিক বন্ধুর রাগ করাটা কিন্তু খুব মানে স্বাভাবিক ব্যাপার, কারণ ফেসবুকের পোস্টারের নিচে আমি দেখছি 52টা কমেন্ট জমে গেছে। আমরা লাইভে একটু বেশি ফোকাস ছিলাম, আর তাছাড়া
1: অনেকগুলো উত্তর আসছে,
0: হ্যাঁ এখানে অনেকগুলো উত্তর আসছে, আর তাছাড়াও আমাদের ফোন লাইনটাও তো ম্যানেজ করতে হচ্ছে, একটু একটু ক্ষমা ঘেন্না করে দিও। আর প্রশ্নটা ছিল কোন সিনেমার গান, দূরে দূরে মেঘ যাচ্ছে উড়ে, আর উত্তরটা বোধ হয় আমাদের দিয়ে দেওয়া উচিত শরীর,
1: দিয়ে দিই। সুমিতা রয় বলছে, রঞ্জিত বলছে, গৌরব বলছে, শিল্পী ভান্ডারী বলছে, শর্মিষ্ঠা বলছে, অমিতাভ বলছে, সুমিতা রয় বলছে চ্যালেঞ্জ। অ্যান্ড রাইট আনসার,
0: এটা কি চ্যালেঞ্জ করছো?
1: এটা কি চ্যালেঞ্জ করছো
0: নাকি সঠিক উত্তর? সঠিক উত্তর,
1: সঠিক উত্তর, জোরে হাত তালি হোক।
0: একদম উত্তরটা চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ। এরপর অডিও রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন আমরা যাব,
1: যাব যাব, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন।
0: একদম
3: অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচন্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, অ্যান্ড তোমরা এত সুন্দর উত্তর দিচ্ছ, মানে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এরপর চলে যাচ্ছি পরের অডিওতে, এটাও কিন্তু ভালো করে শুনবে, ঠিক আছে? এটা এটার কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, তো এখন বলবো না, গানটাকে শোনো।
0: হিয়ালি করছে, বুঝতে পেরেছো তো তোমাদের সঙ্গে? যাই হোক, রাউন্ডটা মানে অডিও রাউন্ডের অডিওটা শুনে নিই। হ্যাঁ

0: ওকে, উত্তর রয়ের জন্য আমরা অপেক্ষা করছি অলরেডি, আর ফোন লাইনে বন্ধু
1: শুনি।
0: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার।
2: আবারও
0: বেশ গুছিয়ে উত্তর দিচ্ছে, কিন্তু জানা হলো না কে বলছে, মানে কে উত্তরটা দিল। যাই হোক, আমরা আমরা শুনবো, আরো উত্তর শুনবো।
1: আরত্রিকা বলছে তোর হয়ে যেতে চাই, শুভশ্রী বলছে তোর হয়ে যেতে চাই।
0: হ্যাঁ, তোমরা অলরেডি আমাদেরই আমাদেরই অডিয়েন্স তোমরা।
1: হিতেন্দ্র দাস বলছে গুড মর্নিং আর জে জি, গুড মর্নিং।
0: ওকে, গুড মর্নিং।
1: আচ্ছা, আর কি আইটে অপেক্ষা করি নাকি বন্ধু ফোন লাইনে? হ্যাঁ শুনি, বন্ধু ফোন লাইনে কি বলছে?
0: হ্যালো, হ্যালো, উত্তরটা দিতে তো কখনো কখনো একটু কলগুলো কানেকশনে একটু প্রবলেম করে, সেটা কিন্তু আমাদের দোষ না। আমরা কিন্তু প্রশ্নটা করেছি একদম সুন্দরভাবে, প্রশ্নটা আমরা রেখেছি, একটা গানের ইন্টারলিউড শোনানো হয়েছে এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সেটা কোন গানের পার্ট। আর আই গেস তোমরা অলরেডি গেস করতে শুরু করছো। আর ফোন লাইনে বন্ধু
1: শুনি।
0: হ্যালো,
3: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সঞ্জীব কুমার মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিক কাটি থেকে কথা বলছি।
0: বেশ, বলুন উত্তরটা।
3: এটা কোনো কথাই হবে না, তোর হয়ে যেতে চাই।
1: আরে ওকে, দারুন,
0: কোনো কথাই
1: কথাই হবে না। আচ্ছা, এটা খুব ভালো, এটা খুব ভালো ছিল। এবং লাইভে আমরা দেখতে পাচ্ছি অনেক উত্তর এসেছে, সুমিতা রায়, শিল্পী ভান্ডারী, রঞ্জিত, শর্মিষ্ঠা, প্রত্যুষ, অমিতাভ, সুমিতা, সবাই সবাই বলছে তোর হয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এতগুলো বন্ধু যদি একসঙ্গে বলে তোর হয়ে যেতে চাই, শৌরিক কার হয়ে যাবে, এটাও তো একটা বড় প্রশ্ন, সামলাতে পারছো? তোর হয়ে যেতে চাই, আর আমরা তোমাদেরই অলওয়েজ। দারুন দারুন দারুন। তো নেক্সট অডিও রাউন্ডে, মানে অডিও রাউন্ডে নেক্সট কোশ্চেন আমরা যাব,
1: এবং এটি লাস্ট অডিও,
0: একদম
1: ঠিক আছে, এটি লাস্ট অডিও।
0: চলো শুনে নি,
1: শুনে নি ঝটপট, ভালো করে শুনবে, ঠিক আছে? এটা এটাও শুনলে তো খুব সহজ প্রশ্ন, এটা ভালো করে শুনবো, ঠিক আছে?
0: একদম, অডিওটা শুনে এসে আমরা কোশ্চেনটা করছি তোমাদের সঙ্গে।
1: একটা টিউন বাজাবো, টিউনটা তোমাকে ভালো করে শুনতে হবে।
0: ফাইন, চলো

0: বেশ, এই যে আমরা টিউনটা শুনলাম, তোমাদের বলতে হবে যে এটা কোন গানের।
1: বলো বলো বলো বলো
0: বাবা, প্রশ্ন করার আগেই, প্রশ্ন করার আগেই উত্তর চলে এসেছে। মুনিয়া খাতুন বলছে, আমি শুধু চেয়েছি তোমায়।
1: ওকে,
0: থ্যাংক ইউ। আরে মানে গানটা
1: শৌরিক এখন ফুল ক্যাসিনোভা মোডে আছে। আমি শুধু চেয়েছি তোমায়, শুধু তোর হতে চাই, তোকে দেখেছি, মানে সবকিছু। মানে যখনই যখনই প্রেম প্রেম মার্কা গানের নাম, তখনই শৌরিক নিজের নামটা অজান্তেই বসিয়ে দিচ্ছে।
0: না ঠিক আছে, আমি জাস্ট উত্তরটা দেওয়ার জন্য বললাম, থ্যাংক ইউ। অতনু রয় বলছে, শুভশ্রী বলছে, আলাত্রিকা বলছে, শর্মিষ্ঠা বলছে।
1: শুভশ্রী ভীষণ অ্যাক্টিভ, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে।
0: এবং নিবেদিতা বলছে, আমি শুধু চেয়েছি তোমায়।
1: আর আর ইন্টারেস্টিংলি যে প্রশ্নগুলোর উত্তর শুভশ্রী দিচ্ছে সেগুলো খুব ইন্টারেস্টিং। যাই হোক,
0: শুনি বন্ধু ফোন লাইনে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যালো, উত্তরটা বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি জয়ন্ত বলুন ডুবলিয়া থেকে।
0: উত্তরটা,
1: হ্যালো,
2: আমি ডুবলিয়া থেকে বলছি, জয়ন্ত বলুন বলছি।
1: হ্যাঁ শোনা যাচ্ছে, উত্তরটা বলুন।
0: আমি শুধু চেয়েছি তোমায়
1: একদম মন থেকে।
0: অলরাইট, এইভাবে আমাদের আজকে অডিও রাউন্ড শেষ হলো। তবে বন্ধু একটা রিকোয়েস্ট করেছিলেন।
1: হ্যাঁ,
0: রিকোয়েস্ট হচ্ছে কি, আজকে আরেকজন বিশেষ মানুষের জন্মদিন, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীজি। তো সেখানে একটা প্রশ্ন রাখতে বলেছিলেন,
1: ছোট করে একটা প্রশ্ন আমরা রাখছি। লাল বাহাদুর শাস্ত্রীর আসল নামটা কি? তো এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আজকে যেহেতু তার জন্মদিন, আমার

0: আমাদের কাছে এই আবদারটা এসেছিল, তাই অডিও রাউন্ডের পরেও কিন্তু আমরা আবার প্রশ্নে ফিরেছি। একটা ছোট্ট প্রশ্ন আমরা করেছি, লাল বাহাদুর শাস্ত্রীর আসল নামটা কি এবং ওনার সারনেমের একটা বিশেষ ইতিহাস আছে। তো আমরা দেখি উত্তরটার জন্য। আমরা ফোন লাইন তো আমাদের খোলা রয়েছে অলরেডি, ফোন লাইনে বন্ধু
1: শুনি।
0: হ্যালো,
2: হ্যালো,
0: সেটাতে কোনো অডিও নেই, অডিও রাউন্ডের লাস্ট প্রশ্ন শেষ হয়ে গেছে, কিন্তু এই প্রশ্নটা আমরা রিকোয়েস্টে রেখেছি। সেটা হচ্ছে যে লাল বাহাদুর শাস্ত্রীর আসল নাম কি, আর আমাদের হাতে সময় খুব কম,
1: তাই
0: উত্তর চাই।
1: আমরা লাইভে দেখতে পাচ্ছি মুনিয়া খাতুন বলছে লাল বাহাদুর শ্রীবাস্তব,
0: কারণ সময় প্রায় শেষের দিকে,
1: সেটাই অ্যাকচুয়ালি। ফোন কল ঝটপট নিয়ে
0: একদম চলো। হ্যালো,
2: আমি প্রশান্ত ভাগ
1: বলছি। শর্মিষ্ঠা বলছে লাল বাহাদুর শ্রীবাস্তব।
0: ওকে ওকে, সো সঠিক উত্তরটা এবারে বলার পালা
1: দেব।
0: সঠিক উত্তরটা হচ্ছে লাল বাহাদুর শ্রীবাস্তব।
1: একদম একদম,
0: যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য জোরে হাততালি। কিন্তু এই শাস্ত্রী নামটার কিন্তু একটা কারণ আছে, ছোট্ট একটা কারণ। কাশী বিদ্যাপীঠ থেকে যখন তিনি গ্র্যাজুয়েট হন, তার স্নাতক স্তরের পরীক্ষা মানে পড়াশোনা যখন তিনি কমপ্লিট করেন, তারপরে কিন্তু তার সঙ্গেই শাস্ত্রী উপাধিটা যোগ করা হয়। এবং বন্ধুরা আমাদেরকে অনুরোধ করেছিল, আর বন্ধুদের অনুরোধ কখন আমরা ফেলতে পারি না,
1: ফেলতে পারি না,
0: এই জন্য এই প্রশ্নটা আমরা করলাম। এবার কিন্তু মোস্ট অ্যাওয়েটেড রাউন্ড, আর হাতে সময় খুব কম, তো আমরা সেই রাউন্ডটাতে যাব।
1: আমরা সেই রাউন্ডটাতে যাব, তবে রাউন্ডে কি আর যাওয়া যাবে?
0: অন্তত একটা প্রশ্ন সেই রাউন্ড থেকে আমরা করি,
1: একটা প্রশ্ন করব, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন দিতে চাই।
0: বেশ,
1: বিজ্ঞাপন তারপরে ফিরে আমরা দেখছি, ঠিক আছে?
3: ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলরাইট,
0: সো আমরা আবার ফিরে এসেছি,
1: দ্রুত এগোচ্ছে, দ্রুত, তাই একটা একটা ধাঁধা রাউন্ড, একটা একটা প্রশ্ন, জাস্ট ওনলি ওয়ান, ফাস্ট ফাস্ট,
0: একদম চলো।
1: হ্যাঁ, ছোট্ট প্রশ্ন এটা করে নি, ধাঁধা রাউন্ডের প্রশ্ন। আমার ডানা নেই কিন্তু আমি উঠতে পারি, আমার চোখ নেই কিন্তু আমি কাঁদতে পারি, উত্তরটা কি? ঝটপট ঝটপট, ঘড়ি,
0: ডানা নেই উঠতে পারি, চোখ নেই কাঁদতে পারি, তো কি মনে হচ্ছে উত্তরটা কি? আর আমাদের অলরেডি ফোন লাইনে বন্ধু, সো আমরা জেনে নিই বন্ধু কি বলতে চাইছে। হ্যালো, আচ্ছা না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায়নি, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু তৈরি, মানে একটা ধাঁধা। এবারে এই প্রশ্নটাকে ধাঁধার উত্তরের মতন করে ভাবতে হবে। সেটা হচ্ছে, আমার ডানা নেই কিন্তু আমি উঠতে পারি, আমার চোখ নেই কিন্তু আমি কাঁদতে পারি,
1: সো
0: কি মনে হয় সেটা জানাও।
1: শুনি,
0: ঝট ঝট ঝট ঝট ঝটপট ঝটপট, দেখি বন্ধু ফোন লাইনে। হ্যালো
2: হ্যালো,
1: উত্তর
0: দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর লাস্ট প্রশ্ন যেটা আমরা করেছিলাম ধাঁধায়, যে আমার ডানা নেই আমি উঠতে পারি, আমার চোখ নেই আমি কাঁদতে পারি, সেটার উত্তর কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, আমরা বলেও দেবো।
1: কারেক্ট, এন্ড দ্য রাইট আনসার ইজ
0: মেঘ। যারা যারা সঠিক উত্তরটা ভেবেছিল এবং আমাদেরকে উত্তরটা জানিয়েছো কমেন্ট করে, তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যেতে যেতে আমাদের একটা গান তো
1: ডেফিনেটলি থাকবে। আরেকবার বলে দিই যে আবারও থ্যাংক ইউ, তোমরা খুব সুন্দর খেলেছো। হয়তো এবারে তোমরা ফোন কল অনেকেই পাওনি, চিন্তার কোনো কারণ নেই, আবারও মগজ মিটার আড্ডায় আমরা ফিরবো। তবে এখন তো ঘড়ির সময় বলছে যে এবার তো
0: টাটা বলার পালা,
1: হবে কিছু গড়া নেই বন্ধু।
0: খোলাখুলি বলতে গেলে আমাদের সময় বাঁধা বস, আর তাই জন্যই থাকছে খোলাখুলি বলতে গেলে।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা করলেন সৌরিক ঘোষ এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দোতারায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছেন স্বপন কুমার বর্মণ।

0: দুতারায় লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে রাজাভাত খাওয়া হয়ে বক্সার জঙ্গলে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়ার পর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যাডেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে রাজাভাত খাওয়াতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ বক্সার পাহাড় ও জঙ্গল খেড়া গ্রামের বাসিন্দারা। তারা মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে নিজেদের সমস্যার কথাও জানিয়েছেন। আলিপুরদুয়ার পুলিশ লাইন হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে হাসিমারাতে ফিরবেন। সেখান থেকে বিশেষ বিমানে দুপুর 1টা নাগাদ তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার 4 দিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। আগামীকাল পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে জঙ্গল সাফারিও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ বিকেলে উপনির্বাচনে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তার। দেবীপুরে একটি জনসভাও করবেন তিনি। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। সেবা সেতু কর্মসূচিকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন প্রান্তে চরম বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ উঠেছে। আজ সকাল থেকে উস্তি, ফলতা, মন্দিরবাজার সহ বিভিন্ন এলাকায় আয়োজিত শিবিরগুলিতে মহিলাদের দীর্ঘ লাইন পড়ে যায়। উপভোক্তাদের ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় প্রশাসনকে। সরকারি পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ উপভোক্তারা। এদিকে এই অভিযানে জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণার কাজ না হওয়ায় কোচবিহারের রবীন্দ্রভবনে ক্ষুব্ধ মহিলারা কাজ আটকে দেন। তাদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। এই জেলায় রবীন্দ্রভবন ছাড়াও উৎসব অডিটোরিয়াম হলেও সেবা সেতু অভিযানের শিবির করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী পুর এলাকা সহ জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচিতে কাজ চলছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদা

0: পালিত হচ্ছে। এই উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল আর এন রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, নানা সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান গান্ধীজির জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মুর্শিদাবাদে লালগোলা থানার পুলিশ বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত এবং চড়া দামে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে 87টি মজুত সিলিন্ডার। বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় আন্তর্জাতিক সীমান্তের রানীনগরে বিএসএফ গত বুধবার বিকেলে 9টি সোনার বিস্কিট সহ দুজনকে গ্রেপ্তার করেছে। এদগুলির ওজন প্রায় 1 কেজি 150 গ্রাম। সম্প্রতি রানীনগর থেকে 33টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত হওয়ার পর ওই এলাকায় জওয়ানদের টহলদারি জোরদার করা হয়েছিল। মুর্শিদাবাদের সুতির চাঁদের মোড় এলাকা থেকে গতরাতে 60,000 টাকার জালনোট সহ জহিরুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 500 টাকার 120টি জালনোট উদ্ধার হয়। ধৃতের বাড়ি ছোট কাঁকড়ামারি এলাকায়। জালনোটের উৎস এবং আরও কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির কোনো কোনো অংশে। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বজ্রগর্ভ মেঘেরও সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: উনো জমির দুনো ফসল।
1: এখন শুনবেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন বিদ্যালয়ে অনুষ্ঠিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের অংশবিশেষ। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সলমা সরেন।
2: এই অনুষ্ঠানের মূল বিষয় হল নারী শিক্ষা, নারী প্রগতি ও নারী ক্ষমতায়নে জাতির জনক মহাত্মা গান্ধীজি ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ভারতীয় সংস্কৃতিতে ভূমি বা মাটিকে মায়ের স্থান দেওয়া হয়েছে। বেদ ও পুরাণ যেমন অথর্ববেদে বলা হয়েছে, মাতা ভূমি পুত্রহং পৃথিব্যা, অর্থাৎ পৃথিবী আমার মা এবং আমি তার সন্তান। যে মাটি আমাদের অন্ন, বস্ত্র ও আশ্রয় দেয়, তাকে মায়ের মতো সম্মান করা এদেশের প্রাচীন ঐতিহ্য। নারী শিক্ষা ও উন্নয়ন একটি আধুনিক ও প্রগতিশীল সমাজের অন্যতম প্রধান স্তম্ভ। একটি জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির পেছনে নারীর ভূমিকা অপরিসীম। শিক্ষা নারী ক্ষমতায়ন ও উন্নয়নের প্রাথমিক অনুঘটক হিসেবে কাজ করে। শিক্ষার সুযোগ নারীকে কর্মসংস্থানে প্রবেশ করতে এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে সাহায্য করে। আজ জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিন। মহাত্মা গান্ধীজি জাতির উন্নয়নের মূল ভিত্তি ছিল অহিংসা, গ্রামীণ অর্থনীতি, আত্মনির্ভরশীলতা, মানবতাবোধ ও নারী শিক্ষা ও ক্ষমতায়ন। মহাত্মা গান্ধীজি নারী শিক্ষা ও ক্ষমতায়ন সম্পর্কে বলেছিলেন, আপনি যদি একজন পুরুষকে শিক্ষিত করেন তবে কেবল একজন ব্যক্তিকে শিক্ষিত করেন, কিন্তু আপনি যদি একজন মহিলাকে শিক্ষিত করেন তবে আপনি একটি পুরো পরিবারকে শিক্ষিত করেন।

এছাড়াও তিনি বলেছেন, যাদের আমরা দুর্বল বলি সেই নারীরা যখন শক্তিশালী হয়ে ওঠে তখন সকল অসহায় মানুষই শক্তিশালী হয়ে উঠবে। অহিংসায় যদি আমাদের অস্তিত্বের নিয়ম হয় তবে ভবিষ্যৎ নারীদেরই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষা বিস্তার এবং নারী ক্ষমতায়নে ভারতীয় সমাজ ও সংস্কারে অসামান্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান এখনও খুবই প্রাসঙ্গিক। তাঁর 206তম জন্মবার্ষিকী অত্যন্ত সম্মানের সাথে পালন করা হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ কথামৃত ভবন থেকে স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ, জোড়াসাঁকো বিধানসভার MLA শ্রী বিজয় বোঝা, হুগলি মহসিন কলেজের অধ্যাপক ডক্টর শীর্ষেন্দু মুখার্জি এবং বহু বিশিষ্ট ব্যক্তিগণ। বৈদিক মন্ত্রচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ কথামৃত ভবনের মহারাজ স্বামী সিদ্ধেশানন্দজী।

0: ब्रह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मति त्वा प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि हितं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ भद्रं कर्णेभिः द्रव्यामो देवः भद्रं पश्येमाक्षभिर्जगत्ताः स्थिरैरङ्गैश्चुवाणीतस्तनुभिर्दसेमधिपहितञ्जरायुः ॐ शान्ति शान्ति शान्तिः ॐ तत्सीजोरात्रिमहि रात्मीयकाय मातुयकपतये दैवी भक्तिरश्नः भक्तिर्मानुषेभ्यः पुरुषं जिगासुभिषजं तन्नो यस्तुधिपते पञ्चपुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ।
1: মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা বিপাশা ব্যানার্জির বক্তব্য আমরা শুনে নেব।
2: আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয় দক্ষিণ পূর্বে, তারপর সেটিকে বালিকা বিদ্যালয়ের আলাদা করে বিভাগ তৈরি এবং সেই সময় থেকে আজ পর্যন্ত নারী শিক্ষা ওনার তো প্রধান কাজই ছিল নারী শিক্ষা এবং নারী স্বাধীনতা, সেই ঐতিহ্যকে বজায় রেখেই কিন্তু আমাদের শিক্ষাদান চলে। আজও ধরুন আমাদের আশেপাশে যত মানুষজন আছে তাদের অধিকাংশই অবাঙালি। আমরা চেষ্টা করেছি যে ইংরেজি মাধ্যমকে চালু করে এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট কথা যদি আমরা বলি, আমরা চাই মেয়েরা ছেলেদের সমান সমান করি এবং আজ তাই আমরা সকলে চলি। সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা ইংরেজি মাধ্যম চালু করি এবং ইংরেজি সঙ্গে আমি বাচ্চারা যারা নির্দেশ আইডিয়া ওমেন এম্পাওয়ারমেন্ট, সেখানে আমরা দেখি যে আমাদের মেয়েরা, আগের মেয়েরা, প্রাক্তনীরা, তারা বেতন কলেজের প্রফেসর হয়েছেন, অনেক বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত।
1: নারী শিক্ষায় বিদ্যাসাগর মহাশয়ের অবদান সম্পর্কে বক্তব্য রাখেন হুগলি মহসিন কলেজের অধ্যাপক ডক্টর শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
3: যে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিত বিস্মিত বাবনে, সেই তরুতলে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে সুদক্ষণে, পূর্বসূরির কাছে উত্তরসূরী এমন ঋণ প্রকাশের মধ্যে দিয়ে, গুরুদেব রবীন্দ্রনাথের এমন স্মৃতিচারণের মধ্যে দিয়ে আজ আমি ডক্টর শীর্ষেন্দু মুখার্জির স্কুলের তরফ থেকে স্মরণ করছি বীর পুরুষ

এর গর্ব মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। শুরুতে আমরা সকলেই জানি, যেটা এনএসআর এক্ষুনি বললেন, যে নারী শিক্ষার প্রচার, এটা তো আমরা জানি, তাই তো? এই বিষয়ে কোনো ব্যতিক্রম হওয়ার কথাই নয়। কিন্তু হঠাৎ করে বিদ্যাসাগর নারী শিক্ষার দিকে মনোযোগ দিলেন কেন? ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা হলো 1849-এ।

0: প্রতিষ্ঠা হয়েছিল মেয়েদের জন্য। তাহলে জিজ্ঞাসা করব, হঠাৎ মেয়ে শিক্ষার দিকে এত মনোযোগ দিলেন কেন? তিনি দেখলেন 1830-এর কাছাকাছি অধিকাংশ এই মিশনারি স্কুলগুলো উঠে যেতে শুরু করলো। তিনি তার কারণ অনুসন্ধান করবার চেষ্টা করলেন, কেন উঠে গেল কেন? তার প্রধান কারণ তিনি খুঁজে পেলেন, খ্রিস্টান মিশনারিরা স্কুলের মধ্যে শিক্ষা দেওয়ার থেকে বেশি ধর্ম প্রচারে তারা মনোযোগী হয়ে পড়ছেন। অর্থাৎ শিক্ষা প্রাঙ্গনে যদি ভীষণভাবে ধর্মের ভেদাভেদ চলে আসে, ধর্মের শিক্ষা চলে আসে, আসল শিক্ষা নৈতিকতা থেকে আমরা পিছিয়ে যাব। বিদ্যাসাগর মশাই ঠিক সেই দিকেই মনোযোগ দিলেন, তিনি কিন্তু ধর্ম চিন্তার অতটা মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন না। দ্বিতীয় কথা তিনি কি বললেন, একটি যুগান্তকারী কথা যেটা আজ আমরা ফলো করছি। আমি একজন অধ্যাপক হিসেবে গর্বিত, আমি একজন সাহিত্যিক হিসেবে গর্বিত যে আমরা ছোটবেলা থেকে সেম সিলেবাসে পড়াশোনা করছি, নারী এবং পুরুষ, অর্থাৎ বালক বালিকাদের সিলেবাস সেম হবে। এটা কিন্তু ওই মানুষটি প্রথম বলেছিল, যেটা সেই সময় ছিলই না। মেয়েদের জন্য আলাদা সিলেবাস ছিল, মেয়েরা ঘরের কাজ শিখবে, তারা হাসপাতালের কাজ শিখবে, তারা বাড়ির ঘর কন্যার কাজ শিখবে, একটু একটু ব্যাকরণ পড়বে, একটু দর্শন পড়বে, কিন্তু বিজ্ঞান সাধনায় মেয়েদের কোনো অধিকার ছিল না। তিনি প্রথম বললেন যে ছেলে মেয়ের সিলেবাস স্কুলেতে সেম হবে। তোমরা এটা করো তো ফলো, ছেলে মেয়ে প্রত্যেকের সিলেবাস তোমাদের সেম, আমাদের ছোটবেলা থেকে সেরকমভাবে পড়েছি। এটা কিন্তু ওই মানুষটার মাথাতেই প্রথম এসেছিল। বিদ্যাসাগর মহাশয় তিনি তো প্রাতঃস্মরণীয়, তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থানে বসবাস করেন। তো তিনি যখন মেয়েদের জন্য একটার পর একটা স্কুল তৈরি করে যাচ্ছেন, তিনি নিজের টাকায়, আমরা সকলে জানি তিনি অধ্যাপক হয়েও কিন্তু সেই জীবনে মারাত্মক অর্থ কষ্টে ভুগেছিলেন, কারণ তিনি নিজের টাকায় একটার পর একটা মেয়েদের জন্য স্কুল যখন তৈরি করে যাচ্ছেন, তখন ব্রিটিশ সরকার তাকে বলছেন, আপনি যে নিজের টাকায় একটার পর একটা স্কুল তৈরি করছেন, আমার ভবিষ্যৎ চলবে কি করে? তিনি সেখানে উত্তর দিচ্ছেন, আমরা নতমস্তকে তাকে প্রণাম জানাই, তিনি উত্তর দিচ্ছেন, যদি স্কুল তৈরি করতে না পারি তাহলে আলু পটল বেচিয়া খাইব, কিন্তু স্কুলের একটার পর একটা স্কুল আমি বানিয়ে যাব।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ কথামৃত ভবন থেকে স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ।
2: আর এই বিশেষ তীর্থভূমিতে পবিত্র মন্দিরে আমরা উপস্থিত হতে পেরেছি। এটি একটি বিশেষ তীর্থভূমি যেখানে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ঈশ্বরের যে অংশ, ঈশ্বরের বিশেষ শক্তি নিয়েই অবতীর্ণ হয়েছিলেন। তার যে অবদান, তিনি যদি না থাকতেন আজকে শিক্ষালয় বিশেষ করে মায়েদের এই শিক্ষা অধরাই থেকে যেত। তার এই অবদান, নারী জাতির প্রতি যে শিক্ষা, স্ত্রী শিক্ষা, যেটি তিনি সূচনা করেছিলেন, নিজের জীবন দিয়ে তিনি এটি সূচনা করেছিলেন, অনেক তাকে মূল্য দিতে হয়েছিল। সেখানেই আজকে আমরা এই ঠাকুর স্বামীজির মায়ের তিনি সেটিতে রূপদান দিয়েছেন, সেই ভিত্তির উপর স্থাপিত হয়েই আজকে এই স্ত্রী শিক্ষা, মেয়েদের যে শিক্ষা, সেটি সম্ভব। এছাড়া শুধু স্ত্রী শিক্ষা নয়, এই যে বিধবা বিবাহ, সমাজ সংস্কার এবং মানব দরদী, তার ছিল মানুষের সেবাই হল আসল সেবা, মানুষের পাশে থাকারই হল মানুষের প্রধান সেবা করা।
3: এতক্ষণ শুনলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন বিদ্যালয়ে আয়োজিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের অংশবিশেষ। নিবেদন করলেন সলমা সরেন। এবার আসি অন্য প্রসঙ্গে। এখন শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে প্রাপ্ত কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ।
4: কলাই চাষের কথা। ভাদ্র মাস কলাই বোনার জন্য উপযুক্ত সময়। কলাইয়ের উন্নত জাতগুলি হল কালিন্দী B76, কৃষাণ, বসন্তবাহার B1, পন্তিউ 19, গৌতম WB105, উত্তরা IPU94-1, শারদা WBU108, T9, WB110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সাথে ম্যানকোজে 75%, 3 গ্রাম বা থাইরাম 75%, 2 গ্রাম বা ক্যাপ্টন 75%।

102 গ্রাম হাড়ে ভালোভাবে মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ শোধনের অন্তত 7 দিন আগে বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব রাখতে হবে 15 সেন্টিমিটার। একরে 10 থেকে 12 কেজি বীজ দরকার হয়। একর প্রতি 8 কেজি নাইট্রোজেন ও 16 কেজি ফসফেট ও 16 কেজি পটাশ সার প্রয়োগ করুন। এবার বলি অড়হর চাষের কথা। মরচি রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটালাক্সিলের সাথে ম্যানকোজেব বা 0.75 মিলি প্রোপিকোনাজল স্প্রে করতে হবে। শুটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান স্প্রে করতে হবে। খরিফ ভুট্টার ক্ষেত্রে এই সময়ে পাতা মোড়া পোকা দেখা যেতে পারে। পাতা মুড়ে দিয়ে তার থেকে সবুজ অংশ খেয়ে ফেলে এই পোকা। এক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিলি ফিপ্রোনিল বা 0.75 অ্যাসিফেট গুলে স্প্রে করতে হবে। শুয়োপোকার আক্রমণ হলে প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েট গুলে স্প্রে করতে হবে। পাতা ধসা দেখা যেতে পারে। লম্বাকার ও ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখা যায় এই সময়, এবং শেষে পাতা শুকিয়ে যায়। প্রতি লিটার জলে 2.5 গ্রাম জিনে বা 1.5 মিলি হেক্সাকোনা জল গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়াজনিত কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। কাণ্ডের মাটি সংলগ্ন অংশ নরম হয়ে পচে যায় এক্ষেত্রে, এবং পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। বীজ শোধন করতে হবে ও জল নিকাশি ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, জানিয়ে দিই আউশ ধান চাষের কথা। মাজরা পোকা এই সময়ে দেখা দিতে পারে। স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায়, তবে ফিপ্রোনিল 5SC 1 মিলি বা ফ্লুবেনডিমাইড 20% WG 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসাবে একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G বা 4 কেজি 4-8-10G প্রয়োগ করা যায়। ধানের দানায় দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ দেখা দেয়। এই পোকা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দুই অবস্থাতেই ধানের ক্ষতি করতে পারে। যদি গড়ে প্রতি 5টি গুচ্ছিতে একটি পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ পোকা দেখা যায়, তবে বেলা 11টার পরে ক্লোরোপাইরিফস 2.5% গুঁড়ো প্রয়োগ প্রতি লিটার জলে গুলে করা যেতে পারে। আমন ধানের ক্ষেত্রে আসি। মধ্যমেয়াদি আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে রোয়ার 15 থেকে 20 দিন পরে 14 কেজি নাইট্রোজেন সার চাপান হিসেবে মাটিতে মিশিয়ে দিন। রোয়ার 40 থেকে 45 দিন পরে আবারও দ্বিতীয় চাপান হিসেবে 7 কেজি নাইট্রোজেন সার মাটিতে মিশিয়ে দিন। জমি তৈরির সময়ে অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব না হলে, বিশেষত নিচু জমির ক্ষেত্রে, চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে রোয়ার 3 সপ্তাহ ও 6 সপ্তাহে প্রয়োগ করতে পারেন। এই সময়ে আমন ধানে খোলা পচা রোগ দেখা দিতে পারে। বন্ধুরা, সতর্ক থাকতে হবে। রোগের লক্ষণ দেখা গেলে ভ্যালিডোমাইসিন 3% প্রতি মিলি বা প্রোপিকোনাজল 25% 0.75 মিলি স্প্রে করা যেতে পারে। পাতা মোড়া পোকা, মাজরা পোকা, পামড়ি পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য 0.75 গ্রাম অ্যাসিফেট বা 1 মিলি ট্রায়াজপস বা 1.5 মিলি ক্লোরোপাইরিফসের সঙ্গে সাইপারমেথ্রিন প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া রোঁয়া জমিতে পাখি বসবার জন্য বাঁশের কঞ্চি বিঘা প্রতি 3 থেকে 4টি বসিয়ে দিলে পাখি লেদা জাতীয় পোকার পূর্ণাঙ্গ মথ খেয়ে পোকা নিয়ন্ত্রণ করবে। ধানে বাদামি দাগ, খোলা পচা, ব্যাকটেরিয়াজনিত ধসা ইত্যাদি রোগ দেখা দিলে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আখ চাষের কথা জানিয়ে দিই সবশেষে। বর্ষাকালে রোগ পোকার উপদ্রব বৃদ্ধি পায়।
এই সময়ে রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। গাছের পাতা থেকে পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। আঁখির শুকনো পাতা ব্যবহার না করে সবুজ পাতা দিয়ে আঁখ গাছ বেঁধে দিতে হবে। পোকা নিয়ন্ত্রণে

নিম জাতীয় ওষুধের ব্যবহার বৃদ্ধি করতে হবে, নিয়মিত মাঠ পরিদর্শন করে সুপারিশ মতো ওষুধ প্রয়োগ করতে হবে। মাজরা জাতীয় পোকা নিয়ন্ত্রণে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান বা 3 গ্রাম ডাইফেনথাইউরন গুলে স্প্রে করা যেতে পারে। শোষক পোকা যথা সাদামাছি, দোয়ে পোকা ইত্যাদির জন্য প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েড বা 1 গ্রাম কারটাপ হাইড্রোক্লোরাইড বা 0.2 মিলি ইমিডাক্লোপ্রিড বা 0.1 গ্রাম ক্লোথাইনিডিন বা 0.2 গ্রাম অ্যাসিটামিপ্রিড ইত্যাদি প্রয়োগ করতে পারেন। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ।

0: অন্য জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
3: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
3: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
4: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

এই গানটি দিয়ে শেষ হল একক শিল্পীর গানের অনুষ্ঠান গীতিকা। আজ শুনলেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে গান।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কো পাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল G20 সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। খেলা আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ে সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কোপাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন। তাঁর সাহসিকতার প্রশংসা করে তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপ্টেন স্মিথ মাচারকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলট আবুধাবি গেছেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গতকাল জানিয়েছিল, ক্যাপ্টেন মাচারকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে আসা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। উল্লেখ্য, 174 জন যাত্রী ও 8 জন ক্রুসহ বিমান বুধবার সকাল 9:45 তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে উপলক্ষে সমগ্র দেশ আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।

0: আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা তার সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালে 2 অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুঘলসারাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান এবং 1921 সালের অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল মুরুগান আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি পুষ্পার্ঘ নিবেদন করেন। এছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ, সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরাও তাঁকে শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মান উন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দার সিধু বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে। মহাকাশযান, বিরল খনিজ এবং শক্তি ক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে গভীর সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে নকশাল মুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। যে সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIN নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স, কানাডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফ্রান্সের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী নিকোলাস ফোরিসিয়ারের সঙ্গে বৈঠকে শ্রী গোয়েল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের সম্প্রসারণ, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করা এবং মহাকাশযান ও বিমান নির্মাণ, UPI সংযোগ ও যৌথ উদ্ভাবনী উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শ্রী গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিন্ধুর সঙ্গেও ভারত কানাডা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CEPA বিষয়ে চলতি আলোচনার পর্যালোচনা করেন। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে তিনি ভারত গালফ কোঅপারেশন কাউন্সিল GCC মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে কথা বলেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জংসুংয়ের সঙ্গেও বিভিন্ন বিষয়ে বৈঠক করেন শ্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামানগাঁও রেলস্টেশনের কাছে নাগপুর মুম্বাই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও টেম্পোর সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন, আহত 21 জন। আজ ভোররাতে টেম্পোটিতে করে বেশ কয়েকজন দুর্গা প্রতিমা নিয়ে সে গাঁও থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন, সেই সময় ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। আহতদের প্রথমে ধামানগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ওয়ার্ধার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় রাজধানী অঞ্চলের 12টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে। তবে রাজীব চক, মান্ডি হাউস, INA, নতুন দিল্লি এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে তারা জানিয়েছে।

0: স্বচ্ছ ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে আগামী 24 ঘণ্টার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশে অবশিষ্ট অংশ এবং গুজরাট ও মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও সরে যাওয়ায় ওইসব রাজ্যে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রোমাঞ্চকর এক ফাইনালে আজ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 5-3 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে নিজেদের প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা, কুমকুম মুহুদ 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়নদের পরাজিত করেন। বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে চীনের বাওজিকে ফাইনালে 5-0 ব্যবধানে হারিয়ে লাভলিনা বড়হুয়াই একটি স্বর্ণপদক জয় করেছেন। মিক্স রিকার্ভ দলগত তীরন্দাজিতে ভারত একটি রূপও পেয়েছে। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুনানান মহিলাদের ডিঙি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর ফলে পদক তালিকায় ভারত সামগ্রিকভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল গতরাতে কলকাতায় পৌঁছেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে এবং আগামী 2 মাসের মধ্যে আরও 3টি বাঘ এই জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে রাজা ভাতখাওয়া থেকে তিনি বক্সায় পৌঁছন। সেখানে এনক্লোজারে রাখা বাঘটিকে তার উপস্থিতিতে জঙ্গলে ছাড়া হয়। এরপর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন,
2: এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ, তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। আগামী 2 মাসের মধ্যে আরো 3টি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
1: বক্সায় এনক্লোজারে রাখা বাঘটিকে তার উপস্থিতিতে জঙ্গলে ছাড়া হয়। তার সঙ্গে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন। সেখান থেকে হেলিকপ্টারে তার হাসিমারাতে ফেরার কথা। দুপুরের পর তিনি বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষার আহ্বানকে সামনে রেখে আজ বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার শপথ পালন করা হয়েছে। বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে এই বাঘটিকে আনা হয়েছিল। এই কাজে সম্পূর্ণ সহযোগিতার জন্য তিনি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আগামীকাল পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দিচ্ছে না। বন্ধ রয়েছে জঙ্গল সাফারিও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ বিকেলে উপনির্বাচনের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তার। দেবীপুরে একটি জনসভাও করবেন তিনি। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। রাজ্যে শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে মন্ত্রীগোষ্ঠী। গতকাল নবান্নে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া প্রস্তাব পেশ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যে বাঁশের ফেরিঘাটের মাধ্যমে ফেরি পরিষেবা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সারা রাজ্যে কোথাও যেন বাঁশের জেটি না রাখা হয়, তাতে একটা প্রাণও যদি বাঁচে তাহলে আদালতের উদ্দেশ্য সফল হবে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সারা রাজ্যে কোথাও বাঁশের জেটি ব্যবহার করে নৌকো অথবা ভেসেলে মানুষসহ কোনো যানবাহন পারাপার করা যাবে না। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা এবং 2047 সালের মধ্যে

0: বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নকশাল মুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো।

0: বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে তিন দিন ব্যাপী সেবা সেতু অভিযান কর্মসূচি পালন করছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার 16টি বড় এলাকাতে স্বাস্থ্যসহ 46টি প্রকল্পে শহরবাসীর জন্য পুরো পরিষেবা সংক্রান্ত বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এদিকে এই কর্মসূচিকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি, ফলতা, মন্দিরবাজার সহ বিভিন্ন এলাকায় আয়োজিত শিবিরগুলিতে মহিলাদের দীর্ঘ লাইন পড়ে যায়। উপভোক্তাদের ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় প্রশাসনকে। বিভিন্ন শিবিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। দীর্ঘ চার মাস ধরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় আজ কোচবিহারে রবীন্দ্র ভবনে বিক্ষুব্ধ মহিলারা জনকল্যাণ শিবিরের কাজ আটকে দেন। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী, পুর এলাকা সহ জেলার প্রতিটি ব্লকেই এই কর্মসূচিতে কাজ চলছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে।

0: এই উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল আর এন রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। কলকাতা পুরভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ বিশিষ্টরা। বিধানভবনে প্রদেশ কংগ্রেস কার্যালয়েও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গণপিটুনিতে গোপাল হালদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কামরাবাদে আম্বেদকর নগরে এক ব্যক্তির বাড়িতে গোপাল সহ তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গোপালকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোপালের দুই সঙ্গী পালিয়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
3: হ্যাঁ
2: ম্যাডাম
4: বলুন।
2: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
4: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
4: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
4: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস
4: ব্যাস
2: বুঝে গেছি।
4: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

মহিলা মহলের শ্রোতা বন্ধুদের দীপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজ 2রা অক্টোবর, এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে। অহিংসা দিবসের দিনটির গুরুত্ব আমরা ভারতীয়রা অনুভব করি হৃদয়ের অন্তঃস্থলে, কারণ আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন এবং তার এই জন্মদিনটিকে বিশ্ববাসী অহিংসা দিবস হিসেবে যাপন। আজ যদি আরে

0: পাঁচজনের কথা উল্লেখ না করি আমাদের এই যাপন বোধহয় অসম্পূর্ণ থেকে যায়। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, মহাত্মা গান্ধীর পরম অনুরাগী গান্ধীবাদী নেতা, স্বাধীনতা সংগ্রামী লাল বাহাদুর শাস্ত্রীর আজ 122তম জন্মদিন। মহিলা মহলের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীজিকে শ্রদ্ধার্ঘ্য জানাই। আজ এমন একদিনে মহিলাদের অগ্রগতির কথা যদি আলোচনা করি, সাংবাদিক সম্পাদক পারমিতা সাহার সঙ্গে পায়েল চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোচনা করেছেন, শুনে নি সেই কথা।
1: আজ আমরা এমন একটি দিনকে উদযাপন করতে বসেছি বা এমন একটি দিন নিয়ে কথা বলতে বসেছি যে দিনটা আসলে শান্তির। আজ আন্তর্জাতিক অহিংসা দিবস, আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা এই দিনে তাই যাবতীয় রূঢ়তা, কাঠিন্য বা হিংস্রতাকে দূরে সরিয়ে রাখার কথা বলবো এবং আলোচনা করব, যেহেতু আমরা মহিলা মহলে রয়েছি, মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে যে অ্যাগ্রেসিভ আচরণ বা সহিংস আচরণের মুখোমুখি হতে হয় সেগুলোর একটু আলোচনা করে, সেগুলো নিয়ে আলোচনা করে আমরা জানব যে এগুলোকে মোকাবিলা কিভাবে করা যায় বা এই নিয়ে আমরা মতামত জানব একজনের। কার মতামত জানব? তিনি নিজে একজন সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদক এবং কর্ণধার, যিনি মেয়েদের একটি পত্রিকা চালান এবং সেই পত্রিকাটিকে সাজানো গোছানো এই যাবতীয় কাজ করেন। মূলত তিনি সাংবাদিক, আমরা তার কথা শুনে নি। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক পারমিতা সাহা। দিদি, আকাশবাণী স্টুডিওয় আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আজকে তো আন্তর্জাতিক অহিংসা দিবস, আপনি নিজে একজন সাংবাদিক, আপনি সংবাদপত্রে মেয়েদের যে ধরনের চিত্রায়ন হচ্ছে এখন সেগুলো নিয়েও যেমন কাজ করেন, তেমনি পত্রপত্রিকায় মেয়েদের কথা কিভাবে বলবো আমরা সেটাতেও আপনি যুক্ত রয়েছেন। তো এখন মেয়েদের কোথাও একটা অ্যাগ্রেসিভ রূপ দেখানো হয় বা সেটা হয়তো ফুটেও ওঠে, সেটাকে নিয়ে আপনি কি বলবেন?
2: দেখুন, মেয়েদের অ্যাগ্রেসিভ রূপ দেখানো হয় ঠিকই, তবে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, এই যে অবলা নারী একটা শব্দবন্ধ, এই শব্দবন্ধটায় আমার আপত্তি আছে। মেয়ে মানেই তাকে কেন এমন হতে হবে যে ভীষণ নরম সরম, প্রতিবাদ করে না, তার মধ্যে কোনো কি বলবো শক্তির প্রকাশ থাকতে পারে না? মানে অ্যাগ্রেশনেরও তো অনেক মাত্রা হয় না। আমি কি কারণে অ্যাগ্রেসিভ, কোন মহিলা কি কারণে অ্যাগ্রেসিভ হচ্ছে, সর্বাগ্রে সেটা দেখা প্রয়োজন। এবং নারী অ্যাগ্রেসিভ হতে পারে, তাই এটাকে ধরে নেওয়ার কোনো মানে নেই যে নারী অবলা, বিভিন্ন ক্ষেত্র বিশেষে তার রূপ বদলায়। হ্যাঁ, এখন আমার এই নারীর যে চিত্রায়ন সেটা কিভাবে হচ্ছে, তার মধ্যে হয়তো কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। আমার কাছে বিষয়টা মানুষ, মানে আমার কাছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গ্রে অবস্থান রয়েছে, সেটা নারী হোক বা পুরুষ। এখন কোনো মানুষের মধ্যে হয়তো অন্ধকার অংশটা বেশি, আলোর অংশটা কম, কারোর মধ্যে আবার আলোর অংশটা বেশি, অন্ধকারের অংশটা কম। কিন্তু সম্পূর্ণভাবে কোনো মানুষ সাদা বা সম্পূর্ণভাবে কোনো মানুষ কালো, এটা কথায় বলা যায় না, তিনি নারী হন বা পুরুষই হন। তাই নারীর মধ্যে যেমন একদিকে একটা অ্যাগ্রেসিভ রূপ থাকে, তেমনি একটা নরম মাতৃরূপও আছে, সব রকমই আছে, পুরুষের মধ্যেও আছে, তার একটা পিতৃসুলভ দিক রয়েছে, আবার একটা অ্যাগ্রেশনও রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তাই এটা ধরে নেওয়ার কারণ নেই যে নারী মানেই তাকে অবলা হতে হবে, খুব নরম সরম হতে হবে, তার মধ্যে ডেফিনেটলি অ্যাগ্রেশন থাকতেই পারে এবং তাতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এখন বিভিন্ন ধরুন সিরিয়াল বলুন বা সিনেমা বলুন, কিছু চড়া দাগের নারী চরিত্রায়ন হয় যেখানে আমরা দেখতে পাই কোনো কোনো চরিত্র, হয়তো কোনো কোনো মহিলা চরিত্র আর কি, সংসারের জন্য নিবেদিত প্রাণ এবং তাদের অত্যন্ত মহৎ ভাবে দেখানো হয়। আবার উল্টো দিকে এমন কিছু নারী চরিত্র দেখানো হয় যারা হয়তো খুব ক্যারিয়ারিস্ট তো, এবং সে তখন অন্য আরেকটি চরিত্রের বিরুদ্ধে প্লট করছে এবং তাকে সম্পূর্ণ নেগেটিভ ভাবে দেখানো হচ্ছে। যেমন পজিটিভ চরিত্রটিকে দেখানো হচ্ছে এমন কিছু কিছু আরোপিত গুণে, যেটা বোধহয় ওভাবে কোনো মেয়ের মধ্যে থাকে বলে আমার মনে হয় না,
1: আবার অনেকটা
2: দূরে সরে। আবার তেমনি যে নেগেটিভ চরিত্রটিকে দেখানো হচ্ছে সে, তার মধ্যেও এমন নেগেটিভিটি আরোপ করা হচ্ছে যেটাও ভীষণ কি বলবো বাস্তব থেকে সরে দাঁড়ায়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তো অবশ্যই কিছু চরিত্রায়নের সমস্যা রয়েছে, কিন্তু আবার এমনও বহু চরিত্র রয়েছে যে চরিত্রগুলো দোষে গুণে মিলে রক্ত মাংসের হয়ে ওঠে, তার মধ্যে হয়তো সে একটা সময় সহ্য করে করে তারপরে সে প্রতিবাদী হয়েছে, বা হয়তো সেই চরিত্রটি গোড়া থেকেই প্রতিবাদী, কারণ সে তার চারপাশে দেখে এসেছে যে নারী যখন নীরব থাকে তার উপর সমাজ কিভাবে চেপে বসে, তো সেই জায়গাটা থেকে সে বেরোতে চেয়েছে, ফলে সে গোড়া থেকেই প্রতিবাদী হয়েছে। কোনো ক্ষেত্রে হয়তো সেই মেয়ে, আমি আবারও এক্ষেত্রে মানুষ বলবো, সেই

0: মানুষটির মধ্যে পারিপার্শ্বিক এমন কিছু তার মধ্যে কোয়ালিটিস দিয়েছে যার ফলে তার মধ্যে একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে এবং তার পুরোটাই তার অ্যাগ্রেশনের মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে। সুতরাং এই জায়গাটাকে না ওভাবে বোধহয় বিচার করা যায় না, জায়গাটা অনেক বিরাট।
1: ঠিক, এই যে কেরিয়ারিস্টিক নারী মানেই সে নেগেটিভ, মানে তার মানেই সে ষড়যন্ত্র করতে পারে, তার মানেই সে তার পরিবারের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নয়, তার মানেই তার ভালোবাসা বা তার মানবিক গুণে ঘাটতি রয়েছে, এই ভাবনা থেকেই বোধহয় এই অ্যাগ্রেসিভ চিত্রায়নটা চলে আসে বা সহিংস চিত্রায়ন বা হিংস্র চিত্রায়নটা চলে আসে। কিন্তু এই ভাবনাটি ঠিক নয়, মিলেমিশে সবটুকুই থাকতে পারে। বর্তমান সময়ে নারীরা যে ধরনের সহিংস আচরণের মুখোমুখি হয়, মূলত হয়তো বাড়িতেই বেশি হয় এটা, কারণ বন্ধ দরজার মধ্যেই কোথাও হিংস্র আচরণ করাটা বোধহয় খুব সহজ। এই তথ্য এবং পরিসংখ্যান একজন সাংবাদিক হিসেবে বা এই ধরনের অভিজ্ঞতা, মানে আপনি হয়তো শুনেছেন বা কাজ করতে গিয়ে দেখেছেন, কেমন কি অভিজ্ঞতা আপনার হয়েছে, মানে আপনি শুনছেন অন্যের অভিজ্ঞতা, তেমন যদি দু একটা উদাহরণ আমাদের দেন।
0: নারীর যে হিংস্র অভিজ্ঞতাটা হয়েছে তার বহু ঘটনা, আমি যেহেতু যে পত্রিকার সম্পাদক সেটি যেহেতু মূলত নারীদের নিয়েই আমরা কাজ করি, তো সেখানে বিভিন্ন আর্টিকেল লিখতে গিয়ে এমন বহু ঘটনার সম্মুখীন হয়েছি আমরা যেখানে নারীর প্রতি সাংঘাতিক সহিংস আচরণ হয়েছে এবং এমন ঘটনাও প্রচুর রয়েছে যেখান থেকে তারা কিন্তু সেটাকে ওভারকাম করে বেরিয়ে এসে নিজের পথটা তৈরি করেছে। হ্যাঁ, খুবই কঠিন, হয়তো সবাই পারেনি, কেউ কেউ পেরেছে, সংখ্যাটা খুব কম, হ্যাঁ, কিন্তু সহিংস আচরণ প্রবলভাবেই হয়েছে এবং সেটা হয়েছে পারিবারিক ক্ষেত্রে বহু সময় এবং খুবই নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে বা নিম্নবিত্ত পরিবার থেকে যে মেয়েরা উঠে আসে তাদের বহু সময় কর্মক্ষেত্রে, মানে তারা যে জায়গাগুলিতে কাজ করেন সেক্ষেত্রেও তারা বহু সময় সহিংস আচরণের সম্মুখীন হন, কারণ সেই সোশ্যাল স্ট্রাকচারটাই এমন ভাবে নির্মিত যে ওখানে ওটাই মানে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। বহু বাড়িতে বহু সম্পর্কের ক্ষেত্রে এই সহিংস আচরণটা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, মানে এখনো এমন বহু ঘটনার কথা আমাদের কানে আসে, আমরা শুনতে পাই বা বিভিন্ন এনজিওর সঙ্গে যখন আমরা কথা বলি সেখানে যেসব যে মহিলারা আর কি অত্যাচারিত হয়ে যান তাদের কাছ থেকে জানতে পারি, তিনি যখন তার শ্বশুর বাড়ি বা স্বামীর দ্বারা অত্যাচারিত হচ্ছেন তখন তার পরিবার তাকে বলছে যে আরেকটু মানিয়ে নে। তো বহু ক্ষেত্রে না পরিবার একটা ভীষণ ভাবে দায়ী থাকে এই সহিংস মহিলাদের প্রতি সহিংস আচরণের জন্য। আবার উল্টো দিকে এটাও ঠিক, এই পরিবার বা বন্ধু বান্ধব এরাও কিন্তু অনেক সময় পাশে দাঁড়ায় এবং তাকে সেই জায়গা থেকে বের করে আনে। কে মানে আমি কোনোটাকেই কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেলতে পারি না, কোনো ক্ষেত্রে পরিবার যেমন তাকে ঠেলে দিচ্ছে আবার কোনো ক্ষেত্রে পরিবারই হয়তো তাকে বার করে আনছে যে না তোর এটার প্রয়োজন নেই, এখানে আর সহ্য করার দরকার নেই, তুই বেরিয়ে আয়। কখনো সে সন্তান তাকে মাকে বলছে যে তুমি সহ্য করো না তুমি বেরিয়ে চলো। তো এই সমস্ত বিভিন্ন ঘটনার সম্মুখীন তো মানে আমরা হয়েই থাকি এবং মানে হয়েছিও এবং সেই ঘটনাগুলি অবশ্যই মনে তো দাগ ফেলেই।
1: ঠিক, এই যে আপনি নিজেই বলছিলেন যে ভীষণ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারেও আপনি দেখেছেন বিষয়টা,
0: কোথাও একটু এক্ষেত্রে আরো একটা জিনিস, শুধু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার নয়, উচ্চবিত্ত বহু পরিবারেও হয় এবং সেক্ষেত্রে তো তাদের সামাজিক সম্মানটা ভীষণ বড় হয়ে দাঁড়ায় এবং সেক্ষেত্রে হয়তো যে মহিলাটি অত্যাচারিত হচ্ছে তাকে যেটা সহ্য করে যেতে হয় সেই সামাজিক সম্মানটা রক্ষার জন্য। হয়তো সেই মহিলা, এমনও বহু ঘটনা আমরা জেনেছি যে সেই মহিলা হয়তো খুব বড় চাকরি করেন, এমন নয় যে মহিলা, আমাদের যে সোসাইটাল নর্ম তাতে কোনো মহিলা চাকরি করছেন তিনি রোজগার করছেন বলেও যে তিনি সেই পারিবারিক হিংসা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পেরেছেন তা কিন্তু নয়, দেখা গিয়েছে সেক্ষেত্রেও তিনি হয়তো পারিবারিক হিংসার শিকার, মানে তিনি হয়তো চেষ্টা করছেন জিনিসটার মধ্যে মানিয়ে নেওয়ার, মানে সেই পরিবার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে না আসার, কিন্তু আফটারঅল তার কাছে মনে হচ্ছে যে পরিবারটা আমি হয়তো তিনি তৈরি করেছেন কষ্ট করে সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসবো, তো সবটাই যে শুধু বিত্তের ওপর নির্ভর করে তা নয়, এখানে মনের জোর, মানসিকতা, অনেকগুলো ব্যাপার একসাথে কাজ করে।
1: ঠিক, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে যেহেতু আমাদের সামাজিক স্তর হিসেবে শিক্ষা বা ভাবনার অনেক তো পরিবর্তন হয়, তাহলে কি ব্যাপারটা এরকম যে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের ভেতরেই বা মেয়েদের মধ্যে অত্যাচারিত হওয়ার প্রবণতা বেশি? কিন্তু আপনার মানে উত্তর আমরা অনেকটা পেয়েই গেলাম যে না, এমনটা নয়, উচ্চবিত্ত পরিবারেও এই সংখ্যাটা নেহাত কম নয়, বরং তাদের ক্ষেত্রে হয়তো একটা সমস্যা থাকে যে সামাজিক সম্মানের কারণে অনেকটা ঢেকে অনেক কিছু সহ্য করে যেতে হয়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে শিক্ষা বা সামাজিক স্তর এটা বোধহয় খুব একটা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে না, বরং সেখানে যিনি অত্যাচারিত হচ্ছেন তার প্রতিক্রিয়া কি হবে সেটা বোধহয় ম্যাটার করে সামাজিক স্তর এবং বাকি জিনিসের উপর।
0: হ্যাঁ, এবং এখানেই আসে কিন্তু মানসিক জোর এবং মানসিক স্বাস্থ্য। যিনি সেখান থেকে বেরিয়ে আসবেন, ধরুন একটা খুব সাধারণ পরিবারের মেয়ে, সে যখন বেরিয়ে আসছে তার প্রেক্ষাপটটা যেরকম, আবার একটি উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মহিলা যখন বেরিয়ে আসছেন তার প্রেক্ষাপট

0: ব্যাপারটা হয়তো আলাদা। তো এক্ষেত্রে শিক্ষা, মানসিক জোর, মানসিক স্বাস্থ্য সবটাই বিভিন্ন ভাবে ইন্টার রিলেটেড।
1: ঠিক। সংবাদপত্রের এক্ষেত্রে বা ম্যাগাজিন, এগুলো তো যারা মেয়েদের কথা বলে বিশেষ করে, এবং যে মেয়েদের কথা হয়তো আমরা জানতে পারি না, তাদের কথাও তো আমাদেরকে সংবাদপত্র, খবর, টেলিভিশন, এগুলোই তো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে ম্যাগাজিন। সংবাদপত্রের এক্ষেত্রে কতটা ভূমিকা থাকে বা কতটা জরুরি ভূমিকা থাকে বলে আপনার মনে হয়?
0: দেখুন, এক্ষেত্রে সংবাদপত্র এবং ম্যাগাজিন দুটো জায়গার ভূমিকা কিন্তু ভিন্ন। আমি প্রথমে সংবাদপত্রের কথা বলি। সংবাদপত্র রোজকার চারপাশে যা ঘটছে সেটাকে সে তুলে ধরে। সংবাদপত্র কাজ সত্য ঘটনাকে দেখানো, মানে ধরুন সেটা কোনো রেপ কেস হোক বা পারিবারিক নির্যাতন হোক, বধু হত্যা হোক, যেটাই হোক, সেই ঘটনাগুলো তুলে ধরে। এবং তার সঙ্গে ধরুন এমন ঘটনাও তারা তুলে ধরে যেখান থেকে সেই মানে হয়তো সেই মেয়েটি একটা প্রচন্ড হিংসার শিকার হয়েছিল, সেখান থেকে সে বেরিয়ে এসে নিজের মতো করে বেঁচে আরো বহু নারী অনুপ্রেরণা যোগাচ্ছে। এবার এই ঘটনাগুলো যখন সংবাদপত্রে বেরোয়, তখন যে নারীটি শোষিত হচ্ছে সে কোথাও গিয়ে মনের জোর পায়। বা ধরুন যখন একটি মৃত্যুর ঘটনা কেউ পড়ছে, তখনও কিন্তু সেই মেয়েটি জোর পায় যে এই ঘটনা ঘটে তারপরে মেয়েটি এই মৃত্যুর পথ বেছে নিল, আমি এটা করতে দেব না, আমার সঙ্গে আমি বেরোবো। তো এই জায়গাগুলো সংবাদপত্র তৈরি করে। সংবাদপত্র কিন্তু সেখানে এটা ভালো এটা খারাপ এগুলো সংবাদপত্র বলে না। সংবাদপত্রের কাজ সত্য ঘটনাকে দেখানো, কি ঘটেছে, মানে প্রত্যেক দিনের কাগজ সেটা দেখায় যে গতকাল কি ঘটেছে। একটি মেয়ে হয়তো একদিন থানায় গিয়ে একটি এফআইআর করলো তার পরিবারের কোনো এক সদস্যের এগেনস্টে, যে তিনি আমাকে বিগত 5 বছর ধরে শারীরিক অত্যাচার করে যাচ্ছেন। তো সে যখন সেটা করছে, হয়তো 5 বছর আগের ঘটনা, সে যেদিন যেটা করছে সে সংবাদপত্র সেদিন সেটা লিখছে, মানে তার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে। এটা গেল সংবাদপত্রের ভূমিকা। এবার ম্যাগাজিন, ম্যাগাজিনগুলো সাধারণত আমাদের বেরোয়, আমাদের ম্যাগাজিনের ক্ষেত্রে কথাই আমি বলবো এখানে, আমাদের ম্যাগাজিন 15 দিনে একবার বেরোয়, অর্থাৎ মাসে 2টি। ফলে আমরা যে ডে টু ডে খবরটা দিতে পারছি সেটা কিন্তু নয়, আমরা যে দিচ্ছি 15 দিন পরে। মানুষ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আর কি, মানুষ তো ভুলে যায় খুব সহজে, সুতরাং 15 দিন আগে কোনো একটা কি ঘটনা ঘটেছে এভাবেই দেখে আজকাল মানুষ ঘটনাটা, 15 দিন পরে সেটা পড়ার কোনো মানে হয় না। অতএব ম্যাগাজিন কখনো 15 দিন আগে বা 10 দিন 12 দিন আগে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে ওভাবে লিখবে না। তার দায়িত্বটা হচ্ছে মহিলাদের জন্য সেই মানসিক জোরের জায়গাটা তৈরি করা, যাতে তারা সেই অত্যাচারটা সহ্য না করে, তারা যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং নিজের পথ তৈরি করে। তিনি হতে পারেন শিক্ষিত, তার সেরকম শিক্ষা নাও থাকতে পারে, তার সবটার জন্যই কিন্তু পথ খোলা আছে, তাকে নিজেকে একটু উদ্যোগী হয়ে বেছে নিতে হবে এবং আমি এটা সহ্য করব না সেই মনের জোরটা রাখতে হবে। এই জায়গাটা তৈরি করে হচ্ছে ম্যাগাজিন, বলতে পারেন ভরসা যোগায় নারীর বন্ধু হয়ে ওঠে। তো ম্যাগাজিনের ভূমিকাটা থাকে এখানে, মানে সংবাদপত্র এবং ম্যাগাজিনের ভূমিকাটা এক্ষেত্রে ভিন্ন। এবং ম্যাগাজিনে আরো নানা রকম পরামর্শ দেওয়া থাকে, কিভাবে কোনো একটা কারোর মানসিক সমস্যা হচ্ছে বা শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, সেটা যে সবসময় হিংসার দিকে যাচ্ছে তা নয়, কিন্তু মেয়েটি যে পারিবারিক পরিবেশে বড় হয়েছে সেখান থেকে সে যখন শ্বশুর বাড়িতে আসছে একটা ভিন্ন পারিবারিক পরিবেশ পাচ্ছে, ফলে সে সেখানে মানিয়ে নিতে পারছে না, তার কিছু সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলোতে সে কিভাবে তার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব, এবং শুধুই নারীর নয় পুরুষেও কিভাবে মানিয়ে নেবেন, দুতরফের ক্ষেত্রেই আমরা সেই পরামর্শগুলো দিয়ে থাকি, যাতে একটা মানুষ সুস্থ সুন্দরভাবে জীবন কাটাতে পারে, সে যেন অত্যাচারিত না হয়।
1: একজন মানুষ, এইটা দিদি বারবারই বলছেন, এটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে।
0: অবশ্যই, মানে একজন পুরুষও অত্যাচারিত হতে পারেন একইভাবে। এটা আমি প্রথমেই বলেছি, নারী মানে তাকে অবলা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা সংবাদপত্রে বহু ঘটনা দেখতে পাই যেখানে মা তার সন্তানকে মেরে ফেলছে বা স্ত্রী তার স্বামীকে খুন করছে, এরকম বহু ঘটনা ঘটছে। হ্যাঁ, অবশ্যই যদি আমি পরিসংখ্যান দেখতে চাই তাহলে নারীর অত্যাচারিত হওয়ার সংখ্যা অনেক বেশি, কিন্তু তার পাশাপাশি এই ধরনের ঘটনাগুলোও কিন্তু প্রচুর আছে। তাই এটা ভেবে নেওয়ার কারণ নেই যে নারী মানে অবলা এবং তাকে আমি সর্বদা নির্দোষ বলে ধরে নেব। এমন ঘটনাও কিন্তু বর্তমান সমাজে বহু ঘটছে যেখানে পুরুষও কিন্তু একইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, এবং পুরুষদের পক্ষে কিন্তু বর্তমানে আমাদের দেশে সেরকম কোনো আইন বা তাদের বাঁচানোর সেরকম খুব রাস্তা নেই, কারণ পুরো আইন ব্যবস্থাটাই হচ্ছে এক্ষেত্রে নারীর পক্ষে। হ্যাঁ, সেখানেও অনেক ফাঁক ফোকর আছে, কারণ বহু ক্ষেত্রে নারী সুবিচার পায় না, এরকম অসংখ্য ঘটনা আছে, তবুও নারীকে রক্ষা করার জন্য কিছু হলেও আছে। কিন্তু যে পুরুষটি এখানে অত্যাচারিত হচ্ছে সেই পুরুষটিকে বাঁচানোর জন্য কিন্তু এখনো আমাদের আইন ব্যবস্থা ততটাও জোরদার নয়। তো এক্ষেত্রে তাই জন্য আমি বারবার যে শব্দটা ব্যবহার করতে চাই সেটা মানুষ, নারীও হেনস্থার শিকার হতে পারে, একটি পুরুষও হেনস্থার শিকার হতে পারে।
1: আর একটা কথা, আপনার এই আইন বা আইনের ফাঁক ফোকর শব্দটা এলো বলে বা আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যে সহিংস আচরণ মেয়েদের প্রতি, একটা বিষয় মাথায় আসছে, সেটা নিয়েও কোনো নির্দিষ্ট আইন নেই, সেটা হচ্ছে ম্যারিটাল রেপ।

0: অর্থাৎ মানে বিবাহের ধর্ষণ আর কি, বা
1: বৈবাহিক
0: ধর্ষণ বা বিবাহে যৌন নির্যাতন, যাই আমরা একে আখ্যা দিই, এটা নিয়েও কোনো আইন নেই। আপনারা যেহেতু সংবাদপত্রের সঙ্গে যুক্ত, ম্যাগাজিনের সঙ্গে যুক্ত, যদিও আপনি বলেছেন ম্যাগাজিনের দায়িত্বটা একেবারেই এক্ষেত্রে ভিন্ন, ম্যাগাজিন ওই মনের জোরটা দিতে পারে, বিভিন্ন পরামর্শ দিতে পারে, কিন্তু ছোটখাটো ঘটনার যদি কি হয়েছে এটা জানানোর জন্য সংবাদপত্রই তো মূল। সংবাদপত্রের জায়গা থেকে যদি আমি ভাবি, বৈবাহিক যৌন নির্যাতনের ঘটনা কতটা উঠে আসে সংবাদপত্রে, কারণ এগুলো তো কোনো আইন নেই, মানুষ বলবে কার কাছে?
1: একদম, বৈবাহিক সম্পর্কের যে বৈবাহিক ধর্ষণ যেটা, কিছু ঘটনা তো উঠে আসেই। প্রথম হচ্ছে নারীকে এই ব্যাপারটা বলতে হবে, সবচেয়ে প্রথমে হচ্ছে একজন মহিলার পক্ষে এই জিনিসটা বলাটাই একটা এখনো আমাদের সমাজে একটা ট্যাবু বলুন বা একটা সমস্যার জায়গা বলুন। মানে সে বলবে কিভাবে, মানে সে যখন পরিবারেও জানায় তখনও সেই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয় না, তাকে বলা হয় মানিয়ে নে বা ডাক্তারের কাছে চল বা এরকম ধরনের কিছু একটা, মানে
0: এটা নিয়ে বলছেই বা কেন?
1: হ্যাঁ, মানে বলাটাও একটা তার পক্ষে ভীষণ অস্বস্তিকর জায়গা,
0: এবং যিনি শুনছেন তার মনে হচ্ছে এটা বলছে,
1: এটা বলছে কেন? মানে ও জিনিসটা নিজেদের মধ্যে কথা বলে তো ঠিক করে নিতে পারে, যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে যাক, কিন্তু সবকিছু তো ডাক্তারের কাছে না, এটা তো কিছুটা সেক্সুয়াল অ্যাক্টটা তো অ্যাকচুয়ালি মনের মধ্যে, এবং এটা ভীষণ একটা পার্সোনালাইজড ব্যাপার। তো সেই জায়গা থেকে যখন কেউ জিনিসটা থানায় যাচ্ছে, আমাদের আইনি ব্যবস্থা বা সবকিছুই কি সেই জায়গাটা দেয় একজন নারীকে যেখান থেকে সে সেটা করতে পারে? কিছুদিন আগেই খবরের কাগজে একটি হাইকোর্টের একটি রায় এই ব্যাপারে যথেষ্ট রিগ্রেসিভ ছিল, যেখানে আদৌ সেটি বৈবাহিক ধর্ষণ কিনা সেই ব্যাপারেই, বৈবাহিক ধর্ষণের টার্মটা ব্যবহার করা যাবে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন তোলা হয়েছিল। তো এই জায়গাগুলো না এখনো ভীষণ ধোঁয়াশায় ঘেরা, এবং মানে নারীর পক্ষে এই জায়গাটা বলা, তার জন্য একটা আইনি ক্ষেত্র প্রস্তুত করা দরকার। মানে যতক্ষণ না সেই জায়গাটা কোনো নারী পাচ্ছে, সে জানছে আমার পক্ষে এখানে আইন আছে, আমি প্রতিবাদ করতে পারি, ততক্ষণ এই জায়গাগুলো কতটা নোটেড হবে বা মেয়েটি সুবিচার পাবে সেই জায়গাগুলো তো এখনো ধোঁয়াশায় ঘেরাই।
0: ঠিক, বা এই ক্ষেত্রে বোধহয় একটা মনস্তাত্ত্বিক ক্ষেত্র তৈরি হওয়া জরুরি।
1: অবশ্যই, প্রচন্ড,
0: কারণ হচ্ছে যে এটাই স্বাভাবিক নয় এই বোধটা থাকাটাও জরুরি।
1: হ্যাঁ, যে এইটা যিনি এটা করছেন তার মানসিকতায় সমস্যা রয়েছে, তার মানসিকতা বিকৃত, বিকৃত মানসিকতা এবং কোন একটা কার কোন মানুষের একটা কোন মানসিক রোগ, দুটো কিন্তু এক নয়।
0: ঠিক,
1: এই জায়গাটাকে ডিফারেন্সিয়েট করা প্রয়োজন। বিকৃত মানসিকতা নারীরও হতে পারে, পুরুষের
0: হতে পারে।
1: বিকৃত মানসিকতাটাকে বোঝাটা খুব জরুরি, আমি কাকে বিকৃত মানসিকতা বলবো।
0: এবার আমরা একটু কর্মক্ষেত্র নিয়ে কথা বলবো। আমরা তো বাড়ি চার দেওয়ালের মধ্যে, মানে আমরা বাড়ি ধরি প্রাথমিকভাবে, কিন্তু কর্মক্ষেত্র এমন একটা জায়গা যেটা চার দেওয়ালের মধ্যেই, তার যাবতীয় মানে নেতিবাচক বিষয়গুলো সেখানেও চার দেওয়ালের মধ্যেই আটকে থাকে। কর্মক্ষেত্রে সহিংস আচরণের ঘটনা সেভাবে দেখা যায় না, কিন্তু কর্মক্ষেত্রে মানসিক হেনস্থার জায়গা কিন্তু বহু আছে, যেগুলো হয়তো রিপোর্টেডই নয়, যেগুলো হয়তো কেউ জানেই না। এইটা কতটা উঠে আসে, মানে কতটা এটা রিপোর্টেড হয় বা কতটা মানুষ জানে, কতটা সচেতন এই জায়গাটা নিয়ে আপনি, মানে আমি যে কর্মক্ষেত্রে মানসিক হেনস্থার শিকার হচ্ছি এটাও একটা বোধের ব্যাপার, মানে নইলে মনে হবে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছে এরকম ভাবেই কথা বলে হয়তো, মানে এই এই জায়গাটাও তো একটা থাকে যে না ওই কোনটা স্বাভাবিক আর কোনটা স্বাভাবিক নয় সেই গণ্ডিটা তো বোঝা জরুরি। সেক্ষেত্রে যদি বিশেষভাবে আমি কর্মক্ষেত্রকে ইঙ্গিত করি, মানসিক হেনস্থার কতটুকু মানুষ বলে সেই নিয়ে?
1: এইখানে মানসিক হেনস্থা তো অবশ্যই কর্মক্ষেত্রে হয়, এবং সেটা একটা সময় আর কি বিভিন্ন কর্মক্ষেত্রে যে মানসিক হেনস্থা হতো, কখনো কখনো সেটা নর্ম বলে ধরে নেওয়া হতো যে জুনিয়ররা এসে তারাই মানসিক হেনস্থার মধ্যে দিয়ে গেলেই স্ট্রং হবে, এই ধরনের একটা ভাবনা কাজ করত। এবং কিছু কিছু মানুষের নেচারও থাকে এটা, মানে হয়তো সেই মানুষটি সেটা সমস্যা, তিনি তার জুনিয়রদের হেনস্থা করছেন, এমন আচরণ করছেন যাতে সে মানসিকভাবে দুঃখ পাচ্ছে। বা অনেক সময় এমনও হয় কর্মক্ষেত্রে, এখন অবশ্যই বিষয়গুলো অনেক কমেছে কারণ মানুষ এখন অনেক সচেতন, চেহারা নিয়ে হেনস্থা করা। একটা সময় আমরা হয়তো অনেকেই শুনেছি, মানে কর্মক্ষেত্রে বিভিন্ন জনকে এমন নাম দেওয়া হয়েছে এবং তার সামনেই সেটা ডাকা হয়েছে, যেটা যথেষ্ট খারাপ, মানে অসম্মানজনক। কিন্তু এখন মানুষ এই বিষয়গুলোতে যথেষ্ট সচেতন, এবং কেউ যদি সেটা করে সে জানে সেটা ভালোভাবে নেওয়া হবে না। তো এই জায়গাগুলো অনেক ক্ষেত্রে এখন কর্মক্ষেত্রে কিছুটা, মানে অনেক ক্ষেত্র, মানে ক্ষেত্র বিশেষ আমি বলছি, বিভিন্ন সেক্টর বলছি, এবং সেটা কিছুটা হলেও রেস্ট্রিক্টেড। এভাবে কোনো মানুষকে চেহারা নিয়ে বা তার কোনো অভ্যেস কোনো কিছু নিয়ে সেভাবে কথা বলাটা যে এত সহজ নয়, সেটা কিছুটা হলেও মানুষের এখন মানে বোধগম্য হয়েছে। এবং আমি এক্ষেত্রে আরো বলবো, মানে এখন যারা 30-এর কোঠায় বা 20-এ যারা চাকরি করছে তারা তো অত্যন্ত সচেতন, তাদের সাথে এই ধরনের

0: আচরণ করাটা, মানে যারা কর্মক্ষেত্রে আসে তাদের সঙ্গে এই ধরনের আচরণ করাটা খুব সহজ নয়, কারণ তারা কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতিতে বড় হয়েছে এবং তারা কিন্তু অনেকাংশে প্রতিবাদী। কর্মক্ষেত্রে মানসিক হেনস্থা নিশ্চয়ই হয়, বহু ক্ষেত্রে এমন ভাবে সেই হেনস্থাটা করা হয় যে রিপোর্টেড হওয়ার সুযোগ রাখা না হয়, মানে তাকে হয়তো হেনস্থা করা হচ্ছে কিন্তু সেই জুনিয়র ব্যক্তিটি যদি বলতে যায় তখন জিনিসটা এমন ভাবে দাঁড়াবে যে মানে যার কাছে সে অভিযোগ জানাচ্ছে সে হয়তো বলবে না এটা তো খুব নর্মাল এভাবে বলা হয়, মানে এটা তো হেনস্থার কিছু নেই, কিন্তু তাকে যেভাবে বলা হয়েছে সেই ধরনটা হয়তো হেনস্থার। সেরকম কিছু জায়গা তো রয়েছে। এবার এখানে আমি বলবো, এখানে ম্যাগাজিনের একটা ভূমিকা থাকে, এই যে সচেতন করা, মানে তুমি কিভাবে ডিল করবে এই ধরনের জিনিসগুলোকে, এই ব্যাপারে কিন্তু বহু পরামর্শ ম্যাগাজিন থাকে, এবং সেটা শুধু নারীর জন্য নয়, নারী পুরুষ নির্বিশেষে যে কোনো এমপ্লয়ি।
1: ঠিক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা এতক্ষণ তো সমস্যা নিয়ে আলোচনা করলাম, যদি আমরা একটু সমাধান নিয়ে কথা বলি, সব ক্ষেত্রে যে আইন খুব সমাধান দেখাতে পারে তা নয়, কারণ আইনের ভাগ ফোকর আছে, সব ক্ষেত্রে নিয়ে আইন নেইও, সঠিকভাবে আইনের জায়গাটাও নেই আর কি, বিশেষ করে যদি আমরা মানে সমকামী রূপান্তরকামী এই ধরনের মানুষদের আইনি অধিকারের জায়গাটা নিয়ে কথা বলি, তাহলে দেখা যায় আইনি অধিকারের জায়গাটা ওদের ক্ষেত্রে আরোই ধোঁয়া,
0: একেবারে শূন্যই বলা যায়।
1: ঠিক, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এতদিনের অভিজ্ঞতা, এত বছরের অভিজ্ঞতা থেকে, যে শিক্ষার পথে কি সমাধান আসবে নাকি আইনের সক্রিয়তা, মানুষের সচেতনতা?
0: শিক্ষা তো অবশ্যই, শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, সার্বিক শিক্ষার ভীষণ প্রয়োজন, এবং সেই সার্বিক শিক্ষাটা তখনই আসা সম্ভব যখন একটা পরিবারের বিভিন্ন মানুষ যখন শিক্ষিত, মা যখন কিছুটা জেনেছে, সে যখন তার সন্তানকে শেখাচ্ছে, সন্তান সে আবার তার সন্তানকে শেখাচ্ছে, এই গাছটা এভাবেই এগোতে থাকে। এবং শিক্ষার সঙ্গে আমি যেটা বললাম, সার্বিক শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, আমি সেটা জীবনে কিভাবে অ্যাপ্লাই করছি সেই জিনিসটা, এবং চারপাশকে দেখে শেখা, এটা ভীষণ জরুরি। এবং শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যখন আমি চারপাশ থেকেও গ্রহণ করছি এবং আমি নিজেকে শিখছি এবং নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং বহু ক্ষেত্রে তো অবশ্যই আইনি সহযোগিতা তো প্রয়োজনই। আপনি যে রূপান্তরকামী বা সমকামীদের কথা বললেন, তাদের বিয়ে সেই জায়গাটা নিয়েও আমাদের, মানে তারা এখনো আইনিভাবে বিয়ে করতে পারে না, সমকামী একটি কাপল, তো সেই জায়গাগুলোতে তো অনেক প্রশ্নচিহ্ন রয়েইছে। তো সেই জায়গা থেকে সার্বিক শিক্ষা, মানসিকভাবে এগিয়ে যাওয়া, পারিবারিক শিক্ষা এবং আইনি সহযোগিতা, সবের একটা জোট বন্ধনেই একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। তবে এটা তো খুবই আইডিয়াল ভাবনা, সমাজ এভাবে ঠিক চলে না, ধাপে ধাপে সবকিছুই এগোয়। তো তবুও আমাদের চেষ্টাটা যদি চলে মানসিকভাবে নিজেকে উন্নত করার এবং নিজের চারপাশকে দেখে শেখা, বোঝা এবং কোনো বিষয়ে মত প্রকাশ করার আগে সবচেয়ে আগে সেই জায়গাটাকে বোঝা, আমি যেখানে মত দিচ্ছি সেই জায়গাটাকে আগে বুঝি, তারপরে আমি মত প্রকাশ করব। তো এই ব্যাপারগুলোই কিন্তু শিক্ষা একটা মানুষের মধ্যে সেই ভাবনার বীজটা তৈরি করে। তো সেই জায়গা থেকে শিক্ষার কোনো কি বলবো বিকল্প হয় না। তো শিক্ষা অবশ্যই প্রয়োজন, এবং যিনি শেখাচ্ছেন, যারা শেখাচ্ছেন, শিক্ষকদের ভূমিকা সাংঘাতিক। একটি বাচ্চাকে যখন তিনি স্কুলে বিজ্ঞান পড়াচ্ছেন বা ইতিহাস পড়াচ্ছেন, শুধুই পুঁথিগতভাবে জায়গাটায় সীমাবদ্ধ না থাকে, তার বাইরেও যেন তিনি এমন কিছু বলেন বা কিছু উদাহরণ দেন যেটা সেই ক্লাসের বাচ্চাগুলিকে অনুপ্রাণিত করে। ওখানে বহু বাচ্চা থাকে, বহু বাচ্চা থাকে যারা পড়ে নম্বর পাওয়ার তাদের আকর্ষণ, কিন্তু এমন বহু বাচ্চা থাকে যে বাচ্চাটি হয়তো ভীষণ ট্যালেন্টেড, কিন্তু তার শুধুই ওই ইতিহাসের সাল দিন রাজার তালিকা বা বিজ্ঞানের কচকচানি এটা পছন্দ নয়, কিন্তু তাকে যদি জিনিসটা একটু অন্যভাবে পড়ানো হয় তাহলে তার বোধের জায়গাটা অনেক শক্ত হয়। মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়াতে গিয়ে শুধুই যদি আমি রাজা তিনি কি মানে সরি বাদশারা কি করেছিলেন সেটা না বলে একটা সামগ্রিক চিত্র দিতে শুরু করি, এবং সেই সময় সারা পৃথিবীর অন্যান্য জায়গায় যে বড় বড় রাজবংশ সেই সময় রয়েছে এবং পৃথিবীর কি অবস্থান সেটাও যদি একাধারে তাদের বোঝানো হয়, তাহলে বাচ্চাটি কিন্তু অনেক ইন্টারেস্ট পায়, কারণ সে সামগ্রিক পৃথিবীর একটা চিত্র দেখছে।
1: বেশ, অর্থাৎ শিক্ষার পথটাও একটা সঠিকভাবে চয়ন করাটা খুব জরুরি। অনেক ধন্যবাদ দিদি আমাদের আকাশবাণীতে আসার জন্য। শুধু বলবো শেষে যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য একটু কিছু বলেন।
0: শ্রোতা বন্ধুদের জন্য এটাই বলার যে পড়াটা থামাবেন, আমাদের সেটা যে কোনো কিছুই পড়া হোক, মানে আমরা আজকাল বড্ড বেশি ফোনে সোশ্যাল মিডিয়ায় আসক্ত, আমাদের যখনই আমাদের সময় হয় আমরা পড়াটা বন্ধ করে আমরা ফোনেই নিজেদের আবদ্ধ রাখি, এবং বহু ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার খবরগুলো ধ্রুব সত্য বলে ধরে নিই, সঠিক খবরটা জানার চেষ্টাও করি না। সেই জন্য আমি যেটা বলবো, পড়া মানে সেটা সংবাদপত্র পড়ুন, গল্পের বই পড়ুন, কবিতা পড়ুন, প্রবন্ধ পড়ুন, যাই পড়ুন, সেটা আপনাকে

0: আপনার আসলে মানসিক উত্তরণের একটা জায়গা তো ক্ষেত্র প্রস্তুত করে। হ্যাঁ অবশ্যই আমরা দেখবো, দেখবো না কেন, এবং ভালো সিনেমা, ভালো সিনেমার সংজ্ঞা তো ওভাবে হয় না, যেটা যে সিনেমাটা আমার কাছে ভালো আপনার কাছে নাও হতে পারে। তো আপনার যেটা ভালো লাগে যে ধরনের সেটাই দেখুন না, কিন্তু একটা সার্বিক দেখা পড়া শোনা এই জায়গাটাকে খোলা রাখুন। এই জায়গাগুলো মানুষকে আরো উন্নততর মানুষ, আরো বেটার হিউম্যান বিং হয়ে উঠতে সাহায্য করে।
1: অনেক ধন্যবাদ দিদি,
0: আপনাদেরও অনেক ধন্যবাদ
1: আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য।
2: আজ আন্তর্জাতিক অহিংসা দিবসে মহিলাদের বিরুদ্ধে সহিংস যে সমস্ত আচরণ হয় তার মোকাবিলা কিভাবে হবে সে নিয়েই কিছুটা কথা বললেন সাংবাদিক সম্পাদক পারমিতা সাহা, সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পায়েল চট্টোপাধ্যায়। এই কথার সূত্রে উঠে এলো শিক্ষার কথা, ক্ষমতায়নের কথা। নারী ক্ষমতায়ন আমাদের ভীষণভাবে প্রয়োজন আজকের দিনে, কারণ আমাদের জনসংখ্যার তো একটা খুব বড় অংশ নারী। সেই নারীর যদি ক্ষমতায়ন না হয় দেশের সামাজিক অর্থনৈতিক ভিত্তি অনেক দুর্বল হয়ে পড়ে। মহিলা ক্ষমতায়নের প্রসঙ্গে বলতে পারি সেই সূত্র ধরে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের কথা আজ জানিয়ে যাব। কেন্দ্রীয় সরকারের লাখপতি দিদি নামক প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের বার্ষিক পারিবারিক আয় 1,00,000 টাকা বা তার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 18-50 বছর বয়সী স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় মহিলা সদস্যরা ডিজিটাল আজীবিকা পোর্টালে অনলাইনে অথবা সরাসরি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দপ্তরে যোগাযোগ করে কিংবা স্বনির্ভর গোষ্ঠীর অফিস বা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে এই যে প্রকল্প, এই যে যোজনা, তার সুবিধে নিতে পারেন। এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং স্বনির্ভরতা। বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা এবং স্বকর্মসংস্থানের মাধ্যমে ন্যূনতম আয় বার্ষিক 1,00,000 টাকা নিশ্চিত করা এবং এর জন্য আর্থিক দক্ষতা বিকাশ ও উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সরকারি ভর্তুকিযুক্ত সুদে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধে আছে। এছাড়াও উৎপাদিত পণ্য বিক্রির বাজার ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় সরকারি তরফে। লাখপতি দিদি প্রকল্প নারী সশক্তিকরণের ক্ষেত্রে এক সুদৃঢ় পদক্ষেপ। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ ভাবনার কথা আমরা জানি। গ্রামীণ স্বনির্ভরতার ভাবনার দিশা দেখাতে পারে কেন্দ্রীয় সরকারের স্বামিত্ব যোজনা বা সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। 2020 সালের জাতীয় পঞ্চায়েত দিবসে এই যোজনার সূচনা হয়। অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আবাদি জমির সঠিক মাপ নির্ধারণ করে গ্রামের জমির মালিকদের আইনি মালিকানার প্রমাণপত্র দেওয়া হয় এবং প্রপার্টি কার্ড দেওয়া হয়, যে প্রপার্টি কার্ডকে জামিন হিসেবে ব্যবহার করে সহজে ঋণ বা আর্থিক সুবিধে পাওয়া যায়। জমির সীমানা স্পষ্ট হওয়ায় জমি সংক্রান্ত পুরনো বিবাদ বা আইনি লড়াই বন্ধ হলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। ভারতবর্ষের গ্রাম জীবন আমাদের সম্পদ, সেই ক্ষেত্রে বিবাদ বন্ধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি আমাদের অর্থনীতিকেই সুদৃঢ় করে। আজ 2রা অক্টোবর আমাদের কাছে অত্যন্ত পূর্ণ একদিন। এই দিনে মহিলা মহলে সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা। বিদায় নেবার আগে গান শুনতে শুনতে বিদায় নেব, কথা হবে অন্য আরেক।

0: শুনলেন মহিলা মহল। আপনাদের সঙ্গে ছিলেন অনিন্দিতা মল্লিক।
1: This is the Gitanjali channel of Akashvani Kolkata. Here comes the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has subdued over Sikkim, Gangetic, West Bengal, Bihar, Jharkhand and Orissa. Very light to moderate rainfall occurred at one or two places over the districts of Gangetic, West Bengal, with heavy rain at one or two places over North 24 Perganas district of Gangetic, West Bengal. Very light to moderate rainfall occurred at one or two places over Sub-Himalayan West Bengal. Very light to light rainfall occurred at many places over Andaman and Nicobar Islands at one or two places over Sikkim. Chief amount of rainfall received in centimeters are as follows. Andaman and Nicobar Island area, Hutt Bay 1 cm, Port Blair 1 cm. Gangetic West Bengal area, Damdam 8 cm, Salt Lake 3 cm, Sagar Island 2 cm, Barakpur 1 cm. Sub-Himalayan West Bengal and Sikkim area, Jhalong 2 cm, Chaloni Tea Estate 2 cm, Shibgyar 1 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at many places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar district of Sub-Himalayan West Bengal. Light to moderate rain or thundershower likely to occur at few places over Andaman and Nicobar Islands and Sikkim. Light rain or thundershower likely to occur at one or two places over rest district of Sub-Himalayan West Bengal and all the district of Gangetic West Bengal. Dry weather most likely to occur over Bihar, Jharkhand and Orissa. Weather warning for the next 48 hours. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kuchbihar, Alipurduar district of Sub-Himalayan West Bengal. Forecast for Kolkata neighborhood for the next 48 hours. Partly cloudy sky with possibility of development of thunder or lightning. Maximum and minimum temperature most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast for the next 48 hours. Weather warning for the fishermen of Andaman coast for the next 48 hours. Swell surge alert for the coast of Andaman and Nicobar Islands. Swell waves in the range of 16 to 17 second period with 1.3 to 1.4 meters height are forecasted up to 23:30 hours on 2nd October 2026. It's advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Here ends the midday weather bulletin.
0: পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রশমিত হয়েছে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। হালকা বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সিকিমের দু একটি অংশ। বাকি অংশে আবহাওয়া মূলত শুকনো ছিল। বৃষ্টি হয়েছে পোর্ট প্লেয়ার 1 সেন্টিমিটার, দমদম 8 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 8 সেন্টিমিটার, দক্ষিণ চব্বিশ পরগনা

2 সেন্টিমিটার, ব্যারাকপুর 1 সেন্টিমিটার, চালৌনি টি এস্টেট 2 সেন্টিমিটার, শিবকিয়ার 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া মূলত শুকনো থাকার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ দিনের বাকি অংশে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিছুটা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আগামী 48 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যেও কোনো সতর্কবার্তা সেই অর্থে নেই। তবে আজ অর্থাৎ 2 অক্টোবর রাত প্রায় 11:30 পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল বরাবর উচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে, তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটায় শুনবেন সাঁওতালি গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নবনীতা রাহা। বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর ইতিহাস, এ বিষয়ে পাঠদান করবেন গুড়াপ আর কে ইনস্টিটিউশন হুগলির শিক্ষিকা জয়শ্রী ঢোলে, সঙ্গে থাকবেন দুইজন শিক্ষার্থী। সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে ছটা বেজে আটত্রিশ মিনিটে শুনবেন কৃষি কথার আসর। প্রথমে এই অনুষ্ঠানে থাকছে বেগুন গাছে কলম পদ্ধতি, এ বিষয়ে সায়ন শাহুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়, এবং তারপর শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য, এই বিষয়ে ডক্টর রিপন বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাসরায়। সন্ধে সাড়ে সাতটায় সমীক্ষা, বলবেন চণ্ডীচরণ ঘোষ। রাত আটটায় বাংলা নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। সঞ্জয় চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত সাড়ে নটায়। রাত নটা বেজে পঞ্চাশ মিনিটে নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়। রাত সাড়ে দশটায় বাংলা ছায়াছবির গান, রাত দশটা বেজে দশ মিনিটে বাংলা ছায়াছবির গান, রাত সাড়ে দশটায় শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ দুপুর আড়াইটেই, প্রথম অধিবেশনে আজ দুপুর আড়াইটেই শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী। 5:20 উর্বশী, উপস্থাপনায় থাকবেন প্রীতি মুরারকা। সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান, সন্ধে 6:30 গুল গুলশান। সন্ধে 7:10

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের একটি বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সন্ধ্যে ৭টা বেজে ৪৫ মিনিটে শুনবেন দর্পণ, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান শুনবেন রাত ৮টা বেজে ১৫ মিনিটে, রাত ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, রাত ১০টায় জাপানে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসের উল্লেখযোগ্য মুহূর্তসমূহ, রাত ১০:৩০টায় শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন, রাত ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: সুন্দরবন রেয়াং মধু সেল লুতি রাসা, নৌকান সানাম জিলা রেগে নৌকানাং জিনিস মেনা আকাদা। আসল কথা হয়ুক কানা কাঁচামাল আমাং সুর রেগে মেনা, বাহারে খন বাং আগু হয়ুয়া। নোয়া কো জিনিস আতেত আবো সানাম কো নোয়া পান্থা রেয়াং দাও বন হাতাও দাড়েয়া। আর যতক্ষণ মারাং কথা আদো কানা ওড়া আরেন বেকার সে নেহর কামি লাগিদ বাহারে বাং চালা হয়ুয়া, জিলে রেগে কামি বন নামা, অকয়া উদিন রেগে কামি বাং হয়ুয়া। তিরলো কো দল দলতে কো কামি লেখান চাঁদরে আয়মা টাকা কো রোজগার কেয়া। মুচাদ রে নোয়া কথা গেইন মেনা যে আপনার জিলে রিয়াং জিনিস গে আপনার গরব, অনাতে মিত জিলে মিত জিনিস পান্থা লাগিদ বাং বিলম কাতের লগনতে ব্লক অফিস সে জিলা শিল্প কেন্দ্র রে যোগাযোগ থাবন পে।
1: আজম কে তাবন আপে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নোয়া সতম বাবদে থুতি থুতি কিদায় পরিমল হাসদা। নিয়ে তাইনাম তেনা থুতি দো স্বচ্ছ ভারত মিশন নোয়া সতম বাবদে থুতি দায় নবকুমার মান্ডি।
2: স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ ভারত সরকার দিশম রেন মানমিয়া জীবন খাঁড়াও রেনা মান উত্তনেও লাগিদ যাহা কর্মসূচি কয় হাতাও কাদা অনাকো মুদ্রে মিটাং সরেস আর নিতুমানা কর্মসূচি দো হুয়োগো কানা স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ। স্বচ্ছ ভারত অভিযান গ্রামীণ নোয়া রেনা দো বারেয়া হাটিং মেনা আকাদা। পৈলো হাটিং দো স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ পৈলো ফেজ, আর দশার হাটিং দো স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ। নোয়া স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ ইদি কাতে গালচ মাড়াং রে পৈলো ফেজ নিয়ে গালচ রেনা লাগতি মেনা আকাদা, চেদা সে বাংমা পৈলো ফেজ রেনা কামি হরাগে দশার ফেজ রেহ তঙ্গে আকানা। পৈলো ফেজ দো এতহব লেনা 2014 সাহিত রেনা 2 অক্টোবর ভারত দিশম রেনি প্রধানমন্ত্রী মানতান নরেন্দ্র দামোদর দাস মোদিয়া তিতে নির্ধাবিতে নোয়াগে ভারত সরকারা যতক্ষণ মারাং জাতীয়রি পরিচ্ছন্নতা অভিযান, যাহারে দো 4043টি নাগার প্রায় 30 লক্ষ সরকারি কর্মচারী সায় সায় পঠুয় সাঁতে আড়ি সাহাতা সাধারণ মানমিক সেলেদ লেনা। ভারত সরকারা জলশক্তি মন্ত্রক রেনা পানীয় জল আর স্যানিটারি বিভাগা সাহিজ হুই আর উদ্গৌতে স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ পৈলো ফেজ প্রোগ্রাম দো এতহব লেনা। নোয়া প্রোগ্রাম রেনা মূলত দিশে দো তাহে কানা স্যানিটেশন আর স্বাস্থ্যবিধি ইদি কাতে ব্যাপক প্রচার, যাতে সাধারণ মানমি তালারে নোয়া নিয়ে চেতাওনা তেয়ারক মা। আবার তাহেন ওড়া রে আর সাধারণ হরজড় ব্যবহার লাগিদ সৌগাচার সে অবসর ওড়া তেয়ার আর ওনা ব্যবহার না কথা হ লইয়া কানা নোয়া প্রোগ্রাম রে। নোয়া বেগর আর হ আতু দিশম ভারত পাকাড় ফাঁকা জায়গা করে দাসেন জং একালগে মানা গিয়া নোয়া কামিহরা হ আডি কেটেজ সাহিজ সাপড়াও লেনা। আর কঠিন তরল প্লাস্টিক বর্জ্য সে ময়লা আবর্জনা ম্যানেজমেন্ট ব্যবস্থা চেতান রেহ আডি হামাল মুহিম এমাকানা নোয়া প্রোগ্রাম রে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ পৈলো ফেজ এতহব মাড়াং ভারত দিশম রেনা স্যানিটেশন কভারেজ সে বাথরুম ব্যবহার রেনা মাত্রা তাহে কানা 38.70%। নোয়া কর্মসূচি চালু তাইনম প্রায় 10 কোটি ব্যক্তিগত সৌগাচার তেয়ার লেনা, আর নোয়া রেনা অর্জ লেখাতে 2019 সাল রেনা অক্টোবর চাঁদো মুদ্রে ভারত দিশম রেনা যত পনতগে আকতেতে ফাঁকা জায়গারে দাসেনজং মুক্ত লেখাতে কো ছেটিয়ে লেদা। নোয়া কামিগে লেতার দহ লাগিদ স্বচ্ছ ভারত মিশন অভিযান দশার ফেজ দো এতহব লেনা। এটা সেন স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ দো এতহব আকানা 2020-21 আর্থিক বছর খন

আর 2024 পঁচিশ আর্থিক বছর ধাবিজ লেতাড়গে চালা কানা। নয় দশার ফেজ ইদিকাতে কেন্দ্রীয় জলশক্তি উন্নয়ন মন্ত্রী মানতান গজেন্দ্র সিং শেখাওয়াতে লইয়াকাদা যে পলমাকান পৈলো ফেজ রেনা অর্জন গে দশার ফেজ রেহ জিয়ার তাহেন মা অনা চেতান রে বাড়তি মেদ লুতুর এমা হুয়ুগ আ খাটো মছাতে লই লেখান স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ রেনা মুড়ুদ দিশেদ কানা ময়লা আবর্জনা দূষণ মুক্ত রিলেমালা ভারত দিশম তেয়ার রাখা আর অনা টিকাও দহ যাতে হাবেন দিন রেন পন পংড়া কিটাং হালি হরিয়ার নিরড় ভারত দিশম কামমা মাড়াং রেগে লইয়া কানা স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ প্রোগ্রাম দ এতহব লেনা 2021 সাহিত রেনা ফেব্রুয়ারি চাঁদ খন নয় প্রোগ্রাম লাগি ভারত সরকার 1,40,881 কোটি টাকায় বরাদ্দ লেদা। তবে তহবিল সফদ ইদিকাতে দ তালমা আর পনত মুদরে ফারাক মেনা আকাদা। ভারত রেনা উত্তর পূর্ব নাখা পনত আর জম্মু কাশ্মীর লাগি রেশিও দো হইগ কানা 90:10%, বাকি পনত লাগি দ 60:40%, আর কেন্দ্র শাসিত অঞ্চল লাগি দ 100% কাউডি গে তালমা সরকারে এমা। স্বচ্ছ ভারত মিশন দশার ফেজ দ আতু দিশম ভারত রেনা ফাঁকা জায়গারে টাড়ি জং বন্ধ আর কঠিন তরল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চেতান রে বাড়তি মুহিমে এমাকাদা। নয়া কর্মসূচি তালাতে নিশ্চিত আকানা যে আতু দিশম রেন সানাম মানমি গে অপসর অড়া ব্যবহারাক আর যত অড়া রেগে মিটাং বাথরুম দ একাল গে তাহে লাগতি কানা। নয়া গে কো মেতা কানা ODF প্লাস কর্মসূচি। আবার জবরা ময়লা আবর্জনা হ হাড়েন হাড়ে বাং গিডি কাতে ঠিকা জায়গারে সামটাও সাহি দহ লাগতি কানা যাতে আতু দিশম পরিষ্কার পরিচ্ছন্ন তাহেন মা রোগ আজার আলো হুয়ুগ মা। নড়ে দ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জৈব পচনশীল বর্জ্য ব্যবস্থাপনা আর অড়া রে ব্যবহার কান নোংরা দা রিসাইক্লিং ম্যানেজমেন্ট রেনা কথা সদর কানা। আবার নয়া মিশন সালাক দ পনিয়া কর্মসূচি সেলেদ মেনা আকাদা। অনা কো কর্মসূচি মুদরে পৈলো দ হুয়ুগ কানা গোবর্ধন প্রকল্প। নড়ে দ জৈব কৃষি সম্পদ উৎপাদন চেতান রে বাড়তি জোর এম হইয়া কানা। নয়া প্রকল্প হ 2018 সাল খন জলশক্তি মন্ত্রক দ্বারায় তেগে চাচলাও কানা। দশার দ ব্যক্তিগত অড়া রে শৌচাগার সে টাণিজং অড়া তেয়ার যাহা লাগি কেন্দ্রীয় সরকার 15,000 টাকা গড়সপহদে এমোয়া। তবে আবনা পনত রে দ 10,000 টাকা পনত ঠেন খন নামগ আ আর 12,000 টাকা দ নিজেতে এম হুয়ুগ আ। নয়া প্রকল্প হ সানাম ভারত পাকাড় আড়ি বাড়তি গে সারসাগুন কানা। তেসার দ নয়া প্রোগ্রাম সালা জৈব গ্যাস তেয়ার রেনা প্রকল্প হ সেলেদ মেনা আ যাতে চাষিবাসি হড় জোড়া কাউডিয়ারি অবস্থা লাহান্তি আ। পুনানা দ হুয়ুগ কানা স্বচ্ছ বিদ্যালয় অভিযান যোজনা। নয়া প্রোগ্রাম দ ভারত সরকার সেচেদ মন্ত্রক দ্বারাইতে চাচলা কানা। নয়া রেনা মূল যশ দ হুয়ুগ কানা সরকারি যত বিদ্যাগার রেগে কুড়ি গিদ্র কড়া গিদ্র পঠুয়া কো লাগি আলাগ আলাগ শৌচাগার সে অবসর অড়া তেয়ার আর অনা স্বাস্থ্যবিধি মানাও কাতে লেতাড়গে ব্যবহার। নয়া প্রোগ্রাম হ আড়িগান সারসাগুন কানা ভারত রে। নয়া স্বচ্ছ ভারত মিশন অভিযান গ্রামীণ দশার ফেজ দ ভারত সরকার মিটাং আড়ি সারসাগুনান প্রোগ্রাম কানা। 2022 সাল রে ওয়ার্ল্ড ব্যাংক কা সমীক্ষা অংশারতে মোট জনসংখ্যা মুদ্রে 78.30% মানমি গে টাডিজং অড়া কো ব্যবহারেত কানা। আবার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 রিপোর্ট রে 84.80% অড়া রে বাথরুম মেনা রেনা কথা লইয়া কানা। তবে নিত অক্ত সূর্যবেক্ষণ গ্রামীণ নিতুমান সংস্থা সমীক্ষা লেখাতে 95.40% অড়া রে শৌচাগার মেনা রেনা কথা
ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱱᱟ ᱛᱚᱵᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱤᱨᱟᱹᱭ ᱦᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 36 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার।

তরঙ্গে 110.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফরাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে নবনীতা রাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।

0: নজরে।
1: আজ এশিয়ান গেমস থেকে জোড়া পদক এলো ভারতের ঘরে, না শুধু জোড়া পদক নয়, জোড়া সোনার পদক এলো ভারতের ঘরে। আর ভারতের মেয়েরা কিন্তু এখনও লড়ছেন হকিতে সোনার পদক জয়ের জন্য। এছাড়া ঘোষিত হলো একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের সূচি। সামনের বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ভারত পাকিস্তান কিন্তু দুবার মুখোমুখি হতে পারে, তবে এখনও সব কিছুই রয়েছে পরিকল্পনার মধ্যে। নেশনস লিগে জিতে গেছে রোনাল্ডোহীন পর্তুগাল, এছাড়াও জয় পেয়েছে জার্মানি, তবে নেদারল্যান্ডস ড্র করেছে। এছাড়া রয়েছে আজকে মহাত্মা গান্ধীর সঙ্গে ফুটবলের যে একটি যোগাযোগ, তা নিয়ে বিশেষ প্রতিবেদন। তাছাড়া বয়স্কদের দাবা প্রতিযোগিতা নিয়ে আছে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। আজ আমাদের ক্রীড়াঙ্গন সাজানো এই সব কিছু দিয়েই।

চলে যাব এবার সোজা এশিয়ান গেমসের আসরে। আজ সকালে এশিয়ান গেমস থেকে জোড়া সোনা এসছে ভারতের ঘরে, এবং দুটি কিন্তু এনেছেন ভারতের মেয়েরা। মহিলাদের বক্সিংয়ের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বারগোয়াইন। সোনা এসছে মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টেও। রিকার্ভ তীরন্দাজির মিক্সড দলগত বিভাগে অবশ্য রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় দলকে। প্রত্যাশা মতোই নাগোয়া গেমসে সোনা জিতেছেন লাভলিনা। ফাইনালে চীনের বাও জিআইকে তিনি হারিয়েছেন অলিম্পিক্স পদকজয়ী এই বক্সার। ফাইনালে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন লাভলিনা। প্রথম রাউন্ডে 3-2 ব্যবধানে তিনি জিতেছিলেন। দ্বিতীয় রাউন্ডে গতি আরও বাড়িয়ে দেন লাভলিনা। জিআইকে প্রথমে কোনো সুযোগই তিনি দিতে চাননি। লাভলিনার অনুকূলে তখন ফল দাঁড়ায় 4-1। তৃতীয় রাউন্ডেও লাভলিনার সামনে সুবিধা করতে পারেননি চীনা বক্সার। তৃতীয় রাউন্ডেও লাভলিনা জেতেন 4-1 ব্যবধানে। গতবারের এশিয়ান গেমসে রূপো পেয়েছিলেন লাভলিনা, এবার তার বদলে পেলেন সোনা, অর্থাৎ বদলে গেল পদকের রং। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এশিয়াডের সোনা জিতলেন নিজের জন্মদিনের দিনই। আসলে আজই 29 বছর পূর্ণ করলেন লাভলিনা। লাভলিনার আগে দেশকে দিনের প্রথম সোনাও এনে দেন মহিলা খেলোয়াড়রা। মেয়েদের রিকার্ভ তীরন্দাজির দলগত ইভেন্টে সোনা জেতে ভারত।

অঙ্কিতা ভকত, কীর্তি এবং কুমকুম মহাদ সেমিফাইনালে চীনকে 5-1 ব্যবধানে হারিয়েছেন। ভারতীয় দল প্রথম সেট জিতেছিল 53-51 ব্যবধানে, দ্বিতীয় সেটে 54-52 পয়েন্টে তারা জয় পায়, তৃতীয় সেটে 51-51 পয়েন্টে ড্র হয়। চতুর্থ সেট খেলার আর প্রয়োজন পড়েনি তাই, ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। ফাইনালে ভারত জেতে 5-3 পয়েন্টের ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু দলের মধ্যে, প্রথম সেট 54-54 ব্যবধানে ড্র হয়, দ্বিতীয় সেটেও দু দলের পয়েন্ট হয় 56, তৃতীয় সেটে এগিয়ে যায় ভারতীয় দল, 55-51 ব্যবধানে জিতে সুবিধাজনক জায়গায় চলে যায় ভারতীয়রা। চতুর্থ সেট আবার 54-54 পয়েন্টে ড্র হয়, তবে তৃতীয় সেটের সুবাদেই কিন্তু ম্যাচ জিতে যায় ভারত। মেয়েদের ইভেন্টে সোনা এলেও রিকার্ভ তীরন্দাজির মিক্সড দলগত ইভেন্টে হেরে যায় ভারত। সেমিফাইনালে জাপানকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় দল, কিন্তু ফাইনালে চীনের কাছে 3-5 ব্যবধানে হেরে যেতে হয় ভারতীয় দলকে। ফাইনালে শুরুটা ভালো করতে পারেননি কুমকুম ধীরাজ বোম্মা দেবরা জুটি। প্রথম সেট 38-34 এবং দ্বিতীয় সেট 35-37 ব্যবধানে হেরে চাপে পড়ে যান ভারতীয় জুটি। তৃতীয় সেট 37-36 ব্যবধানে জিতে আশা জিয়ে রাখলেও লাভ হয়নি। চতুর্থ সেট 37-37 পয়েন্টে ড্র হয়। সেলিংয়ে মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত। এই ইভেন্টের ফাইনালে গতকাল চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত, পরে চীন প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ায় আজ ব্রোঞ্জ দেওয়া হয়েছে ভারতকে।

এশিয়ান গেমস থেকে এবার আইসিসি বিশ্বকাপের আসরে। আগামী একদিনের বিশ্বকাপে 2027 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি তাতে তিনবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। দু দলই কিন্তু একই গ্রুপে রয়েছে, তাই প্রথম ম্যাচটি তো নিশ্চিত, তবে পরের ম্যাচগুলি কিভাবে হবে সেটা অবশ্য সূচি অনুযায়ী নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সূচি অনুযায়ী দুদল ফাইনাল পর্যন্ত পৌঁছলে তিনবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচ 10 অক্টোবর, জোহানেসবার্গে হবে ওই ম্যাচ। গ্রুপ পর্বের পর হবে সুপার 7 রাউন্ড। দুটি গ্রুপের প্রথম তিনটি করে দল এবং সেরা চতুর্থ দলকে নিয়ে হবে এই পর্ব। সুপার 7 পর্বে গ্রুপ পর্বের পয়েন্ট ধরা হবে না। সাতটি দল রাউন্ড রবিন লীগ ফরম্যাটে প্রত্যেকের সঙ্গে খেলবে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান সুপার 7 পর্বে উঠলে আবার মুখোমুখি হবে। এই ম্যাচ কবে এবং কোথায় হবে তা নির্ভর করবে গ্রুপ পর্বের পর দু দলের অবস্থানের ওপর। সুপার 7 পর্বের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। শুভমান গিল এবং বাবর আজমরা প্রথম চার দলের মধ্যে জায়গা করে নিতে পারলে সেমিফাইনাল বা ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ভারত এবং পাকিস্তানের। অর্থাৎ সব মিলিয়ে আগামী একদিনের বিশ্বকাপে তিনবার দেখা যেতে পারে ভারত পাকিস্তান লড়াই। গত একদিনের বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত, পঞ্চম স্থানে শেষ করেছিলেন বাবররা। একদিনের বিশ্বকাপে ভারতকে আজ অবধি হারাতে কিন্তু পারেনি পাকিস্তান, তবে এবার ঘটনাটা অন্যরকম হলেও হতে পারে, দেখা যাক। গতকাল ঘোষিত বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী 7 অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অর্থাৎ গত বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দলই খেলবে প্রথম ম্যাচ। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল। 2রা, 4ঠা এবং 6ই অক্টোবর তিনটি যোগ্যতা অর্জনকারী ম্যাচ রয়েছে, সেখান থেকে দুটি দল খেলবে মূল পর্বে। সেমিফাইনাল হবে 17ই এবং 18ই অক্টোবর, ফাইনাল 21শে নভেম্বর। ভারতের প্রথম ম্যাচ রয়েছে 7ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সে কথা আগেই বলেছি। এর তিন দিন পর জোহানেসবার্গে 10ই অক্টোবর তারা খেলবে পাকিস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে। 14ই অক্টোবর তৃতীয় ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান, 17ই অক্টোবর ব্লুমফন্টেনে ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে, 24শে অক্টোবর ভিক্টোরিয়া ফলসে ভারতের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। ভারতের সবকটি ম্যাচ শুরু হবে দুপুর 1:30 থেকে। দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে নামছে যথাক্রমে 9 এবং 11 অক্টোবর। দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান।

চলে যাব এবার আমরা অন্যান্য খবরে। মাঠে নামার পর কোনো বিতর্কই যেন ছুঁতে পারেনি পর্তুগালকে। উয়েফা নেশনস লিগে ডেনমার্ককে 4-2 গোলে হারিয়ে দিয়েছে পর্তুগাল। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল একসময় ডেনমার্ক, তবে এরপর ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। আগের দিনই উয়েফা নেশনস লিগের মাঝে জাতীয় দলের শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ঘটনায় বিতর্ক হয়েছে প্রচুর। কোচ জর্জে জেসুসের সাংবাদিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেন পর্তুগাল তারকা। দল ছাড়ার পর তিনি জানিয়েছেন শীঘ্রই সব সত্য সামনে আসবে এবং তিনি সামনে আনবেন সেই সত্য। রোনাল্ডোর এই কথা থেকে পরিষ্কার, কোচের সঙ্গে মনোমালিন্যের কারণেই জাতীয় দল ছেড়েছেন তিনি। এর মধ্যেই কমতে শুরু করেছে পর্তুগাল ফুটবল টিমের সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসারী। অর্থাৎ রোনাল্ডো ক্যাম্প ছাড়ার ঘোষণা করার পর পর্তুগাল দলের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একদিনের মধ্যে 5 লক্ষের বেশি অনুসারী কিন্তু কমে গিয়েছে। এবছর বিশ্বকাপের পর পর্তুগালের কোচ হয়েছেন জেসুস। নেশনস লিগে প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে 67 মিনিটের মাথায় রোনাল্ডোকে তুলে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিরুদ্ধেও পুরো 90 মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছিল রোনাল্ডোকে। সেই সিদ্ধান্তও মোটেও ভালোভাবে নেননি তিনি। খেলা শেষ হতেই টানেল ধরে বেরিয়ে যান CR7, আর তার পরের দিনই তিনি দল ছাড়ার ঘোষণা করেছিলেন।

নেদারল্যান্ডসের সঙ্গে ড্র, গ্রিসের কাছে হার। উয়েফা নেশনস লিগ 2026-27 শুরুটা মোটেও ভালো হয়নি জার্মানির। তবে উয়েফা নেশনস লিগে সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল জার্মানি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ইয়ুর্গেন ক্লপও। মিউনিখে সাদামাটা সার্বিয়া দলের বিপক্ষে এই জয়ে গোল করেছেন লিভারপুলের ফ্লোরিয়ান উইটস এবং বায়ার্ন মিউনিখের টম বিশফ। একই দিনে অন্য এক ম্যাচে গ্রিসের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। আগের ম্যাচে জার্মানিকে স্তব্ধ করে দেওয়া গ্রিস প্রায় কাঁদিয়ে ছেড়েছিল নেদারল্যান্ডসকে। প্রথমার্ধেই ফুটিস ইয়োতিনিদিস এবং গিয়ার্গোস মাসুরাসুলের গোলে টানা জয়ের সুবাস পাচ্ছিলেন গ্রিকরা, কিন্তু ভার্জিল ফান ডাইক এবং তিয়ানি রেইন্ডার্সের দারুণ দুই গোলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয় দুই দল। তবে সেটা হয়েছে খুবই নাটকীয়ভাবে। টুম্বা স্টেডিয়ামে ম্যাচের ঘড়ির কাটা যখন 79 মিনিটে, ঠিক তখনই রেইন্ডার্সের এক টোকায় 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তিনি একেবারেই যে খেলার থেকে দূরে ছিলেন তা কিন্তু নয়। মহাত্মা গান্ধীও পরোক্ষভাবে যুক্ত হয়েছিলেন কিছু সময়ের জন্য অন্তত খেলার সঙ্গে।

ফুটবলের সঙ্গে কিছুটা হলেও যোগ ছিল মহাত্মা গান্ধীর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন 1893 থেকে 1915 সাল পর্যন্ত প্যাসিভ রেজিস্টার্স ফুটবল ক্লাবের জন্য তিনটি দলও গঠন করেছিলেন তিনি। জোহানেসবার্গ, প্রিটোরিয়া এবং ডারবানে সে সময় ফুটবল খেলত ওই তিনটি দল। 1896 সালে ট্রান্সভাল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের মধ্যেও অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী আন্দোলনে এবং সত্যাগ্রহ প্রচারে ফুটবলকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। খেলার মাঠকে তিনি হিংসে এবং প্রতিবাদের নীতি মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলেন। ম্যাচের হাফ টাইমে খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে তিনি অহিংস এবং শান্তিপূর্ণ সংগ্রামের বার্তা দিতেন। 1921 সালের নভেম্বর থেকে 1922 সালের মার্চ মাস পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবল দল ভারত সফর করে। গান্ধীজি এই সফর পরিচালনায় এবং দলটিকে স্বাগত জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মহাত্মা গান্ধী খেলাধুলোকে সামগ্রিকভাবে শৃঙ্খলা এবং ঐক্যের প্রতীক হিসেবে দেখতেন। পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটে অস্পৃশ্যতার বিরোধিতায় তিনি সোচ্চার হয়েছিলেন। তার অবদানকে সম্মান জানাতে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজের নামকরণ করা হয় গান্ধী ম্যান্ডেলা ফ্রিডম সিরিজ। তবে ক্রিকেট বা হকিকে মহাত্মা গান্ধীজি বিদেশি আমদানিকৃত খেলা বলেই অভিহিত করতেন, তাই এই খেলাগুলোকে তিনি তেমন আমল দিতে ভালোবাসতেন না।

ব্রিটেনের রাজপরিবারের অতিথি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামস এবং প্রিন্স অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে যাচ্ছেন সৌরভ। সেখানে একটি চ্যারিটি ম্যাচ খেলবেন তিনি। ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলির সঙ্গী হবেন ব্রায়ান লারাও। মহালয়াদ্দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজো উপলক্ষে রয়েছে বিশেষ উৎসব। সেখানে অংশগ্রহণ করার পর সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি পরের দিনই উড়ে যাবেন লন্ডন। বাকিংহাম প্যালেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন ব্রিটেনের রাজপরিবারও। প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি জানিয়েছেন যে সৌরভ গাঙ্গুলিকে তারা আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। ম্যাচের সময় এবং আরও কারা খেলবেন এই বিষয়গুলি আগামী সপ্তাহে বিস্তারিতভাবে জানা যাবে।

কদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ধরনের অভিনব দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতা না বলে একে উৎসবও বলা যায়। সেই বিষয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন এবার আমরা শুনে নেব। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

0: ক্যালকাটা রোয়িং ক্লাবে 50 বছর ও তার বেশি বয়সী বিশিষ্ট নাগরিকদের নিয়ে অভিনব এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রবীণদের মানসিক সুস্থতা এবং ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। চেসমিট ফাউন্ডেশন আর মাইন্ড গেমস চেস একাডেমির উদ্যোগে এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষ অংশগ্রহণ করেন। সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব ডক্টর জয়ন্ত কুমার সরকারের মন্তব্য।
1: আমি চেয়ারম্যান চেসমিট ফাউন্ডেশন আর সিইও মাইন্ড গেম চেস একাডেমি। চেসমিট ফাউন্ডেশন এবং মাইন্ড গেম চেস একাডেমির তরফ থেকে প্রত্যেক বছর 3টে করে

0: আমরা ফান্ড রেইজিং টুর্নামেন্ট এবং বয়স্কদের জন্য এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা দাবা করে থাকি। তো বয়স্কদের দাবাটার মূল উদ্দেশ্য থাকবে ডিমেনশিয়া এবং ডিপ্রেশন থেকে মুক্তির জন্য বয়স্করা দাবা খেললে উপকার পায়, এটাই আমাদের মূল থিম। আর উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা করি, কারণ মহিলারা সংসারের বৃত্তে আবদ্ধ হয়ে যায়, বিশেষ করে কর্পোরেট সেক্টরের মহিলা, তারাও সময় পায় না। তাদেরকে আজকে আমরা এখানে নিয়ে আসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিভিন্ন ফিল্ডের, ফলে এটা একটা গেট টুগেদার, দাবা এবং আগামী দিনে তাদের বেঁচে থাকার একটা অবলম্বন হিসেবেই
1: সাড়া পাওয়া
0: অত্যন্ত ভালো। প্রথম দু বছর অতটা সাড়া পায়নি, কিন্তু এবছর একেবারে ম্যাসিভ আমাদের যেটা উপস্থিতি, বিভিন্ন ফিল্ডের তারা বিখ্যাত মানুষজন, যেমন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ভাইস চেয়ারম্যান ডক্টর হৃষিকেশ কুমার, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার অধ্যাপকরা এসেছেন, বিভিন্ন কর্পোরেট সেক্টরের নামী মানুষজন এসেছেন।
2: এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক অনির্বাণ মুখোপাধ্যায় জানালেন,
3: নমস্কার, আমি অনির্বাণ মুখার্জি, সম্পাদক চেজমিট ফাউন্ডেশন। দেখুন, চেজমিট ফাউন্ডেশন থেকে আমরা বছরে তিনবার উদ্যোগ দাবার একটা কম্পিটিশন করার জন্য, আমাদের দুটো মেন উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যাতে জনসাধারণ যারা খেলতে ভালোবাসে তাদের জন্য করা। দ্বিতীয় হচ্ছে এটা থ্রু দিয়ে আমরা একটা ফান্ড রেজ করে আমরা একটু ডোনেশন দিই, যেরকম আমরা যে লেক ক্লাবে যে খেলাটা হয় সেটা আমরা থ্যালাসেমিয়াতে ডোনেট করি। আমরা এই সিনিয়র সিটিজেনের জন্য যে খেলাটা করি সেখানে কোনো সিনিয়র সিটিজেন যার দরকার একটু পয়সা তাকে সামান্য সাহায্য করি, এবং একটা উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আমরা একটা করি প্রতিযোগিতা, সেখানে অনলি ফর উইমেন হয়, যেখানে আমরা কোনো ইয়াং মেয়ে যার টাকা দরকার পড়াশোনার জন্য তাকে আমরা সাহায্য করি। এটা মেনলি অ্যামেচারেরাই খেলে, প্রফেশনাল একজন দুজন আসেন, যারা রেটেড প্লেয়ার আমরা রাখি, তারাও খেলতে ইন্টারেস্টেড বলে, কিন্তু এটা মেনত অ্যামেচারদের জন্য।
4: বার্তা মানে মেসেজ কী থাকে
3: আমাদের? মেসেজটা হচ্ছে দাবা সবার জন্যে, এবং যেহেতুই আমরা এটা করি সবার জন্যে, ফর দ্য মেন্টাল হেলথ, মেন্টাল অ্যাওয়ারনেসের জন্যে, ডিমেনশিয়ার জন্য প্রিভেন্ট করার জন্য, এবং এর সাথে আমরা চাই সবাই যদি আমরা এগিয়ে আসি, সোসাইটিতে হেল্প করি, তাহলে একটা সুন্দর সামাজিক একটা বাতাবরণ তৈরি হয়।
2: অন্য আরেকজন আয়োজক মধুরিমা সেনগুপ্ত জানাচ্ছেন,
5: মেন অবজেক্টিভ ছিল যে বয়স্ক লোকেরা আজকাল দেখছি প্রচণ্ড ডিমেনশিয়া, অ্যালজাইমা, লোনলিনেসে ভুগছেন, তো ওনাদের ওই একটা কগনিটিভ এনগেজমেন্ট করানোর জন্য, ওনারা যাতে ওই ডিজিজগুলোতে আরও ডিপলি সাফার না করে ওটা থেকে বেরিয়ে আসতে পারেন, তাই জন্য আমরা চেস খেলাটাকে, ব্রেনটা যাতে অ্যাক্টিভ থাকে ওটাকে সবসময় ইন্সপায়ার করা, এনকারেজ করার চেষ্টা করছি। তো এই অনুষ্ঠানটা তারই একটা প্রচেষ্টা, এর মধ্যে দিয়ে প্লেয়ার্স তৈরি করবো না আমরা, নর্মাল নভিস যারা মোটামুটি খেলতে পারে তাদেরকে ইনভলভ করে তাদেরকে আরও এনকারেজ করবো আরও চেস খেলার জন্য, যাতে লোনলিনেস থেকে তারা বেরিয়ে আসতে পারে। আর প্লাস এর সাথে আমরা অ্যাডিশনালি প্রত্যেকটা ইভেন্ট যে আমরা চেস মিট থেকে অর্গানাইজ করি সেখানে একটা করে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি করি, আমরা ডোনেশন দিই থ্যালাসিমিয়াকে। এবারে আমরা একজন খুব নিডি একজন ব্রাহ্মণ, উনি নিঃসন্তান হসপিটালে ভর্তি, ওনাকে আমরা কিছু ডোনেট করলাম। ছোটোভাবে আমরা একটা এই ভিশনটা নিয়ে শুরু করেছিলাম, বাট সেটা আস্তে আস্তে চোখের সামনে দেখছি আরও বড় হচ্ছে, আরও সাকসেসফুল হচ্ছে।
2: এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা প্রবীণ নাগরিক স্বপন কুমার মৈত্র অংশ নিতে পেরে বেশ খুশি।
6: এটা একটু আলাদা ধরনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা এমনই হচ্ছে যে সব ধরনের মানুষ, মানে বিভিন্ন পেশার মানুষ এখানে এসেছেন, তারা সবাই পার্টিসিপেট করছেন। এটা খুব ভালো লাগছে যে সবাই দাবা প্লেয়ার নন কিন্তু খেলেন, দাবা ভালোবাসে, তারাও এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, সেই জন্য আমিও পার্টিসিপেট করতে পেরে আমারও নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এবং যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে, বিশেষ করে আমাদের জয়ন্ত এবং অনির্বাণ, এদেরকেও সাধুবাদ এই ধরনের টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য। নর্মালি যে ধরনের দাবা প্রতিযোগিতা হয় সেখানে আমরা দাবা প্রতিযোগিতামূলক যে টুর্নামেন্ট সেটা যেরকম খেলি, এটা ঠিক সেই রকম বলা যাবে না, কিছুটা আনন্দ, সবাই মিলিত হওয়া, আমাদের ভালো লাগা, দুঃখ সব কিছু মিলিয়ে এটা আলাদা অনুভূতি, সেটা আমরা দাবার টুর্নামেন্টে পাবো না, কিন্তু এখানে আমরা সেটা পাচ্ছি, সেই জন্য আমার খুবই ভালো লাগছে।
4: শুধু এই প্রতিযোগিতায় দাবা খেলেন না সারা বছর?
6: না, আমি খেলি, মানে সবসময় খেলি না, ওপেন টুর্নামেন্টও খেলি। আগে যেমন রেগুলার টুর্নামেন্ট খেলতাম, এখন তা হয় না, কারণ শরীরও পারমিট করে না। বাইরের টুর্নামেন্ট সাধারণত খেলি না, কলকাতার উপরেই যা টুর্নামেন্ট হয় সেগুলো আমি পার্টিসিপেট করি। এনারা এখানে এই ধরনের টুর্নামেন্ট একটা আয়োজন করে এবং এখান থেকে দুস্থ বা যেমন থ্যালাসেমিয়া রোগী বা তাদেরকে সাহায্য, অর্থ সাহায্য বা যতটা পারা যায় কি সেটাও করেন, সেটাও সাধুবাদ রাখি। কারণ এই ধরনের উদ্যোগ তো সাধারণত সচরাচর দেখা যায়।

0: তাই না? এই দাবা একটা প্রতিযোগিতার মাধ্যম, সেই মাধ্যমের মাধ্যমে তারা সেটা করে যাচ্ছেন, সামাজিক উদ্যোগ, সামাজিক কাজ।
1: আপনি নতুন প্রজন্মকে কি বার্তা দেন?
0: নতুন প্রজন্ম, তাদের কাছে কম্পিউটার রয়েছে, তার মাধ্যমে তারা অনেক কিছু তাড়াতাড়ি জানতে পারে, যেটা আমরা পারতাম না। কারণ আমাদের তখন বই ছিল, তখন আমরা তার মধ্য দিয়েই স্টাডি করে শিখেছিলাম। কিন্তু এখন ওরা অনেক তাড়াতাড়ি কোচ পেয়ে যাচ্ছে, সেটা আমাদের সময় অত ছিল না। আগামী দিনে আমার মনে হয়তো সাউথ অনেক ডমিনেট করছে ইন্ডিয়াকে, কিন্তু বেঙ্গলও কিন্তু খুব খারাপ খেলছে না, পিছিয়ে নেই। আগামী দিনে বেঙ্গল থেকে অনেক ভালো প্রতিশ্রুতিমান প্লেয়ার উঠে আসবে।
2: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। বন্ধুরা, শুরুতে আপনাদের বলেছিলাম ভারত আজকে দুটি সোনা জিতেছে এশিয়ান গেমসে, তবে না, লাভলিনা বরগোহাঁয়ের পর বক্সিংয়ে আরও দুটি সোনা কিন্তু জিতেছে আজ ভারত। মেয়েদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা, আর ছেলেদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাংহাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির 65 কেজি বিভাগে সোনা জিতেছেন সুজিত কঙ্খল। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমসে আপাতত ভারতের ঝোলায় কিন্তু 15টি সোনা হয়ে গেল। আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। শ্রোতা বন্ধুরা, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

শুনলেন ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য
3: আকাশবাণী কলকাতা। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। আলোচনা করবেন গুরাব রমণীকান্ত ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিকের শিক্ষিকা জয়শ্রী ধোলে, সঙ্গে দুজন শিক্ষার্থী।

0: আমি অষ্টম শ্রেণীর ছাত্র সপ্তক মিত্র।
1: আমি অষ্টম শ্রেণীর ছাত্র সৌম্যদীপ মুখার্জি।
2: আমাদের আজকে আলোচনার বিষয় হলো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন। আচ্ছা, বঙ্গভঙ্গ যে নামটা শুনছো, বঙ্গভঙ্গ নামটা শুনে কি মনে হচ্ছে, আন্দোলনটা কিসের বিষয়ে আন্দোলন?
0: বঙ্গকে ভাগ করার জন্য ব্রিটিশ সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। এই পদক্ষেপগুলির বিরোধিতা করে এই আন্দোলন গড়ে ওঠে, তাই এই আন্দোলনের নাম বঙ্গভঙ্গ আন্দোলন।
2: আচ্ছা, বাংলাকে ভাগ করার প্রয়োজন হলো কেন?
0: এটা প্রশাসনিক কারণ ছিল। তখন শুধু বঙ্গ বলতে বাংলাকে বোঝানো হতো না, বঙ্গ বলতে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। তাই এত বৃহৎ পরিসর অঞ্চলের জনসংখ্যা মোটেই কম ছিল না। এই বৃহৎ পরিসর অঞ্চলকে শাসন কার্য ভালোভাবে চালানোর জন্য এই বঙ্গকে ভাগ করার প্রয়োজন হলো।
1: হ্যাঁ, তবে আরও একটা কারণ ছিল, যদি আসাম ও পূর্ববঙ্গকে একসঙ্গে যুক্ত করে আসাম প্রদেশ গঠন করা হয়, তবে আসামের চা বাগানের থাকা চা বাগানের মালিকরা চা রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরের সুবিধা পাবে।
2: বাহ, খুব সুন্দর বলেছো, চা চট্টগ্রাম বন্দর দিয়ে চা রপ্তানির সুবিধা পাবে।
0: এর প্রকৃত কারণ কি কিছু ছিল ম্যাম?
2: হ্যাঁ, বাংলাকে ভাগ করার জন্য দেখো, প্রশাসনিক সুবিধার কথা বললেও এর প্রকৃত কারণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক। ঠিক যে সময়টার কথা বলছি আমরা, 1904-5, এই সময়ে বাংলা ছিল ভারতবর্ষের জাতীয়তাবাদের মূল কেন্দ্র। যাবতীয় জাতীয়তাবাদী আন্দোলনগুলিতে হিন্দু বাঙালি শিক্ষিত বাঙালিদের যোগদান একেবারে চোখে পড়ার মতন। তারা ইংরেজ শাসনের সাথে সাথে ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে তারা যে ইংরেজ উদারবাদের সাথে যে পরিচিত হয়েছিল, সেইটার পরিপ্রেক্ষিতে তারাও ইংরেজদের মতন স্বাধীনতা চাইছিল। এই স্বাধীনতা চাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে জাতীয়তাবাদী আন্দোলনগুলি গড়ে তুলছিল সেটা বেশ বৈপ্লবিক ছিল। এই ভাবনা চিন্তা থেকে ব্রিটিশ সরকার ঠিক করে যে যদি বাংলাকে দুভাগে ভাগ করে দেয়া যায়, বিশেষ করে দুই বাংলাতেই বাঙালি শিক্ষিত হিন্দুদের একেবারেই সংখ্যালঘুতে পরিণত করা যায়, তাহলে জাতীয়তাবাদী আন্দোলনকে বেশ কিছুটা আঘাত পৌঁছানো যাবে। এছাড়াও আরো একটা ভাবনা ছিল, যদি সাম্প্রদায়িকতার বিষ বাঙালিদের মধ্যে ঢুকিয়ে দেয়া যায়, তাহলে তারা খুব সুন্দরভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ শাসন করো, বিভাজন করে শাসন করো, তারা এই নীতিকে খুব ভালো করে কার্যকর করতে পারবে।
0: বাংলাকে কিভাবে ভাগ করা হলো?
2: দেখো, বাংলাকে ভাগ করা হলো ঢাকা, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, পার্বত্য ত্রিপুরার কিছু অংশ, উত্তরবঙ্গের কিছু অংশ, এসবের সাথে আসামকে যুক্ত করে পূর্ববঙ্গ আর আসাম প্রদেশ, আর বাকি বাংলা বিহার আর উড়িষ্যার সাথে যুক্ত করে বাংলা প্রদেশ, দুটোর জন্য দুটো পৃথক প্রশাসনিক ভাবনা চিন্তা করা হয়েছিল।
1: 1905 খ্রিস্টাব্দেই বঙ্গভঙ্গ প্রেক্ষাপট রচিত হয়েছিল না তার আগে হয়েছিল?
2: 1905 এর অনেক আগেই বঙ্গভঙ্গের প্রেক্ষাপট রচিত হয়েছিল। 1903 খ্রিস্টাব্দে প্রথম বঙ্গভঙ্গের ঘোষণা হয়। 1903 খ্রিস্টাব্দে প্রথম বাংলার মানুষ জানতে পারে যে বাংলাকে ব্রিটিশ সরকার এইভাবে ভাগ করে দিতে চায়। এইটার পরিপ্রেক্ষিতে যাই ঘোষণা হলো বঙ্গভঙ্গ হবে, শুরু হলো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কাদের? এই সময়ের শিক্ষিত বুদ্ধিজীবী মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বাঙালিদের। তারা বিভিন্ন রকম পত্রিকার মাধ্যমে, যেমন সুরেন্দ্রনাথের বেঙ্গলি, কৃষ্ণকমল ভট্টাচার্যের হিতবাদী, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, বিপিনচন্দ্র পালের বন্দে মাতরম পত্রিকা, এইসব পত্রিকার মাধ্যমে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী ভাবনা চিন্তা প্রচার করতে শুরু করে। কেননা তারা বুঝতে পেরে গিয়েছিল যে ব্রিটিশ সরকারের বাংলাকে ভাগ করার পিছনে প্রকৃত কারণ কি ছিল। এছাড়াও তারা বিভিন্ন রকম সভা সমিতির আয়োজন করতে থাকে। সারা বাংলা জুড়ে প্রচুর সভা সমিতির আয়োজন করে মানুষের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ একদিক থেকে, অপরদিক থেকে ব্রিটিশ সরকারের এই যে কু ভাবনা চিন্তা, এইটার প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাতে থাকে। এটা এত বেশি পরিমাণে হয়েছিল যে কেবলমাত্র ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলে প্রায় 500 সভা সমিতি এইরকম করে অনুষ্ঠিত হয়েছিল। এখানেই তারা থেমেছিল না, বিভিন্ন রকম প্রচার পুস্তিকা তৈরি করে, যে প্রচার পুস্তিকায় বঙ্গভঙ্গের প্রকৃত কারণ, প্রকৃত রাজনৈতিক কারণ, ব্রিটিশ সরকারের কু মনোভাব, তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এই সব বিষয়ে লিখিত আকারে বিতরণ করতে থাকে। সারা বাংলা জুড়ে প্রায় 50,000 এই ধরনের পুস্তিকা বিলি করা হয়েছিল। শুধু পুস্তিকা বিলি নয়, আরো বিভিন্ন রকম পদক্ষেপ তারা নিয়েছিল, যেমন ভারত সরকারের কাছে অথবা সেক্রেটারি অফ স্টেটের কাছে স্মারকলিপি প্রেরণ। সারা বাংলা থেকে প্রচুর পরিমাণ স্মারকলিপি গিয়েছিল। এই স্মারকলিপিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের সংখ্যাও কিন্তু খুব কম ছিল না। বরিশাল থেকে এমন একটি স্মারকলিপি যায় যেখানে প্রায় 70,000 মানুষের স্বাক্ষর ছিল। সেই সময়ের নিরিখে এই 70,000 মানুষটা কিন্তু কম নয়। সেই সময় মানুষের মধ্যে এত রাজনৈতিক জ্ঞান ছিল না, তাহলেও তারা কিন্তু এটা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ

0: এখন আমাদেরকে ভাগ করে দিয়ে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। এতদিন পর্যন্ত ভূস্বামী ব্যবসায়ী সম্প্রদায়, জমিদার সম্প্রদায় তারা ব্রিটিশ সরকারের পক্ষে ছিল, কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা হওয়ার পর তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে সরে যায় এবং তাদের এই মনোভাবের বিরোধিতা করে। প্রথম পর্বে আন্দোলন, আবেদন নিবেদন নীতি, প্রচার, সভা সমিতি, স্মারকলিপি পাঠ, স্মারকলিপি দেয়া, এইসবের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি বলা যায়। কিন্তু ব্রিটিশ সরকার এটাকে একেবারেই পাত্তা দিল না। 1903 থেকে 1905 এই সময়টার মধ্যে সারা বাংলায় প্রচুর পরিমাণ সভা সমিতি, জনজাগরণ, এই জিনিসগুলো হয়েছে, মানুষের মধ্যে বঙ্গভঙ্গের বিরোধিতার মনোভাবও দেখা গেছে, কিন্তু এ সব কিছুকে পাত্তা দিল না ব্রিটিশ সরকার। এইসব না করে 1905-এ 19 জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করে দিল। বলা হলো 16 অক্টোবর থেকে তা কার্যকর করা হবে। বঙ্গভঙ্গ ঘোষণা করা মাত্রই সারা বাংলা জুড়ে একটা বিরাট আলোড়ন পড়ে গেল। মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু করলো। যেদিন বঙ্গভঙ্গ হবে 16 অক্টোবর, সেই দিন সারা বাংলা জুড়ে শোকের আবহ। হরতাল পালিত হলো, মানুষ রান্না করলো না, অরন্ধন পালিত হলো। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে অরন্ধনকে জাতীয় কর্মসূচি হিসেবে নেওয়া হলো এবং মানুষ বন্দে মাতরম গান গাইতে গাইতে মিছিল করে, শোভাযাত্রা করে স্বাদেশিকতার প্রচার করতে শুরু করলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব। তোমরা তো জানো রাখি সম্প্রীতির প্রতীক। শোভাযাত্রা সহকারে মানুষ গঙ্গা স্নান করে, কাছের মানুষ দূরের মানুষ সকলের হাতে রাখি বেঁধে আমরা যে বাঙালি, বাংলা আমাদের প্রাণ, এই বোধ সকলের মধ্যে জাগিয়ে তুলতে চেষ্টা করলো এবং আমরা কখনোই বিভাজিত হব না, এই ভাবনা চিন্তা সকলের মধ্যে ছড়িয়ে দিল। আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে এই ধরনের কিছু তথ্য পাই না?
1: হ্যাঁ ম্যাম, আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী থেকে কিছু তথ্য পেয়ে থাকি। অবনীন্দ্রনাথ ঠাকুরের রবি কাকা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব যেদিন পালন হলো, সেদিনকে সবাইকে নিয়ে গঙ্গায় স্নান করে পথচলিকার মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যান এবং যাকেই দেখতে পান তাকে হলুদসুতো রাখি বেঁধে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। এমনকি চিৎপুরের মসজিদে ঢুকে তিনি সেখানকার ইমামকেও রাখি পরিয়েছিলেন। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে মুসলিম ও হিন্দু এরা আলাদা নয়, তাদেরকে ভাতৃত্বের বন্ধনে বেঁধে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলেন।
0: বাহ, খুব সুন্দর বলেছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এরা বিরাট সভা করেছিলেন। এই সভায় একটা অর্থ ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল, প্রায় 50,000 টাকা দান করা হয়েছিল অর্থ ভাণ্ডারে, মানুষ দান করেছিল। এই যে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল, এই আন্দোলনের মূল উদ্দেশ্য হিসাবে তিনটি পথকে নেওয়া হয়েছিল। একটা হচ্ছে স্বদেশী আর স্বরাজ বয়কট, আর 3 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষার বিস্তার। স্বদেশী শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো দেশজ জিনিসপত্রের ব্যবহার।
2: ম্যাম, আপনি যে স্বদেশী ও বয়কটের কথা বললেন, স্বদেশীটা তো বুঝলাম, বয়কটটা তো একটু বুঝলাম না।
0: বয়কট হলো বিদেশি জিনিসপত্র বর্জন। এইটা চার্লস বয়কট নামে এক সাহেব কৃষকদের উপর নির্যাতন চাপিয়ে দিয়েছিলেন, তো কৃষকরা কি করেছিল, তাকে সম্পূর্ণভাবে বর্জন করেছিল। এই জন্য এই আন্দোলন তার নাম অনুসারে বয়কট আন্দোলন হিসেবে পরিচিত হয়ে আসছে। বয়কট মানে বিদেশি জিনিসপত্র ত্যাগ। সেই সময় ধরো ব্রিটেনের শিল্প বিপ্লব হয়েছে, সারা ভারতবর্ষব্যাপী বিদেশি জিনিসপত্র যদি ত্যাগ করা হয় তাহলে অবশ্যই সেই ভাবনাটা পূরণ করার জন্য আমাদের স্বদেশী জিনিসপত্র ব্যবহার করতে হবে। স্বদেশী জিনিসপত্র ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু স্বনির্ভরতায় উৎসাহ দিতে হবে। কিন্তু এই সময় যে জনজাগরণ ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে স্বনির্ভরতা হলো আমাদের দেশের স্বনির্ভরতা, আমাদের জাতির মর্যাদা, জাতীয় জিনিসের প্রতি আস্থা, জাতীয় সম্মান, এগুলোকে প্রচার করা। এগুলো তুমি এক ধরনের জাতীয়তাবাদী গণজাগরণ বলতে পারো। এই যে স্বনির্ভরতা, এইটা করতে গেলে কিন্তু আমাদেরকে নিজেদের জিনিসপত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ খাদি, কাব্যস্ত্রের ক্ষেত্রে খাদি, চরকা এসবের ব্যবহার, বা নিজেদের কারখানা তৈরি, জিনিসপত্র তৈরির জন্য, এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে করতে হবে, যেটা করাও হয়েছিল। আমরা এখানে দেখেছি এই যে বত বড় আন্দোলন ধরো গড়ে তোলা হলো, এই আন্দোলনের জন্য অর্থেরও প্রয়োজন ছিল। সারা বাংলাব্যাপী মানুষ প্রচুর অর্থ সাহায্য করেছিল, এমনকি আমরা দেখেছি মেয়েরাও তাদের গয়নাপত্র এইসব দিয়ে স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিল। আবার দেখো এই যে পত্রপত্রিকাগুলোর কথা বললাম, যে পত্রপত্রিকাগুলো এই স্বাদেশিকতা প্রচার করছিল, এই পত্রপত্রিকাগুলোর মধ্যে যেমন সুরেন্দ্রনাথের বেঙ্গলি, কৃষ্ণকমল ভট্টাচার্যের হিতবাদী, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, এইসব পত্রপত্রিকাগুলো আমাদের আদর্শগুলোকে, যে আদর্শগুলো নিয়ে আন্দোলন করা হয়েছিল সেই আদর্শগুলোকে ভীষণভাবে প্রচার করেছিল। যেমন সঞ্জীবনী পত্রিকায় কৃষ্ণকুমার মিত্র প্রকাশ্যে বয়কটের ডাক দেন। এছাড়াও সভা সমিতিগুলিতে বারবার স্বদেশী জিনিসপত্র ব্যবহার, বিদেশি পণ্য বর্জন, এসবের কথা বলা হচ্ছিল।
1: ম্যাম, নারী সমাজ কিভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল?
0: মহিলারা এই আন্দোলনের সাথে যে যুক্ত হয়েছিল, এটা ছিল তাদের একেবারে প্রথম পদক্ষেপ। এর আগে কিন্তু আমরা

0: এইরকম প্রকাশ্যে এসে বাঙালি মহিলারা আন্দোলনে যুক্ত হচ্ছে আমরা দেখিনি। তারা প্রকাশ্য সভা সমিতিতে যোগদান করে, পিকেটিং দোকানগুলিতে পিকেটিং এর ব্যবস্থা, বয়কট বিশেষ করে তারা সেই ব্যবস্থাটাকে বেশ ভালোভাবে কার্যকর করে। যেমন মি সুতোর বিলাতি শাড়ি, লবণ আর যে আনুষঙ্গিক জিনিসপত্র তোমরা মুকুন্দ দাসের গানে শুনেছ, ছেলেদের রেশমি চুরি, বঙ্গ নারী, কবু হাতে আর পড়ো না, তো এইসব জিনিসপত্র গুলোকে তারা বর্জন করে।
1: পিকেটিং বলে একটি শব্দ আপনি বললেন, এই পিকেটিং শব্দের অর্থ কি?
0: কোন একটা জায়গায় কোন কাজকে বন্ধ করার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা, এটাকে বলে পিকেটিং। এটা হয়েছিল মূলত বিদেশি জিনিসপত্র বিক্রির দোকানের সামনে, আর করেছিলেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রীরা। তারা প্রতিবাদ করে, একদিক থেকে তারা যেমন সাধারণ মানুষকে সচেতন করে, অন্যদিক থেকে বিলেতি জিনিস বিক্রি বন্ধ করে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা বিলেতি জিনিসপত্র পুড়িয়েও দিচ্ছে। এইসব মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, লীলাবতী মিত্র, কুমুদিনী বসু, অম্বুজা সুন্দরী দাশগুপ্ত, পুণ্যলতা গুপ্ত, এইসব মহিলারা। সরলা দেবী চৌধুরানী নিজে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা দোকান স্থাপন করেন, যেখানে বাংলার মহিলারা নিজেদের তৈরি জিনিসপত্র ব্যবহার এবং নিজেদের তৈরি জিনিসপত্রকে বিক্রি এবং সেখান থেকে কিনতে পারত।
1: ম্যাম, আমরা ছাত্ররা কিভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম?
0: এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। ছাত্ররা এই আন্দোলনে সব থেকে বেশি অংশগ্রহণ করেছিল। তারা যে সমিতিগুলি গড়ে তুলেছিল, এই সমিতিগুলি মূলত স্বেচ্ছাসেবক সমিতি, অর্থাৎ তারা যে স্বেচ্ছাসেবক সমিতির মাধ্যমে সারা বাংলা জুড়ে জাতীয়তাবাদের প্রচার করেছিল। এগুলির মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিল অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বান্ধব সমিতি। বরিশালেই এই সমিতির প্রায় 149টি শাখা ছিল। এই সমিতির সদস্যরা সারা বাংলা ঘুরে ঘুরে জাতীয়তাবাদ, জাতীয় জনজাগরণ, স্বনির্ভরতা এইসব বিষয়ে মানুষকে সচেতন করেছিল। এরা এই বক্তব্যগুলো শুধুমাত্র দিনের বেলাতেই দিত না, এমন অনেক সময় হয়েছে রাতে লণ্ঠনের আলোয় স্বাদেশিকতার প্রচার হচ্ছে। তারা গ্রামের মানুষের কাছে পৌঁছানোর জন্য গ্রামের মানুষের সমস্যাগুলির মধ্যে ঢুকে পড়ে, যেমন বাল্য বিবাহ, পণ প্রথা, মদ্যপান, এগুলির বিরোধিতা করে, এই সমস্যাগুলিকে দূর করার চেষ্টা করে। অবস্থা এমন দাঁড়ায় তারা গ্রামে সালিশি বিচারেরও ব্যবস্থা করে। অনেক সময় তাদের কাছে মানুষ বিচার চাইতে আসতো। এই সব কাজগুলো করার জন্য তারা নিজেদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি ঘটায়, অর্থাৎ ধরো লাঠি খেলা, ব্যায়াম, এইসব বিষয়গুলো করে এবং সারা বাংলা জুড়ে প্রচার চালাতে থাকে। শুধুমাত্র স্বদেশ বান্ধব সমিতি নয়, ফরিদপুরের ব্রতী সমিতি, ময়মনসিংহের শহীদ সমিতি, সাধনা সমিতি, কলকাতা সন্তান সম্প্রদায়, বন্দে মাতরম সম্প্রদায়, শচীন্দ্র প্রসাদ বসুর অ্যান্টি সার্কুলার সোসাইটি, এইসব সমিতিগুলির মাধ্যমে সারা বাংলা জুড়ে তারা স্বাদেশিকতার প্রচার চালাতে থাকে। যদি তুমি এটা বলো যে জাতীয়তাবাদী আন্দোলনের মূল কাণ্ডারি ছিল এই ছাত্ররা, সেটাও একদম সঠিক হবে। জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে এই ছাত্ররা বিরাট ভাবে সাহায্য করেছিল। আর একটা বিষয় দেখো, এরা বয়কটটাকে বেশ কার্যকরী করেছে। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা বয়কট, বিদেশি জিনিসপত্র বয়কট, এইসব জিনিসটাকেও তারা খুব কার্যকরী করেছিল।
1: ম্যাম, শ্রমিক ও কৃষকরা এরা কিভাবে আন্দোলনে ভূমিকা গ্রহণ করেছিল?
0: দেখো, সেই সময় তো শিল্প এত বিশেষ ছিল না, তবে যে সমস্ত বিদেশি শিল্পগুলো ছিল, বিদেশি শিল্পগুলিতে শ্রমিকরা ধর্মঘটের মাধ্যমে কাজ অচল করে দেওয়ার চেষ্টা করেছিল। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তাহলেও কৃষকরা সরাসরি আন্দোলনে সংঘবদ্ধ ভাবে আসছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। সব থেকে বেশি পরিবর্তন ঘটেছিল শিক্ষা ক্ষেত্রে। জাতীয় শিক্ষার বিস্তার করার চেষ্টা করা হয়েছিল। দেখো, ছাত্ররা আন্দোলন করবে আর তাদের উপর সরকারি দমন নীতি আসবে না, এটা নয়, এটা হতে পারে না। যখন ছাত্ররা আন্দোলন করছিল তখন সরকার বিভিন্ন রকম সার্কুলার জারি করছিল। এদের মধ্যে অন্যতম ছিল কার্লাইল সার্কুলার। RW কার্লাইল একটা সার্কুলার জারি করে, যে সার্কুলারে বলা হয় স্কুল কলেজ থেকে যেসব ছাত্রছাত্রী যোগদান করবে আন্দোলনে, তাদের স্কুল কলেজগুলির অনুমোদন বাতিল করে দেওয়া হবে। পরবর্তীকালে ছাত্রদের সরকারি চাকরির দরজাও বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। অর্থাৎ যত রকম ভাবে ছাত্রদেরকে অত্যাচার করা সম্ভব সেই কাজগুলি করা হতে থাকে। তাহলে বিকল্প একটা শিক্ষার ব্যবস্থা করতে হবে। 1906 সালে গঠিত হলো জাতীয় শিক্ষা পরিষদ। হীরেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এদের উদ্যোগে গড়ে উঠলো জাতীয় শিক্ষা পরিষদ।
1: ম্যাম, এই সময় কি তাহলে সুচিন্দ্রনাথ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করেন?
0: হ্যাঁ, দেখো, জাতীয় শিক্ষার যে বিস্তার ঘটানো হচ্ছিল এইটার জন্য জাতীয় শিক্ষা পরিষদ পরিষদ তৈরি হলো। আর জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়ে জাতীয় শিক্ষার একটা মান নির্ণয়ের ব্যবস্থা হলো। প্রথম কথা, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় কথা, যে শিক্ষার ব্যবস্থা করা হবে সেই শিক্ষা প্রধানত জাতীয় এবং জাতীয়তাবাদী, এবং সেই শিক্ষা গ্রহণ করে ছাত্ররা কিন্তু নিজেদের উপার্জনের পথ তৈরি করতে পারবে। গড়ে উঠলো বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এই দুটো একসাথে পরবর্তীকালে কোন বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়েছিল?
1: যাদবপুর বিশ্ববিদ্যালয়।
0: একদম ঠিক। এছাড়া সারা বাংলা জুড়ে প্রচুর স্কুল কলেজ গড়ে ওঠে। ছাত্রছাত্রীরা এই সব স্কুল কলেজগুলিতে জাতীয়তাবাদে শিক্ষা পেতে থাকে। আবার দেখো, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে যে আন্দোলনটা হয়েছিল এমন নয়। আমি তোমাদের আগেই বলেছি একটা স্বনির্ভরতার প্রয়োজন ছিল। এই স্বনির্ভরতার প্রয়োজন মেটাতে একেবারে সেই ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠলো অনেক।

0: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল, জামশেজি টাটার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এইগুলি। কিন্তু আবেগের বসে জাতীয়তাবাদীদের উদ্যোগে যে কারখানাগুলি স্থাপন করা হয়েছিল সেগুলি দীর্ঘকাল চালানোর মতন সূক্ষ্ম ব্যবসায়ী বুদ্ধির প্রয়োজন ছিল। সেখানে শুধুমাত্র দেশপ্রেম জাতীয়তা বোধ নয়, আরো সূক্ষ্ম ব্যবসায়ী বুদ্ধির প্রয়োজন ছিল। এই কারণে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে এই কারখানাগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে।
1: সাংস্কৃতিক ক্ষেত্রে এই আন্দোলন কিভাবে বিকাশ লাভ করেছিল?
0: দেখো, এই আন্দোলনের সাংস্কৃতিক গুরুত্ব খুব খুব বেশি ছিল। মানুষের মধ্যে জাতীয়তা বোধ ও জাতীয়তার বিকাশের জন্য বহু গান, নাটক, যাত্রা, কবিতা সব লেখা হয়েছিল। যেমন ধরো, আমরা চারণ কবি মুকুন্দরাম দাসের কথা পাই। তিনি সারা বাংলা জুড়ে ঘুরে ঘুরে পুলিশের ব্যাপক ধরপাকড়, ব্যাপক অত্যাচার সত্ত্বেও বাংলা জুড়ে ঘুরে ঘুরে তিনি গান লিখে সেই গান গেয়ে প্রচার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রচনা করেছিলেন অজস্র গান কবিতা, তার মধ্যে আমার সোনার বাংলা, এই গান 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের একেবারে যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটি সিদ্ধ হয়। এই সবগুলো আমাদের সাংস্কৃতিক জগৎকে ভীষণ ভাবে সমৃদ্ধ করে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটি এই সময়ই আঁকা। দেখো, এই যে সাংস্কৃতিক জগৎ আমাদের তৈরি হচ্ছে, এই সাংস্কৃতিক জগতে কিন্তু আমরা নিজেদের মতন করে নিজেদের জাতীয়তাবাদের বিকাশ ঘটাচ্ছি। আবার অনেক ক্ষেত্রে আমাদের পুরনো যে ভাবনা চিন্তা সেগুলোকেও তুলে ধরে আনার চেষ্টা করছি। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর যখন ছবি আঁকছেন তখন তিনি কিন্তু ব্রিটিশ ভিক্টোরিয়ান কালচার নিচ্ছেন না, তিনি আমাদের যে মোঘল, অজন্তা, যে পুরনো সাংস্কৃতিক যে কালচার ছিল সেই সব জায়গা থেকে তিনি অনুপ্রাণিত হচ্ছেন। নন্দলাল বসু শিল্পকলাতে আমরা এই জিনিস দেখতে পাই। অর্থাৎ সাংস্কৃতিক জগতের দিক থেকে গান, কবিতা, যাত্রা, ছবি, বিভিন্ন লেখা, সাহিত্যিক বিভিন্ন চর্চা আমাদের সাংস্কৃতিক জগৎকে বেশ সমৃদ্ধ করে। যেমন এখানে রবীন্দ্রনাথের দুটো আমরা উপন্যাস দেখতে পাই, গোড়া আর ঘরে বাইরে। এগুলো আমাদের এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা।
1: জাতীয় রাজনীতি স্তরে কংগ্রেস তো একটা গুরুত্বপূর্ণ দল, তাহলে জাতীয় কংগ্রেস কি কোনো ভূমিকা গ্রহণ করে ছিল এই আন্দোলনে?
0: হ্যাঁ, অবশ্যই এই আন্দোলনে জাতীয় কংগ্রেসের একটা বিরাট ভূমিকা ছিল। কিন্তু জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে মত পার্থক্য ছিল। বিষয়টা কিরকম, 1905 জাতীয় কংগ্রেসের যে বেনারস অধিবেশন হয়, সেই বেনারস অধিবেশনে স্বদেশীয় বয়কটকে গ্রহণ করা হলো আন্দোলনের উদ্দেশ্য হিসেবে। কিন্তু যখনই চরমপন্থী নেতৃত্ব পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা সংগ্রাম, যদি তুমি এখানে বলতে পারো, আরো একটা দিক ছিল ঔপনিবেশিক স্বরাজ অর্জন, তো এই পূর্ণ সংগ্রামের কথা বলতে যায়, তখন কিন্তু নরমপন্থী নেতৃত্ব ঠিক সংগ্রামের পক্ষপাতী ছিল না। তাহলে এদের মধ্যে একটা মত পার্থক্য দেখা যাচ্ছিল, যেখানে যদিও চরমপন্থী মত জয়লাভ করেছিল এবং পরবর্তী আন্দোলন যে পরিচালিত হয়েছিল সেটা এই চরমপন্থী নেতৃত্বের হাত ধরেই, তাহলেও জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে একটা মত পার্থক্য সূক্ষ্ম ছিল, যদিও আন্দোলনে উভয় পক্ষই অংশ নিয়েছিল।
1: এর থেকে সুরাট বিভাজন?
0: হ্যাঁ, একদম ঠিক। এই মত পার্থক্য থেকে আন্দোলন কিভাবে চলবে, আন্দোলনের কৌশলগত ভূমিকা, আন্দোলনের আদর্শ কিরকম হবে, এই সব মত পার্থক্য থেকে 1907 সুরাট বিভাজন। বাংলার বাইরেও কিন্তু স্বদেশী বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ে, শুধুমাত্র বাংলার মধ্যেই তা সীমাবদ্ধ থাকেনি। তিলক গণপতি উৎসব আর শিবাজি উৎসব, এই দুটো উৎসবকে জনপ্রিয় করে তুলেছিলেন, যাতে আমাদের মধ্যেকার যে আত্মজাগরণ, আমরা কি শক্তি, সেইটা প্রকাশ করার জন্য। দেখো, সমপর্যায়ে এই যে উৎসবকে কেন্দ্র করে আন্দোলনের বিকাশ, এটাও কিন্তু আমরা বাংলার মধ্যেও দেখতে পাই। যেমন বাংলার মধ্যে বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব, হ্যাঁ, এগুলো চালু করা হয়েছিল। সরলা দেবী চৌধুরানী এটা চালু করেছিলেন। আমাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, আমাদের যে নিজস্ব সাংস্কৃতিক ভাবনা চিন্তাকে কেন্দ্র করে আমরা স্বাধীনতার আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পেরেছিলাম।
1: এই আন্দোলনের কি কিছু সীমাবদ্ধতা ছিল?
0: হ্যাঁ, যে কোনো আন্দোলন খুব বড় আকারে গড়ে উঠলে এই আন্দোলনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন ধরো, আন্দোলনে সব স্তরের মানুষকে যুক্ত করা যায়নি। এই আন্দোলন বিশেষ করে শিক্ষিত হিন্দু, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আন্দোলনকে জাতীয়তাবাদকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আদর্শকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাপকভাবে কৃষকরা অংশগ্রহণ করছে, সমাজে নিচু স্তরের মানুষ অংশগ্রহণ করছে, সেটা কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু আন্দোলনের একটা অন্যতম সীমাবদ্ধতা। এছাড়াও তুমি যদি বলো মত পার্থক্য নেতৃত্বের, একটা সর্বভারতীয় নেতৃত্ব না থাকা আবার নেতৃত্বের মত পার্থক্য, এটাও কিন্তু আন্দোলনের এক ধরনের সীমাবদ্ধতা। কিন্তু সীমাবদ্ধতা থাকলেও এই আন্দোলনের ইতিবাচক দিকগুলিকে আমরা ফেলে দেবো না। যেমন ধরো, আমাদের সাংস্কৃতিক বিকাশ, আমাদের কারিগরি শিক্ষার বেশ উন্নতি হয়েছিল, বিজ্ঞানের উন্নতি হয়েছিল। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে দেখতে পাচ্ছি, জগদীশ চন্দ্র বসুকে দেখতে পাচ্ছি, এই সময় বিজ্ঞানের প্রভূত উন্নতি করেন তারা, যেগুলো বিদেশেও প্রশংসিত হয়। এসব সত্ত্বেও আন্দোলন দীর্ঘমেয়াদী হতে পারেনি। 1907 মাঝামাঝি সময়ে আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে যায়। আবার অনেকে ব্যক্তিগত ভাবে বীরত্বের পথ নিয়ে নেন, হ্যাঁ, বিপ্লবী সন্ত্রাসবাদ,

0: এই জিনিসগুলো আস্তে আস্তে শুরু হয়। আন্দোলন যে একেবারেই ব্যর্থ ছিল এটা আমরা বলবো না, কারণ 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে রদ করা হয়। তখন করা হয় কি, বাংলার যে দুভাগ পূর্ববঙ্গ এবং পশ্চিমের অংশ, এই দুটো অংশকে যুক্ত করে একটা প্রদেশ, আর বিহার উড়িষ্যা আলাদা প্রদেশ হিসাবে অন্য একটা প্রশাসনিক বিভাগ গড়ে তোলা হয়। তো এই আন্দোলন আবার বিশাল সফল নয়, আন্দোলন প্রায় ব্যর্থই হয়েছিল। তো আন্দোলনের ব্যর্থতার বেশ কিছু কারণ ছিল, যেমন ধরো এই কারণগুলির মধ্যে,
1: যেমন সরকারি দমন নীতি, সরকার এই আন্দোলন বৈপ্লবিক সম্ভাবনা বুঝতে পেরে প্রচন্ড দমননীতি চালনা করেছিলেন, এবং তার সাথে সাথে জনসভা, শোভাযাত্রা এবং সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ জারি করেছিলেন। এবং যে ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই ছাত্রদের স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল, এবং সেই ছাত্রদের সরকারি চাকরির রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়াও পুলিশরা মারাত্মক ভাবে এইখানে দমননীতি চালাত।
2: এর আরো একটা কারণ ছিল, এ সময় বিভিন্ন অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা গেছিল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, যেমন অন্যতম প্রতিষ্ঠান ছিল জাতীয় কংগ্রেস। সেই দলের ভাঙন ঘটার ফলে যে সমস্ত আন্দোলনগুলির শীর্ষ নেতা ছিল জাতীয় কংগ্রেসের বড় বড় নেতারা, তাদেরকে গ্রেপ্তার করা হয়। অশ্বিনী কুমার দত্ত সহ বড় বড় 9 জন নেতাকে দ্বীপান্তরে পাঠানো হয়। তাছাড়া পাঞ্জাবের অজিত সিং ও লালা লাজপত রায়কেও দ্বীপান্তরে পাঠানো হয়। এর ফলে আন্দোলনগুলির বড় বড় শীর্ষ নেতাদের গ্রেপ্তার করার ফলে আন্দোলনগুলি ছত্রভঙ্গ হয়ে পড়ে। প্রায় এক আঘাতেই এই আন্দোলনগুলিকে নেতৃত্বহীন করে দেওয়া হয়েছিল। এর ফলে আন্দোলনগুলি ছত্রভঙ্গ হয়ে যায়। এবার ছত্রভঙ্গ হওয়ার ফলে পুলিশ খুব সহজেই দমন নীতি চালু করে এই আন্দোলনগুলিকে দমিয়ে দিতে পেরেছিল।
0: বাহ, খুব ভালো বলেছো, একদম ঠিক বলেছো। এছাড়াও আগে যেটা বললাম যে সব স্তরের মানুষের অংশগ্রহণ ছিল না, সব স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারেনি, মানে করেনি, এটাও আন্দোলন ব্যর্থ হওয়ার আরো একটা অন্যতম কারণ। আবার দেখো পরবর্তীকালে আমরা যে বয়কটটা দেখছি, যে বর্জন বর্জন বর্জন, দীর্ঘমেয়াদী এই বর্জনটা সম্ভব ছিল না। আর স্বদেশী জিনিসপত্র ব্যবহার চালু হলেও স্বদেশী জিনিসপত্র একেবারে বিশাল একটা বাজার করে ফেলবে, বা তার উৎপাদন যে কষ্ট, উৎপাদনের যে খরচ, সেটার সাথে তাল মিলিয়ে চলবে এটাও কিন্তু আশা করা যাচ্ছিল না। ইংল্যান্ডের শিল্প বিপ্লব জাত বিলিতি দ্রব্যের যে দাম, সেখানে আমাদের স্বদেশী দ্রব্যের দাম তার তুলনায় বেশি হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ অবশ্যই এই জিনিসগুলো কিনবে না, দীর্ঘদিন ধরে অন্তত কিনবে না। আর ভূস্বামী জমিদার যারা উচ্চবিত্ত সম্প্রদায়, তারা দীর্ঘদিন আন্দোলনের সাথে থাকলেও শেষের দিকে তারাও আন্দোলন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে। তো আন্দোলন সম্পর্কে তারা আগ্রহ হারিয়ে ফেলার অর্থ হলো, দেখো অর্থের ভান্ডার একটু কমে যাওয়া। তাহলে অর্থের যোগানটা যদি কমে যায়, সেক্ষেত্রে আন্দোলনকে কিন্তু এত বড় আকারে দাঁড় করানো যাবে না। কিন্তু এই ব্যর্থতা সত্ত্বেও আন্দোলনটার গুরুত্ব কিন্তু আমরা একদম অস্বীকার করতে পারি না।
2: এই সময় তো এই আন্দোলনগুলি ধীরে ধীরে ধর্মীয় হয়ে পড়ছিল, তাহলে মুসলমান সমাজ স্বইচ্ছভাবে এই আন্দোলনে যোগ দিতে পারছিল না। তাহলে এই জিনিসটা কি এই আন্দোলনের উপর কোনো প্রভাব ফেলেছিল?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আন্দোলনগুলো চালানোর জন্য বেশ কিছু ধর্মীয় উৎসবকেও জুড়ে দেওয়া হয় এর সাথে, যেমন বীরাষ্টমী ব্রত বা প্রতাপাদিত্য উৎসব। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু ধর্মের উৎসব, গণপতি উৎসব, শিবাজী উৎসব। এইটা সাম্প্রদায়িকরা এটার বেশ সমালোচনা করেছিল, যারা সাম্প্রদায়িক ভাবনা প্রচার করে, সাম্প্রদায়িকতার বিশ্বাস যারা প্রচার করে। তো এই জন্যই আন্দোলন একদম হিন্দু আন্দোলন, বা যেমন ভারত মাতার চিত্র আঁকা হিন্দু আন্দোলনের পথ পরিগ্রহ করেছিল। এই জন্যই মুসলমান কৃষক সম্প্রদায় এই আন্দোলনে ততটা অংশ নিতে পারেনি। আন্দোলন ব্যর্থ হওয়ার এটাও একটা অন্যতম কারণ হিসেবে তুমি বলতে পারো। কিন্তু ব্যর্থ হলেও এই আন্দোলনকে আমরা অনেকাংশে সফল ধরে নেব। এই আন্দোলন পরবর্তী গণসংগ্রামগুলির প্রেরণা যোগায়। পরবর্তী গণসংগ্রামে যে সমস্ত পথ অবলম্বন করা হয়েছিল, প্রতিরোধ, অহিংসা, আন্দোলনের প্রচার, জনগণকে আন্দোলনে সামিল করা, এগুলো কিন্তু এই আন্দোলন থেকে অনেকাংশে উদ্ভূত। আন্দোলনের ফলে দেখতে পাচ্ছি নারী সমাজ, মহিলারা অংশ নিচ্ছে আন্দোলনে, ছাত্ররা অংশ নিচ্ছে। এক কথায় আন্দোলনের যে সাধারণ হয়ে যাওয়ার ভিত্তি, সকলের কাছে পৌঁছানোর যে ভিত্তি, এইটা আমরা প্রথম দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম ভারতীয় রাজনীতি কেবলমাত্র শিক্ষিত উচ্চ বিত্তের রাজনীতি। জাতীয় কংগ্রেসের নেতারা কেউ সাধারণ মানুষ ছিলেন না। এই প্রথম আন্দোলনকে একেবারে সাধারণ স্তরে পৌঁছে দেয়া গেল। সকলে মিলে এটা অনুভব করতে লাগলো, এটা আমার দেশ, এটা আমার জাতি, একে রক্ষা করার দায়িত্ব আমার। এই যে একটা বড় ভাবনা, একটা আদর্শমূলক ভাবনা, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ ছড়িয়ে গেল।
2: সাংস্কৃতিক দিকের ফলে না রাজনৈতিক দিকের ফলে, কোন দিকটার ফলে এই আন্দোলন আরো গভীর হয়ে গেছিল?
0: আন্দোলন তো রাজনৈতিক ভাবে যথেষ্ট শক্তিশালী ছিল, আমরা জাতীয়তাবাদের বেশ বিকাশ আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সাংস্কৃতিক বিকাশ এই রাজনৈতিক বিকাশকে অনেক বেশি ত্বরান্বিত করেছিল। দেখো আমরা সহজে যখন কোনো তত্ত্ব বুঝতে পারি না, আমাদের তাহলে যদি গানের মাধ্যমে বোঝানো হয়, যদি ছড়ার মাধ্যমে বোঝানো হয়, আমরা কিন্তু সে তত্ত্বটা বেশ ভালোভাবে বুঝতে পারি এবং আমরা মনে নিতে পারি। ছেলেদের রেশমি চুরি বঙ্গ নারী খুবু হাতে আর পড়ো না, এই গানের পরিপ্রেক্ষিতে মহিলারা অনেক বিদেশি পণ্য বর্জন করতে শুরু করেছিল। দেখো, দ্বিজেন্দ্রলাল রায়ের যে লেখা গান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, নাটক, কবিতা, উপন্যাস, এগুলো কিন্তু আমাদের সাংস্কৃতিক জগতে যেমন উন্নতি ঘটিয়েছিল, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দিকে অনেক বেশি শক্তিশালী করেছিল।
2: ম্যাম, এই আন্দোলন কি ব্যর্থ হলেও সফল বলা চলে?
0: হ্যাঁ, একদম ঠিক কথা, এই ওটাই বলছিলাম। এই আন্দোলন যদিও হয়তো সামগ্রিকভাবে সফলতা লাভ করতে পারেনি, কিন্তু এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যর্থ আন্দোলন বলবো না। এই সব দিকগুলোর কারণে আমাদের জাতীয়তাবোধের বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, শিক্ষার বিকাশ, আমরা এই যে চেতনা, আমরা যে ভারতবাসী, এই চেতনা জাগরণ, এইগুলোই আন্দোলনের অন্যতম অংশ ছিল। এছাড়াও তুমি দেখো না, আরো পরবর্তীকালে এই আন্দোলন থেকে যারা হতাশ হয়, যে সমস্ত যুবক, শিক্ষিত যুবক, তারা কিন্তু ব্যক্তিগত বীরত্বের পথ বেছে নেয়। এই আন্দোলন থেকে আমাদের বিপ্লবী সন্ত্রাসবাদের উদ্ভব ঘটে। আরো পরবর্তীকালে আমরা ক্ষুদিরাম বসুকে দেখতে পাই, মাস্টারদা সূর্য সেনকে দেখতে পাই। আমাদের এই 1905 বঙ্গভঙ্গ আন্দোলন বিপ্লবী সন্ত্রাসবাদকে অনেক দৃঢ়তার সাথে তৈরি করেছিল, এটা বলা যায়। তো যাই হোক, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং বাংলার রাজধানী কলকাতা থেকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। তাহলে আমরা মোটামুটি ভাবে বঙ্গভঙ্গ সম্পর্কে জানলাম। এবার দেখো কি ধরনের প্রশ্ন হয়। ছোট ছোট প্রশ্নের ক্ষেত্রে এরকম হতে পারে যে বঙ্গভঙ্গ কেন হয়েছিল, স্বদেশী স্বরাজ কি, বঙ্গভঙ্গের পিছনে প্রকৃত কারণ কি ছিল, বাংলার বাইরে বঙ্গভঙ্গ স্বদেশিকতার প্রভাব কেমন পড়েছিল, আন্দোলন ব্যর্থ হয়েছিল নাকি সফল হয়েছিল, ব্যর্থ হলেও আন্দোলনের গুরুত্ব কেমন ছিল, এইসব ব্যাপারগুলো। এছাড়া তোমাদের মনে আর কি ধরনের প্রশ্ন হতে পারে বলে মনে হয়?
2: ম্যাম, এই আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব লেখো।
0: হ্যাঁ, এটা বেশ ভারী প্রশ্ন, আন্দোলন তো মূলত রাজনৈতিক। এছাড়া সৌম্যদীপ, তোমার কি মনে হয়?
1: সাংস্কৃতিক দিক থেকে,
0: হ্যাঁ, সাংস্কৃতিক, এই আন্দোলনের সাংস্কৃতিক গুরুত্ব কি ছিল, বা এই সময় সাংস্কৃতিক বিকাশ কেমন হয়েছিল, বা শিক্ষার বিকাশ কেমন হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
2: ম্যাম, এই আন্দোলন কিভাবে মানুষের মনে জাতীয় চেতনা জোগাড় করতে পারে, এইটা একটা প্রশ্ন।
0: হ্যাঁ, এটাও এক ধরনের একটা প্রশ্ন হতে পারে, আন্দোলন কিভাবে মানুষের মধ্যে জাতীয় চেতনা বা জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল, এই আন্দোলন কি পরবর্তী আন্দোলনগুলোর প্রেরণা ছিল, এই সব বিষয়গুলো আমাদের এই বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে প্রশ্ন হতে পারে। আমাদের বঙ্গভঙ্গ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার।
3: এতক্ষণ শুনলেন অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। আলোচনা করলেন গুড়া রমণীকান্ত ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিকের শিক্ষিকা জয়শ্রী ধোলে সঙ্গে দুজন শিক্ষার্থী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে সন্ধে অথবা রাতের দিকে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস

যা স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে 96% এবং 63%। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে 6:38 কৃষি কথার আসর। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বেগুন গাছে কলম পদ্ধতি, এই বিষয়ে সায়ন শাহুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, এবং তারপর শুনবেন এক পৃথিবী এক স্বাস্থ্য, এ বিষয়ে ডক্টর রিপন বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। সমীক্ষা শুনবেন সন্ধে 7:30, বলবেন চণ্ডীচরণ ঘোষ। রাত 8:00 বাংলা নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা মানুষ প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য। রাত 9:30 সঞ্জয় চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 9:50 নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়। রাত 10:10 বাংলা ছায়াছবির গান। রাত 10:30 শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। রাত 10:50 শুনবেন কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান, উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধে 6:30 গুল গুলশন, সন্ধে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সন্ধে 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, রাত 8:15 নানা রঙের গান, স্পটলাইট শুনবেন রাত 9:16, রাত 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের উল্লেখযোগ্য মুহূর্তসমূহ, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সার জঙ্গলে ছাড়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে এই বাঘিনীটিকে দেওয়ার জন্য বিহার সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষা ও সংরক্ষণে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলেও

0: উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি টোটো উপজাতির সুরক্ষায় বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। পাঁচ বছর পর তরাই ডুয়ার্স থেকে দার্জিলিংয়ের চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর প্রসাহন যোজনার সুবিধা পেতে চলেছেন বলেও তিনি জানান। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বনদপ্তরে বৈকুণ্ঠপুর ডিভিশনের নোধাবাড়ি এলাকায় কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। আজ সকালে একটি চা বাগান থেকে ওই দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ওই চা বাগান পেরিয়েই রয়েছে ধানক্ষেত। বন্যপ্রাণীর আনাগোনা রুখতে ধানক্ষেত সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সেই বেড়া পেরোতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। জমির মালিককে চিহ্নিত করা হয়েছে, তবে ঘটনার পর থেকে তিনি পলাতক। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি ময়দা এবং 250 গ্রাম সুজি দেওয়া হবে। 50% ভর্তুকিতে এই সামগ্রী পাওয়া যাবে, তবে বিক্রয়মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনী আজ রেশনিং ব্যবস্থার মাধ্যমে পুজো প্যাকেজ ঘোষণা করেন। বনগাঁয় এক সাংবাদিক সম্মেলনে তিনি পুজো প্যাকেজ হিসাবে 1 কেজি চিনি, 1 কেজি ময়দা সহ 250 গ্রাম সুজি দেওয়ার কথা জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন গান্ধী স্মৃতিস্তম্ভে। কলকাতা পুরভবনেও গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার, প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। বিজেপি সাংসদ, বিধায়ক ও নেতারা খাদির বস্ত্র কিনে দিনটি পালন করেছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা। দুর্গাপুরের কাকসা থানার বিদবিহার পঞ্চায়েতের কাজলাডিহ এলাকায় আজ পুকুরে ডুবে পূর্ণ হাজরা নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠী পুজোর জন্য শালক ফুল তুলতে গিয়ে একটি স্থানীয় পুকুরে নেমেছিলেন পূর্ণবাবু। সেই সময় হঠাৎ পা পিছলে তিনি গভীর জলে পড়ে যান। বীরভূমের টুলু মণ্ডলের আত্মীয় নৈমুদ্দিন মণ্ডল ও তার ভাই মনিরুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে মোহাম্মদবাজারের সোতশাল এলাকায় নৈমুদ্দিনের বাড়িতে সকাল থেকেই পুলিশ তল্লাশি চালায়। দুই ভাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। শতাব্দী প্রাচীন পুরুলিয়ার মহিতর কালীমন্দির থেকে আজ ভোরে দুষ্কৃতীরা প্রায় 60 লক্ষ টাকার গয়না চুরি করে পালিয়ে যায়। দেবীর গায়ের সমস্ত গয়না নিয়ে গেল, হাতের রূপোর খড়্গ, সোনার জিপ এবং দেবীর নাকের নথ তারা খুলতে পারেনি। এখানে দেবী মূর্তি বড়মা নামেই খ্যাত। মালদার ভূতনির আলাদিয়া এলাকায় ফুলহার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ব্যাপক ভাঙন দেখা গেছে। এর জেরে নদী পার বাঁধের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। চরম আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বেআইনিভাবে মজুত রাখা বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন উদ্ধার করেছে আজ পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বলরামপুর থানার পানরাড্ডা গ্রামের সমীর মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এই সব উদ্ধার করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন,

0: মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা কথা বলি, আমরা যখন উৎকৃষ্ট মানের চারার কথা ভাবি, মাথায় চলে আসে কলম পদ্ধতির কথা। কলম হতে পারে তা ফলের চারা বা ফুলের চারা, আমরা সেক্ষেত্রে কিন্তু কলম পদ্ধতি ব্যবহার করি এবং উৎকৃষ্ট মানের চারা পেতে পারি, যার থেকে কিন্তু অনেক বেশি ফলন আশা করতে পারি। কিন্তু আমরা কি ভাবতে পারি যে সবজির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সবজি হতে পারে, মূলত এখানে আমি বেগুনের কথা বলবো, যে বেগুন গাছে কলম করা সম্ভব, বেগুনের ক্ষেত্রে কলম কতটা ফলদায়ী হতে পারে? আসুন আজকে আমরা এ বিষয়ে জেনে নেব বেগুন গাছে কলম। আর এ বিষয়ে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ। ডক্টর সাউ, স্টুডিওতে আপনাকে স্বাগত।
4: নমস্কার।
3: যে কথাটা বলছিলাম যে বিভিন্ন ধরনের চারার কলম করার মধ্য দিয়ে আমরা উৎকৃষ্ট মানের চারা পেতে পারি এবং ভালো ফলন পেতে পারি, কিন্তু সবজির ক্ষেত্রে বা বেগুনে এই কলম চারা ব্যাপারটা যদি শ্রোতা বন্ধুদের একটু বুঝিয়ে বলেন।
4: একদমই, মানে এটা আমরা, আপনি যেভাবে বললেন যে কলম চারা বলতে আমরা এতদিন ফলের ক্ষেত্রেই বুঝে এসেছি, কলম চারাতে আমরা আম, লেবু, এই প্রত্যেকটি ফলের ক্ষেত্রে নার্সারিতে গেলেই, ফলের চারা কেনার ব্যাপার থাকলেই সকলে কলমের চারার দিকে ঝোঁকেন, এবং আমরা জানি কলমের চারা অনেক আগে ফল দিতে পারে এবং তাদের ফলের গুণগত মান অনেক ভালো হয়, তাদের ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি, তাই বীজ থেকে যে চারা তৈরি হয় তা না নিয়ে আমরা চেষ্টা করি কলমের চারা নেওয়ার, এই আমাদের ধারণা ছিল। এবার যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, যে সবজিতে মূলত বেগুনের ক্ষেত্রে কলম চারা, হ্যাঁ একদমই, এটাও সেই একই পদ্ধতি মেনেই হয়, কলম যেভাবে ফলের চারাতে হয়, এখানেও যে দুটো ভিন্ন প্রজাতির বা একই প্রজাতির দুটি অন্য জাতের জোড়বন্ধন করা হয়, একটি থাকবে শিকড়ের গাছ আর একটি হবে ফলদায়ী গাছ। যেটি শিকড়ের গাছ হবে সেটি হবে একটু বুনোচরিত্রের, যে প্রকৃতির সব রকমের প্রতিকূলতাকে মানিয়ে নিতে পারবে এমন একটি জাতের বীজ থেকে তৈরি চারা। আর আমরা আরেকটি চারা নেব যেটিকে আমরা যেখান থেকে ফল নেওয়ার আশা করছি তেমন একটি জাত। এবার এই শিকড়ের গাছ হিসাবে যাকে ব্যবহার করা হচ্ছে তার মাথার অংশটি ছেঁটে দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চারা তার ডাল নিয়ে এসে আমরা ওখানে প্রতিস্থাপন করব। এইভাবে দুটো ভিন্ন প্রজাতির বা একই প্রজাতির দুটি জাতের মেলবন্ধন ঘটিয়ে আমরা যে চারা তৈরি করছি কলম পদ্ধতিতে, সেটি হচ্ছে সবজির ক্ষেত্রে ওই একই পদ্ধতি মেনেই এইভাবে আমরা চারাটা তৈরি করতে পারি। এবং বেগুনের ক্ষেত্রে যেটা এখন খুবই একটি নতুন প্রযুক্তি এবং চাষি মহলে খুব সাড়া জাগানো একটি প্রযুক্তি।
3: হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে চারা তৈরির ক্ষেত্রে কলমের পদ্ধতিগত সেরকম বিশেষ কোনো ফারাক নেই, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যেতে পারে সবজির ক্ষেত্রে বা বেগুন চাষে এই যে কলম, এটা একটা নবতম সংযোজন। তো একটু যদি আমাদের বলবেন যে বিশ্ব কৃষি নিরিখে এটি কি যে সত্যি একটা নবতম সংযোজন, তার কি ইতিহাস রয়েছে?
4: হ্যাঁ, এটা তো প্রশ্ন জাগবেই যে এটি কি হঠাৎ করে চলে এলো, এরকম নয়। যেহেতু ফলের চারাতে এটা অনেক বেশি কলম পদ্ধতি এক্সেপ্টেড, তো সবজিতে এতদিন কি এর এক্সপেরিমেন্ট হয়নি তা নয়। 500 খ্রিস্টাব্দে চীনের প্রবন্ধে এর উল্লেখ রয়েছে সবজিতে, কোরিয়ান বিভিন্ন প্রবন্ধে 1500 শতাব্দীর দিকে এর উল্লেখ পাওয়া গেছে, এবং আমরা হাতে নাতে দেখতে পেয়েছি 1920 খ্রিস্টাব্দে প্রথম এই সবজিতে গ্র্যাফটিং বা কলমের প্রচলন শুরু হয়, সেটা মূলত তরমুজকে কোয়াশে বা লাউয়ের উপর প্রতিস্থাপন করে। এবার এটা কেন করা হয়েছিল, তাদের ওখানে একটি ঢলে পড়া রোগ ছত্রাকজনিত, তাকে প্রতিহত করার জন্য, এবং সেটা পরপর চাষি মহলে সারা জায়গায়, এবং এই টেকনোলজিটি এইভাবে এগোতে এগোতে 1950-এর দশকে বেগুনে টেস্টেড হয়, তারপর 60-এর দশকে টমেটোতে, 90-এর দশক থেকে দেখা যাচ্ছে এশিয়ান কান্ট্রিগুলিতে যেমন জাপান, কোরিয়া, চায়না, এই প্রত্যেকটি দেশেই বেগুন, টমেটো, এগুলো প্রত্যেকটিতে এই কলম পদ্ধতি কিন্তু ব্যাপক আকারে ছড়াচ্ছে। কিন্তু আমেরিকান কান্ট্রিগুলিতে লেবারের অভাবে, দক্ষ কৃষকের অভাবে

0: একটা পরম্পরা তৈরি করার চেষ্টা করা হয়েছে, মানে একটা বিজ্ঞানসম্মত ভিত্তিতে, যাতে করে উন্নত মানের সবজির ক্ষেত্র চারা তৈরি করা যায়, এবং তার একটা বড় ইতিহাসের কথা আপনার কাছে শুনলাম। কিন্তু একটু আপনার কাছে জানতে চাইব যে শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই বেগুনের কলম চারার প্রয়োজন কেন পড়ল, বা তারা কেনই বা এই চারা দিয়ে চাষ করবেন যদি একটু আমাদের বলেন।
1: হ্যাঁ, ঠিকই, মানে আমাদের দেশে এটি একেবারেই নতুন ঠিকই, কিন্তু এই বেগুনের কলম পদ্ধতির চারা কিন্তু, যেটা আমি বলছিলাম, যা কোরিয়া বা চায়নাতে কিন্তু 2000 সাল থেকে খুব ব্যাপক আকারে, মানে ওদের 80-90% বেগুন চারা পুরোটাই কলম পদ্ধতিতে তৈরি হচ্ছে। এবার কেন, তাহলে কেন কৃষকরা বীজ থেকে তৈরি চারা না করে কেন কলমের চারা ব্যবহার করবেন চাষের জন্য?
0: একদম,
1: এইটা কৃষকদের প্রশ্ন, এবং আমরা কেন এই প্রযুক্তি ছড়াচ্ছি তার কারণ হচ্ছে, বেগুন চাষ করতে গিয়ে কৃষকরা এই মুহূর্তে অনেকগুলি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। তার একটি হচ্ছে বেগুনের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, র্যালসকোনিয়া সোলেনেশিয়াম। এই ব্যাকটেরিয়াটি মাটিবাহিত, এটি বেগুনে যদি আক্রমণ ঘটে তাহলে বেগুন বাগান খুব অল্প দিনের মধ্যেই পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। এক দুই হচ্ছে নিমাটোড, মাটির কৃমি, এর আক্রমণের প্রাদুর্ভাবও দিনকে দিন খুব বাড়ছে। সেটা শুধুমাত্র আমাদের রাজ্য নয়, আমাদের সারা ভারতের বিভিন্ন প্রদেশে যেখানেই বেগুন চাষ হয় সব জায়গাতেই দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ বা মাটির কৃমির প্রভাব, প্রাদুর্ভাব। এছাড়াও ফলন এক্সেপ্টেড, মানে যে পরিমাণ হওয়া উচিত সেই পরিমাণে হচ্ছে না, অসময়ে বৃষ্টি, খরা, এই ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার এই পরিস্থিতিগুলোকে ট্যাকেল করার জন্য যে সমস্ত গতানুগতিক পদ্ধতি বা চিরন্তন পদ্ধতি রয়েছে তাতে কিন্তু চাষিরা খুব একটা বেশি লাভবান হচ্ছে না, বা আমরা বিজ্ঞানীরাও আমাদের রিসার্চ লেভেলে আমরা নতুন নতুন পেস্টিসাইডের ব্যবহার বা ক্রপ রোটেশন এই ধরনের যে প্রযুক্তিগুলি কৃষকদেরকে বলছি তাতে কিন্তু ওনারা পুরোপুরি সুরাহা পাচ্ছেন না। সেদিক থেকে দেখা যাচ্ছে যদি আমরা কলম পদ্ধতিতে বেগুন চারা তৈরি করি, সেক্ষেত্রে আমরা প্রথমেই আপনাকে বলছিলাম যে আমরা ধরুন কথার কথা বেগুনের একটি ভালো জাত মুক্তকেশি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই জাতটিকে আমরা কৃষকদেরকে কলমের মাধ্যমে তৈরি করে দেব। তার জন্য মুক্তকেশি জাতটিকে আমরা এমন একটি বীজ থেকে তৈরি চারার উপরে প্রতিস্থাপন করব যার ঢলে পড়া রোগের প্রতি মানে সহজাত প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এবং সে অন্যান্য প্রাকৃতিক যে প্রতিকূল পরিস্থিতিগুলো যেমন খরা বা অতিবৃষ্টি এগুলোকে সহ্য করতে পারে, বা অধিক তাপমাত্রা এটাকে সহ্য করতে পারে। তাহলে আমি দেখব যে চাষি ভাইয়েরা অনেক অনায়াসে কিন্তু শুধুমাত্র পেস্টিসাইডের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা কিন্তু মাঠে চাষ করে এটা ফলন, বেশি ফলন তুলতে পারছেন। এই যে ব্যাপারটা, এই দিকগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা কলমের চারা চাষির মহলে বেশি করে ছড়ানোর চেষ্টা করছি, এবং কৃষকরা যারা এটা চাষ করেছেন বা যে সমস্ত দেশে এটা চাষ চলছে সেই সমস্ত দেশের রিপোর্টের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাইয়েরা যারা এ থেকে আমাদের বীজের চারা থেকে চাষ করেন আর যারা কলমের তৈরি চারা দিয়ে চাষ করেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে।
0: তার মানে আপনি বলতে চাইছেন যে কলমের মাধ্যমে যখন বেগুনের চারা তৈরি করা হবে সেটা অনেক বেশি রোগ প্রতিরোধক এবং অন্যান্য যে প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে তা সহনশীল জাত হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তার ফলন দেওয়ার ক্ষমতাটাও অনেক বেশি হবে। সেই কারণেই কিন্তু আমরা যেমন এই মুক্তকেশী জাতের কথা আপনি উল্লেখ করলেন সেটাকে আরো বেশি পরিমাণে যে গুণ বিশিষ্ট করে তোলার জন্য কিন্তু কলমের চারার দরকার হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে কৃষক বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কলমের মাধ্যমে চারা তৈরি করে আমরা যদি বেগুনের চাষ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেগুনের গুণমান সহ আমরা অনেক বেশি লাভবান হতে পারব। তো সেটা তো বোঝা গেল, কিন্তু এই তো একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। তো এই যে কথাগুলো আপনি বললেন যে কৃষক বন্ধুদের জন্য বেগুনের কলম চারা তৈরি করার তো একটা কৌশল রয়েছে, তো সেটা ওনারা কিভাবে জানতে পারবেন যদি একটু সংক্ষেপে বলেন, যে তাহলে কৃষক বন্ধুরা নিশ্চয়ই আগ্রহান্বিত হতে পারেন।
1: হ্যাঁ, এই কলম পদ্ধতির চারাটা এখনো কৃষক মহলে এত বেশি, আমাদের রাজ্যের নিরিখে যদি আমি ভাবি, আমাদের রাজ্যের নিরিখে কৃষক বন্ধুদের কাছে এতটা বেশি পৌঁছয়নি। তার একটাই প্রতিবন্ধকতা যে দক্ষ কর্মী যিনি এই চারাটি তৈরি করতে পারবেন। তো কলম তো আমরা ফলের কলম এত তৈরি হচ্ছে, তাহলে কি সবজির কলম তো অনায়াসে করা যেতে পারে, এটা প্রত্যেকে ধারণা হতে পারে, কিন্তু একেবারেই নয়। কারণ একটা কাষ্ঠল গাছ তার কলম যতটা সহজ, এই কলম বেগুনের কলম চারা যেটা একেবারেই নরম একটা চারার মধ্যে এই কলমটা

0: বাঁধা হবে, যেখানে ফিতে বা প্লাস্টিক ট্রিপের ব্যবহার থাকবে না, তা কিন্তু অনেকাংশেই কষ্টের। তো সেইটা যদি সঠিকভাবে কোনো কৃষক বা কোনো উদ্যোগী নার্সারিম্যান যদি এটা শিখে নিতে পারেন, তবে কিন্তু এটার বহুল প্রচার ঘটবে। এটা তো আমাদের বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, এটা আমাদেরকে জানতে হবে। তো একটি রয়েছে মানে এই বেগুনের কলম চারা তৈরি করার ক্ষেত্রে, যেটা আমাদেরকে প্রথম প্রথম ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমাদের একটা ভালো জাত, আর একটা হচ্ছে শেকড়ের গাছের জন্য একটা তিত বেগুন, বনবেগুন, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এমন জাত। এই যে রোগ প্রতিরোধ সহনশীল জাত, সেইটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এটা কিন্তু ফলের বা অন্যান্য এর মতো কিন্তু এটা সহজলভ্য নয়। এই তথ্যটা আমাদের আগে জানতে হবে যে কম্প্যাটেবিলিটি, আমি কথার কথা মুক্ত কৃষি বা VNR 212 বা VNR 218, এই ধরনের যে বেগুনের জাতগুলি কৃষক মহলে বহুল প্রচলিত, এই জাতগুলিকে আমি যখন কলম বাঁধতে যাব, তার জন্য যে শেকড়ের গাছ হিসেবে যে আমি বেগুনের চারাটি তৈরি করব, যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা প্রকৃতির প্রতিকূলতাকে আটকানোর গুণ রয়েছে, সেই তিত বেগুনের জাতটি কোথা থেকে পাবো? যেমন সোলানাম টর্ভাম বলে একটি বন বেগুনের বা তিত বেগুনের এ রয়েছে, গ্রামীণ বাংলায়ও সেটিকে খুঁজে পাওয়া যায়। এই জাতগুলি কি হয়, একটু ডিপ সবুজ রঙের, এদের বোঁটাতেও কাঁটা থাকে, ডালে পাতায় কাঁটা থাকে, এগুলো থোকায় থোকায় ফল হয়, প্রথমে হলুদ রঙের দেখতে হয়, পাকলে লাল হয়ে যায়। এই ধরনের সোলানাম টর্ভাম বা সোলানাম মেলন, যেটা আমরা যেটা কমার্শিয়ালি যে বেগুনটা চাষ করি, সেই বেগুনের কিছু কিছু জাত বিভিন্ন রিসার্চ স্টেশনে, যেমন হরিতা বলে একটি জাত কেরালা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বা উৎকল অনুষ্ঠী বলে একটি জাত উড়িষ্যা এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাদের রিসার্চে বের করেছেন যে এদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো রয়েছে। তো তাদেরকে আমরা খুঁজে বের করতে হবে, এবং তাদেরকে আমাদের এই রুট স্টক বা শেকড়ের চারার জন্য আমরা প্লাক ট্রিতে ফেলবো চারা তৈরি করার জন্য। সিমিলারলি VNR 212 বা 218 বা মুক্ত কেশি, যে জাতগুলি কৃষকরা চাষ করেন, সেটিকে সায়ন হিসাবে একই দিনে বা তার শেকড়ের চারা তৈরির 4-5 দিন পর আমরা সেই বীজগুলিকে ফেলবো। এবার এই দুটো চারা সাইমালটেনিয়াসলি একসঙ্গে তৈরি হতে থাকবে। এরা যখন 4 থেকে 5 পাতা হয়ে যাবে, যখন 30 থেকে 35 দিন বয়সের হবে, তারপর আমাদের এই কলম বাঁধার কাজ। এই কলম বাঁধার কাজের জন্য একটা স্পেশালাইজড ঘর হতে হবে, সেই ঘরটি আমরা চাইবো ইউভি স্টেবিলাইজড হতে হবে।
1: আরেকবার বলবেন মানে ক পাতার গাছ হলে পরে কলম বাঁধার জন্য উপযুক্ত হবে, কারণ একটু যদি বিস্তারিত ভাবে আলোচনায় যাই তাহলে কিন্তু বিষয়টা কৃষক বন্ধুদের কাছে অনেকটাই বোধগম্য হবে, কারণ যেহেতু বিষয়টা আমাদের এই রাজ্যের চাষি ভাইদের কাছে একেবারেই নতুন, তো তারা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান শুনে আগ্রহ প্রকাশ করবেন যে এই বেগুনের কলম চারার ক্ষেত্রে কি করে তারা এগোতে পারেন।
0: আমি যেটা বলছিলাম যে দুটো চারাই একসঙ্গে ফেলা হবে, যেটা শেকড়ের গাছ হবে তাকে আমরা 4-5 দিন আগে ফেলতে পারি, কিন্তু এই কলমের ক্ষেত্রে কলমের সাকসেস তখনই হবে, সাফল্য তখনই পাওয়া যাবে যখন দুটি চারার কাটিং অংশের ব্যাস প্রায় সমান হবে।
1: আচ্ছা,
0: যদি একটি মোটা একটি সরু হয় তাহলে কিন্তু এটা কলম প্রতিস্থাপন সঠিক হবে না। যখন 4 থেকে 5 পাতার হবে বা 30 থেকে 35 দিন বয়সী হবে, সেই অবস্থায় এটা কলম করার জন্য সঠিক। এবার যেটা আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি, একটি ক্লেপ্ট পদ্ধতি মানে মুন্ড ছেদ করে মাথাটা ছেদ করে দিয়ে, আর একটা ওয়েজ পদ্ধতি যেখানে একটা ভি আকৃতির আমরা ফাটল তৈরি করে শেকড়ের গাছের মাথাটিকে ছেঁটে 1/2 সেন্টিমিটার মতো আমরা একটা ফাটল তৈরি করব, আর যেটাকে আমরা সায়ন হিসাবে ব্যবহার করছি বা ভালো জাতের যে বেগুনের চারাটি, সেখানে দু পাতা রেখে এবং কাণ্ডের অল্প অংশ রেখে সেখানেও একটা আমরা ভি আকৃতির একটি আকার তৈরি করে সেটিকে আমরা ওইখানে প্রতিস্থাপন করবো,
1: এবং শেকড়ের গাছে
0: এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই যে প্রতিস্থাপনটি হবে সেখানে আমাদের একটি সিলিকন টিউব বা ক্লিপ ব্যবহার করতে হবে। অন্যান্য
1: এটা কিরকম?
0: হ্যাঁ, এটা একেবারেই এই কলমের জন্য তৈরি করা হয়েছে, এগুলি বিভিন্ন কোম্পানির রয়েছে যেগুলো অনলাইনে বা কৃষকরা বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র বা রিসার্চ স্টেশনে যোগাযোগ করলে বিভিন্ন মাপের সিলিকন টিউব বা ক্লিপ পাওয়া যায়, যেগুলো বেগুনের কলমের জন্য, যেহেতু এগুলি নরম, এগুলিকে জোর করার জন্য এই একেবারে তৈরি করা বিজ্ঞান ভিত্তিক ভাবে যে ক্লিপ সেটিকেই ব্যবহার করতে হবে।
1: ঠিক, মানে এইখানে আপনি যেটা বলছিলেন যে চারা গাছের ক্ষেত্রে আমরা যখন অন্যান্য কলম তৈরি করি, সেটা ফুলের হতে পারে বা ফলের ক্ষেত্রে, সেখানে যে প্লাস্টিক বেঁধে আমরা যে কলম কাজে লাগাই সেটা কিন্তু এখানে চলবে না। এখানে যেহেতু সায়ন এবং স্টক যেটা একেবারেই নমনীয়, কারণ সবজির ক্ষেত্রে আমরা এটা করছি, তো সেক্ষেত্রে কিন্তু ওই ক্লিপ বিশেষভাবে ব্যবহার করতে হবে, এবং সেটা বিজ্ঞান ভিত্তিক ভাবে তৈরি হয়েছে, আপনাদের রিসার্চ স্টেশনগুলোতে পাওয়া যেতে পারে। তো একটু আসবো যে এই ধরনের একটা প্রকৌশলগত মানোন্নত পদ্ধতি, তো এইটা তো অনেক প্রতিবন্ধকতাও রয়েছে, সেক্ষেত্রে কত

0: সাকসেস রেট হতে পারে যদি একটু বলেন?
1: সাকসেস রেট আমরা দেখেছি যে 100 খানা যদি একজন দক্ষ কর্মী হন, যিনি এই বিজ্ঞান এর বিজ্ঞানটা বুঝে সঠিক জায়গা থেকে ট্রেনিং নিয়ে যদি উনি এই চারাটা তৈরি করেন, তাহলে একজন গ্র্যাপ্টারের পক্ষে মানে যিনি কলম বাঁধেন তাদের আমরা দেখেছি যে ওনারা দিনে প্রায় 400 থেকে 500 কলমও বাঁধতে পারেন। এবং এইটার প্রতিবন্ধকতা হিসেবে যেটা দেখা যাচ্ছে কৃষকদের কাছে, এটার জন্য একটা ছায়াঘর বা এর একটা হিলিং চেম্বার দরকার, মানে কলমটা বাঁধার পরে কলমটা প্রতিস্থাপনের জন্য তাকে একটা পরিবেশ দিতে হবে, একটা হিলিং ঘর দরকার, যার মধ্যে টেম্পারেচার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% মেনটেন করতে হবে এবং কম আলো যাতে প্রবেশ করে তার ব্যবস্থা করতে হবে এমন একটা ঘর। তারপর এটিকে হিলিং থেকে হার্ডেনিং বা অ্যাক্লিমেটাইজ চেম্বার একটা ব্যবস্থা করতে হবে, ছায়াঘর, যেখান থেকে কলমটা প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর সেটিকে মূল জমিতে নিয়ে যাওয়ার পূর্বে প্রায় 10 থেকে 15 দিন তাকে অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য হালকা ছায়ার ঘরে তাকে রাখতে হবে। এই যে ব্যবস্থাগুলো কলমের, এই বেগুনের কলমের জন্য বিশেষভাবে প্রয়োজন, তা না হলে কিন্তু চারাটি মূল জমিতে যাওয়ার পরে সঠিকভাবে তার আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়ার কথা ছিল সেগুলো নাও দেখতে পেতে পারি।
0: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে মূল জমিতে নিয়ে যাওয়ার আগে কলমের চারাকে কয়েকটি বিশেষ পরিকাঠামোগত সুবিধা কিন্তু এখানে দরকার হবে, তো সেটা কি চাষি তার নিজের বাড়িতে তৈরি করা সম্ভব?
1: হ্যাঁ, এটা সম্ভব, এটি খুবই কম জায়গার মধ্যে সম্ভব এবং লো কস্ট ব্যাপার স্যাপার, এখানে খুব বেশি টাকার ইনভেস্টমেন্টও নেই। কিন্তু প্রযুক্তিগুলি জানতে হবে, যে ইউভি স্টেবিলাইজড পলিথিন সেট ব্যবহার করতে হবে বা একটা হাইগ্রোমিটার রাখতে হবে, একটি থার্মোমিটার থাকবে যেখানে টেম্পারেচার 25 থেকে 30, এই যে 95 থেকে 95% রিলেটিভ হিউমিডিটি, এই ব্যাপারগুলো কৃষকদেরকে মেনটেন করতে হবে। এছাড়া আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেগুলো মূল জমিতে চারাটাকে নিয়ে যাওয়ার সময় কৃষকদের মাথায় রাখতে হবে। বেগুনের চারা যে জায়গাটায় কলম হচ্ছে সেই জায়গাটিকে মূল জমির মাটি থেকে মিনিমাম 5 সেন্টিমিটার উপরে থাকতে হবে,
0: মূল জমির মাটি থেকে 5 সেন্টিমিটার উপরে থাকতে হবে।
1: হ্যাঁ, তা না হলে ওই কলম প্রতিস্থাপনের জায়গাটিতেই কিন্তু জায়গাটি দিয়ে রোগ জীবাণু প্রবেশ করার অনেক সম্ভাবনা থেকে যায়,
0: মানে ওইখানে একটা ইনফেকশন হতে পারে, যে রোগ জীবাণুর আক্রমণ হতে পারে, সংক্রমণ ঘটতে পারে। বেশ, মানে কলমের জায়গাটা
1: কলমের। এবং আরো একটা জিনিস, আমরা বেগুনের এই যে কলম বাঁধা রয়েছে, কলম বাঁধার নিচের যে মানে যেখানে বাঁধা রয়েছে তার যে নিচের পোর্শন, সেটি স্টক গাছ বা তিত বেগুনের গাছ আমরা জানছি, সেখান থেকে আমাদের ফল নেওয়ার আশা নেই। কিন্তু ওইখান থেকেও কিন্তু অনেক শাকার বা অনেক ডাল বেরোতে পারে, সেই ডালগুলোকে যদি প্রথম অবস্থা থেকে না রিমুভ করা হয় বা কেটে ফেলা হয়, তারাও কিন্তু ফল দিয়ে দিতে পারে বা তারা অতিরিক্ত খাওয়ার কিন্তু ওইদিকেই সাপ্লাই হয়ে যাবে, যেটা মূল গাছে না গিয়ে ওই শাকার বা তিত বেগুনের ডালে চলে যেতে পারে।
0: আচ্ছা,
1: সেই দিকে কিন্তু কৃষকদেরকে খুব দেখভাল করতে হবে। আরো একটা ব্যাপার, এটা কিন্তু মালচিং বা ড্রিপ ইরিগেশনে খুব ভালো রেজাল্ট শো করে, তাই কৃষকদেরকে এই পদ্ধতিটিও কিন্তু মাথায় রাখতে হবে।
0: তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে এই যে বেগুনের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে কলমের চারা তৈরি করার, সেটা কিন্তু একটা বিশেষ প্রযুক্তি এবং এর প্রকৌশলগুলো বিজ্ঞান ভিত্তিক, চাষি ভাইদের কিন্তু সেটা রপ্ত করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনি প্রতিবন্ধকতাগুলো নিয়ে কিছুটা বললেন, এর বাইরে আর কি কিছু প্রতিবন্ধকতা রয়েছে বা এর থেকে আমরা বাড়তি সুবিধাও যদি কিছু পেতে পারি সেগুলো যদি আমাদের একটু আলো?
1: হ্যাঁ, বাড়তি সুবিধা তো অবশ্যই রয়েছে। আমাদের ভারতের ক্ষেত্রে একটি কোম্পানি, ওরা 2010 থেকে ওরা রিসার্চ স্টার্ট করেছে, 2020 সাল থেকে ওরা,
0: মানে আপনি বলছেন যে ভারতের ক্ষেত্রে একটা প্রাইভেট কোম্পানি, বেসরকারি কোম্পানি একটা রিসার্চ শুরু করেছে, তাই তো?
1: হ্যাঁ, 2010 থেকে ওরা শুরু করেছে, কিন্তু 2020 থেকে ওরা কমার্শিয়ালি প্রায় ওরা ইয়ারলি 50 লাখস এর উপর ওরা চারা তৈরি করছে এবং এরা ছত্তিশগড় বেস ওদের নার্সারিগুলো ওরা তৈরি করছে এবং সারা দেশব্যাপী এই চারাটি ওরা ছড়িয়ে দিচ্ছে। এই চারাগুলো প্রায় 10 থেকে 12 টাকার ওভার পড়ে যাচ্ছে। আমাদের রাজ্যের কৃষকদের কাছে ওই চারা পৌঁছচ্ছে এবং কৃষকরা ওইটা তাদের জমিতে প্রতিস্থাপন করে অনেকেই লাভ পাচ্ছেন, আবার অনেকে সঠিক টেকনোলজি না জানার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমরা কৃষকদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা এই চাষে কোনো মিথ ভেবে নেবেন না যে কলমের চারা পেয়ে গেছি মানেই আমি অতিরিক্ত লাভ পাবো বা অতিরিক্ত ফলন পেয়ে যেতে পারি। কলমের চারা এমনিতেই ভিগোরাস, ওদের লাইফ স্প্যান এমনি চারা গাছের থেকে কিন্তু অনেকটা বেশি, ওদের খাওয়ার চাহিদাও বেশি, ওদের শিকড়ের বিস্তার অনেকটা বেশি হয়, তাই ওরা মাটি থেকে খাওয়ারও খুব বেশি তোলে। তো সেক্ষেত্রে কিন্তু কৃষকদের অনেকটা প্রযুক্তিগতভাবে অ্যাডভান্স হয়ে তবেই এই চাষে যাওয়া উচিত এবং এর জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র বা নিকটস্থ কোনো কৃষি দপ্তরে গিয়ে আগে কৃষকদেরকে আমাদের বলা থাকবে যে যখনই ওনারা কলমের চারা মাধ্যমে বেগুনের চাষ করবেন

0: তখন কিন্তু তার পুরো তথ্য এবং প্রযুক্তি জেনে তারপর যেন চাষে যান। একদম সত্যি কথা যে কলমের চারাগুলো বীজ থেকে তৈরি চারার থেকে অনেক বেশি ফল দেওয়ার ক্যাপাসিটি রাখে, এবং সেটা আমাদের রিসার্চ স্টেশনগুলোতে আমরা দেখেছি। একটি বেগুন গাছ প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত ভালোভাবে ফলন দিয়ে যেতে পারছে। তারা এক একটি গাছে 50 কেজির পর্যন্ত ফলন রেকর্ড করা গেছে, যেখানে নর্মাল একটি চারা গাছের 15 কেজি ম্যাক্সিমাম, 20 কেজি ম্যাক্সিমাম পাওয়া যায়, সেখানে এটা প্রায় 40 থেকে 50 কেজি করেও ফলন রেকর্ড করেছে আমরা।
1: তো এই ক্ষেত্রে একটু বলবো আপনাকে যে এই কলমের চারা যখন আমরা মূল জমিতে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে পরিচর্যাগত দিক ঠিক কি রকম হবে?
0: হ্যাঁ, পরিচর্যার দিকে আমরা যেটা প্রথমেই আমি প্রতিবন্ধকতার সময় বলছিলাম যে গ্র্যাফট জয়েন্টের কাছে জীবাণু প্রবেশের অনেক সম্ভাবনা থেকে যায়, সেটা ইরিগেশন ওয়াটার থেকে হতে পারে বা মাটি থেকে হতে পারে। তো সেই জায়গাটায় যদি এটা ড্রিপ ইরিগেশন বা মালচিং পদ্ধতিতে করায় সবচেয়ে ভালো রেজাল্ট শো করবে, কারণ মালচিং পদ্ধতিতে থাকলে গ্র্যাফট জয়েন্টটা মালচিং এর উপরে থাকবে, তখন নালা সেচ দিই বা মাটি কোনোভাবেই ওই জয়েন্টের কাছে আসতে পারবে না, সেটা এক। দুই হচ্ছে বারবার করে লক্ষ্য রাখতে হবে শাখার যেন কোনোভাবেই গ্র্যাফট জয়েন্টের নিচ থেকে বেরোয় সেটা। তিন হচ্ছে এই আমাদের খাওয়ার পদ্ধতি, মানে খাওয়ার দেওয়ার পদ্ধতিটাও সঠিকভাবে যেন হয়। যেমন আমরা যদি কেউ অর্গানিকভাবে করেন, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বা খোল এগুলোর মাত্রা কী হবে, সেগুলো প্রত্যেকটা রিসার্চ ওরিয়েন্টেড রয়েছে, সেগুলো কৃষকদেরকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে বা নিকটস্থ কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে একটু জেনে নিতে হবে।
1: একটু যদি আমাদের বলেন যে এই ধরনের যে সবজি বা বেগুনের ক্ষেত্রে যে গবেষণার দিকগুলো আমাদের রাজ্যে চলছে, সেটা ঠিক কিভাবে কোথায় কোথায় হচ্ছে?
0: বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, AICRP অন ভেজিটেবলস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এটি ভালোভাবেই চলছে, অনেক PhD স্কলার এটার উপর কাজ করছেন। ইভেন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র এটার উপর কাজ চলছে। আমরা কাজ করছি মূলত যে এই যেটা আমি বলছিলাম স্টক গাছ, যে তিত বেগুনের যে জাতগুলো যেটাকে আমরা স্টক হিসাবে ব্যবহার করছি, সেটা আমাদের জেলার জন্য VNR 212 বা মুক্ত কৃষি এই জাতগুলোর জন্য সবচেয়ে ভালো তিত বেগুনের জোড় লাগছে কোন তিত বেগুনের জাতের উপরে বা ভ্যারাইটির উপরে। সেক্ষেত্রে আমরা এখানে AICRP অন ভেজিটেবলস থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা ওখান থেকে আনিয়েছি হরিতা বলে একটি জাত, উৎকল অনুশ্রী বলে একটি জাত এবং সোলানাম টর্বান বলে একটি প্রজাতি বেগুনের। সেগুলোর উপরে আমরা এই প্রত্যেকটি বেগুনকে প্রতিস্থাপন করে আমাদের জলবায়ু এবং মাটির নিরিখে, হুগলি জেলার নিরিখে কৃষকদের জন্য সবচেয়ে বেশি ফলদায়ী কোন কম্বিনেশনটা হতে পারে, যে হরিতার উপরে VNR 212 নাকি হরিতার উপরে VNR 218 নাকি উৎকল শ্রীর উপরে VNR 212 218 কোন কম্বিনেশন, সেটা আমরা কৃষকদেরকে এই রিসার্চগুলোর যে ফল আসবে তারপর আমরা ওনাদেরকে জানাতে পারবো।
1: আপনি কি একটু বলবেন আমাদের যে এই ধরনের যে একটা নতুন সংযোজন আমরা বলতে পারি যে চাষের ক্ষেত্রে সবজিতে বা বেগুনের কলমের চারা তৈরি, তো এই ক্ষেত্রে কি আপনারা কোনো ট্রেনিং এর ব্যবস্থা রেখেছেন? মানে কলমের চারা তৈরির ট্রেনিং, তো চাষিরা কিভাবে সেটা পেতে পারেন, সেটা কতদিনের ট্রেনিং বা একটু যদি বিস্তারিত?
0: হ্যাঁ, আমাদের কৃষি, আমি যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কথা বলি, আমি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এসেছি, হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র, এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু এই ট্রেনিংটি একদিনের একটি ফুল ট্রেনিং হয়, আবার 5 দিনের ট্রেনিং হয় আরিয়া প্রজেক্টের আন্ডারে। তো কৃষক বন্ধুরা যদি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করেন, সেটা আমাদের দূরভাষ নাম্বার দেওয়া আছে বা আমাদের ইমেল আইডিতে যদি ওনারা মেল করেন বা সরাসরি চুঁচুড়ার আমাদের হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের অফিসে গিয়ে যদি যোগাযোগ করেন, তাহলে এই কলমের চারা তৈরির যে প্রশিক্ষণ এটা রেগুলার বেসিসে 2 মাস অন্তর বা 1 মাস অন্তর যখন যখন হয়, তারা নাম নথিভুক্ত করে এলে আমরা তাদেরকে ডেকে নিয়ে সেই ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি। এটা শুধুমাত্র যে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে হচ্ছে তা নয়, আমার জানা রয়েছে অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র এই একই প্রশিক্ষণ চলছে, এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি দপ্তরের আত্মা যে প্রজেক্ট রয়েছে তার আন্ডারেও, ইনোভেটিভ টেকনোলজির আন্ডারে এই বেগুনের কলম চারা কৃষকদেরকে ডেমো আকারে দেওয়া হচ্ছে, যাতে তারা প্রদর্শনী ক্ষেত্র তৈরি করতে পারেন এবং তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। তাই কৃষকদের এই সমস্ত জায়গাগুলোতে খোঁজ নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
1: এই যে প্রশিক্ষণটা আপনার কৃষকদের জন্য দিচ্ছেন, সেটা কি কোনো খরচ খরচার ব্যাপার রয়েছে নাকি নিখরচায় প্রশিক্ষণ?
0: একেবারেই নিখরচা।
1: মানে আপনি বলতে চাইছেন যে এক্ষেত্রে এই প্রশিক্ষণ নিতে গেলে কৃষক বন্ধুরা যারা আগ্রহী হবেন আজকের এই অনুষ্ঠান শুনে, তাদের কিন্তু কোনো খরচ লাগবে না, তারা তাদের কাছাকাছি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে বা কৃষি দপ্তর রয়েছে, আত্মা প্রজেক্ট যেখানে চলছে সেখানে যদি যোগাযোগ করেন বা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন, তাহলে কিন্তু তারা এই সুবিধা পেতে পারেন, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই।
1: আমরা অনুষ্ঠান প্রায় শেষের মুখে এসে গেছি, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম এর বিষয়ে, বলতে গিয়ে আপনি কি চাষি ভাইদের কিছু বলবেন?
0: হ্যাঁ, চাষি ভাইদের আমি বারবারই, যারা বেগুন চাষ করছেন, কারণ বেগুন এমন একটি ফসল দেখবেন বাজারে সবসময়

0: বেগুনের রেট হাই। অন্যান্য সবজির তুলনায় বেগুনের রেট কখনোই কমছে না, সবসময় 80 টাকা বা 100 টাকার ওভার এর রেট থাকে। সিজন ভিত্তিকভাবে কখনোই বেগুনের রেট কমছে না। তার কারণ একটাই যে বেগুন সেই ভাজাতে বলুন বিভিন্ন ধরনের সবজিতে বেগুনের অবাধ বিচরণ। তো বেগুন বেগুন চাষের যে এরিয়া প্রায় 1.5 লক্ষ হেক্টর জমিতে পশ্চিমবঙ্গে বেগুন চাষ হয় সেইটার কথা মাথায় রেখে, এবং বেগুন চাষে আমাদের একটা ছোট্ট হিসাব রয়েছে, 1 বিঘা জমিতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা প্রায় 99 করে হলেও 70-80 হাজার টাকার উপরে খরচ করে ফেলেন, এবং তার মধ্যে মেজরিটি একটা খরচ থাকে রোগ পোকার বিষ ব্যবহার করার জন্য। এই রোগ পোকার প্রতিহত করতে গিয়ে যে বিষটা খরচ করে ফেলছেন তার অনেকটা কমিয়ে দেওয়া যাবে যদি আমরা এই কলমের চারা ব্যবহার করি। তো সেই প্রকৃতি বান্ধব একটা টেকনোলজি হিসাবে ওর একটা গুরুত্ব রয়েছে। তো সেই কথাকে মাথায় রেখে এবং চাষিদেরকে লাভবান হওয়ার দিকের কথা মাথায় রেখেও আমরা বলবো তারা প্রযুক্তিটাকে ভালোভাবে জেনে অবশ্যই বেগুনের কলম চারা তাদের জমিতে চাষ করতে পারে।
1: তাহলে বন্ধুরা আমরা কথা বলছিলাম যেমন আমরা চারা গাছের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে কলম করে থাকি, তেমনি সবজির ক্ষেত্রে বিশেষত আজকে কথা বলছিলাম বেগুন গাছে কি করে কলম করা সম্ভব, এবং কলম করার মধ্য দিয়ে আমরা বেগুনের জাতের মানোন্নয়ন ঘটিয়ে ভালো ফলন পেতে পারি, এবং আখেরে যাতে আমাদের উৎপাদন বাড়িয়ে নিতে পারি এবং লাভবান হতে পারি। এতক্ষণ বেগুনের কলম তৈরি এ বিষয়ে এতক্ষণ কিন্তু বললেন, আমরা শুনলাম হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউয়ের কাছে। ডক্টর সাউ, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: বন্ধুরা, আমরা আলোচনা করব এক পৃথিবী এক স্বাস্থ্য এই বিষয়ে। শুনতে কেমন খটোমটো লাগছে না যে খুব একটা সাহিত্যের অবতারণা হয়ে যাচ্ছে, যেখানে আমরা সাহিত্য বিষয়ে খুব একটা জ্ঞানগম্য চর্চা সাধারণত করি না। আমাদের মধ্যে বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন, তো একটু পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাস। ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার।
1: তো যে কথাটা বলছিলাম, কৃষিক্ষেত্রে যে মানুষের যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, সামাজিক বা পারিপার্শ্বিক বা পরিবেশগত হতে পারে অন্য কিছু, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের কৃষি যে জায়গায় দাঁড়িয়ে আছে, কৃষি অর্থে আমি এখানে সার্বিক কৃষির কথা বলছি, শুধুমাত্র চাষবাস নয়, সেখানে প্রাণীপালন রয়েছে, মৎস্যপালন রয়েছে, তো সামগ্রিক অর্থে ওরা কীভাবে এই সমস্ত ক্ষেত্রগুলো জড়িয়ে আছে, একে অপরের পরিপূরক হয়ে আছে, স্বাস্থ্যের সঙ্গে এক পৃথিবী কীভাবে বলা হচ্ছে, কৃষক বন্ধুরা রোজই শুনে থাকেন। আপনার কাছ থেকে বরং শুনি যে এক পৃথিবী এক স্বাস্থ্য বলতে আসলে কী বোঝাচ্ছেন, সংক্ষেপে যদি একটু বলেন।
2: এক পৃথিবী, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, এক পৃথিবী সবার কাছে ব্যাপারটা পরিষ্কার যে পৃথিবী একটাই, কিন্তু পৃথিবীতে যে কম্পোনেন্ট বা পৃথিবীর যে উপাদান, এই উপাদানের মধ্যে মানুষ যেমন রয়েছে, এই উপাদানের মধ্যে প্রাণীরা রয়েছে, গাছপালা রয়েছে, পরিবেশ রয়েছে, তাহলে এর সবারই কিন্তু একটা স্বাস্থ্য আছে। আমরা মানুষের প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে জানি, সচেতন, আমরা পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে হয়তো কিছুটা জানি, কিন্তু আমরা এটা জানি না বা আমরা জানতে শুরু করেছি যে একজনের স্বাস্থ্য অন্যজনের স্বাস্থ্যের সঙ্গে কিভাবে জড়িত, এবং একজনের স্বাস্থ্য খারাপ হলে সেটা যে অন্যের স্বাস্থ্যের উপরে তার প্রভাব রয়েছে, তাহলে সেটা কিভাবে রয়েছে, আমরা যদি সেটাকে জানতে পারি তাহলে আমরা সেই রোগটাকে ভালো করে আরো কিন্তু আমরা রোগের প্রতিকার, রোগের প্রতিরোধ, এগুলো গড়ে তুলতে পারি। অল্প কথায় আপনি এক পৃথিবী এক স্বাস্থ্য যদি বুঝতে চাই, মূলত তিনটে স্তম্ভ আছে। তিনটে স্তম্ভের মধ্যে আপনি প্রথমেই নিঃসন্দেহে আমরা মানুষের যে স্বাস্থ্য সেটাকে নিয়েই ভাববো। আলটিমেটলি পৃথিবীতে যাই কিছু করছি, মানুষের স্বাস্থ্য মানুষকে ভালো রাখার জন্যই করছি, মানব সভ্যতার জন্যই। তার বাইরে প্রাণী স্বাস্থ্য, এটাও ঠিক যে প্রাণীদের স্বাস্থ্য নিয়ে প্রচুর কাজ হয়, প্রতিটা ব্লকেই তার নির্দিষ্টভাবে সে সেট আপ রয়েছে। এর বাইরে পরিবেশের স্বাস্থ্য অর্থাৎ এনভায়রনমেন্টাল হেলথ, এটা নিয়ে প্রচুর লোক বিভিন্ন সেক্টরে কাজ করে। তাহলে এই তিনটে স্বাস্থ্যই কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
1: আজকাল যে কথাটা আপনি বললেন যে এনভায়রনমেন্টাল হেলথ, কৃষক বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরিবেশেরও কিন্তু একটা প্রভাব রয়েছে, একটা স্বাস্থ্য রয়েছে। আজকাল আমরা ভীষণভাবে পরিবেশ সচেতন হয়ে পড়েছি, আর আপনি বলছেন এই যে এক পৃথিবী এক স্বাস্থ্য, সেখানে পরিবেশও একটা স্তম্ভ, তাহলে পরিবেশের গুরুত্বটা এসেই যায়, প্রাণী স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য। আপনি ঠিক কেন পরিবেশ নিয়ে আমরা এত মাতামাতি করছি?
2: দেখুন, পরিবেশকে সবথেকে যদি বেশি কেউ ক্ষতি করে থাকে সেই আমরা মানুষ, এবং সেই আমরা মানুষরাই পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি। কথাটা হচ্ছে, পরিবেশকে যত আমরা নষ্ট করছি আমরা নিজেদের রোগ ডেকে আনছি, আমাদের প্রাণীদেরও আমাদের রোগ ডেকে আনছি, ঠিক তেমন আমাদের গাছপালা সমস্ত কিছুরই কিন্তু রোগ বাড়ছে।

0: আচ্ছা,
1: এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা দিনে দিনে যে বেড়ে চলেছে, এই তাপমাত্রা বাড়ার সঙ্গে যেমন গাছের বিভিন্ন রোগ বাড়তে শুরু করেছে, ঠিক তেমন প্রাণীদের রোগ বাড়তে শুরু করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিন্তু মানুষেরও রোগ বাড়তে শুরু করেছে। এটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা যদি আরও বেশি সবুজায়ন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ বাড়বে। আমরা যদি আমাদের বনভূমিকে না ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগের পরিমাণ আরও বাড়বে। তাহলে আমাদের প্রাণীপালক যারা আছে, আমাদের কৃষি ভাই যারা আছে, চাষি ভাই যারা আছে, তাদের কিন্তু জানতে হবে যে পরিবেশকে কি করে বাঁচাতে হবে, তাহলেই তার প্রাণীটিকে সে বাঁচাতে পারবে। তাহলে
0: একদম সঠিক জায়গায় এসে গেছে, আমি ঠিক সেই প্রশ্নটাই করতে চাইছি যে প্রাণী পালকরা কেন এক স্বাস্থ্য সম্পর্কে এতটা জানতে চাইবে।
1: এই যে আবারও যে প্রাণী পালক, মানে তারা তো আমাদের স্বাভাবিকভাবেই মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রাণীপালকেরা, কারণ আমরা জানি যে প্রাণীবাহিত রোগ কিন্তু আছে, এবং এখনও পর্যন্ত পৃথিবীতে আমরা যত রোগ আইডেন্টিফাই করেছি সংক্রামক রোগ মানুষের ক্ষেত্রে, 1415টা রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন।
0: কি বলেন, কতটা?
1: 1415
0: 1415টা রোগ
1: সংক্রামক রোগ মানুষের হয়।
0: আচ্ছা,
1: তার মধ্যে 61% 868টা রোগ এটা কিন্তু প্রাণীবাহিত।
0: তাহলে কৃষক বন্ধু দেখুন, আমরা কিন্তু একটা নতুন তথ্য পেলাম যে এতগুলো রোগ প্রাণীবাহিত, এবং সেটা কোথায় সঞ্চারিত হচ্ছে? মানুষের মধ্যে বিস্তার ঘটছে, মানুষের মধ্যে তার, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে তার বাসা বা প্রকোপ গড়ে নিচ্ছে, তাই তো?
1: এটা ডাইরেক্টলি হতে পারে, মানে প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। প্রত্যক্ষভাবে আপনি বলতে পারেন যখন প্রাণীদের হ্যান্ডেল করছে বা প্রাণীর তার লালন পালনের যে কাজগুলো, দুধ দেওয়া থেকে শুরু করে আপনি বিভিন্ন সময় মুরগি পালন, হাঁস পালন, গবাদি প্রাণী যেগুলো আছে পালন করতে গিয়ে কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু অনেক রকম রোগের, বা প্রাণী পালকেরা কিন্তু অনেক রকম রোগের সম্মুখীন হয় বা অনেক রকম রোগ প্রাণী থেকে পায়। ঠিক তার পাশাপাশি তার বেশ কিছু প্রোডাক্ট, এই যে প্রাণীদের উৎপাদিত যে জিনিসগুলো আমরা পাই, সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, মাংস হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা প্রচুর লোক, যারা আমরা শহরে থাকি সাধারণ মানুষ, তারাও কিন্তু, আমার বাড়িতে কোনো প্রাণী নাও থাকতে পারে কিন্তু আমি প্রাণীবাহিত রোগের দ্বারা আক্রান্ত হতে পারি। সেই পরিমাণের রোগ এখনো পর্যন্ত যেটা দেখা গেছে সেটা কিন্তু 61% শতকরা 61% রোগ কিন্তু প্রাণীবাহিত। তাহলে আমরা যারা শহরে বাস করি, যাদের প্রাণী নেই, আমরা যারা গ্রামে বাস করি, যিনি প্রাণী পালনের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু উভয়ই প্রাণীবাহিত রোগের দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হতে পারি।
0: মানে আপনি বলছেন আমরা শহরে থেকেও সেই প্রাণীর বাহিত রোগের প্রকোপ থেকে বাঁচার কোনো সুযোগ নেই?
1: একদমই একদমই একদমই।
0: দেখুন, খুব সাবধান তাহলে কি করতে হবে?
1: দেখুন, সাবধানতা তো আমাদের নিতেই হবে, কারণ এমন কি হয়েছে যে আমাদের পৃথিবী থেকে রোগ কমছে, দিনে দিনে রোগ
0: বাড়ছে।
1: আপনি একটু খেয়াল করে দেখুন, আমরা যদি লাস্ট 15-20 বছরকে একটু পিছনের 15-20 বছরকে চিন্তা করি, আপনি নতুন নতুন রোগ পেয়েছেন, আপনি আমাদের ভেটেনারি সেক্টর থেকে, প্রাণীদের সেক্টর থেকে আপনি বার্ড ফ্লু পেয়েছেন, আপনি নিপা পেয়েছেন, বাদুড় থেকে নিপা পেয়েছেন, আপনি খুব রিসেন্টলি, আমরা কেন এত দূরে যাব, আমরা খুব রিসেন্টলি যে কোভিড-19 বলে সারা পৃথিবীতে যে আলোড়ন পড়ে গেছে, যে রোগের মহামারী ঘটেছে, প্যান্ডেমিক হয়েছে, প্যান্ডেমিক শব্দটা কে না জানে, কিন্তু কোভিড-19-এর আগে কতজন মানুষ প্যান্ডেমিক শব্দটাকে জানতো? তাহলে একটা রোগ কোভিড-19 কিন্তু প্রাইমারিলি এটা একটা বাদুরবাহিত রোগ, যেটাকে করোনা ভাইরাস বলা হয়। তাহলে করোনারই একটা প্রোডাক্ট সেটা কিন্তু কোভিড-19, নতুন স্ট্রেন, নতুন ভাইরাস। তাহলে প্রাণীবাহিত রোগ কিন্তু দিনে দিনে মানুষের কাছে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, এবং বিভিন্ন গবেষণা মাধ্যমে বিভিন্ন গবেষক তারা এটা একটা ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 100 বছর এটা কিন্তু ভাইরাসের বছর হবে, এবং এই ভাইরাস প্রাণীবাহিত ভাইরাসই হবে।
0: সে তো একটা মারাত্মক বিষয়, তাহলে চিন্তারও উদ্রেক হয়। তো সেই প্রসঙ্গে দেখুন, এতটা বেশি এগিয়ে আমি কিন্তু ভাববো না, মানুষের মনে যেন ভয়ের সঞ্চার না হয়। আপনারা কিন্তু একদম ভাববেন না, নিশ্চয়ই ডাক্তারবাবু যেটা বলছেন তা ভয়ের উদ্রেক করে বটে, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমরা রাস্তা পারাপার করি। তো বন্ধুরা, সাবধান, এত ভয় পাওয়ার কিছু নেই। একটু আপনার কাছে ফিরে যাই, জানতে চাইব পৃথিবীর, এই যে বললেন যে এক স্বাস্থ্য, নিশ্চয়ই তার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়া দরকার, কিন্তু প্রয়োজনীয়তা আর কিছু আছে কি?
1: ডেফিনেটলি আছে, কারণ হচ্ছে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী হয়েছে। আমরা ভারতবাসী হিসাবে আমরা এটা বলতে পারি যে কোভিড-19 তো আমরা জানি, কিন্তু একটু পুরনো সময় ঘাটলে আমরা দেখতে পারি প্লেগ বলে রোগের নামটা জানে না এমন লোক কিন্তু নেই।
0: তাহলে পরিচিত রোগ, বিশেষত সেই সময়টার কথা যখন আমরা যদি ভাবি যে স্বাধীনতা ঠিক আগে,
1: ঠিক
0: আমাদের স্বামী বিবেকানন্দ, স্বামীজির কথা বলছি, যখন ভগিনী নিবেদিতাকে এদেশে নিয়ে আসেন, সে সময় কিন্তু নিবেদিতা বিশেষ করে প্লেগ দমনের জন্য যুবকদের যেভাবে অনুপ্রাণিত করেছিলেন সেটা কিন্তু আজও সারা দেশবাসী মনে রেখেছে। বিবেকানন্দের সেই ভগিনী নিবেদিতাকে আনন এবং তার যে প্লেগের মহামারী সেই সময় কলকাতায় ছড়িয়ে পড়েছিল, তাতে যে তিনি যেভাবে উদ্যোগ নিয়ে

0: সেটা নিজে যে অসুস্থ হয়ে পড়বেন কি পড়বেন না তার কোনো রকম কেয়ার না করে বিন্দুমাত্র নিজের দিকে নজর না দিয়ে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন।
1: হ্যাঁ, আপনি এই তথ্যটা আমার জানা ছিল না, আমি যেটা জানলাম ধন্যবাদ আপনাকে। যে জায়গায় ছিলাম, তাহলে এই যে প্লেগ রোগটা যে একটা মহামারী রোগ হলো, মহামারীর কারণে প্রচুর লোক যে মারা গেল, কিন্তু এই রোগটাকে আটকাতে গিয়ে দেখা গেল যে আমি যদি প্রাণী স্বাস্থ্য নিয়ে যে কাজ করছে তার কাছ থেকে যদি আমি ইনফরমেশনটা না পাই, আমি কিন্তু শুধুমাত্র মানুষের প্লেগটাকে কন্ট্রোল করলে আমি প্লেগ আটকাতে পারছি না। তার পাশাপাশি যে লোকটি যেখানে জঙ্গলে, যে ফরেস্টে যিনি কাজ করছেন, যেখান থেকে অ্যাকচুয়ালি প্লেগটা এসছে, আমি যদি ফরেস্ট ওয়ার্কারদের কাছ থেকে ইনফরমেশান না পাই, তাহলে কিন্তু আমি প্লেগ রোগটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তাহলে স্বাভাবিকভাবেই এক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে, আমাদের একটা টেবিলে এসে আলোচনা করতে হবে, আমাদের চাষি ভাইদের কাছ থেকে আমাদের ইনফরমেশান তথ্য নিতে হবে যে ওনার গ্রামে নতুন কোনো রোগ উনি কি দেখতে পাচ্ছেন, উনি কি মানে পরখ করতে পাচ্ছেন যে এটা একটু অন্য ধরনের রোগ প্রাণীর মধ্যে আসছে। আমি যদি সেই তথ্যটা প্রাণী চিকিৎসককে দেই, প্রাণী চিকিৎসক কিন্তু মানুষের যিনি চিকিৎসা করছেন তাদেরকে যদি বার্তাটা পৌঁছে দিতে পারে, অর্থাৎ একটা টেবিলে এসে আমরা যদি আলোচনাটা করতে পারি, তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি সুবিধা পাবো যদি আমরা এক স্বাস্থ্য নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তার পাশাপাশি আরেকটা একটু ছোট্ট কথা আপনাকে একটু বলি, আগাম রোগ সম্পর্কে কিন্তু জানা যায়।
0: এটা কিন্তু কিরকম,
1: সেটা হচ্ছে ধরুন আগামী 10 বছর পরে কি রোগ হতে পারে, ট্রেন্ড। তার মানে এটা ফরেস্টের যে লোকটি কাজ, যে কথা বলছিলাম, ফরেস্টের যে লোকটা কাজ করছে, সে যদি দেখতে পায় যে অ্যানিমেলের মধ্যে, ফরেস্টের ওয়াইল্ড লাইফের মধ্যে নতুন কোন ডিজিজের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে এই নতুন ডিজিজের লক্ষণ যদি জানতে পারে, চিনতে পারে, সেই ইনফরমেশনটা যদি সে পাস করতে পারে তাদের এক্সপার্টের কাছে, তাহলে কিন্তু আমরা একটা আগাম জানান, আগাম একটা অ্যাজুম করা যে আমরা এই রোগটা কিন্তু আগামী দিনে হিউম্যানের ক্ষেত্রেও আসতে পারে।
0: তো আমাদের কিন্তু বিশেষভাবে তাহলে সচেতন হওয়া প্রয়োজন যে প্রাণী পালকেরা তো হবেনই, কিন্তু আপনি তো বলছেন যে প্রাণীর যে বাই প্রোডাক্ট যেগুলো আমরা খাচ্ছি সেখান থেকেও, শহরে থেকেও আমরা সেই রোগে আক্রান্ত হতে পারি, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই রোগের প্রকোপ বাড়তে পারে মানুষের শরীরে। একটা জিনিস আপনি বলুন, দেখুন যিনি প্রাণী পালন করে জীবিকা নির্বাহ করছেন তাকে তো প্রাণী পালন করতেই হবে, তো সেখানে উনি কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন বা রোগের কীভাবে সম্মুখীন হবেন, কোন প্রাণী পালন করলে পরে উনি কম রোগের সম্ভাবনা থাকবে, ওনার শরীরে রোগের প্রবেশ ঘটবে?
1: উনি প্রাণী পালন করছে কিন্তু ওনার জীবিকা এটা ঠিক, কিন্তু উনি প্রাণী পালন ওটা কিন্তু আমাদের খাবারের জন্যই প্রাণীটা পালন করছেন। আমরা যে শহরে বসে দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি, উনি প্রাণীটাকে বড় করেছেন বলেই কিন্তু আমরা সেটাকে খাদ্য হিসাবে পাচ্ছি। তার মানে এটাকে আমরা ফুড অ্যানিমেল বলে থাকি, যে বিভিন্ন যে প্রাণী আমরা পালন করি। এই পালন করতে গিয়ে দেখা গেছে বিভিন্ন রোগ, আমি পোষণ মানে যদি আমি আমার রাজ্যের কথাই ভাবি, সেক্ষেত্রে দেখবেন চাষি ভাইরা কিন্তু জানেন যে জলাতঙ্ক কী রোগ, চাষি ভাইরা জানেন গোযক্ষা কী রোগ, গোযক্ষা মানে কিন্তু টিবি, আমি টিবির কথা বলছি, চাষি ভাইরা জানেন ইঁদুর থেকে কিন্তু লেপ্টোস্পাইরা বলে একটা রোগ হতে পারে, চাষি ভাইরা জানেন ব্রুসেলা হতে পারে। ঠিক তার পাশাপাশি এই যেমন আমরা আজকে আমরা স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি, কিন্তু আপনি বাড়িতে গিয়ে বা একটু পরেই যখন চাটা খাবেন, যে চায় যে দুধটা দেওয়া হচ্ছে আপনি, এটা তো প্রাণীরই প্রোডাক্ট, প্রাণীর থেকে উৎপাদিত, তাহলে এর মধ্যে কি, এর মধ্যে থেকেও তো রোগ আসতে পারে। এই জন্যই আপনি পাস্তুরাইজড মিল্ক খান, আমরা প্যাকেট মিল্ক যেটাকে আমরা বলছি, সেখান থেকেই কিন্তু এই যে টিবি বা যক্ষা বা গোযক্ষা, মানে মানে গরু থেকে আস কি যে যক্ষাটা আসছে যেটাকে আমরা গোযক্ষা বলি, সেখানেই কিন্তু এই প্রসেস বা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা হয়েছিল, যে আমরা বাড়ির যে নর্মালি আমরা কোনো গরু থেকে গাভী থেকে কিন্তু দুধ দুয়ে সেটাকে শুধুমাত্র একটু ফুটিয়ে খেয়ে নিলাম তা কিন্তু নয়, তাতে কিন্তু এই যক্ষার জীবাণু কিন্তু তাতে মারা যাচ্ছে না, তার জন্যই এলো কিন্তু পাস্তুরাইজেশন, তার জন্যই কিন্তু আপনি ওই রোগটা দূরে রেখে আপনি চাটা খাচ্ছেন, সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশনের এই প্রসেস করতে গিয়ে দেখা গেল একটা সময় দেখা গেল এরপর আর একটা নতুন জীবাণু আবিষ্কার হলো,
0: বলুন,
1: সেটা কিন্তু আর যক্ষার জীবাণু হার মেনে গেল, নতুন জীবাণু কক্সিলা বার্নেটি অস্ট্রেলিয়ায় প্রথম এটা পাওয়া গেল, তখন দেখা গেল যে দুধের মাধ্যমেই কিন্তু এই রোগটা ছড়ায়, বিভিন্ন সেনাবাহিনীর যারা কাজ করছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া, তো প্রচুর কুইন্সল্যান্ড বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই রোগের উপদ্রব প্রথম হলো। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু প্রাণী পালকরা যেমন যদি কোনো রোগ সম্পর্কে যদি জেনে থাকে তাদের কাছে, অ্যাটলিস্ট যে যেমন আমরা চিনতে পারি বাচ্চার হাম হয়েছে, তাহলে সে যেমন প্রাণীদেরও যে রোগটা হয়েছে সেই রোগটা সম্পর্কে তার যদি একটু মিনিমাম

0: সচেতনতাও যদি তার থাকে, তাহলে কিন্তু সে বার্তাটা পৌঁছে দেয় তার ডাক্তারবাবুকে যে আমার কিন্তু আমার এরিয়ায় এই রোগটা হয়েছে। ডাক্তারবাবু সেই বার্তাটা তার উচ্চস্থানে পৌঁছে দিতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের খুব রোগের কন্ট্রোলের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অনেক তৎপরতা দেখাতে পারি। এই জন্যই এক স্বাস্থ্য দরকার।
1: আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে আজকের বিষয়ে কৃষক বন্ধুরা একটু শুনুন, কারণ আপনারা হয়তো ঠিক অনেকেই মনে রাখতে পারেননি যে এক পৃথিবী এক স্বাস্থ্য, এখানে আমরা তিনটে স্তম্ভের কথা আপনি বলেছিলেন,
0: ঠিক
1: আবার যদি একটু বলেন।
0: এই তিনটে স্তম্ভ মানুষের স্বাস্থ্য, প্রাণীদের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য।
1: মানুষের স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে জানলাম, প্রাণীদের স্বাস্থ্য সম্পর্কে বুঝলাম যে প্রাণী থেকে কিন্তু, প্রাণীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, প্রাণী যদি কোনো রোগে আক্রান্ত হয়, প্রাণী যদি কোনো বীজাণু বা জীবাণু বহন করে, সেটা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, মানুষ আক্রান্ত হতে পারে সেই জীবাণু দ্বারা। সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হতে পারে, আর তার উদাহরণ আমাদের কাছে সহস্র আছে। তার সঙ্গে যে পরিবেশের স্বাস্থ্য আপনি বললেন তৃতীয় স্তম্ভ, সে ব্যাপারটা যদি একটু বলেন যে এরা কীভাবে পরিবেশের স্তম্ভকে মানে প্রভাবিত করছে।
0: অ্যাকচুয়ালি দেখুন, পরিবেশ বলতে কী বুঝি, পরিবেশ বলতে কিন্তু এর মধ্যে জৈব ব্যাপার যেমন রয়েছে, অজৈব ব্যাপারও তেমন রয়েছে। তার মানে আমরা, এটা হতে পারে যিনি বেঁচে আছেন, তেমনি সূর্য, জল, বায়ু, সমস্ত কিছু নিয়েই কিন্তু পরিবেশ। ঠিক আমি যে কথায় বোধহয় একটুখানি বললামও যে যদি পৃথিবীর যদি যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এই যে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু আপনি দেখবেন মশার উপদ্রব, এটুলির উপদ্রব, উকুনের উপদ্রব, এই যে প্যারাসাইট মানে যারা দেহের বাইরে যারা অবস্থান করে তাদের উপদ্রব কিন্তু বাড়ছে। কারণ টেম্পারেচার কী করছে, তাদের ডিম ফুটে বাচ্চা বেরোতে তাদের সহায়তা করছে। এই টেম্পারেচারটা বাড়াচ্ছে কারা, মানুষ, তাদের বিভিন্ন সিভিলাইজেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। টেম্পারেচার বাড়ছে মানে আমাদের কিন্তু বিভিন্ন যে রোগের, রোগকে ত্বরান্বিত করার জন্য, এটা একটা উদাহরণ আপনাকে দিলাম যে রোগকে ত্বরান্বিত করছে। তার পাশাপাশি আপনি একটু দেখুন যে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি কিভাবে। আমরা বিভিন্ন সময় সিভিলাইজেশন বা বিভিন্ন বিল্ডিং, কলকারখানা তৈরি করার জন্য আমরা কী করছি, মাটি খনন করছি। আমরা বিভিন্ন সময় দেখি চাষি ভাইয়েরা তাদের নাড়াটা পুড়িয়ে দিচ্ছে। তাহলে এই পোড়ানোর ফলে আপনারা জানবেন যে এই যে যে মাটি, মাটিতে কিন্তু বিভিন্ন জীবাণু থাকে যেটা কিন্তু তাদের ফসল উৎপাদনে উপকার করে,
1: সহায়তা
0: করে। কিন্তু আমরা এই যে যখন পোড়াচ্ছি আমরা কিন্তু ঠিক করছি না। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে, আমাদের যাতে পোকামাকড়ের উপদ্রব না হয়, আমরা বিভিন্ন সময় পেস্টিসাইড ইউজ করি বা
1: যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করি।
0: এই কীটনাশকের ফলে শুধু কি ওই যে জীবাণু ফসল নষ্ট করছে
1: তাই তো শুধু হচ্ছে না, তার সঙ্গে অনেক বন্ধু পোকা,
0: একদম,
1: অনেক মানে এমন উপকারী
0: সহায়ক পোকা আপনি বলতে পারেন, যেটাকে যারা আমাদের বিভিন্ন সময় পলিনেশন, আমরা
1: একদম একদম মানে যে
0: পরাগায়ন,
1: পরাগ মিলনের ক্ষেত্রে,
0: কিন্তু আমরা এই যে সামগ্রিকভাবে আমরা কিন্তু পরিবেশকে নষ্ট করছি। তাদের পরিবেশের যে প্রকৃতিগত যে ব্যাপারটা ছিল সেটা নষ্ট হচ্ছে। এইটাকে ধরে রাখতে গেলে আমাদের আরও একটু বেশি পরিমাণে সচেতনতা যদি না নিতে পারি নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না।
1: সচেতনতার বিষয়ে নিশ্চয়ই আসবো ডাক্তারবাবু, আমাদের আজকের এই অনুষ্ঠান বোধ হয় সেই কারণেই আমরা করছি আপনার সঙ্গে কথা বলে, যে মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার যে পরিবেশ, মানুষ এবং এই প্রাণী, এই যে প্রাণীকুল, মানুষ, পরিবেশ, এদের যে এই একটা ত্রিকোণ সম্পর্ক, ত্রিভুজাকৃতি সম্পর্ক, সেটা একে অপরের পরিপূরক এবং একে অপরের সঙ্গে সংযুক্ত। যে কারো যদি ব্যথা হয়, রোগ হয়, তো সেই রোগ জ্বালা অন্যের কাছেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু তার আগে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো, আমাদের হাতে সময় খুব বেশি আর নেই, তার মধ্যে একটু জানতে চাইবো আপনার কাছে কী কী ধরনের রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।
0: দেখুন, প্রথমত জলাতঙ্ক রোগ, যেটা কুকুর বাহিত। আপনারা জানেন যে আমরা শহর থেকে গ্রাম সবাই কিন্তু কুকুর রাখি বাড়িতে, বা কুকুর এমন আমাদের ভারতবর্ষের যা সিনারিও তাতে কিন্তু কুকুর রাস্তাতেও থাকে। স্বাভাবিকভাবে জলাতঙ্ক এমন একটা রোগ, সম্পূর্ণভাবে এটা একটা প্রাণীবাহিত রোগ। তাহলে আমরা যারা বাড়িতে কুকুর রাখছি, সেই কুকুরটিকে যদি আমরা সময় মতন আমরা যদি টিকাকরণে যাই, তাহলে কিন্তু আমরা জলাতঙ্ক রোগ থেকে দূরে থাকতে পারি। প্রশ্ন এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা নোট আপনাকে দিতে যাই, এখনও পর্যন্ত যত ভাইরাস পৃথিবীতে এসছে এর মধ্যে ডেডলিয়েস্ট বা মারণাত্মক যদি বলা হয় যদি কোনো রোগ, সেটা কিন্তু জলাতঙ্ক রোগ। তার কারণ জলাতঙ্ক হলে কিন্তু কোনোভাবেই, যদি রোগের সিমটম এসে যায়, রোগের লক্ষণ এসে যায়, পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো মানে কোনো ওষুধই নেই যে আপনাকে কিন্তু জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে পারে। এটা এক। দ্বিতীয় হচ্ছে অন্যতম আরেকটা রোগ হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কিন্তু অন্য কোনো অ্যানিমেলে হয় না, প্রাণীতে হয় না, মূলত কিন্তু গবাদি প্রাণী, মানে বেসিক্যালি গরু মোষ মূলত এই দুটো, এর বাইরে হয় ছাগল গরু, ছাগল ভেড়া এসব প্রাণী তো হতে পারে, কিন্তু মূলত গরু এবং মোষ। অ্যানথ্রাক্স কিন্তু আপনি জানবেন এটাও পুরোপুরিভাবে কিন্তু প্রাণীদের থেকেই আসে। কখন? বিভিন্ন সময়ে এই যে যে প্রাণীটা মারা গেল অ্যানথ্রাক্সে, অ্যানথ্রাক্স প্রাণীদের হলে কিন্তু খুব মুশকিল, মানে প্রাণীকে বাঁচানো, মানে গবাদি প্রাণীকে বাঁচানো খুব মুশকিল। তাহলে অ্যানথ্রাক্স হলে তার কিছু লক্ষণ আছে, নির্দিষ্ট লক্ষণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা ওই প্রাণীটাকে যদি টাচ না করি, তার কাছে না যাই, তার যে সিক্রেশন, মানে বিভিন্ন সময় দেখা যায় যে অ্যানথ্রাক্সের যে আমাদের নাক থেকে তারপর মুখ থেকে অনেক সময় রক্ত বেরোয়, এই রক্তকে কিন্তু হ্যান্ডেল করে, তার বডিকে ওপেন করা যাবে না। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে আমরা কিন্তু মরা প্রাণী বা প্রাণীটা যখন রোগে ভুগছে তাকে কিন্তু অনেক সময় আমরা হ্যান্ডেল করতে গিয়ে আমরা কিন্তু রোগকে আমরা নেই,
1: মানে রোগকে এক প্রকার ডেকে আনার মতো।
0: তো স্বাভাবিকভাবে অ্যানথ্রাক্স এমনই একটা রোগ যে আপনি না জেনেই আপনি এই রোগটা
1: নিজের মধ্যে
0: নিয়ে আসছেন। এরপরে আরেকটা তো সবাই জানে, বার্ড ফ্লু নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের নিশ্চয়ই রেডিওতে প্রচুর আলোচনা হয়েছে যে বার্ড ফ্লু কিন্তু মুরগি খেলে কিন্তু বার্ড ফ্লু হয় না, কিন্তু আমরা যখন মুরগিটাকে নিয়ে আসছি কাটছি সেই সময় কিন্তু বার্ড ফ্লু জীবাণু অ্যাকচুয়ালি আমাদের নাক দ্বারা কিন্তু ঢুকে পড়ছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি এই জায়গাগুলোতে আমাদের নিজেদের সচেতনতাগুলো তৈরি করি এবং রোগ চিনতে আমরা পারি তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি।
1: এবারে ডাক্তারবাবু, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কাছে জানতে চাইব যে এই বিষয়ে যে সচেতন হওয়া উচিত তাহলে আমাদের কী কী বিষয়ের ওপর নজর দিতে হবে? বিশেষত আমি বলব যেহেতু আমাদের অনুষ্ঠান গ্রামীণ শ্রোতাবন্ধুদের জন্য, তারা কী করে, তারা সরাসরি প্রাণীদের সঙ্গে, প্রাণীকে খাওয়াচ্ছেন, প্রাণীকে চান করাচ্ছেন, প্রাণীদের ওষুধপাতি দিচ্ছেন, তো কিভাবে ওনারা নিজেদের সচেতনতা বাড়াতে পারেন এবং এই যে প্রাণী থেকে মানুষের শরীরে রোগ বিস্তার বা পরিবেশে তার প্রভাব তার থেকে মুক্ত হতে পারেন?
0: প্রথমত যারা প্রাণী পালন করেন গ্রামে তাদের একটা জিনিস, তারা যদি ভুল ধারণাটা একটুখানি যদি ভেঙে নেয় যে সব রোগই কিন্তু মানুষে আসে না, তাহলে কোন কোন রোগগুলো মানুষে আসে এবং কোন কোন প্রাণী থেকে কোন কোন রোগ আসে, তার জন্য কিন্তু এই যে সচেতনতার কাজ বিভিন্ন সময় কিন্তু দপ্তর থেকে, তাদের যে ব্লক লেভেলের যে অফিস আছে সেখান থেকে কিন্তু করা হয়, বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম কিন্তু আমরা চাষী ভাই বা খামারিদের কিন্তু দেওয়া হয়। তাহলে এই যে রোগ আমাদের চেনা, রোগকে চেনা, দ্বিতীয়ত হচ্ছে সেই চেনা রোগের টিকাকরণ করা। আমরা আগাম যদি আমরা ওই রোগকে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু রোগটা প্রাণীদের যদি না হয় তাহলে প্রাণীদের থেকে কিন্তু মানুষেরও রোগটা আসবে না।
1: খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে বললেন আমাদের কাছে। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল যে এক পৃথিবী এক স্বাস্থ্য, খুব সুন্দরভাবে উত্থাপিত করলেন। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব, তার আগে আপনাদের তরফে এবং আমাদের তরফে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রিপন বিশ্বাসকে জানাই অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সমীক্ষা। ছাত্রাবস্থায় অনবধানবশত তিনি একটি চুরির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। অনুশোচনায় বিদ্ধ হয়ে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছিলেন পিতার কাছে। শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে মার্জনা করেন তিনি। অহিংসা তত্ত্বের সুস্পষ্ট ব্যবহারিক এই উদাহরণ সারা জীবন তাঁর চরিত্রে গাঁথা হয়ে গিয়েছিল। সত্যব্রতী গান্ধীজির জীবনের এই উপাখ্যান তাঁর চরিত্রের অন্যতম স্তম্ভ। সত্যাশ্রয়ী মহাত্মার জীবনদর্শনের মূল মন্ত্রকে হিংসার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ অহিংসা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এবছর 2026 সালে এই দিনের মূল ভাবনা ইনভেস্টিং ইন পিস ফর এভরি ওয়ান, এভরিওয়্যার, এভরিডে। বিস্তারে বললে শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে বিশ্বজুড়ে অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়া এবং শান্তি, সহনশীলতা ও বোঝাপড়ার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে আরও বলা হয়েছে যে হিংসা কখনোই স্থায়ী সমাধান নয়, এটি কেবল নতুন সংকট সৃষ্টি করে। গান্ধীজির প্রদর্শিত অহিংসা মানে দুর্বলতা নয়, বরং এটি একটি অন্যায় ও অন্যায্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিশালী মানবিক হাতিয়ার। বর্তমান সময়ে যুদ্ধ, সংঘাত এবং অসহিষ্ণুতার বাতাবরণ থেকে সারা পৃথিবীকে মুক্ত করতে গান্ধীজির নীতি ও আদর্শ অনুসরণ

0: সবচেয়ে জরুরি। রাষ্ট্রসংঘ সেই মর্মে বার্তা প্রচার করে, যুদ্ধ ও অস্ত্রের পেছনে খরচ না করে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের মৌলিক অধিকার রক্ষাই প্রধান লক্ষ্য। তার জন্য শান্তি ও মঙ্গল স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগ মানবজাতির কল্যাণ সাধনে অনেক বেশি কার্যকর হবে। সহিংসতার পথ পরিহার করে পারস্পরিক আলোচনা, পরমত সহিষ্ণুতা এবং অহিংস আন্দোলনের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। ঠিক এই কথাই বলতে চেয়েছিলেন গান্ধীজি। তার মতে অহিংসা হল মানবজাতির সবচেয়ে বড় শক্তি, যা ধ্বংসাত্মক অস্ত্রের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ। তাঁর অহিংসা দর্শন অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লড়াই করা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। রাষ্ট্রনৈতিক, জাতিগত বা ব্যক্তিগত ভেদাভেদ, বিদ্বেষ দূর করে সাধারণ মানুষের যোগদানই হবে সত্য ও অহিংসার মূল মন্ত্র। বর্তমানে আরও একটি বিষয় প্রণিধানযোগ্য। ইদানিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রে হিংসা ছড়ানোর অপচেষ্টা চলছে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রথম বিশ্বযুদ্ধের আবহের মধ্যে ভারতে ফিরে এসেছিলেন মহাত্মা গান্ধী। বিশ্বযুদ্ধ শেষ না হতেই জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হলেন তিনি, শুরু করলেন অহিংসা আন্দোলন। হরিজন পত্রিকায় এ সম্বন্ধে তাঁর মতামত ছিল, অহিংসা মানব জাতির ব্যবহার সংহিতা, এটি পাশবিক শক্তি অপেক্ষা অনন্ত গুণে মহৎ ও উন্নত। হরিজন পত্রিকায় অন্যত্র লিখেছিলেন, একমাত্র অহিংসার ভিত্তিভূমির ওপরেই বিশ্বসংঘের কাঠামো গড়ে উঠতে পারে। বিশ্বের কল্যাণে হিংসাকে সম্পূর্ণরূপে বিসর্জন দিতে হবে। অহিংসা দিবস পালনই হোক হিংসা দমনের পবিত্র হাতিয়ার। ভারতীয় গণ আন্দোলনের রূপকার শান্তির বার্তাবাহকের বাণীকে রূপায়ণের তৎপর সারা পৃথিবীও। সাম্প্রতিক আন্তর্জাতিক অধিবেশনে এর প্রয়োজনীয়তা সকলে স্বীকার করেছেন। অহিংসার পথ কতটা সফল হয়েছে তা আলোচনার বিষয়, তবে একে সার্থক করার মূল কারিগর জনগণই। জনসচেতনতার জাদু স্পর্শে শান্তির বাড়ি বর্ষণ হোক, এই আমাদের প্রার্থনা।
1: পাথেয় হোক অহিংসার বাণী শিরোনামে সমীক্ষাটি শুনলেন। এটি লিখেছেন ডক্টর চণ্ডীচরণ ঘোষ।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: এখন সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ ছটি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস ঘড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার 5ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। আসছে বিস্তারিত খবরে। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস করেছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল।

0: 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল তারা। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কাল। যোগেশ্বর দত্ত বজরং পুনিয়ার পর সুজিত তৃতীয় ভারতীয় কুস্তিগির যিনি এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। তিনি চাইনিজ তাইপেই নিয়েন চেন চেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্খল। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জেতেন লাভলিনা বরগোহাঁই। জন্মদিনে এই পদক জয় তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন লাভলিনা।
1: বহুত জ্যাদা স্পেশাল হে মেডাল মেরে লিয়ে কিন না কী মে বক্সিং ছোড়নে ভি ওয়ালি থি উসকে বাদ সে ফির সে মেন্টালি স্ট্রং হোকে আনা আর জিতনা ও মেরে লিয়ে বহুত বড়ি বাত আর মে সোচ কে আই থি কি ইস বার মুঝে বার্থডে পে গোল্ড মেডালই চাইয়ে।
0: আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল। এছাড়াও তীরন্দাজির মিক্সড রিকার্ভ ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ভারতের কুমকুম মহত ও ধীরাজ বোম্বা দেভারা। সেলিং বা নৌচালনা ইভেন্টে নেত্রা কুমানন মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। 29 বছর বয়সী ভারতীয় নাবিক মোট 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে উঠে এসেছে ভারত। তার দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের 65 কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় পারভিন হুডাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, পারভিন দক্ষতা, সাহস ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারভিনের মতো মেয়েরা দেশকে গর্বিত করে তোলে। তাদের হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন হয় এবং জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই স্বর্ণপদক অগণিত তরুণ তরুণীকে বিশেষ করে মেয়েদের অনুপ্রাণিত করবে বলেও রাষ্ট্রপতি জানান। অন্যদিকে স্বর্ণপদক জয় করায় ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় দেশে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জেতায় অঙ্কুশ পাঙ্খলকে এবং কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জেতায় সুজিত কালকালকেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ কোয়াড্রান্ট দলকে এবং মহিলাদের সেলিং বা নৌচালনা ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় নেত্রা কুমারানকে অভিনন্দন জানিয়েছেন শ্রীমতী মুর্মু। তীরন্দাজিতে পুরুষদের রিকার্ভ দলগত ইভেন্টে রৌপ্য পদক জয় করায় রাষ্ট্রপতি ধীরাজ বোম্বা দেভারা, জসদীপ সঞ্জয় ভোগে এবং নীরাজ চৌহানকেও অভিনন্দন জানান। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে ভারতের হয়ে প্রথমবার স্বর্ণপদক জয় করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মহত এবং কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইচি নাগোয়ায় এবার এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। 27 বছর বয়সী শুটার নিরু এবারে আসরে 2টি সোনা, 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। জাপানে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভাগবত জানিয়েছেন, গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নিরু ফের জাপান রওনা হবেন। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আগামীকাল স্থির করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে আজ কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। একই সঙ্গে এই ঘটনায় তিনি কিভাবে সাহস অর্জন করলেন তাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। শ্রী মোদী বলেন, সারা দেশ তাঁর আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের বিপন্ন করতেও প্রস্তুত।
2: উস সময় ভি আপনে আপনি জীবন কি পরোয়া নাহি কি, সবি যাত্রীয়ো কে জীবন কি পরোয়া কি, আর সবসে বড়ি বাত 140 করোড় দেশবাসীয়ো কা আপনে মান বড়ায়, আর ইসলিয়ে মে হৃদয় সে গর্ব অনুভব করতা। মেয়ে আপনি আপসে শুননা চাহুগা।
3: স্যার মেরে লিয়ে মে স্যার সে ভি বোল রা থা, আপ মেরে সবসে বড়ে আইডল সে ভি, আর মে কো ইনসে কল করকে মেরে অফ মাই সাইড কর লে, মে বহুত বহুত বহুত গর্ব ফিল হো রে।
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদাই পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

0: সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তাঁর স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। চীনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বেইজিংয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। জাপানে ভারতের রাষ্ট্রদূত মাগুমা মল্লিক ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা টোকিওর এদোগাওয়ায় গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহরিন, মঙ্গোলিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়াতেও একইভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বক্সায় বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে আনা একটি বাঘিনীকে জঙ্গলে ছাড়া হয়েছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দু মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সায় জঙ্গলে ছাড়া হবে বলে তিনি জানান।
1: দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো হলদে গেছিলাম, সেখানে বনবাংলো তৈরি হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরো তিনটি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চল সুরক্ষা ও সংরক্ষণে দায়বদ্ধ। ব্যবসায়ীদের সহায়তার লক্ষ্যে রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক কর মুকুব প্রকল্প রোড টেপের মেয়াদ চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ শুল্ক ইউনিট, অ্যাডভান্স অথরাইজেশন হোল্ডার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইউনিট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটগুলির রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া সামগ্রীর অষ্টম পর্যায়ের ই নিলামের সময়সীমা বাড়িয়ে চলতি মাসের 31 তারিখ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদক লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার 5ম স্থানে উঠে এসছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: आकाशवाणी कोलकाता गीतांजलि।
3: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
3: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
5: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে

0: হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় শুনবেন বাংলা নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। রাত 9:30টায় সঞ্জয় চৌধুরীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 9:50 নজরুলগীতি, শিল্পী উৎপল উপাধ্যায়। রাত 10:10 বাংলা ছায়াছবির গান। রাত 10:30 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। রাত 10:50 কীর্তন শুনবেন মানসী ঘোষ তস্তিদারের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বক্সায় আজ তাঁর উপস্থিতিতে বাঘকে জঙ্গলে ছাড়া হয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব অনুষ্ঠানে বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষায় দায়বদ্ধ। নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী আজ সেখানে উপনির্বাচনের প্রচার সভায় মন্তব্য করেছেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। বিজেপি এই উপলক্ষে খাদি বস্ত্র কিনে দিনটি পালন করে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 3 দিনব্যাপী সেবা সেতু কর্মসূচি আজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আবারও তদন্ত শুরু হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা ফুটবল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী।

0: নরেন্দ্র যাদব। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরও 3টি বাঘ বক্সার জঙ্গলে ছাড়া হবে।
1: একটি বাঘিনীকে আজকে বক্সাতে আমরা ছাড়তে পারলাম, এ তো শুরু হলো। দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো, হলদে গেছিলাম, সেখানে বন বাংলো তৈরি হচ্ছে। আগামী দু মাসের মধ্যে আরো 3টি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: বিহারে বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে এই বাঘিনীটিকে দেওয়ার জন্য বিহার সরকার, বিশেষত ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষা এবং সংরক্ষণে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বন সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় সম্পূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ NTC যৌথ উদ্যোগে গৃহীত এই বাঘ ছাড়ার কর্মসূচির উদ্দেশ্য হল বক্সায় জৈব বৈচিত্র্য বজায় রাখা এবং সমগ্র ডুয়ার্স অঞ্চলে প্রকৃতি, পর্যটন ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সম্ভাবনার সৃষ্টি করা। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আগামীকাল পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দিচ্ছে না, বন্ধ রয়েছে জঙ্গল সাফারিও। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি টোটো উপজাতির সুরক্ষায় বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। 5 বছর পর তরাই ডুয়ার্স থেকে দার্জিলিংয়ের চা শ্রমিকরা প্রধানমন্ত্রী প্রোৎসাহন যোজনার সুবিধে পেতে চলেছেন বলেও তিনি জানান। অনুষ্ঠান শেষে হাসি মারা হয়ে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে বন দপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের নোধাবাড়ি এলাকায় কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। আজ সকালে একটি চা বাগান থেকে ওই দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, চা বাগান পেরিয়েই ধানক্ষেত। বন্যপ্রাণীর আনাগোনা রুখতে ধানক্ষেত সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সেই বেড়া পেরোতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। জমির মালিককে চিহ্নিত করা হয়েছে, তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবারের উপনির্বাচনে জয়লাভ করলে সেখানকার মানুষের স্বার্থ রক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। শ্রী অধিকারী আজ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক জনসভায় যোগ দেন।
1: নেতৃত্বদের মর্যাদা সম্মান, তাদেরকে সাংগঠনিক এবং প্রশাসনিক ভাবে আরো মজবুত করা আমার দায়িত্ব। ছোট ছোট কাজ তো বাদ দেন, 12,000 লোককে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছি এই 5 মাসে, 13,700 লোককে প্রথম কিস্তির টাকা দিয়েছি। একটাও কাঁচা বাড়ি নন্দীগ্রামে থাকবে না আপ 6 মাসের মধ্যে, আমার উপর ভরসা রাখুন। 70,300 মহিলাকে অন্নপূর্ণা দিয়েছি, লাগলে আরো 10,000 মহিলাকে দেব, একজন উপযুক্ত মহিলা বাদ যাবে না।
0: পরে তিনি দেবীপুর ও নারায়ণচকেও 2টি জনসভায় বক্তব্য রাখেন। উল্লেখ্য, এই উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামী রবিবার 4 অক্টোবর। সব দলের প্রার্থীরাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6 অক্টোবর, গণনা 9 তারিখে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আবারও তদন্ত শুরু হয়েছে। রাজ্য দুর্নীতি নিরোধক কমিশন ইন্দ্রনীল তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী থাকাকালীন একটি সরকারি প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে এই তদন্ত শুরু করেছে। দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED এর আগে ইন্দ্রনীলকে জেরা করে। এই টেন্ডার দুর্নীতির হদিশ পায় তখন। তার ঘনিষ্ঠ সহযোগীদের ইন্দ্রনীল 85 কোটি টাকারও বেশি টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ইডির জেরায় ইন্দ্রনীল জানান, কলকাতার 24টি নির্বাচিত দুর্গাপুজো মণ্ডপে প্রিভিউ শো এর জন্য 1000

749 টাকা থেকে 5499 টাকা পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছিল। রয়্যালটি বাবদ টাকা দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন, পুষ্পার্ঘ অর্পণ করেন, গান্ধী স্মৃতিস্তম্ভে পরিবেশিত হয় রামধুন।

0: কলকাতার পুর ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা পাণ্ডে। বিজেপি সাংসদ বিধায়ক ও নেতারা আজ খাদি বস্ত্র কিনে দিনটি পালন করছেন। দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য খাদি ভবনে গান্ধীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং খাদি বস্ত্র কেনেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতপ্রায় খাদি সংস্থাকে পুনরুজ্জীবিত করেছেন। আজ দলের সাংসদ বিধায়ক ও নেতাদের তিনি খাদি সামগ্রী কেনার নির্দেশ দিয়েছেন। বর্তমান বিজেপি সরকারের আমলে খাদি পণ্য এক বিশেষ মর্যাদা লাভ করেছে বলেও শ্রমিকবাবু জানান। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের সহযোগিতায় এবং ভারত সরকারের যুব ভারত দপ্তরের উদ্যোগে আজ গান্ধীজির জন্মদিবস পালন করা হয়। নদিয়ার দিগনগরেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় মহাত্মা গান্ধীর জন্মদিন। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে তিন দিনব্যাপী সেবা সেতু কর্মসূচি আজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার 16টি বড় এলাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বিডিও অফিসে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য সহ 46টি প্রকল্পে পুরো পরিষেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে উপচে পড়ে ভিড়। নদিয়ার গ্রাম পঞ্চায়েতগুলিতে আজ অনুষ্ঠিত হয় বিশেষ গ্রাম সভা। বাল্যবিবাহ রোধ, সার্বিক সাক্ষরতা বৃদ্ধি, নারী ও শিশু সুরক্ষা এবং গ্রাম উন্নয়নের বিভিন্ন কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হয়। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। আজকের বিষয় নকশালমুক্ত ভারত।
1: দেশ আজ নকশালমুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার, তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: कम प्रीमियम ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
4: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
5: आकाशवाणी कोलकाता अनुष्ठान सुनछेन गीतांजलि प्रचार तरंगे। এখন নাটক।

আজকের নাটক মনীষার মোহনায়, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক মনীষার মোহনায়।

0: দেখো বাবু, সাক্ষাৎকার নিতে তোমার ইচ্ছে হয়েছে, ভালো কথা, কিন্তু তাই বলে একটানা কথা বলতে পারবো না আমি, অত সময় নেই আমার হাতে।
1: তা আমি জানি আচার্য, কথা দিচ্ছি বেশি সময় নেব না।
0: ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা মানে খবরের কাগজের লোকেরা, তোমরা খুব চা খেতে ভালোবাসো, তাই না?
1: হ্যাঁ, মানে
0: না না, ইতস্তত করার কোনো প্রয়োজন দেখি না। তোমাদের খুশি, তোমরা চা খাবে, কিন্তু 92 নম্বর আপার সার্কুলার রোডে এসে ওইটি আশা করো না যেন। চা আমি খাওয়াই না, খাইও না।
1: সেটা সবাই জানেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে চা পানের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তা বিলক্ষণ জানেন সবাই।
0: হ্যাঁ ঠিকই জানে, আমি তো বলি চা পান না বিষ পান। যাকে সেসব কথা যাক, এখন বলো দেখি কি জানতে চাও আমার কাছে?
1: আগে গান্ধীজির সম্পর্কে জানতে চাই।
0: ও বাবা, তিনি তো মস্ত মানুষ, আমাদের প্রণম্য, আমি আবার কি বলবো তাঁর সম্পর্কে?
1: ওই আপনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা,
0: বাহ বেশ চৌখস সাংবাদিক দেখছি, বেশ খোঁজ খবর নিয়ে এসেছ। তা শুরু করি কোথা থেকে বলো তো?
1: আপনার প্রথম আলাপের কথা দিয়েই শুরু হোক।
0: প্রথম আলাপ? তাহলে তো মহামতি গোপালকৃষ্ণ গোখেলের কথা দিয়ে শুরু করতে হয়।
1: তাই করুন না, আমরা সবটা ছাপব।
0: আচ্ছা, সেটা ধরো 1901 সালের কথা, বুঝলে? নীলরতন, মানে আমাদের ডাক্তার বন্ধু নীলরতন সরকার এলেন আমার কাছে। এ কি নীলরতন, এত সকালে তুমি আমার বাসায় যে
2: এলাম? একটা দরকারে, একটু বসি আগে।
0: হ্যাঁ বসো, বেশ হাঁপিয়ে গেছে দেখছি।
2: হ্যাঁ তা একটু গিয়েছি, কাঁধে একটা কাজ চেপেছে, তারই জোগাড় যন্তর।
0: তা আবার কি কাজ পড়লো?
2: গোপালকৃষ্ণ গোখেল কলকাতা আসছেন।
0: কে কে আসছেন?
2: আরে বাবা, গোখেল নাম শুনুনি? মহারাষ্ট্রের লোক, খুব বড় মাপের মানুষ, তাকে ইংরেজও সমীহ করে।
0: ও হ্যাঁ হ্যাঁ, নাম তো শুনেছি, পড়েওছি তার সম্পর্কে, কিন্তু ইংরেজের সমীহ করার ব্যাপারটা বুঝলাম না ঠিক।
2: ভারত সরকারের বার্ষিক যে বাজেট হয়, কোষে তার সমালোচনা করেনি একবার নয়, পরপর বেশ কয়েকবার।
0: তাই বুঝি?
2: লর্ড কার্জনের মতো দাম্ভিক মানুষও সমীহ করেন একে, বলতে পারো কিছুটা ভয়ও পান।
0: তা এর ব্যাপারেই বুঝি দায়িত্ব তোমার?
2: ঠিক ধরেছ, গোখেল আসছেন কলকাতায়।
0: তা তোমার দায়িত্বটা এখন কিরকম?
2: হাওড়া স্টেশনে তাকে রিসিভ করতে যেতে হবে, যেমন তেমন করে গেলে হবে না, তাকে বেশ আনুষ্ঠানিক একটা অভ্যর্থনা জানাতে হবে, যে সে মানুষ তো নন তিনি, বর্তমানে তিনি ওই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির অধ্যক্ষ।
0: সেটাই বোধহয় তাঁর খ্যাতির একমাত্র কারণ নয়। মাসে মাত্র 75 টাকা বেতন নিয়ে ফার্গুসন কলেজে পড়াতেন তিনি, এক কথায় বলা যায় দারিদ্র ব্রত।
2: কিছুটা তোমারই মতো বলতে পারো।
0: কি যে বলো, কার সঙ্গে কার তুলনা।
2: সে যাই হোক, তোমাকে এখন যেতে হবে আমার সঙ্গে।
0: কোথায়?
2: বললাম তো, গোখেল আসছেন, তাকে বরণ করতে হবে হাওড়া স্টেশনে।
0: এই যা, আগে বলতে হতো, এভাবে হুট করে যাওয়া যায় নাকি?
2: আরে অত সময় ছিল না, তুমি এখন চলো আমার সঙ্গে।
0: তা আর কেউ কি আসছেন নাকি তার সঙ্গে, নাকি তিনি একাই?
2: না সেটা তো জানি না, আসতেই পারেন, স্টেশনে গিয়ে দেখবো। কোন চলো চলো চলো চলো।
3: অনুগ্রহ করে শুনবেন
2: আমাদের অস্বস্তি হতো, আসুন আপনি। আচ্ছা আপনার সঙ্গে আর কেউ কি?
3: ও হ্যাঁ, আলাপ করাই, ইনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।
4: নমস্কার।
5: নমস্কার।
3: ইনি এখন থাকেন দক্ষিণ আফ্রিকায়, বলতে পারেন সংগ্রাম করছেন সেখানকার ভারতীয়দের হয়ে।
4: 1893 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় লড়াই করছেন।
5: আপনি জানেন আমার সম্পর্কে?

0: কিন্তু আমি অতি সামান্য মানুষ।
1: হ্যাঁ, কতটা সামান্য তা জানি আমরা।
2: আপনার সম্পর্কেও কিন্তু কিছু কিছু জানি আমরা।
1: বলেন কি?
2: হুমদাস, একে বলতে পারো বৈজ্ঞানিক সন্ন্যাসী।
0: বাহ, নামটা তো ভারী সুন্দর দিয়েছেন।
2: কি বলবো, এছাড়া যে অধ্যাপক মাসে বেতন পান 800 টাকা, অথচ তার থেকে নিজের জন্য ব্যবহার করেন মাত্র 40 টাকা, তাকে এছাড়া আর কোন বিশেষণে ভূষিত করা যায়?
3: দেখো প্রফুল্ল, নিজেকে লুকিয়ে রাখতে পারলে না তো।
2: বেতনের বাকি টাকাটা ইনি ব্যয় করেন মানুষের কল্যাণে, নিজের ছাত্রদের কল্যাণে।
3: আপনি যথার্থ বলেছেন, ছাত্ররা ওর প্রাণ।
2: কিন্তু অন্য একটা জায়গাতেও নিজেকে বেঁধে রেখেছেন তিনি।
1: আবার কোথায় কি করলাম?
0: মহামতি গোখেল নিশ্চয়ই জানেন কিছু, না হলে কি আর পারতেন এমন কথা?
2: গোপন কিছুই নয়, সবাই জানে প্রফুল্লচন্দ্র রায় অবিবাহিত। শুধু তাই নয়, তিনি বিয়ে করতেও চান না।
1: আচ্ছা, এটা কি বলার মতো একটা বিষয় হলো?
2: তা ঠিক, তা ঠিক, বলার অনেক কিছুই তো আছে, সেসব নিয়েই না হয় আমরা কথা বলবো।
0: আচ্ছা, আমরা এখানে উঠছি কোথায়?
3: ব্যবস্থা যেটা হয়েছে তাই এই রসায়নবিদের বাড়ির কাছে।
1: তাই নাকি? এটা তো জানতাম না।
0: বাহ, তাহলে তো কথাবার্তা বলতে কোনো অসুবিধাই রইল না।
3: তা ঠিক, চলুন এবার এগোনো যা।
0: হ্যাঁ চলুন।
4: তাহলে গান্ধীজির সঙ্গে সেই আপনার প্রথম আলাপ?
5: হ্যাঁ, সেই প্রথম। দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়দের দুর্দশার কথা তাঁর মুখেই আমি ভালো করে শুনি। বহু জায়গায় ব্যবসা করতে দেয়া হতো না ভারতীয়দের, মজুরদের অবস্থা তো আরও খারাপ। কিছু কিছু জায়গায় ঢুকতেই পেত না তারা। আরও কি জানো, অনেক জায়গায় ফুটপাত দিয়ে চলার অধিকারও ছিল না ভারতীয়দের।
4: আচ্ছা, এই সব কথা কলকাতার মানুষজন জেনেছিল তখন?
5: আরে সেটাই তো কথা, জানতে যেতে পারে তার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করলাম আমরা, মানে আমি আর মহামতি গোখেল।
4: কি ব্যবস্থা সেটা?
5: একটা বক্তৃতা।
4: গান্ধীজির বক্তৃতা?
5: ঠিক তাই, মোহনদাস করমচাঁদ গান্ধীর ভারতে প্রথম বক্তৃতা। বলতে পারো আমি উদ্যোক্তা। আলবার্ট হলে একটা সভা হল, আর গান্ধীজি হলেন প্রধান বক্তা। সভাপতি হলেন ইন্ডিয়ান মিররের প্রধান সম্পাদক নরেন্দ্রনাথ সেন।
4: কবে হলো সেটা?
5: এই এই এইটা লিখে রাখো ভালো করে, 1902 সালের 19শে জানুয়ারি। মজার কথা কি জানো, গান্ধীজি নিজেও সম্ভবত ভুলে গিয়েছিলেন এই ঘটনার কথা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে সেদিনকার কথা। কি আগ্রহ চারিদিকে, কত লোক এসেছেন তার বক্তৃতা শুনবেন বলে।
6: আরে বাবা, আরে চুপ করুন না, শুনতে দিন না আমাদের।
7: আরে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই অবস্থায় যে ভারতবাসীরা রয়েছে তা ইনি না বললে তো জানাই হতো না আমাদের।
0: দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের দুরবস্থার কথা তো এতক্ষণ বললাম আপনাদের। কেউ ব্যবসা করার ছাড়পত্র পাচ্ছে না, কেউ বঞ্চিত হচ্ছে কাজে যোগ দেওয়ার অধিকার থেকে। এদিকে ট্রান্সভালে কোনো ভারতীয় জমি কিনতে পারে না। কিন্তু বিষয়টা কি জানেন, শুধুমাত্র দোষারোপ করলেই যে এই সব সমস্যা চলে যাবে এমন নয়। বিদ্বেষ আছে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি আছে ভুল বোঝাবুঝি। এটা দূর করা দরকার। ইংরেজি বলতে ও লিখতে পারেন স্বচ্ছন্দভাবে এমন কয়েকজন যদি থাকতো ভারতীয়দের মধ্যে, তাহলে অবস্থা এতটা খারাপ হতো না। তাই সেতু তৈরির চেষ্টা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে বোঝাপড়া বাড়ানোর উপরে। নেটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটা সংঘ গড়ে উঠেছে, সরকারও গুরুত্ব দিচ্ছে তাদের। ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স নামে একটা দল তৈরি হয়েছে, সেটার লক্ষ্য বোঝাপড়া বাড়ানো। ভারতীয় শ্রমিকরা

0: স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন সেখানে। ফলে ভবিষ্যৎটা অন্ধকার নয় মোটেই। আমার বিশ্বাস, আমরা খুব তাড়াতাড়ি অবস্থাটা পাল্টাতে পারব।
1: অসাধারণ এক বক্তব্য আমাদের সামনে উপস্থিত করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা এই বক্তৃতার জন্য কৃতজ্ঞ শ্রী গান্ধীর কাছে। সভার রীতি অনুযায়ী এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। সেই দায়িত্ব আজ পালন করবেন রাজা প্যারিমোহন মুখার্জি। এরপরেই ভঙ্গ হবে সভা।

0: সভার সাফল্য দেখে ব্রিটিশ ঘেঁষা কাগজও চুপ করে থাকতে পারল না।
1: কোন কাগজের কথা বলছেন?
0: ইংলিশম্যান। পরের দিন তারা বিস্তারে লিখল সভার সম্পর্কে। শুধু তাই নয়, বেশ কয়েকটা প্রবন্ধ তারা ছাপল এ সম্পর্কে।
1: এই কৃতিত্ব আপনারই।
0: হ্যাঁ, আমারই উদ্যোগে এই সভা এবং কলকাতার জনসভায় গান্ধীজির প্রথম আবির্ভাব। এটা আমি খুব গর্বের সঙ্গেই বলি। কেন বলি তার সুস্পষ্ট কারণও আছে।
1: কারণ মানে?
0: দেখো, হিংসার বলপ্রয়োগ সবসময় সমাধানের পথে নিয়ে যায় না আমাদের। সত্যাগ্রহ আর নিষ্ক্রিয় প্রতিরোধ যে অনেক বড় ভূমিকা নিতে পারে, অনেক ক্ষেত্রে তা আমরা ধীরে ধীরে বুঝেছি। কলকাতার জনসভায় সেই প্রতিরোধের কথাই গান্ধীজি বললেন প্রথমবারের জন্য। আর সত্যি কথা বলতে কি, এমনটা তিনি বলতে পারেন।
1: এই কথাটা বলছেন কেন?
0: ভুল বললাম কোথায় দেখিয়ে দাও, দেখিয়ে দাও। পেশায় মানুষের সাফল্য এলে সে দাম্ভিক হয়ে ওঠে, কিন্তু গান্ধীজির মধ্যে সেই দম্ভের লেশ মাত্র ছিল না।
1: গান্ধীজি তো আইনবিদ হিসাবে অত্যন্ত সফল ছিলেন।
0: অবশ্যই, কিন্তু এই মানুষটাই আমাকে বলতেন যে ট্রেনে চাপার সময় তিনি সব সময় থার্ড ক্লাসে ভ্রমণ করেন।
1: তাতে কি লাভ?
0: উদ্দেশ্য একটাই, যেন দেশের মানুষের সঙ্গে তাঁর দেখা হয়, আলাপ হয়। নিরহংকারী না হলে মানুষ এইভাবে নিজেকে চালনা করতে পারে না। হ্যাঁ, যাই হোক, অনেকক্ষণ কথা হলো। আমি তোমার জন্য একটু চিঁড়ে আর কলা মেখে আনি, নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে।
1: না না আচার্য, আমি খেয়েই এসেছি, আপনি বরং খেয়ে নিন, আমি অপেক্ষা করছি।
0: তাই কি হয়, খানিক দেরি হলে ক্ষতি হবে না আমার।
1: আচ্ছা, ঘরের ওই কোণে ওটা আপনার চরকা বুঝি?
0: আমি রোজ কিছুটা সময় চরকা বুনি।
1: ও, এটাও কি গান্ধীজিকে দেখেই?
0: হ্যাঁ, সেটা বলতেই পারো। চরকাকে গুরুত্ব দিয়ে সমাজের জন্য খুব বড় কাজ করেছেন গান্ধীজি। কিন্তু এটাও বুঝতে হবে, চরকা আমাদের দেশে আছে বহুদিন আগে থেকে, আর সেটা যে কত উপকারী। দাঁড়ো, এই সব শুকনো কথা না বলে তোমাকে বরং একটা জিনিস পড়তে দিই।
1: আপনার লেখা বুঝি, নতুন কিছু লিখলেন?
0: না হে বাপু, আমার লেখা নয়, এ হলো শান্তিপুরের এক দুঃখিনী মেয়ের লেখা।
1: শান্তিপুরের মেয়ে?
0: হ্যাঁ, দাঁড়ো, কোথায় যে রেখেছি সেটাই হলো মুশকিল। এখানেই বলতে, না এখানে তো নেই, কোথায় পাবো এখন?
1: পড়বো?
0: হ্যাঁ পড়বে, পড়তেই তো দিলাম তোমাকে। এই গৃহবধূ চিঠিটা পাঠিয়েছিলেন সমাচার দর্পণ নামে পত্রিকায়, সেখানেই ছাপা হলো। শালটা দেখো।
1: শাল?
0: হ্যাঁ,
1: ও হ্যাঁ, এই তো লেখা আছে 1828।
0: আমার জন্মে 33 বছর আগে। হ্যাঁ, নাও এবার পড়ো। এই দাঁড়া, এই এই এই জায়গাটা থেকে পড়ো তো, ঠিক এই এই এইখান থেকে পড়ো।
1: আচ্ছা বেশ। আমি নিতান্ত অভাগিনী, কিন্তু এখানে তো জ্যোতিচিহ্ন খুঁজে পাচ্ছি না।
0: হ্যাঁ, সেকালে যেমন রীতি ছিল তেমনি করেছেন এই বধূটি।
1: ও আচ্ছা, লিখছেন, আমি নিতান্ত অভাগিনী, আমার দুঃখের কথা তাবৎ লিখিত হইলে অনেক কথা লিখিতে হয়।
2: কিন্তু কিছু লিখি, আমার যখন 5.5 ঘন্টা বয়স তখনও বিধবা হইয়াছি, কেবল 3 কন্যা সন্তান হইয়াছিল। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর ওই 3টি কন্যা প্রতিপালনের কোনো উপায় রাখিয়া স্বামী মরেন নাই, তিনি নানা ব্যবসায় কালযাপন করিতেন। আমার গায়ে যে অলঙ্কার ছিল তাহা বিক্রয় করিয়া তাহার শ্রাদ্ধ করিয়াছিলাম। শেষে অন্যভাবে কয়েক প্রাণী মারা পড়িবার প্রকরণ উপস্থিত হইল, তখন বিধাতা আমাকে এমতো বুদ্ধি দিলেন যে যাহাতে আমার দিকের প্রাণ রক্ষা হইতে পারে, অর্থাৎ আসনা ও চরকায় সুতা কাটিতে আরম্ভ করিলাম। প্রাতকালে গৃহকর্ম অর্থাৎ পাটি ঝাঁটি করিয়া চরকা লইয়া বসিতাম। বেলা দুই প্রহর পর্যন্ত কাটনা কাটিতাম। প্রায় এক তোলা সুতা কাটিয়া স্নানে যাইতাম। স্নান করিয়া রন্ধন করিয়া শ্বশুর শাশুড়ি আর তিন কন্যাকে ভোজন করাইয়া পরে আমি কিছু খাইয়া সরু টেকো লইয়া আসনা সুতা কাটিতাম। তাহাও প্রায় এক তোলা আন্দাজ কাটিয়া উঠিতাম। এই প্রকারে সুতা কাটিয়া তাঁতিরা বাটিতে আসিয়া টাকায় তিন তোলার দরে চরকার সুতা আর দেড় তোলার দরে সরু আসনা সুতা লইয়া যাইত এবং যত টাকা আগামী চাহিতাম তৎক্ষণাৎ দিত। ইয়াতে আমার দিকের অন্ন বস্ত্রের আর কোনো উদ্বেগ ছিল না। পরে ক্রমে ক্রমে ওই কর্মে বড়ই নিপুণ হইলাম। কয়েক বৎসরের মধ্যে আমার হাতে সাত গণ্ডা টাকা হইল। এক কন্যার বিবাহ দিলাম, ওই প্রকার তিন কন্যার বিবাহ দিলাম। তাহাতে কুটুম্বতার যে ধারা আছে তাহার কিছু অন্যতা হইল না। ঘটক কুলিনকে যাহা দিতে হয় সকলই করিয়াছি। তৎপরে শ্বশুরের কাল হইল, তাহার শ্রাদ্ধে এগারো গণ্ডা টাকা খরচ করি। তাহা তাঁতিরা আমাকে কর্জ দিয়াছিল, দেড় বৎসরের মধ্যে তাহা শোধ দিলাম। কেবল চরকার প্রসাদাত এত পর্যন্ত হইয়াছিল।
0: রসো, এবার থামো একটু।
1: থামবো?
0: হ্যাঁ একটু থামো। কি বুঝলে এতক্ষণে বল।
1: বুঝলাম বলতে, যিনি চিঠি লিখেছেন তার খুব উপকার হয়েছিল চরকায় সুতো তৈরি করে।
0: তার মানে এই অবধি সবই ভালো, তাই তো?
1: হ্যাঁ সেটাই তো পড়লাম।
0: বেশ বেশ, এবার তার পরের অংশটা পড়ো, জীবনের পরিবর্তনটা বুঝতে পারবে পরিষ্কার।
1: আচ্ছা বেশ, এরপর তিনি লিখছেন, এক্ষণে তিন বৎসরাবধি দুই শাশুড়ি বধূর অন্নাভাব হইয়াছে।
2: সুতা কিনিতে তাঁতি বাটিতে আসা দূরে থাকুক, হাটে পাঠাইলে পূর্বাপেক্ষা শিকিদরও লয় না। ইহার কারণ যে কিছু বুঝিতে পারি না। অনেক লোককে জিজ্ঞাসা করিয়াছি, অনেকে কহে যে বিলাতি সুতার আমদানি হইতেছে সেই সকল সুতা তাঁতিরা কিনিয়া কাপড় বুনে। আমার মনে অহংকার ছিল যে আমার যেমন সুতা এমন কখনো বিলাতি সুতা হইবেক না। পরে বিলাতি সুতা আনাইয়া দেখিলাম আমার সুতা হইতে ভালো বটে। তাহার দর শুনিলাম বারো আনা করিয়া। সে আমি কপালে ঘা মারিয়া কহিলাম, হা বিধাতা, আমা হইতো দুঃখিনী আর আছে পূর্বে জানিতাম। বিলাতে তাবৎ লোক বড় মানুষ, বাঙালি সব কাঙালি। এক্ষণে বুঝিলাম আমা হইতো সেখানে কাঙালিনী আছে, কেননা তাহারা যে দুঃখ করিয়া এই সুতা প্রস্তুত করিয়াছে সে দুঃখ আমি বিলক্ষণ জানিতে পারিয়াছি। হেমতো দুঃখের সামগ্রী সেখানকার হাটে বাজারে বিক্রয় হইল না, এ কারণ এ দেশে পাঠাইয়াছেন। এখানেও যদি উত্তম দরে বিক্রয় হইত তবে ক্ষতি ছিল না, তাহা না হইয়া কেবল আমাদিকে সর্বনাশ হইয়াছে। সে সুতার যত বস্ত্রাদি হয় তাহা লোক দুই মাসও ভালোরূপে ব্যবহার করিতে পারে না, গলিয়া যায়। অতএব সেখানকার কাটনির দিগকে মিনতি করিয়া বলিতেছি যে আমার এই দরখাস্ত বিবেচনা করিলে এদেশে সুতা পাঠানো উচিত কি।

0: অনুচিত জানিতে পারিবেন।
1: ও, ইনি বুঝি ভেবেছিলেন যে বিলেতের সুতো হাতে তৈরি?
2: ঠিক তাই, সে যুগে তার পক্ষে এর বেশি ভাবা সম্ভব হয়নি।
1: বুঝতে পারছি।
2: না, বুঝলে না বোধহয়। এটা একটা মাত্র ছবি, জীবনের একটা ধরন, যেখানে চরকার সাহায্য নিয়ে প্রাণে বেঁচেছে মানুষ।
1: কিন্তু এই চরকা দিয়ে কি সত্যি মানুষের রুজি রোজগার হতে পারে? মানে আমি বলতে চাইছি,
2: যে বলতে চাইছো সেটা বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু এটা আমাকে বলো দেখি, তোমার কলকারখানা গড়ে সব মানুষের রোজগার হবে?
1: হ্যাঁ, মানে সেই রকমই তো।
2: ভুল ভুল জানো, মুম্বাইতে কাপড়ের কলগুলোতে বড় জোর 3-4 লক্ষ লোকের কাজ জুটতে পারে। আমাদের এই হুগলি নদীর তীরে পাটের কলগুলোতে অবস্থা মোটামুটি একই রকম।
1: হ্যাঁ, কিন্তু
2: আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ বেশ, কানপুরের কথা ধরা যাক, সেখানকার মিলে হয়তো আরও 2 লক্ষ লোক কাজ করতে পারে। এভাবে দেখলে ভারতের কলকারখানা যা আছে সেসব জায়গায় বড় জোর 20 লক্ষ লোক জীবিকা অর্জন করতে পারে।
1: হ্যাঁ, সেটাও তো খুব কম সংখ্যা নয়।
2: হ্যাঁ, নয় ঠিকই, কিন্তু বাকি 31 কোটি 8 লক্ষ লোক কি করবে?
1: তার জন্য নিশ্চয়ই একটা প্রশাসনিক বন্দোবস্ত হবে।
2: লোক হাসিও না বাপু, এই দেশে ম্যানচেস্টার, লিভারপুল, গ্লাসগোর মতো কারখানায় ভরা বড় বড় শহর কবে গড়ে উঠবে তা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? আরও ব্যাপার যেটা, বাংলার গ্রামের মানুষের শতকরা 70 জন ওই সব শহরে গিয়ে বাস করবে, আমরা কি সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাকব? কলকাতা আর হাওড়া ছাড়া বাংলাদেশে ওই ধরনের আর কোনো শহর নেই। মফস্বলের শহরগুলো তো নামে মাত্র শহর। সেখানে কি হয়েছে জানো? থানা আদালত থাকার জন্যে পরগাছা জাতির এক ধরনের লোক দেখা যাচ্ছে, আর কিচ্ছুটি না। আমার তো আশঙ্কা হয়, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলেও বাংলার মফস্বলে কলকারখানা গড়ে উঠবে না।
1: আমি কেমন যেন মিলাতে পারছি না, আপনাকে তো সবাই বড় শিল্পের সমর্থক বলে জানে, অথচ
2: ভারী বর্ষা হলে মাঝে মাঝে নানা এলাকা থেকে বন্যার খবর পাও তো, হ্যাঁ কি না?
1: হ্যাঁ, তা তো পাই।
2: বেশ বেশ, তাহলে একটা অভিজ্ঞতার কথা বলি, চরকা চাই, আর্তনাদের কথা শোনো।
3: কি হলো কি তোমাদের, এত ক্ষোভ কেন, কি সমস্যা?
4: আমাদের চরকা দিতে হবে।
5: হ্যাঁ হ্যাঁ, আমাদের চরকা দিন।
3: কিন্তু চরকা তো আপনারাই ত্যাগ করেছেন।
6: আচার্য প্রফুল্লচন্দ্র তখন কত করে বললেন যে চরকা অসময়ের সাথী, আপনারা তো শোনেননি।
4: না মান, সে সে আমরা
3: আমরা কি আমরা কি কেন এত অবহেলা করলে বলো?
6: 1922-23 সালে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার সময় প্রায় 1000 চরকা বিলি হলো। 4-5 মাসের মধ্যে কয়েক মন সুতো তৈরি হলো, খদ্দর তৈরি হলো, বিক্রি হলো, অবস্থা খানিকটা হলেও তো ভালো হলো।
3: তারপর কি হলো? পরপর 2 বছর পরে রইল তো চরকা।
4: আসলে ওই ধান আর পাটের ফলন ভালো হলো তো সেই জন্য, কিন্তু এখন
3: সেই জন্য তোমাদের সবার আয় বেড়ে গেল আর চরকা পরে রইল দুরানি হয়ে, খাদি প্রতিষ্ঠান লোকসানে চলছে।
5: কিন্তু কিন্তু এখন আমাদের কি অবস্থা তা তো আপনারা জানেন, বন্যায় ভেসে গেছে সব।
6: শোনো শোনো শোনো, ভালো করে শোনো কথাটা, চাষবাসের মতো চরকাও একটা কাজ, সেখানে রোজ বসে হাত পাকাতে হয়, চাইলেই তাতে ভালো কিছু করে দেওয়া যায় না রাতারাতি।
4: আমরা খুব খাটবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কথা দিলাম খুব খাটবো, আগের মতো আবার ওই সুতো তৈরি করবে কাটুনিরা।
5: আমরা জানি যে এখন আপনারা সুতো নিয়ে যাচ্ছেন কিছু গ্রাম থেকে।
3: নিতে পারছি, তার কারণ সেই সব জায়গায় মেয়েরা এখনো চরকা ছাড়েনি।
6: অনাথ বিধবারা চরকা ছাড়েনি, তাদের মেয়েরাও সুতো কাটছে, গ্রামের বউরা চরকা নিয়ে বসছে যখনই পারে।
3: এই জায়গাগুলোতেই ভরসা টিকে আছে বুঝলে, তারা বুঝেছে যে চরকা কিভাবে বাঁচায় তাদের।
4: হ্যাঁ বলছি তো, আমরা আবার আগের মতো কাজ করবো, আপনারা একটু দেখুন।
6: আচ্ছা, তোমরা চাল ছিঁড়ে পাওনি সেবা সমিতির কাছ থেকে?
3: ঠিক কথা, এইটা জিজ্ঞাসা করা হয়নি। ত্রাণ দেওয়ার জন্য একটা তো নয়, বেশ কয়েকটা সমিতি কাজ করছে।
5: পেয়েছি গো পেয়েছি, কিন্তু তাতে আর কটা দিন কাটে বলুন তো?
4: আমাদের যে ভুল হয়েছে তা তো স্বীকার করলাম, এবার একটু দেখুন আপনারা, কদিন পরে না খেতে পেয়ে মরতে হবে আমাদের, আপনারা একটু দেখুন।
1: চরকার এমন মাহাত্ম্য?
2: না হলে কি আর মহাত্মা গান্ধী এর হয়ে এত কথা বলতেন?
1: আচ্ছা একটা কথা বুঝতে চাই আপনার কাছে, খাদির কদর তো বেড়ে গেল স্বদেশী আন্দোলনের সময়, তাহলে খাদির বিক্রি তো এমনিতেই বাড়বে।
2: ঠিক কথা।
1: তাহলে চরকার জন্য আলাদা করে এত প্রচারের দরকার কি ছিল? মানুষ তো এমনিতেই বুঝতে পারে নিজের লাভের কথা।
2: খাদি তো কেবল চরকায় হয় না, কারখানাতেও হয়। যেখানে মালিকরা খাদির বাজার আগে বুঝে ফেলেছে সেখানে কারখানা বেড়েছে হো হো করে, লাভ তো তারাই ঘরে তুলেছে।
1: বম্বের কথা বলছেন?
2: আর নয় তো কি। আমি কেন মহাত্মার এত ভক্ত জানো? সেটা তাঁর আত্মজীবনী পড়লেই বুঝবে। বাংলা দুঃখে কেঁদেছিল মহাত্মার হৃদয়।
1: কোন ঘটনার কথা বলছেন বলুন তো?
2: খোদ বম্বের কথা। আন্দোলনের বান ডাকলো বাংলায়, আর লাভের কড়ি গুনে গুনে ঘরে তুলল পশ্চিম উপকূলে মিল মালিকরা। সেটা নিয়ে মহাত্মা প্রশ্ন রেখেছিলেন একজন মিল মালিকের কাছে।
1: তা সেই মালিক কি বললেন?
7: আসুন আসুন আসুন, উমর শোভনী বলছিলেন যে আপনি আসবেন আমার কারখানায়, খুব ভালো লাগলো খুব। বসুন এখানে বসুন।
8: বসি। তা আপনার কারখানা তো বেশ ভালোই চলছে দেখছি, মুনাফাও নিশ্চয়ই হচ্ছে?
7: হ্যাঁ তা হচ্ছে।
8: তা এতটা মুনাফা আসছে কিভাবে?
7: খাদির দাম কন্ট্রোল করে। দেখুন আমরা ব্যবসায়ী মানুষ, বাংলা ভাগ যখন হলো তখন খাদির কদর বাড়লো আর আমরা দাম বাড়িয়ে দিলাম, আরও কিছু করতে হলো।
8: শুনেছি সেসব, শুনে দুঃখও পেয়েছি।
7: আপনার মনের অবস্থা বুঝতে পারছি আমি, কিন্তু সত্যি বলতে কি দুঃখ পাওয়ার কোনো কারণ দেখি না। আমি বললাম না যে আমরা হলাম ব্যবসায়ী, দান খয়রাতি করার জন্য তো আর কারখানা খুলে নেই আমরা, ডিমান্ড বাড়লে দর বাড়বে।
8: বিষয়টা আপনারা বুঝলেন কিন্তু বাংলার মানুষ বুঝতে পারেনি।
7: তাদের বোঝা উচিত ছিল, তাদের আন্দোলনের ফলে যে স্বদেশী কাপড়ের দাম বাড়বে এ তো সহজ কথা ছিল, তাই না?
8: আসলে কি জানেন, বাঙালিরা আমারই মতো সরল বিশ্বাসী, তারা ধরতেই পারেনি যে কারখানার মালিকরা সুযোগ বুঝে এতটা মুনাফা ঘরে তুলবে, দেশের কথা না ভেবে এতটা।
7: আপনি যে সরল বিশ্বাসী তা ভালোই জানি আমি, সেই জন্যই চাইছিলাম যে আমার কাছে আসুন আপনি, এখানে এলে আমি বোঝাতে পারবো যে বাঙালিদের মতো মূর্খামির ফাঁদে পড়া উচিত নয় আপনার। এই এই এই ওই কাপড়টা নিয়ে আয় তো এখানে, আন আন আন, এই যে দেখুন একবার আপনি।
8: এটা কেন দেখাচ্ছেন আমাকে?
7: এই কাপড়টা আমরা বানাই ফেলে দেওয়া জিনিসপত্র থেকে, তাই এর দাম কম। অনেক দূর দূর অবধি এগুলো পাঠাই আমরা, সেই হিমালয়ে পৌঁছে যায় এই কাপড়, সব জায়গায় আমাদের এজেন্সি আছে।
8: ও তাই বুঝি।
7: কিছু মনে করবেন না, যেখানে আপনার কথা পৌঁছয় না কিংবা যেসব জায়গায় আপনার স্বয়ং সেবকরা যেতে পারে না সেখানেও আমাদের বিক্রির ব্যবস্থা আছে। দেখুন একটা কথা বলি, ভারতের আসল সমস্যাটা কোথায় জানেন?
8: আপনিই বলুন শুনি।
7: সমস্যাটা হচ্ছে প্রোডাকশনের, বেশি প্রোডাকশন হলে স্বদেশি ব্যাপারটা নিয়েও ঝামেলা থাকবে না, বিলিতি কাপড়ের আর দরকারই হবে না।
8: তা আমার জন্য কি পরামর্শ আপনার?
7: ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু খাদির জন্য বেশি প্রচার না করে আপনি যদি আরো বেশি কারখানা বানানোর উপর জোর দেন তাহলেই সব সমস্যা মিটে যাবে।
8: তাহলে তো আপনি আমার সমর্থক। আমি তো একরকম সেই কাজে লেগে আছি রাত দিন।

0: আপনি নতুন কারখানা বানানোর কথা ভাবছেন বুঝি? আমি সত্যি এটা জানতাম না।
1: না ঠিক তা না, আমি চাকা ঘোরানো নিয়ে পড়ে আছি। সারা দেশে যাতে চাকা ঘুরিয়ে সুতো বোনার কাজ হয় সেটাই আমার লক্ষ্য।
0: আমি আমি ঠিক বুঝলাম না।
1: চরকার কথা বলছি আমি, হাতে বোনা কাপড় তৈরি হচ্ছে সারা দেশে, এটাই দেখতে চাই আমি। সেই কাপড় যাতে ঠিক মতো বিক্রি হয় তা দেখাও আমার লক্ষ্য।
0: এটা দিয়ে কতটা আর হবে?
1: অনেকটাই হবে। দেশের আধপেটা খেয়ে থাকা মহিলারা কাজ পাবেন, ঘরে একটু স্বচ্ছলতা আসবে, আমি এতেই মগ্ন থাকি। এই খাদি কাপড় তৈরি আমার লক্ষ্য। কতদূর যেতে পারবো আমরা জানি না, তবে এর থেকে অন্তত কারোর ক্ষতির সম্ভাবনা নেই, বরং সামান্য হলেও আপনার ওই কি বলে প্রোডাকশনে কিছুটা অবদান রাখা যাবে।
0: সে তো ভালো কথা, কিন্তু আজকের এই যুগে চাকা ঘুরিয়ে কতটা প্রোডাকশনই বা করা যাবে? যাই হোক, দেখুন আপনি।
2: সত্যি এমন করে বললেন উনি?
3: মহাত্মার নিজের লেখা পড়ে দেখো না আমি মিথ্যে বলছি কি
2: না। না না তা নয়, আসলে এভাবে তো জানা হয়নি কোনোদিন, তাই বলছিলাম। আচ্ছা, আপনার সঙ্গে মহাত্মার যোগাযোগ থেকেছে সব সময় তাই না?
3: দেখা সাক্ষাতের কথা যদি বলো তাহলে বলবো না, তেমন হয়নি। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও উনি আমার কাজের খোঁজ রেখেছেন।
2: কাজ বলতে বিজ্ঞানের?
3: তা হয়তো রেখেছেন, তবে নানা সময় ত্রাণের জন্য যেসব কাজ করেছি আমি তার খবর সব সময় থাকতো তাঁর কাছে। শুধু তাই নয়, আমার কাজে যাতে সাফল্য আসে তার জন্য চেষ্টা করতেন তিনি।
2: ও তাই বুঝি। আচ্ছা বলুন না একটু, লিখেনি।
3: লিখবে? আচ্ছা তাহলে 1931 সালের বন্যার কথা বলা যাক, তার জন্য আর একবার তো উঠতে হবে গো।
2: না না না আমাকে বলে দিন না, আমি নিয়ে আসছি।
3: না না না, বয়স হয়েছে বলে অন্যের ওপর কাজ চাপাতে হবে নাকি? আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই তো সামনেই সব কিছু পেয়ে যাব একটা। এই তো এই আলমারির মধ্যে সব কিছু তো রাখি, এখানেই পাবো যেন। এই না এ তাকটা তো নেই, তাহলে কোন তাকে রাখলাম?
4: স্যার কিছু খুঁজছেন?
3: আরে এই তো নদিয়া, বলি সকাল থেকে তো দেখা নেই কেন বলতো?
4: আপনি তো পাঠালেন বাজারে।
3: আমি?
4: হ্যাঁ
3: হ্যাঁ, সে হবে হয়তো, কিন্তু তোকে ছাড়া কিছু খুঁজে পেতে আমার অসুবিধা হয় জানিস না। আমার জিনিসপত্র কোথায় থাকে আমার থেকে তুই তো ভালো জানিস।
4: তা কি খুঁজছেন বলুন না, আমি দেখছি।
3: ওই আরে ওই যে আর কি ওই কাগজের কাটিংটা।
4: কোন কাটিং, কবেকার
3: কাটিংটা? মানে ওই যে মানে আরে বাবা, ওই যে 1931 সালের বন্যার সময় গান্ধীজি লিখলেন না?
4: ও হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। আপনি এদিকটা একটু আসুন তো, আমি বের করে দিচ্ছি।
3: আচ্ছা দেখ দেখ দেখ দেখ
4: দেখতে দিন। এই তো বইয়ের মধ্যেই ছিল 1931 সালের 28 অগস্টের খবর।
3: বেশ বেশ বেশ, তুই এবার আমাদের রিপোর্টার ভাইটিকে বলে দে সব ব্যাপারটা। হ্যাঁ আমি চট করে স্টান্টটা সেরে আসি। এই শোনো ভাইয়া, এ হচ্ছে নদিয়া বিহারী।
4: নমস্কার নমস্কার।
3: আমার ছাত্র, আমার সর্বক্ষণের সাথী।
2: ও আচ্ছা বেশ বেশ, তা আপনিই বলুন না বিষয়টা, আমি আপনার কাছ থেকেই জেনে নিচ্ছি সবটা।
4: স্যার বিষয়টা নিশ্চয়ই আপনাকে বলেছেন?
2: শুরু করেছিলেন সবে।
4: ও
2: বলছিলেন যে ওর কাজ যাতে সফল হয় তার জন্য চেষ্টা করেছেন গান্ধীজি।
4: এইটা দেখুন গান্ধীজির আবেদন, বন্যা ত্রাণের কাজে স্যারের উদ্যোগ যাতে সফল হয় সেই জন্য তিনি আবেদন করেছিলেন বম্বের মানুষদের কাছে, আর এর একটা বাংলা অনুবাদও তৈরি করে রেখেছেন স্যার।
2: ও তাই নাকি?
4: হ্যাঁ
2: বেশ তো পড়ুন না।
4: হ্যাঁ পড়ি সংক্ষিপ্ত বার্তা। গান্ধীজি লিখেছেন, আমি আশা করি বোম্বাই প্রদেশের লোকেরা বাংলার বন্যা পীড়িতদের সাহায্যের জন্য অগ্রসর হইবে।

0: এবং ডক্টর পিসি রায়ের নিকট তাহাদের দান প্রেরণ করিবে।
1: এত ব্যস্ততার পরেও গান্ধীজি এতটা খেয়াল রেখেছিলেন আচার্যের কাজের ব্যাপারে?
0: জানেন তো, মানে গ্রামের মানুষের কাছে উনি মহাত্মা গান্ধী নন, তারা বলে গান্ধী মহারাজ।
1: শুনেছিলাম বটে, কিন্তু কোথায় বলে তা ঠিক জানতে পারিনি।
0: স্যার তো নিজের কানেই শুনে এসেছিলেন।
1: কিরকম কিরকম?
0: তাহলে ছোট করে ইতিহাস বলতে হয়, 1922 সালের সেপ্টেম্বর মাসে আত্রাই নদীতে জল ভীষণ বেড়ে যায়, ভয়াবহ বন্যা হয় ওই অঞ্চলে, মানে উত্তরবঙ্গে। সেই সময় সুভাষচন্দ্র বসু নিজের চোখে অবস্থা দেখে এসে একটা সভা করলেন কলকাতায়, আর তাতে সভাপতির দায়িত্ব নিতে হলো স্যারকে।
1: আচ্ছা, আমার যদি ভুল না হয় তাহলে এর কিছুদিন আগেই তো খুলনার দুর্ভিক্ষ নিয়ে একটা কমিটি হয়েছিল, তাতে তো উনিই সভাপতি ছিলেন।
0: ঠিক বলেছেন, পরপর দুটো গুরুদায়িত্ব নিতে চাননি তিনি, কিন্তু ওই সবার চাপে সেটাই করতে হলো।
1: আচ্ছা, এবার বলুন তো গান্ধী মহারাজের কথাটা এলো কিভাবে?
0: সেটা বলবো বলেই তো এত কথা। বেঙ্গল রিলিফ কমিটির কেন্দ্র হয়ে গেল আমাদের এই বিজ্ঞান কলেজ। সবার কি উৎসাহ! প্রায় 70 জন স্বেচ্ছাসেবক, তার মধ্যে কলকাতার কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক। কাজ চলত সকাল থেকে মাঝরাত অবধি, পড়ানো, গবেষণা ইত্যাদি সেরেও সেই বিষয়ের দেখভাল করছেন স্যার।
1: উত্তরবঙ্গেও নিশ্চয়ই যেতে হতো?
0: সেখানে গিয়েই তো শোনা হলো নামটা।
2: আপনারা তো দেখছেন যে আমরা, মানে ওই এলাকার সরকারি কর্মচারীরা, চেষ্টা করছি যথাসাধ্য, কিন্তু
3: কিন্তু কি সরকার সাহায্য করছে না, এই তো?
4: সেটাই তো হলো আসল কথা। ত্রাণ যদি না আসে তাহলে আমাদের কাজ করে কি লাভ?
5: ব্রিটিশ সরকার তো অন্ধ, নির্মম তারা। মানুষের যে এত দুঃখ কষ্ট, জলে ভেসে মাথা গোজার ঠাইটুকুও হারিয়েছে সবাই, খাবার নেই, ওষুধ নেই, সেটা জেনেও কিছু করবে না।
2: ভরসা হলো ওই আপনাদের ওই বেঙ্গল রিলিফ কমিটি আর অসহযোগী আন্দোলনের মানুষজন।
3: গান্ধীজির আহ্বানে অসহযোগ আর প্রফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বে এই রিলিফ কমিটি ছাড়া বোধহয় মানুষ বাঁচত না।
6: আমার কথা তো বুঝলাম, কিন্তু মহাত্মা গান্ধীর কথা কি বলছিলে তোমরা?
5: ও ও, আপনি এসে গিয়েছেন, আপনার অপেক্ষাই করছিলাম আমরা।
6: গান্ধীজি ছাড়া আমাদের সব চেষ্টা ভোঁতা হয়ে যাবে, বুঝলে?
3: সেটা তো অনস্বীকার্য। মহাত্মা গান্ধী আছেন বলেই আমরা কাজ করার দিশা পাই, তার অসহযোগ তো ব্রিটিশকে নাড়িয়ে দিয়েছে।
2: গ্রামের মানুষদের মুখে কিন্তু এই নামটা শুনতে পাবেন না।
3: সে কি?
4: হ্যাঁ, তারা বলে গান্ধী মহারাজ।
5: বাহ, বেশ সুন্দর তো নামটা।
2: গ্রামবাসীরা বলে যে গান্ধী মহারাজের শিষ্যরা বাঁচিয়েছে এই গ্রামটাকে, সরকারের কাছে আর কোনো প্রত্যাশা নেই তাদের।
4: আরও বলে ভোট হলে তারা গান্ধী মহারাজকে ভোট দেবে, তাঁর শিষ্যরাই সহানুভূতি দিয়ে ভাবে এই মানুষদের কথা।
0: স্যার, আপনার স্নান হয়ে গেল?
6: হ্যাঁ, সেরে এলাম।
0: স্যার, আমি ওকে বুঝিয়ে দিয়েছি সব কিছু, ও যা জানতে চাইছিলেন সব বলে দিয়েছি। ওই 1922 সালের বর্ণার ব্যাপারটা বললাম আর অসহযোগের কথাটাও আনলাম।
6: আসবে, সবই তো আসবে, বিচ্ছিন্ন কিছু তো নয় সব। অসহযোগ আন্দোলনের যখন পূর্ণ বেগ, সেই সময় বলি বিজ্ঞান অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ অপেক্ষা করতে পারে না।
7: একজন বিজ্ঞানীর পক্ষে এমন কথা বলাটা সত্যি ব্যতিক্রমী।
6: না না, ব্যতিক্রম নয়, ইতিহাসের উদাহরণ দেখাতে পারি আমি। গান্ধীজির যে অক্লান্ত প্রয়াস আমাদের ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে পারে, এটা আমার বিশ্বাস।
0: এই সাক্ষাৎকার কবে ছাপছেন আপনারা?
7: ইচ্ছে আছে গান্ধীজির জন্মদিনে প্রকাশ করব আমরা।
0: বাহ,
7: আপনি কি বলেন আচার্য?
6: সাধু প্রস্তাব। গান্ধীজির জন্মদিনের কথা বললে আমার রবীন্দ্রনাথের সেই বার্তার কথা মনে পড়ে।
0: কোন কথা স্যার?
6: ওই যে মহাত্মা গান্ধীর 63তম জন্মদিনে যেটা বলেছিলেন তিনি, তিনি বলেছিলেন,
8: মহাত্মাজি নবজীবনের সাহস এবং স্বাধীনতা লাভের দুর্জয় সংকল্প আমাদিগকে দান করিয়াছেন। জড়তা ও অবিশ্বাস হইতে আত্মশক্তি ও আত্মনির্ভরতা, মহাত্মা তাঁহার অতুলনীয় চরিত্র প্রভাবে এই বিরাট আন্দোলনই দেশে সৃষ্টি করিয়াছেন, তাহা আমরা উপলব্ধি করিতেছি। সেই সঙ্গে ইহাও আমরা আশা করি যে এই আন্দোলনে জাতির মনে যে শক্তি সঞ্চার হইবে, তাহার ফলে আমাদের বহুদিনের সামাজিক কুপ্রথা এবং জীর্ণ আচারের পুঞ্জীভূত জঞ্জাল রাশিও

0: মনীষার মোহনায় নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন নীলরতন পার্থপ্রতিম নাথ, গোখেল মানুষ কুমার মিশ্র, কারখানার মালিক অনুতোষ মুখোপাধ্যায়, নদিয়া বিহারী দেবেন্দ্রনাথ দাস, রবীন্দ্রনাথ চন্দন সরকার, নারীকণ্ঠ শম্পা দাস সরকার, স্বেচ্ছাসেবী প্রথম অমিত পাল, স্বেচ্ছাসেবী দ্বিতীয় কৃষাণু আচার্য, গ্রামবাসী প্রথম অজিত মিত্র, গ্রামবাসী দ্বিতীয় অমলেন্দু ভট্টাচার্য, সাংবাদিক তথাগত চৌধুরী, গান্ধীজি সমীর চরিত ও প্রফুল্লচন্দ্রের ভূমিকায় মুরারী মুখোপাধ্যায়, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন দেশাত্মবোধক গান। এবারে পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন।

ওরা 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ নাটকের পরে শুনছিলেন দেশাত্মবোধক গান।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গোরক কল্যাণ রাগে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন হিন্দোল মজুমদার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন গোরক কল্যাণ রাগে খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গোরখ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন হিন্দোল মজুমদার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জয় চৌধুরী।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়।

0: উৎপল উপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি।
1: বুখার আয়া হ্যায় ইসে নজর আন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন
3: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলোর তাদের কৌশলগত মজুদ থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের সিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল PIB ও CBC-র অতিরিক্ত মহানির্দেশক, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী সংবাদ বিভাগের অধিকর্তা এবং আইজল CBC-র MTS-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারাদেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তার স্মৃতি তর্পণ করে। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। আর বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছরের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মচ্ছর আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, সারাদেশ তার আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।
4: উস সময় ভি আপনি আপনি জীবন কি পরবাহ নহি কি সবি যাত্রীও কে জীবন কি পরবাহ কি আর সবসে বড়ি বাত 140 কোটি দেশবাসীও কা আপনি মান বড়ায়। আর ইসলিয়ে মে হৃদয় সে গর্ব অনুভব করতা মে তো আপনি আপসে শুননা চাহুগা।
5: স্যার মেরে লিয়ে মে সরসে ভি বোল রাহা থা আপ মেরে সবসে বড়ে অ্যাক্টরেস হ্যায়।
3: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিল ওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ধরনের চাহিদায় পূরণ করে।

বলে মত প্রকাশ করেন তিনি। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার সমন্বয়ে এই প্রক্রিয়াটি পরিচালিত হবে এবং প্রথম 20 দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহের ব্যবস্থা করা হবে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য আজ G7 জোটের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইউরোপীয় দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে জ্বালানি সরবরাহ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করে দেবে। এরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। বৈঠকে G7 নেতৃবৃন্দ শোধনাগারের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রক্রিয়াকে আরও নমনীয় করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি ও তেলজাত পণ্যের বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। 7টি প্রদেশ থেকে 8,700 জন আক্রান্তের সন্ধান মিলেছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা কম রেকর্ড হয় আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, নজরদারির অভাবেও প্রকৃত রোগ আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে পারে। এখনও পর্যন্ত 2,162 জন সুস্থ হয়ে উঠেছেন। ইবোলায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 48.4%। উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝি সময় দেশের 3টি প্রদেশ থেকে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে 7টি প্রদেশের 63টি স্বাস্থ্য এলাকায় এই সংক্রমণ অব্যাহত রয়েছে। ভারত সরকার 1,86,00,000 কোটি টাকার গ্রিন এনার্জি করিডর Phase 3 অনুমোদন করায় রাষ্ট্রসংঘ এটিকে স্বাগত জানিয়েছে। বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ বাড়ানোর এই পরিকল্পনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা GEC 3 প্রকল্পের জন্য মোট 1,86,405 কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা চালু করার জন্য 54,082 কোটি টাকার কেন্দ্রীয় অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। রপ্তানি প্রসার মিশনের আওতায় নির্দিষ্ট সময়ভিত্তিক উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন রিলিফের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা বাড়ানো হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া অব্যাহত ভূরাজনৈতিক অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চল সংলগ্ন এলাকায় সামুদ্রিক পণ্য সরবরাহের ওপর তার প্রভাবের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বচ্ছতা ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়কে সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারে বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিগড় মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল সকাল 9টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচ্ছন্নতা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বাই পোর্ট অথরিটির স্বচ্ছতা অভিযানে তিনি আজ এই মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের শিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল PIB ও CBC অতিরিক্ত মহানির্দেশক IIS ডক্টর ইংগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী সংবাদ বিভাগের অধিকর্তা IIS নাম্পিবৌ মারিনমাই এবং আইজল CBC MTS H লিয়ানভেলার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সহকর্মীর অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট সংগঠন ও তাদের বৃহত্তর পরিবারের পক্ষে এ এক অপূরণীয় ক্ষতি। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে

0: গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কা। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ফারভিন হুদা। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাই। আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইচি নাগোয়ায় এবারে এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছেরার সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। শুরুতেই প্রতিদান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন প্রতিদান ছায়াছবির গান। লতা মঙ্গেশকরের পর এবারের শিল্পী কিশোর কুমার।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নোখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

প্রতিদান ছায়াছবির গান শুনছিলেন এতক্ষণ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরবর্তী ছায়াছবি ফুলেশ্বরী থেকে এবারে গান শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকসঙ্গীতের সুরে দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

এতক্ষণ শুনছিলেন লোকসঙ্গীতের সুরে দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কীর্তন শুনছিলেন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাড়া রাগে শুনবেন সেতার। শিল্পী কাজল চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। শুনুন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দরবারি কানাড়া রাগে সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দরবারি কানাড়া রাগে শুনছিলেন সেতার। শিল্পী কাজল চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি।

0: Decision in the final. In archery, women's recurve team created history by clinching its maiden Asian Games gold medal. The country's medal tally has risen to 76, including 16 gold, 25 silver, and 35 bronze medals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আকাশবাণী কলকাতা প্রচার তরঙ্গের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 3 অক্টোবর 2026 অর্থাৎ শনিবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা কীটনাশক ব্যবহারে সতর্কতা বলবেন স্বরূপ কুমার চৌধুরী। 6:40 শুনবেন আপনার স্বাস্থ্য, সংক্রমণজনিত রক্তাল্পতা এ বিষয়ে বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র। 8:00 শুনবেন জানা অজানা, ভয়েজার এখন কত দূরে বলবেন অধ্যাপক ভূপতি চক্রবর্তী। 8:05 তুবড়ি অবাক ভোজ রচনা রাজশেখর বসু, বেতার নাট্যরূপ ঋতু ঘোষ, প্রযোজনা আশিস গিরি। 8:20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 9:25 শুনবেন জেলার চিঠি। 9:30 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:00 গানের ভেলা উপস্থাপনায় গানের ভেলা উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা। 12:00 শুনবেন বাংলার মুখ হুগলি জেলার মৌবেশিয়া গ্রাম। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্যগীতি। 8:45 মহিলা মহল শুনবেন ক্রীড়ার ভুবন উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুনবেন জীবিকা নির্বাহে শুকর ও ছাগল পালন, সাক্ষাৎকারে বাবুলাল টুডু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 গ্রামীণ অনুষ্ঠান নদিয়া জেলার আড়ংঘাটা গ্রামে ছোটদের আসর। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি গোবিন্দ মুর্মু এবং সহশিল্পীদের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা এ বিষয়ে বলবেন কুনামি মান্ডি। এছাড়াও শুনবেন লোকগীতি পরিবেশনায় গৌরী মাঝি ও সহশিল্পীরা এবং বুলবুলি হাঁসদা ও সহশিল্পীরা। 6:38 শুনবেন কিষাণবাণী কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক। আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস ও ডক্টর রণপ্রতাপ চট্টরাজ। উপস্থাপনায় থাকবেন সুব্রত চক্রবর্তী। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে সন্ধে 7:10 কৃষক ও তার পরিবার শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার সাক্ষাৎকারে ডক্টর আনন্দচন্দ। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 শুনবেন অনুরোধের আসর। 8:30 খেলার খবর উপস্থাপনায় নবনীতা রাহা। 9:00 কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত। 9:15 শুনবেন দোতারা শিল্পী নবনীল সরকার। 9:30 মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দেবাশিস বসু।

রাত 10টায় শুনবেন অখিল ভারতীয় সঙ্গীত সভা আমেদাবাদ থেকে। বেহালা বাজিয়ে শোনাবেন রফিক খান। রাত 11টায় গজল শিল্পী সুস্মিতা গোস্বামী, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 3 আগস্ট 2026 শনিবারের অনুষ্ঠানগুলি হল: প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত সেতার, বাজিয়ে শোনাবেন পণ্ডিত সরজিৎ সেন। 6:25 মঞ্জু মিত্রের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 6:35 রামচরিত মানসের 252তম পর্ব। 6:45 শৈবাল মজুমদারের কণ্ঠে শুনবেন অতুল প্রসাদের গান। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত শিল্পী মৌলী চৌধুরী। 8:30 ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:50 আশিস গিরির কণ্ঠে শুনবেন লোকগীতি। 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সারাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র। 5:20 উর্বশী উপস্থাপনায় রসান মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কার্যকর আলোচনা। এরপর সন্ধে 7:45 শুনবেন দর্পণ উপস্থাপনায় রসান মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 ক্যাকাশা উপস্থাপনায় সৈয়াদ আয়াজ আহমেদ। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক এবং 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের 3 অক্টোবর 2026 অর্থাৎ শনিবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 96% এবং সর্বনিম্ন 63%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। পশ্চিমবঙ্গের নদী এবং সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 8:30